lamsugo sarsa point dok megahertz safe bujhen do jotonone bela bela ki phunka ham deo jorang paisok paisak norok bai jikashmi au nge mara kising song sal brum brum ni hai no tini bo phuni dam dok tam kheno norok ni baga yu radio on ngi na thanka de tini nga kok ti shal nge julai tal ni tini na ang first norok bai shal ba shal mari bo malai tong o jorao live on air nge amuni baga yi sung o jorao puila bela kena tang shakana tato khar lop mungul chamung bai pandana চেংরি লাইনে অশাল কাহাম বয়ার কাহাম আও তাকো সুবাস দেবর মানে খরাং বাই নরক অজরা আনি লগি টংই টংডি বেলাইন খানা তত রুচামুং খানা মানি লগি লগি গে আং নরক বাই তামতই কক্সা নাই আবব সাউই দিবা না অজরাও না আও সুং জেসা থাইয়া পান থাংডি জেসা ফান yang yang thane jasa samupan klai di au o borong le buinse gisa nai thok no jao nai thok ta mona hin norok ni wan suk mani mote e ba kai jana bor jana hangkang ke yang yang samung o thana ni jasa jaga phone thana ni ga ke tam ni bagi nai thok in ja au hai ko khnorok bai sana ni bagi share khlai ni bagi yang phaisa paisa ka norok bai o jorao jikashmi au ge mare ki jing sang o khana to ta tang sar chamu norok jotani bagi ge khana layana

যতনন ফুংকাহাম তেই লামসব তিনি হায়ুং খরাং পান্ডাও তিনি ককটিশাল তালিয়ং তালমি শাল চিবড়ি শালমারি চিবড়িরা থামচি বা তিপড়া বিশি জুলাই তালনি শালবা শালমারি নিশায় নিচি দক ইংরেজি বিশি নিরা থামচি দক পয়েন্ট ব্রি মিটার শাসাই নিরা দক চিচুকু কিলোহার্স এবার সারাস পয়েন্ট দক মেগাহার্য ও পান্ডা এম তেই এফ এম নিবুখাকতেই বাক্সাকে আওয়াই খাই জাগি তঙ্গ যেন পান্ডানি পৈলাওনো খালায়ানো ককাহাম তিনি ককাহাম ঘা মাদার তেরেসা সালাংমা কক্রক নিং নুকজাক তংনাই বড় রকন হামজাক মানিয়াহিনকে নুকজা গিয়া ঈশ্বরন বাহাইকে হামজাক নাই তুমুং নিং বরকন আমজকনা থাঙ্কে হামজাকনা নি জরামান গেলাক উফিলি বুচাদি খা কতর তেই ক্রাক ইংদি বেবাক বারজা শাক নিয়াগ তিসাই নাহারনা নিবান সুকমুং সানাম দি হাইখেসে নুকনাই বেবাক সামুঙ্গ নিং কপলাই তুমুং নিং খরক সারা বরকন এবার একশো জন বরকন চারি উই মায়াহিনকে খরকসান ফানো চারি দি নিং যেখিনি ফানো বুচা দি হামজাক মানো পীর দি যেতেই কেব নি আরো ফাইয়েই খা খামুই কিফিলিয়াতেই খে টং কচাং কাইসা মণিমানি বিশিনতি সে চেংজাগো যেন যত বরক সামুং কতর খ্লাইমাইয়া ফিয়া সামুং চিকন রগলে হামজাকমানি বিশিংতেই খ্লাইমানো সাইসুংতেই মুচুংয়াহিনেই ওয়ানসুকমুং ওঘা যত্তনিসাই কিরিমা সিসা বিগ্রা এবা গরৈ খেনাবাইকা মাদার তেরেসানি সালাংমা কগ্রক

আও কি সঙ্গ জর লাইজাক জরানী কক্রকিসার সাইমান লাইন 1788 বিশি ও তিনি তিনি হাই সালন কলকাতা ও সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া নি কাইসা আ জাগা ও খকমানি তে ডাকাত খাইমানি অবাহান তুই কাইসা সারা থাকা বিচার খাইমানি আবন তুই সৈজাক বাই বাইকে খাইন আবন তুই খাতেজাক দমানি আও তে হাই নাই দিনটি হাইনি সালন চিনি ভারত হাকতর নি বেলেখেন চিনি যাক নাই পলিটিশিয়ান এবার লোক জনশক্তি পার্টির সংসাফাং রামবিলাস পাসওয়াননি তিনি আছে মানে সাল তে 1947 বিশিও তিনি তিনি সালন ব্রিটিশ পার্লামেন্ট ভারতনি স্বাধীনতা আইন আবনতই পুইলা আপন খুঁজা যাগ তে আপনি বিশিংতেই ন ভারততেই ভারত নি অবাহাকে লামা সামের যাব তে হাই নাই 1982 বিশিও হায়ুং গনাঙ্গই সিনে চাকনাই দ্রুপদী রুচাপ গরং তে সুফিনি রুচাপনাই গরং হজরত ইনায়ত খান নি হানারি আকারে থাংমানি সাল আও আপন কারি ফান জে বেজুস ফাউন্ডিং এবার খাবার যে এমাজন সংসা নাই 1994 বিশিও সংসা ওই মানে যে বেজুস তে আপনার কারিফানো আলজেরিয়া বরকনি টংকচাং অবাহাইকে ফ্রান্স বাই শেকাগিনে হামানি 1962 বিশিও আউনকে সঙ্গে আসক জরা সাইমান লাইকা তিনি

0: ni shalo tamo tamo patikha nao kangke sing ojorao te shamalae na shakhamrani phashingo
1: ao
0: thanglae na tamhin nao gake tini ni ojorao sing shamalae na typhoid bemar takto balakheno tungui tongmani jorat te ও যে বেমার মানে তুই রকম তুই নঙ্গ সানা থাকা কাই বোমা হাইকে যেন পইলা বিনি লক্ষণ নুকজাক হিমানি লুমানি অব হাইকে সালকদিক জরা রমই বারে উই তকমানি বকরক সামানি চাংমানি তে অখুয়া আংমানি বহক সামানি অব হাই রক নুমানি বিশিক্তি কুচুকমানি তে বেকরেং রক সামানি বিশিক্তিব অ বেমার নুকজাগৈ তঙ্গ গাঙ্গাই অ বেমার মানে বাহাইকে তেতামনি বাগে হিংকাই টাইফি ব্যাকটেরিয়া আবঙ্গা টাইফয়েডনি কাইসা রোগ বাকাই বেমার ন পুইলা সৃষ্টি খলাই অবাহাইকে ন চিনি বহকনি বিশিঙ্গ যে বেমার সং নুকজাং মানে তে ত্রুক ত্রুকে বাড়ি মানে সং আবাব নুকজাগৈ দঙ এবাকাই বা অ বেমার ন সং তমুং ন কাহামকে নাইকলিয়া হাঙ্কাঙ্কে সং বম হাইগে ইং হিমানি কবাংমা জং জালঙ্গি থাঙো ব্রঙ্কাইটিস টেনিমোনিয়া অব হাই রগ নিব কবাংমা হামা হরতানিও জং জাল নুকজাগি থং তে বেকরেং রগ নিব সং জং জাল নুকজাগো তে আবনো কারিফানো চিনি হার্ট রগ নিব বেমার নুকজাগো আবনো কারিফানো তে ব কবাংমা জং জালক সং নুকজাগ মানে নুকজাগো তে অবনো বেমার খাঙ্কাই সং পুইলানো ডক্টর নি থানিও থাঙ্গি সং নাইজাঙ্গানি নাংনাই অব হাইকে সং বেমার ন সং পুইলানো সাইমানা নাংনাই বাহে ভাগে অবনো তুই তমুং ন সাকামক্রাইন থাঙ্কা বেমার সং সাইমানা হিমানি থুই এবারখাইব চিনি হামিয়া কিমুং তে সুতুই আবরণ বিশিং তুই তে চিনি স্কিন রোগ আর জাগার বেকেরেন রোগও সং গবাং মা জিংজালক মানে নুকজাব তমুং অ বেমার ন সং নাইনি থাকাঙ্কাই বিশি ব্রুম ব্রুম ন গবাং মা বরক সানা থাকাঙ্কাই অবহাইন লাকনি সেলাইফানো গবাং মানি রোগ নুকজাব ফেবা হামানি রোগ গবাংকৌ নুকজাব হাইফানো সং নাইনি থাকাঙ্কাই 1% এবং 2% নো থৈমানি নুকজাব তমুং সং অ বেমার ন হাইন সং কিরিয়া হনি তখা বুচু গিয়া আবনি বাগৈ সং বাহাকে ইয়াকাক নাই হিমানি সং আবনি বাগৈ টিকা এবা কা ভ্যাকসিন দিনানি নাংনাই জরাও কে সং যে সাথাইবন বেরাইন থাকা কা সং আরো তৈর জুদা আংগো এবা কা তৈর খামিয়া মানং মানি বিশিং তুই সং অ বেমার নি মানু গাবনি বাগৈ সং তমুং সাখাম প্রাইন গ থাকাঙ্কে আবনি বাগৈ বিথি এবার খাইবা সং ইনজেকশন ডক রিমানি বিশিং তুই অবহাই নুকজাগো হাইন হাই সং নাইন থাকাঙ্কাই তমুক সাকামিয়া নুই টংকাঙ্কাই সং চিনি চামুর কিসা জুদা খাইন মা জানাই বুঝে চাও আবু জায়া কারি দে তমুক হামিয়াঙ্গি টকাই সং টয়লেট ডক অব সাইসং ন অবহাইকে আ জাগাও মা টং তমুক নাইন থাকাই বুই যে জায়গা থাঙো আ জায়গা থাঙে টংমানি জানাই তমুক সং বুসু জোরাতে সে আবনি বাগৈ নাই কাহাম খাই জানা নাংনাই তমুক সং প্যাকেট এবার খাইবা যে ফাটার নি পাইনা মানো অব হাইরক ফাস্টফুড ডক সং সায়া টংমানি নো গবাংক চাও তমুক নাইন থাকাকে চিনি নক নুখুঙ্গ যে সামি চামানি আবনো গবাংক কাহাম
1: যেন আসুক জরা সা খামক্রাইনি কখনালাইকা যাবো খালাইনাই টংবিটি তিনি টংবিটিও যেন মশক কাইমানো তুই খালাইয়ান মশক থাঙ্গ গবাংক ভিটামিন সি তে ক্যালসিয়াম রকমান থগ মশক থাং যাকাইনকে বুকুক রগ কষারক ইয়া যেন চিনি শালব্রুমনি মুই সংথানি তে স্যালাড সামথানি রগব মশ নাঙ্গ মশনো কারি চিনি চামুসে ইয়া আপনি বাগিন মশকাই খাহিনকে নগ চামা বারা হাতি রগব ফালই রং পয়সা আজি মানু ফাইদিকে বব হাইথাই রগ বা মশ কাহামুকুক আবরগ্ন কিসা শিলাইয়ান নবার সাতুং নাংথানি তেই তুই গজা থাইয়া থাই রগন মশ হামকুগ তেই বেবাক তালন মশকাই মানো এবা হামো জাবরা স্রাই স্রাই খেলাই ওয়াইব্রি ওয়াইবা আলবাই তেই চকাম সৌই মশ বসা মাকাই থাই ফাং বসা কাইমানী বুতং বাই বুতং জালমানী ডক চিনি সিমি স্নিজি সেন্টিমিটার তৈ ফাং

0: নাহার খা ও সামুবতাঙ্গ বিশি চিচার এবার আবুনি সেই কবাং উমনি বেবাক সা কুপলুং বরই তেই আবুক তৈচারি তন্নাই বুমারক পুইলা চেরাইনি বাগৈ ওয়াইনি খেপ বেবাগৈ 5000 এবা বাসাই রাং তেই আবুনি ইয়াগুলো তেইসা চেরাই তুমুল বরি বসা উংখাহিংকে কাইসা খেপ এবা কাইসা ইনস্টলমেন্ট বেবাগৈ 6000 এবা দকসাই রাংনি শেপ মান্নাই অরতি সাতাই ক্লাইও গভর্নমেন্ট এমপ্লয়ি বরিরক এবা সেবুক খ্লাই তংনাই বরিরক তেই পিএসসি উনি বিশিং খবজাক সামুং খ্লাই তংনাই বরিরক ন কারি অব রিজাকনাই হিনেই তেই যে অবনি বাগৈ নাংমানি রকম খা এস টি এস সি সার্টিফিকেট বিপিএল রেশন কার্ড বরিরকনি মূল টংজাকনা নাংনাই আয়ুষ্মান কার্ড কিষাণ সম্মান নিধি কার্ড রেগা জব কার্ড এবা অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম এবা নুখুং বিশিও আজিমা 8 লাখ নিশাই গবাং ইং মাংলা অঙ্গনওয়ারি ওয়ার্কার্স অঙ্গনওয়ারি হেল্পার্স এই আশা ওয়ার্কার্স রকব এপ্লাই খাইমান্নাই হিনি সাজাখা কাহামকে সিনানি বাগৈ গানাগিনি আমচাইনি সিডিপিও অফিস এবা অঙ্গনওয়ারি সেন্টার গরুনানি বাগৈ সাকলাই যাখা
1: আউগিসং মজরাও সেবুগো বরফলাংমানি কক সাইমালায়ানা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এবাকে বা IOCL বরফলাং জাগানো খরক সাসাই বারা নৈজি ব্রুহাই এবাখাইবা ও জাগাও বরক লাং জাগান অ্যাপ্রেন্টিস ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড নি বাগৈ ও জাগাও বরক লাং থানিও সং গবাং মখে নুনুক জাখা আবনি যে চেংমানি এবাখাইবা ফর্ম ফিল আপ নি জরা 29 জুন নি সিমি চেঙ্গি নরেখা তে আব পোর্টাল চালু তংনাই এবার নরক তাবুক ফানো যে রক ফর্ম ফিল আপ খাইনা মুসুমি তংনাই রক অনলাইন নরক ফিল আপ খাইমানাই জুলাই তালনি 28 জুলাই জরা সারিকনি দাম্বা জরা নি বিশিংন আও আবার বিশিংন রকনি ডকুমেন্ট ভেরিফিকেশন বাকনাই তে ট্রেড টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস অব হাইব লাং জাকনাই আবার বিশিংগ সাইমানো নগু টঙা জায়গাও হলদিয়া বঙ্গাইগাঁও গুজরাট মথুরা প্যারাদ্বীপ আবার হাই যত ঠাই মিলি উইন সা সাই বারা নজিব্রিহাই ভ্যাকেন্সি দ আজারাও আবার বাকি তমুন ট্রেড অ্যাপ্রেন্টিস নাংনাই মানি কেমিক্যাল প্লান্ট যে বিএসসি পড়ি পরিচাক রক বরক 50% নাম্বার নাংনাই দেই বিশেষ খামনি পরিচাক ইমানো ম্যাথমেটিক্স এবার ফিজিক্স কেমিস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি আমার হাই রক পরিচাক নাংনাই তমুং আজাগাও ট্রেড অ্যাপ্রেন্টিস ফিটার পোস্ট মেকানিক্যাল বাকে মাধ্যমিক পাস নাংনাই আবুনি বাকি বিশিকনি আইটিআই সার্টিফিকেট বো তনানি নামনাই আবনো কারিফানো উমর রংনি জনাইনি থাকা আঙ্গাঙ্গে 30 জুন 2026 বিশিনো নাইয়ে বয়স জি চার বিশিনি সিমি নিজে চিব্রি হাই বিশি ইংনানি নামনাই তমু এস টি এস সি পি ডাব্লিউ বি ডি বরকনি গাঙ্গাই উমরনি 10 বছর এবার বিশি চি হাই বরকনো রিল্যাক্সেশন এবার এইচ রিল্যাক্সেশন রিজাকনাই আও যেন অব সাইমানি বাকি নরক তেইব নাইমানো ওয়েবসাইট IOCL.com অ্যাপ্রেন্টিসশিপস অবহাই ওয়েবসাইটও থাঙে নরক পোর্টালও থাঙে মানে তে আবার বাকি নরক তাবুনি সিমিন নরক বাকি অনলাইনে লামো ফিয়ক যাক তে জুলাই তালনি নৈচি চার জরা অবনো অ্যাপ্লাই খাই মানানো গঙ্গে যেন তৈব সাইমান লাইয়ানো ইন্ডিয়ান এয়ারফোর্স আজাগাও বাক্সা খাইনানি মুসুমি দায় রক নরক বাকি ফিগুন রেজাক ও 2026 02-2026 বংখা এডভার্টাইজ নাম্বার তমুং নরক আজাগাও খাইনানি মুসুমি দাঙ্গে আজাগানি গরুনানি বাকি থাই ওখা কমান্ডেন্ট IAM IAF বিমানাপুরা পিউ বেঙ্গালুরু 5600017 3 আ জায়গাও

আশ্রিত জোড়া উষা দেববর্মানী খরাঙ্গ রেচাপ মং খানারি জাখা আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইকা তিনি ফুনি ককবরক অয় পান্দা হায়ংনি খরাং যতন হামবাই।

এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান হায়ংনি খরাং, আকাশবাণী আগরতলা। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সংস্কৃত এবং পরে

হাই হাই উনি খরাং পান্ডা খানামানি উল অজরা সঙ্গ লাম সক ফির তে অজরা আং তো নরক বাই ফুংনি দামসিন তামই সতি নে চিবা জরা নরক আং বাই কৃঙ্গি মানায় কক দোকনি বিশিং তুই 0381232623 এবার খাবার নই থাম নই দক নই বা থাম অবং খাচ্ছি নরনি কক দোক নাম্বার নরক আং বাই কৃঙ্গি মানায় তে তাবুক চিনু স্টুডিও নি জরা খগ ফুংনি দাম দক তামই সতি বাচি দক গই মুফলি স্নে তে হাই ন হাই যতন বেলা বেলা কে ফুং কাহাম তিনি কক দিশাল আউ গে মারে কিচিন সংফাই দিয়ে কৃঙ্গ লাইনে কক দুগো স্বাগতম

0: Nepada.
1: Bahkan ini nih, kok ngelam angkap sepak, dia tuh kelok.
0: Okey. Oh, acha ne panda se khana ya kona. Acha. Okay. Sung salai tong lai mani nai thok ta mono hin. Ni ni mote ning borok no bahai ke nai thok ni man da sai khana ge ning to panda khana ya kongke sai me kona.
1: Ah, to. Nai thok mani ni kai. Borok no nai thok to. Tong mani bo ham na ngai.
0: Acha.
1: Tong mani bo ham na ngai. Ye din ni pavitra ka ham kai tong khang kai. Ngai abo abo no no ka ham bo na kai cha khang kai. Ini sabab sarikira bu kaham kangka ba aw gini le sabab sarikira kaham tongani kaham abuna bu borok kaham na thok ni manta
0: aw
1: aw kai dak kai sitra jangai bu tong ka abu tam ba borok tongani hamya ka tong ka ba gini kaham pan ni deher kaham pan thi bon gini ba hanya sum le tongon sa hanya gini aw sabab sarikira ba borok mane yapi bu bak hanya ni khangu apu tang kai among chamong ka ham kai tong ni ma kha kai borok bo ka ham ka ba na thau mi bising bo kai bo ka ham ni ma no
0: ya
1: wa hai ro ja ta a ba hai kai tong kha ma kha ba chi ni borong ni je tong ma ni bising bo ha ke ka ham kai ba te ham ta
0: okay da belai ham bai ta ko
1: belai ham bai
0: logi tong ham bai aung ke sung ngajrao phung kasang jrao norok we sal burum burum no juda juda kaba ma kok lam tui norok we shanani phayo aw ke sung sal burum burum kaba ma juda juda norok phung nisimi je horin yasak jora panda khnai no tong na ha da ke phaide kring lai nai hai na hai hello
2: good morning ma'am
0: balai no good morning phung kaham chine ta ko joy kumar sadi তিনি খাই নি নর খরাং র কিশা কাট কাট কে ফাই তঙ্গ
2: আ তো খামি না তা ওয়াতে
0: দসা দে আকন
2: আও আজ চিরি হাই মানে বাই প্রোগ্রাম বল না বলে বেলাই সম্ভব
0: না না না
2: বিছনা
0: তিন পাতে মানে আরে তো এ নি খরাং সে বেলাই কাট কাট কে ফাই তঙ্গ খাতা
2: এ
0: ดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอดอ অবহেনে মা সানাই আমার কেবনি কল নাত খাইনি মুসুয়া ওয়াইসা ওয়াইসা কল হাবনাসে বসক অবহাইকে জবা খাইমা হাইখাই ও লাইন নাইসে কেসে মা হাবরিব সেগলাই টংলাই লামা লাইন পুরা হ্যালো
3: হ্যালো
0: ফুঙ্কা হাম বুকুং
3: সময়
0: অনেক জরা নাঙ্গো হ্যাঁ ফাটসা কি আপনার রমি মায়
3: আজকাল তো কাজা বর্জন
0: থাকে
3: সম্পর্ক রকলাই তবে আমি সম্পর্ক
0: খাইলাই
3: সারা জীবন বাকি ভুগিছে।

0: আবনা আবনো বেলাই নাম মানে কক টংসুই থানা বাকে হিকাই টেম্পোরারি বাই হাইসে বিশিং নি নাম সরাই সরাই বেলাই খরাং নাইথক নাই হাইপ না আমি বোকাবো কাহাম মায়াবো গান বেলা কেন আসুক জরা তাইলে আুগিয়া ফানো সাইমান খাতা নরকবে কক সাবে আসুক তো কবং মা জরা লাই থাকা কবং মা বিশিংই থাকা নরকবে কক সামানি আবহাই মায়া গান মালিক মানে বেলাই কপাল নাগো তাবো কোনো তরি সামানি আর মাবো বেলা কেন মায়া গান নাই বেলা কেন মায়া গান পান্ডা খান সুনানি বুড়ি রক ফাই খেন স্পেশালি যে সালো ছুটি মানো আর সালো তে সামু বাঙ বুড়ি রক নিকাই আনিফা নতুন যে পুরো জরা মানো ফুঙ্গ খাচি খাচিগে থানা নিগাকাই নসুক সুই নক নি সামু দাখাই থাকি চাউদে থানা চানাসে কাহাম ফাইদা মাসা মাসা আহমাহাই জরা আমি থাকা তাবুক বেলাই কে সে ফাইসি হ্যালো বেলাই ফুং কাহাম তাকো ডেফিনেশন দামকে সাইমা না মুসুং
1: যখন সাজানো মুসুঙ্গু ফোনা যে বেলাই যাই ফোনা বেলাই কিনো সিউ ফোনা বেলাই নো গনাং রাং গনাং যত বুখার নো পজিটিভলি থিংকিং নো খাই
0: হাই নো
1: কিন বর কিয়াবা তং এটা বিছিং যে বকরি আবকে বসুক তাম আবনো সং মানে ছিরনে মুসুঙ্গিয়া হামে সাজানো মুসুঙ্গি আবদি ও
0: গরন
1: বাই
0: হামজাই
1: পাইসুকা

0: बोरै गोदालखा जेतु फ्रुव थांनाय फैब लेबाखा बाबदिं खानाय ए थांनाय फैखांगा सिद्रा हनानाय फजे नाय सोगिया हनि बखु फाइ
1: थाबाय ए
0: सपाय ए मासे तया स नै देखिया बा
1: नि सलाय बखै खुसि माय ए नि सलाय ना नाय थखै सिंजाखा ताम सानाय बरो
0: दै बाथ बाक्स बरो खाय जों ओ कासुइ खानाय जों ओ ओ माय सोगता यास आं काहिन्य सिद्रा नै खानाय जों
1: आ आं हाय नै सानाय बरो कम न हनु आं खाय
0: বুইলে
1: সামু টাকলে সে মাই আনো রেখে বাহাই মান হিনি বাক্সা হিন বলা হাঁচি কলাই তো বাইক
0: আমাসে গিনা নাঙ্গে চিনি সারি রিখা জিমি জে রিখা গাবনে কেছে বড় হুঙ্গাই ব হুঙ্গাই বন হাজরা বরি নাই চাপতারে হাইপানো বিচার ওই না কি মাই আনি বা কোন মাংস নারুম খানাই
1: আবন
0: আতে হেরো গু
1: তং তং
0: কই আবন চিনি বড় গ অসংসার ম সাপ্ত সিনা জেতা ওয়ান টু টেক ফ্লাই
1: বনরা গ্রীন ফাউন্ডেশন তলা বিল্ডিং বিল্ডিং কেটে বিল্ডিং কেটে কারণ কাহ খারাপ খাইতালাঙ্গাই
0: নিনি রড অগ্রিথানি ও তাই দাই বৃথানি থুগ্রিতানি ও পিলার কাহমে কাই কি হয়েছে বসা কাবো
1: ইয়াং নিনি
0: ইহাওই
1: বড়াকি তো তোলা খাই বলে ইয়াং ও বেলাই ন হা কর থুগ্রিয়া খলাই যা ইয়াং সাকা খাই তালারে তালা টাঙ্গি তো খাব বাইক রুবি খলাই থানাই আবো না ফাউন্ডেশন বেলাই ন করা খলাই না মাছ
0: বরং নি লাংমা ব আবো খাই নি নিনি যে নংজাংলে কাহলে নংগুজংখনি বখাছে হামিয়াং থাংওংখাই আবো গলাই চিনাবো সাইয়াও পুরা থাংই গলাইজা গাই চিনি যে বছাগল বাক্স বাক্স বরক করি দিবা ইয়াম বছাগন নাইছক ওক বিনি যে সাকবাই মাংবাই একদম অঙ্ক তঙ্গো তো বিনি ইয়াকুং সিগু জিগনছি বো বাহুতি আবো বিনি সাকে বত টিকি নারংনা বিনি ওয়েট সিগ বাং গাই গাই আবাগন বরক নি জেতা জেতা হিমুং ওয়েট বো আবো নিনি চকমানি অনুসারে ন
1: তনানাও
0: মাসাও আক মানে তৈন কিসা খুসাই মাসা আবহাঙে চিনি যে নাইথমুংব ও যে দিনই গরং গরং নি বিসিং তৈন আ নাইথমুংনি যে তমব সিজাকু আবনো তুং বেলাঞ্জ চিনি খানো কাহাম খলাঞ্জ নাংনাই হামজা মুংরিনা নাংনাই যাতে খাহামিয়াং ইয়ালৈ চিনি ছাক থাকুমা হাই বখানব মাসা জকনাই
1: আবনো চিনি তাকুক অমৃত বেলাই নরক চিনি কক সানাই রোগ বিশ নরক বেবাক ন জানি যা ওয়ানসুক মু জানি যা অপিনিয়ন নরক নি বাকে সানা থাকাকাই আনি তেই মূসা সানা সক্রিয়ে থাকুন হ্যাঁ দাম সাল ব্রুম ব্রুম যত ন

0: জুদা জুদা কক লাম থইনো নরক বাই কক সালাই। হ্যালো,
1: হ্যালো,
0: লামস গো বকুক ন
1: বকুক ন বলামস গো
0: দবর নি খাসি নি মুরি গলে
1: আং মানদাই মানদাই দেবচরণ ছয়তে
0: মুং খাই
1: ছয়াতি
0: ছয়াতি
1: ছয়াতি
0: ছয়াতি ও আচ্ছা
1: ছাকা নাইথক মাবাই আনি থানিকা আং জাজাগেতা মানে আং হামজাগেতা
0: আচ্ছা
1: থাকা নাইছংনো তাম খাইনে হামজাগে আমো বাবুই নগুই গরন গঠন চিমিছি নং বখা বিছিং নাইথক বিছিংও নাইথক তমং চামং নিনি গরন আসন বসন নাইথক বনছে হনো নাইথক কাই কাইসাও আনসা কবাই হিয়া দেবা রঙ অগ রঙ কি করবে মাটি গনিয়া বাসন নিশালে মাহা এ আবহাওয়া রং সাতটা নাই দিফু বিনি আঙ্ক তমুং চামুং মাসে নাই দি আবসু বিনি কাহাম মানে মাহিয়া দিবাছে আমি কাইসা কাইসা থাকা বলে নাইথবই দঙ নন বিনি রঙ্ক ইয়াং খাইলে সাজক মানে বসুক জরাতে নাইথক বিনি গরন হাই জেলেলে জালালা তম কানবাই মানে চুমবাই মানে ইয়াং ইয়াকি চুড়ি বাই গড়ি বাই তরি বাই ইয়াকুমি মানে বাই খনি বাই খাই চেনা খগুই দং বিনি বি সিংলা থক চাকরি আঙ্ক তমুং চামুং খাই হামিয়া নং বাই কক সাকা ও আং বাই ফান কক সাকা ও পনা বাই ফান কক সাকা বিনি কোন রসন পছন করে ইনকা রসন করে বসন করে কক সাই তমা আবো ন কি জং নাই থক জানি মামবা
0: ন আকন দ বেলাই হাম বেলাই হাম বকু যতন ন সিং কি কি যা সেব্রি নাই তাম কে জরা পাই থাক ফাইসিং থাঙ্গি তংখা দ আও জরা বেলাই পাইথাক ফাইসিং থাঙ্গি তংখা তাবো কচি নিউ স্টুডিও নি জরা খগো ফুংনি দামসিনি তামাই সতি চিব্রিংগই মফলি চিচার দে যতন নাম বেলাই বেলাই কে ফুংকা হাম কে কিসা জরা তে সতি চি হাই নরক আবন বিশিং খরক বুসুক বে করং ইমানা ফাইদি চাইতো লায়না হ্যালো
2: এ ফুংকা মেডা
0: বেলাই ফুংকা হাম
2: আং রবি সাহে
0: তং ও আচ্ছা আচ্ছা ওকে তিনি বাই হাই না হাই নং বাই ওয়াই নিক লাই
2: বাই থং নং মুসং খা
0: দা
2: টপিক কে তো নাই তো হ্যাঁ আও সুং বড় রক্ত খবং মা আবো কাই তো নে সাম দা নাই তো নাই তো সাম দা কে বস ইত্রা কে নাই তো গে সই সই ন কাই সে নাই তো নি বক্স না কে আবো সুং নাই তো তো ন আবো সরি মখাং সুং সিগার মখাং আবো তোসা ফরমানি আবো হাই নাই তো তো ন সুং নাই থক আবো বুমুং সুমি নাই থক আবো সুং গবং মসলুম কং অরম বিসিং ও সুং মখাং নাই থক বসং নাই থক কাসিমি সুং নাই থক আবো ইনি মে দে কো আবো নি সলাই তাকে নাই থক বতং ও সিনি তো মং সামো
0: ই
2: আবো বেবা গুন নাই থক মেডাম
0: আবো না আবো
2: না কে সিনি সুং বসাক সিমি মখাং সিমি নাই থক কে পিয়া বানিন তো মং লে আবো নাই থক ইয়া কে আবো সুং মানে আবো নো নাই থক
0: আবো না বেলাই কবি
2: বিষ্ণ বয়নি বিষ্ণ 가샤 레피테이션 하미야.
0: 하미양의 탕. 예, 예.

0: আং বুকুক আং দুগ্রানি
1: স্বর্ণমালা ও আচ্ছা আচ্ছা বুকুক স্বর্ণমালা ওকে দ
0: আং বুঝতো সাইট আমি কে বুকু
1: দ সাড়ে সাড়ে
0: আমি আমলা ছাত্র তো তো পাঞ্জে বুঝ মা সাজিন
1: আও আও
0: নাইথক তো গিলান তো সি মকল কে বা মকল নাই থং নাই তো কে বা ছাগু গু নাই থং নাই তো কে বা রে সুম কানে নাই থং নাই তো বুকু হাই তো বা
1: এ এ
0: বকরালিনিসাইকোলজির বসাই বসানো নাকি খাইনা করুন পাঙ্গনো পাথনো নাকি খাইনা করুন কেউ পারানি বরং নাকি খাইনা আদর জপনা খাইনা করুন নগরে রং আদর খাইনা করুন দিন বখা কাহাম কুপুর বাই খাই খাইনাই ই বস বস হিনা আঙ্কা নাই থাকতা বহুক তাই কেরে তার কাহাম ই ও দিন নাই থাকতা বদিনি বখা গো বকরা জখনো মাইচা রোয়ান তিনি বখা বিছিন কা বিনে বখা জাহাম ইয়া ইয়া কা ছাগা খা বকাহাম তাই চা দিন দি খাই আমতে আদর খাইচা নে বতং তা বহু
1: আং বুকুক রগাই বুকক মাসাকে বেলাই নতং থগো তাঙ হিংকে জরা করিনি বিশিংগো ফানো আং নরক বাই করিনা নি বাগাই বেলাই খেন চাইতো গফিয়া লাস্ট কল জরাও কিসা জরন বাগাই হ্যালো
2: হ্যালো
1: লামসগো দাখং ন
2: ফুঙ্কাহাম ভাই
1: এ দ ফুঙ্কাহাম দ সাবং খাসিলি মুরি গাড়ি দ
2: আ কয়ওয়ান কিছু সারি তো
1: ন পিজু সাগা দা কোন জাস কিসা সা শর্ট
2: বাই যত ন আনি এই যত
1: জিজ্ঞাসমি ফিয়া কুবনি পান্ডা মালে ফিনে যেতন হামবাই খুলুমবাই খা টাটা বাই বাই।

আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের সেমিকন্ডাক্টর মিশনের ব্যাপারে দেশ বিদেশে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। তিনি গতকাল গুজরাটের সানন্দে সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করেন। আগামী 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ কাতার, বাহরিন, কুয়েত ও ওমান সফরে যাচ্ছেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি বলেছেন সরকার জৈব জ্বালানি মিশ্রণ কর্মসূচি নিয়ে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। ফিফা বিশ্বকাপ ফুটবল চলাকালীন গোটা মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে তীব্র তাপপ্রবাহ

0: যাচ্ছে। নিউ ইয়র্ক ও ওয়াশিংটন সহ বিভিন্ন বড় শহরে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড 32 পর্বে ফ্রান্স প্যারাগুয়েকে ও মরক্কো কানাডাকে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গুজরাটের সানন্দে সিজি সেমির অত্যাধুনিক আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট প্ল্যান্টের উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের পাশাপাশি বিশ্বের প্রযুক্তি ক্ষেত্রের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এই উপলক্ষে এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এই উদ্যোগটি ভারতের বৈদ্যুতিন বিপ্লবের পরবর্তী ধাপ, যে বিপ্লব ইতোমধ্যেই ভারতকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশে পরিণত করেছে। তিনি আশা করেন এই যুগান্তকারী প্রকল্পের মাধ্যমে সানন্দ আন্তর্জাতিক ক্ষেত্রে একটি উদীয়মান সেমিকন্ডাক্টর ক্লাস্টার হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি আরো বলেন, ভারত গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের জন্য সব রকমের চেষ্টা চালাচ্ছে। একে বিকশিত ভারতের রূপরেখা এবং মেক ইন ইন্ডিয়া কর্মসূচির দ্বিতীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেন তিনি।
1: পাঁচ সাল পহলে ভারত নে সংকল্প লিয়া থা কি দেশ কো সেমি কন্ডাক্টর হাব বানায়েঙ্গে হাম ডিজাইন ইন ইন্ডিয়া मेक इन इंडिया के मंत्र को लेकर आगे बढ़े और आज देश के तीसरे सेमीकंडक्टर प्लांट में भी चीप पैकेजिंग का कमर्शियल प्रोडक्शन शुरू हो रहा है।
0: প্রধানমন্ত্রী গতকাল রাজস্থানে 1,05,000 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়া সংঘাতের ফলে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি হয়েছিল, তবে সময়োপযোগী সিদ্ধান্ত, যথাযথ কূটনীতি এবং জাতীয় সম্পদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ভারত সফলভাবে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। যখন অনেক দেশ জ্বালানি সংকটের সমস্যার সম্মুখীন, তখন ভারত পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করে কার্যকর কৌশল গ্রহণ করেছে এবং নিজস্ব কূটনীতি প্রয়োগের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছে।
1: हमने संकट शुरू होते ही रिफाइनरी के सामर्थ्य पर फोकस किया, औद्योगिक काम के लिए जो गैस बनती थी उसकी जगह रिफाइनरीज को रसोई गैस एलपीजी बनाने के लिए कहा गया और 7 दिनों के भीतर भीतर एलपीजी के उत्पादन में बढ़ोतरी हुई। पहले जो 35,000 मैट्रिक टन एलपीजी का उत्पादन देश में होता था, संकट के दौरान वो 54,000 मैट्रिक टन बढ़ गया।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফরের প্রাক্কালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবেনিজ ভারতকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে অভিহিত করেছেন। উল্লেখ্য, আগামী বুধবার থেকে 10 জুলাই পর্যন্ত শ্রী মোদী সেদেশ সফর করবেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিশ্বের চতুর্থ বৃহত্তম এবং দ্রুত বৃদ্ধির অর্থনীতি হিসেবে ভারত অস্ট্রেলিয়ার কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হয়ে উঠেছে। অ্যালবেনিজ বলেন, দুদেশের সম্পর্ক সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং গভীর অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংযোগ দ্বারা তা সুদৃঢ় হয়েছে। তিনি বলেন, বাণিজ্য, প্রতিরক্ষা, নিরাপত্তা ও প্রযুক্তির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা উভয় দেশের জন্য সুফল বয়ে আনছে। এই অংশীদারিত্ব ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখতে সাহায্য করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এই 3 দেশ সফরে রওনা হবেন। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন, আগামী 20 জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত সংসদের বাদল অধিবেশনের সরকারি প্রস্তাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুমোদন দিয়েছেন। এই অধিবেশনে জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে অর্থপূর্ণ বিতর্ক, আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের উপর বিশেষ জোর দেওয়া হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত কাতার, বাহরিন, কুয়েত ও ওমান সফরে যাবেন। এই দেশগুলি সফরের সময় ডক্টর জয়শঙ্কর সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রী ও শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সফরের মূল লক্ষ্য হল সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং আঞ্চলিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি করা। সরকার পেঁয়াজের সংগ্রহ মূল্য 13% বৃদ্ধি করেছে। এর ফলে প্রতি কুইন্টাল পেঁয়াজের ক্রয় মূল্য 1,875 টাকা থেকে বেড়ে 2,125 টাকা হয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে যে এই সংশোধিত ক্রয় মূল্য পেঁয়াজ চাষীদের জন্য ভালো আয়ের নিশ্চয়তা দেবে এবং একই সঙ্গে মজুদ গড়ে তোলার প্রক্রিয়াকে সহায়তা করবে। মূল্য স্থিতিশীল করার জন্য ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড ন্যাফেড এবং ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড NCCF এর মাধ্যমে পেঁয়াজ সংগ্রহের কাজ চলছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল।

এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি বলেছেন, ইথানল কোনো নতুন ধারণা নয় এবং এক শতাব্দীরও বেশি সময় ধরে এর ব্যবহার চলে আসছে। রাজস্থানে এক জনসভায় শ্রী পুরি বলেন, সরকার তার জৈব জ্বালানি মিশ্রণ কর্মসূচি নিয়ে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। তিনি আশ্বাস দেন, সরকার প্রাপ্ত পরামর্শগুলি তাদের কার্যক্রমে অন্তর্ভুক্ত করবে ও প্রয়োজনীয় সংশোধন আনবে। শ্রী পুরি আরও উল্লেখ করেন, ভারতে ইথানল মিশ্রণের ধারণাটি প্রথম কংগ্রেস নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকারের আমলেই শুরু হয়েছিল। 2006 থেকে 2008 সাল পর্যন্ত ব্রাজিলে ভারতের রাষ্ট্রদূত হিসেবে তার কার্যকালের কথা স্মরণ করে তিনি বলেন, তখন 10টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 5% ইথানল মিশ্রণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু সে সময় মাত্র 1.4% মিশ্রণ অর্জন করা সম্ভব হয়েছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, কলকাতা পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপূজন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেবার কথা। ভারী এবং অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মুম্বাই সহ মহারাষ্ট্রের বেশ কয়েকটি জেলা। আজ মুম্বাইয়ে আরও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। শহর এবং শহরতলির বিস্তীর্ণ অঞ্চলে রাস্তাঘাট জলমগ্ন। শহরের কোনো জায়গায় রেললাইন ডুবে যাওয়ায় লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল জুড়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে, এর ফলে বিদ্যুৎ গ্রিডগুলির ওপর ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে এবং ফিফা বিশ্বকাপ ম্যাচের প্রস্তুতির কাজে ব্যাঘাত ঘটছে। হিট ইন্ডেক্স বা অনুভূত তাপমাত্রা 46 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। চরম তাপমাত্রার মোকাবিলায় নিউ ইয়র্ক শত শত সরকারি ভবনকে কুলিং সেন্টার বা শীতলীকরণ কেন্দ্রে রূপান্তরিত করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে যে বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় হিট ইন্ডেক্স বোস্টনে 41 ডিগ্রি, ফিলাডেলফিয়ায় 44 ডিগ্রি এবং ওয়াশিংটনে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। এবার ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর মুখোমুখি হবে। গতরাতে প্রি কোয়ার্টার ফাইনালে ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়ে দেয়। খেলার 70 মিনিটে পেনাল্টি থেকে ফ্রান্সের পক্ষে একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপে। অন্য প্রি কোয়ার্টার ফাইনালে মরক্কো কানাডাকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। এদিকে আজ রাতে প্রি কোয়ার্টার ফাইনালে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। লর্ডসে মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:00। ওল্ড ট্র্যাফোর্ডে গতকাল 5 ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড 4 উইকেটে ভারতকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে ভারত 7 উইকেটে করে 190 রান। জবাবে ইংল্যান্ড 1 ওভার বাকি থাকতেই 6 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। এর ফলে সিরিজে ইংল্যান্ড 1-0 এগিয়ে গেল। উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসে দুটি বড় অঘটন। দ্বিতীয় বাছাই কাজাকস্তানের এলিনা রাইবাকিনাকে হারিয়ে শেষ 16-এ পৌঁছেছেন বেলজিয়ামের এলিস মের্টেন্স। অন্য ম্যাচে তৃতীয় বাছাই পোল্যান্ডের ইগা সুয়েটেক ফিলিপিন্সের আলেকজান্দ্রা ইয়েলার কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। মহিলাদের সিঙ্গলসে আজ শেষ 16-র ম্যাচে শীর্ষ বাছাই আরিয়ানা সাবালেঙ্কা মুখোমুখি হবেন জাপানের নাওমি ওসাকার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সেমিকন্ডাক্টর মিশনের ব্যাপারে দেশ বিদেশে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। তিনি গতকাল গুজরাটের সানন্দে সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করেন। আগামী 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত কাতার, বাহরিন, কুয়েত ও ওমান সফরে যাবেন। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড 32 পর্বে ফ্রান্স প্যারাগুয়েকে ও মরক্কো কানাডাকে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে প্রথম মেমু ট্রেন পরিষেবা আগরতলা থেকে শুরু করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল আগরতলা রেল স্টেশনে এক অনুষ্ঠানে আগরতলা থেকে করিমগঞ্জ পর্যন্ত মেমু ট্রেনের যাত্রার সূচনা করেন। আগামীকাল থেকে রবিবার বাদে প্রতিদিন এই ট্রেন নিয়মিত চলবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের রেল যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নত হচ্ছে। তিনি আরো বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে আগরতলা থেকে জম্মু, পুরী ও গয়ার মধ্যে

সরাসরি ট্রেন চালানোর জন্য রেল মন্ত্রকের প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া অমৃত ভারত যোজনায় ধর্মনগর, কুমারঘাট ও উদয়পুর রেল স্টেশনে আধুনিকীকরণের কাজ চলছে। এর জন্য রেল মন্ত্রক 96.60 কোটি টাকা বরাদ্দ করেছে। মুখ্যমন্ত্রী বলেন, আসামের চন্দ্রনাথপুর স্টেশন থেকে সাব্রুম পর্যন্ত রেল লাইন ডাবল করার সার্ভের কাজ সম্পন্ন হয়েছে, ডিপিআরও চূড়ান্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বালোট্রায় প্রায় 1,06,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী বালোট্রার পাঁচপাদরায় ভারতের প্রথম গ্রিনফিল্ড সমন্বিত শোধনাগার কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন, যা দেশের জ্বালানি ও পেট্রোকেমিক্যাল খাতে একটি যুগান্তকারী সাফল্য। এছাড়া তিনি রাজস্থান সরকারের বিভিন্ন বিভাগে নিয়োগপ্রাপ্ত প্রায় 54,000 যুবকের হাতে গতকাল নিয়োগপত্র তুলে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গুজরাটের সানন্দে সিজি সেমিয়ের অত্যাধুনিক আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি এবং টেস্ট প্ল্যান্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাওয়েল, পাশাপাশি বিশ্বব্যাপী প্রযুক্তি নেতৃবৃন্দ। পশ্চিম ত্রিপুরা সংসদীয় এলাকা PMGSY প্রকল্পে 56টি গ্রামীণ সড়ক প্রকল্পে চলতি অর্থবছরের জন্য 96.73 কোটি টাকার মঞ্জুরি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান পশ্চিম ত্রিপুরা লোকসভা সদস্য বিপ্লব কুমার দেবকে এক চিঠিতে এই মঞ্জুরির কথা জানিয়েছেন। এতে প্রায় 75 কিলোমিটার দৈর্ঘ্য সড়ক নির্মাণ করা হবে। এই সড়ক নির্মাণের মঞ্জুরি দেওয়ায় সাংসদ বিপ্লব কুমার দেব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাকে ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি জানান, এই প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে 56টি গ্রাম সব ঋতুতে চলাচল উপযোগী সড়ক যোগাযোগের সুবিধা পাবে। প্রধানমন্ত্রী আন্তরিক দৃষ্টির ফলে ত্রিপুরার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি ক্ষেত্রে ডাবল ইঞ্জিন সরকারের বিকাশ ধারায় এই সুফল মিলছে বলে তিনি উল্লেখ করেন। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, নির্বাচন কমিশনের প্রতিটি কর্মসূচি ভারতের সংবিধান, নির্বাচন সংক্রান্ত আইন এবং সময়ে সময়ে জারি করা লিখিত নির্দেশিকার ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয়। ভারতের নির্বাচন কমিশন ও যোগাযোগ কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় একদিনের সম্মেলনে তিনি একথা বলেন। সম্মেলনে 16টি রাজ্যের 260 জন মিডিয়া ও যোগাযোগ কর্মকর্তা অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, নেশার সামগ্রীর পাচার রুখতে রাজ্যে প্রবেশের মুখে স্ক্যানার বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আগরতলা রেল স্টেশনে একই দিনে দুবার প্রচুর পরিমাণে নেশাদ্রব্য উদ্ধারের ঘটনায় সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া দিতে গিয়ে গতকাল মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যকে করিডোর বানিয়ে নেশাদ্রব্য বাংলাদেশে পাঠানো হচ্ছে, তাই রাজ্য সরকার আন্তঃরাজ্য সীমান্তে স্ক্যানার মেশিন বসানোর চিন্তা করছে। তিনি আরও জানান, নেশার মামলায় জিরো টলারেন্স নীতিতে কাজ করছে রাজ্য। নেশা পাচারের মামলায় অপরাধী কাউকে ছাড়া হচ্ছে না। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ কাতার, বাহরাইন, কুয়েত এবং ওমানে সরকারি সফর শুরু করবেন। এ মাসের 10 তারিখ পর্যন্ত এই সফরে বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের উপর জোর দেওয়া হবে এবং আঞ্চলিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থের বিষয়ে মত বিনিময় করা হবে। ফিফা বিশ্বকাপের ফুটবলে রাউন্ড অফ 16-এর দুটি ম্যাচে জয়লাভ করেছে মরক্কো এবং ফ্রান্স কোয়ার্টার ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করেছে। প্রথম ম্যাচে কানাডাকে 3-0 গোলের ব্যবধানে হারিয়ে জয় তুলে নেয় মরক্কো। অন্য ম্যাচে প্যারাগুয়েকে 1-0 গোলে পরাজিত করে শেষ 8-এ পৌঁছে গেছে ফ্রান্স। আজ দুপুর পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাজ্যের 6টি জেলা উত্তর ত্রিপুরা, ধলাই, গোমতী, পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা ও দক্ষিণ ত্রিপুরা জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। আগরতলা ও তার আশেপাশে গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 3.8 মিলিমিটার। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রির কাছাকাছি, আবহাওয়া থাকবে আর্দ্রতাপূর্ণ। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

0: কাজকু সুশান্ত দেব আকশং হাইমকা ফুটবল নি রাউন্ড অফ সিক্সটিন নি থমুং কাইনিগ মরক্কো তাই ফ্রান্স কোয়ার্টার ফাইনাল কাসানাই অংশুকা পৈলা থমুঙ্গ মরক্কো গোল কাইথাম বুক জানি ফেরবাই কানাডা নো মেচেনখা তাই কাইসা থমুঙ্গ ফ্রান্স গোল কাইসা বুক জানি ফেরবাই পেরাগো নো মেচেনখা নবরতিবারনি সকাংবারিয়া কমুঙ্গ সাজাখা তিন নখা চুমুই কবলজাক টঙ্গানো ফেরাঙ্ক গৈওয়াতে ফাইমান ফিয়া হাস্তেনি হাঙ্কর কাইদক সালসি দলাই গুমতি সালথাং সিপাহী জলাতাই সালগ্রা হাঙ্কর আমচাই ফেরাঙ্ক গৈ মজম কবং ওয়াতে ফাইমান মিয়া ফুংনি সিমি আগরতলাতাই আবনি গানা গিনি আমচাই তাবুজরা ওয়াতে ফাইকার থাম দশমিক চার মিলিমিটার তিনি সাকানি তুমারি থামচি দক ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তঙ্গনে তিনি ফুঙ্গ খামানি তুমারি তংখা নৈচি দক দশমিক ব্রী ডিগ্রি সেলসিয়াস ককতমা পরিমুং তাবুক জরাতে অরণ্য পাইখা উলনি কক বরক বাই ককতমা আওয়াই এঙ্গনে হরনি দামসনি তামুই সতি ব্রিসি বাব
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অভিজ্ঞাপন।

স্নিগ্ধ বৃষ্টিস্নাত সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের অভিজ্ঞতায়।

0: এই সুন্দর বৃষ্টি স্নাত সকালে অভিজ্ঞাপনে স্বাগত শ্রোতা বন্ধু আপনাদের। আজকের এই অভিজ্ঞাপন পরিবেশনে রয়েছে আপনাদের সাথে আমি সত্যজিৎ, এবং আমার সাথে রয়েছে
1: আমি আর যে চিন্ময়। প্রথমেই শ্রোতা বন্ধু, আজকের দিনের কয়েকটা বিশেষ বিশেষ ঘটনা ইতিহাসের পাতা থেকে তুলে ধরছে আপনাদের সামনে। 1901 সালে নিউ থিয়েটার্সের প্রতিষ্ঠাতা বীরেন্দ্রনাথ সরকার ভাগলপুরে জন্মগ্রহণ করেন। প্রেসিডেন্সি কলেজে বিএসসি এবং লন্ডন ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে মার্টিন কোম্পানিতে যোগদান করেছিলেন। পরে তিনি চিত্রা হাউস, নিউ সিনেমা তৈরি করেন। চিত্র প্রযোজনার জন্য তিনি নিউ থিয়েটার্স স্টুডিও স্থাপনও করেন। 150টির মতো ছবি তিনি প্রযোজনা করেন।
0: 1996 সালে প্রথম ক্লোন প্রাণী দলি নামে ভেড়াটিকে স্কটল্যান্ডের

রোজলিন ইনস্টিটিউটে জনসমক্ষে প্রকাশ করা হয়েছিল। 2009 সালে রজার ফেডারার উইম্বলডন মেইন্স ফাইনালে জিতে পিটার সাম্পাসের 14 বার গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ড তিনি ভেঙেছিলেন। 1926 সালে আজকের দিনে প্রখ্যাত অভিনেতা পরিচালক গণেশ মুখোপাধ্যায় কলকাতায় জন্মগ্রহণ করেন। তার অভিনীত ছবিগুলো গঙ্গা, অযান্ত্রিক, আজ সন্ধ্যা ইত্যাদি। তিনি যাত্রা শিল্পেও কৃতি পরিচালক ছিলেন। 1805 খ্রিস্টাব্দে আজকের দিনে ব্যারাকপুরে ট্রাঙ্ক রোড তৈরি হয়। 1811 সালে স্পেনের দখল মুক্ত হয় ভেনেজুয়েলা। আর 1857 সালে কলকাতার রাস্তায় প্রথম গ্যাস বাতি জ্বলেছিল। আজকের দিনে 1882 সালে শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ হযরত এনায়েত খাঁ জন্মগ্রহণ করেন। আর আজকের দিনে পরিচারণ সরকারের পৌত্র বীরেন্দ্রনাথ সরকার জন্মগ্রহণ করেন 1901 সালে। আর লর্ড কার্জন বঙ্গভঙ্গের ঘোষণা করেন আজকের দিনে 1905 সালে। বেলগাছিয়ায় কারমাইকেল মেডিকেল কলেজের উদ্বোধন হয় আজকের দিনে 1916 সালে। 1944 খ্রিস্টাব্দে আজকের দিনে কিরণ বেদী আইপিএস তিনি ম্যাক্সাইজ পুরস্কার পেয়েছিলেন। শ্রোতাবন্ধু, এত রইল আজকের দিনের বিশেষ বিশেষ ঘটনাবলী ইতিহাসের পাতা থেকে। এবং সেই সাথে আজকের এই দিনটি আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুদের জন্মদিন, বিবাহ বার্ষিকী কিংবা বিশেষ কোনো দিন, তাদের প্রত্যেককে জানাই আকাশবাণী আগরতলা পরিবারের পক্ষ থেকে আজকের দিনের অনেক অনেক অনেক শুভেচ্ছা।

নমস্কার শ্রোতা বন্ধু, যাই চিঠিতে আজকের প্রথম চিঠি পাঠ করছি, লিখেছেন লক্ষ্মণ দাস ঠাকুরা, পূর্ব বর্ধমান থেকে। প্রসঙ্গ যুব দক্ষতা। প্রিয় অভিজ্ঞানী অভিজ্ঞাপন, সমাজের মূল ভিত্তি ও চালিকা শক্তি হল যুবা শ্রেণী। তাদের শারীরিক সামর্থ্য, নতুন চিন্তা ও উদ্ভাবনী শক্তি ও উদ্যম সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় ভূমিকা গ্রহণ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে আমরা জানতে পারি 15-24 বছর বয়স পর্যন্ত সময়কালই হল যুবাকাল। এই বয়সের রক্তে থাকে তীব্র উচ্ছ্বাস, থাকে যে কোনো অন্যায় ও ভুলের বিরুদ্ধে দাঁড়ানোর প্রবল সাহস। তাই তো যৌবনের কবি সুকান্তের কলম ধ্বনিত হয়, 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় ন্যায় মাথা তোলবার ঝুঁকি, 18 বছর বয়সই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। যে কোনো বিষয়ে দক্ষ হয়ে ওঠা আপনা আপনি হয় না, অর্জন করতে হয়। জ্ঞান, সময় এবং শক্তিকে ব্যবহার করে কোনো নির্দিষ্ট কাজকে নিখুঁতভাবে সফল করে তোলার নামই হলো দক্ষতা। এটা মূলত শেখা বা অনুশীলনের মাধ্যমে অর্জিত হয়, যা জীবনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সাহায্য করে। আর এই দক্ষতা অর্জনের জন্য শারীরিক ও মানসিক দৃঢ়তা ও ক্ষমতার একান্ত প্রয়োজন। এই প্রয়োজন মেটাতে পারে একমাত্র যুবক যুবতীরা। সুতরাং যুবক যুবতীরাই পারে কারিগরি থেকে সাধারণ দক্ষতা অর্জন করতে। যুব দক্ষতা তখনই সার্থকতা লাভ করে যখন যুবক যুবতীরা আত্মসচেতনভাবে যে কোনো সমস্যার সমাধান করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। সৃজনশীল ও সমালোচনামূলক চিন্তাকে সাথী করে আবেগ ও চাপকে নিয়ন্ত্রণ রাখতে পারে একমাত্র তারাই। তাই তো যুব দক্ষতাকে মান্যতা ও উৎসাহিত করার জন্য 2014 সাল থেকে জাতিসংঘের সাধারণ পরিষদ 15 জুলাইকে যুব দক্ষতা দিবস হিসেবে

পালন করে আসছে। এবছরের থিম হলো স্কিলস ফর শেয়ার্ড ফিউচার। সেজন্যই দেশের উন্নতি ও প্রগতির জন্য আধুনিক প্রযুক্তির সঙ্গে সঙ্গতি রেখে যুব দক্ষতার বৃদ্ধি ঘটিয়ে যেতে হবে। ধন্যবাদ আন্তে, বিনীত লক্ষণ দাস ঠাকুরা, সুকান্তপল্লী, কালনাগেট, পূর্ব বর্ধমান।

শ্রোতাবন্ধু, দ্বিতীয় চিঠিটি লিখছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, দাতন, পশ্চিম মেদিনীপুর থেকে। বন্ধু লিখছেন, মননশীল অভিজ্ঞাপন, তারুণ্যের অফুরন্ত শক্তিতে ভরপুর।

শ্রোতাবন্ধু, দ্বিতীয় চিঠিটি লিখছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। বন্ধু লিখছেন, মননশীল অভিজ্ঞাপন, তারুণ্যের অফুরন্ত শক্তিতে ভরপুর যুব সমাজ। বিশ্বকবি রবীন্দ্রনাথ সবুজের অভিযান কবিতায় যুব শক্তিরই জয়গান করেছেন। ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। দেশের যুব শক্তিই পারে সোনা ফলাতে, দেশের সমৃদ্ধির পথে তারাই অগ্রদূত, কিন্তু তারা চায় স্বীকৃতি। প্রবীণদের কাছ থেকে এইটুকুই প্রত্যাশা করে, সময়ে অসময়ে তারা প্রবীণদের কাছে অভিজ্ঞতাও চায়। তাদের কাছে মূল অস্ত্র বিশ্বাস বা প্রত্যয়। বাধা, বিঘ্নঘাত, প্রতিঘাত তারা জয় করতে পারে। প্রিয় অভিজ্ঞাপন, দেশ কাঙ্ক্ষিত মানেই উত্তীর্ণ করতে, যুব দক্ষতাকে কাজে লাগাতে হবে পূর্ণমাত্রায়। মনে রাখতে হবে, যুব শক্তির সঠিক ব্যবহার করে দেশকে উন্নত করতে হবে। অভিজ্ঞতার ভাণ্ডার থেকে উপদেশ, পরামর্শ কিন্তু প্রবীণদেরই দিতে হবে। যুবা, প্রৌঢ়, বৃদ্ধ সবার হারমোনিয়াজ বেশি বেশি প্রয়োজন। ভারতের মতো জনবহুল দেশে কর্মসম্পদের অভাব নেই। এই কর্মসম্পদের যথাযথ ব্যবহার, অন্য অর্থে যুব দক্ষতা বৃদ্ধি দেশের মানোন্নয়নের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে মনে করি। সবশেষে বলি, যুব শক্তির অপব্যবহারে তাদের শক্তির শুধু অপচয় হবে না, দেশে অভিশাপ হয়ে বিপর্যয় নেমে আসবে। সাম্প্রতিক প্রেক্ষাপটে মানব জীবনে সোনা ফলাতে পারলে তা হবে দেশের পক্ষে মঙ্গলদায়ক। আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর।

এবারে চিঠিটি লিখেছেন গৌতম পতি, কুলবেড়িয়া, পূর্ব মেদিনীপুর থেকে। প্রসঙ্গ যুব দক্ষতা। প্রিয় সখা অভিজ্ঞাপন, আজকের দিনে যুব দক্ষতা বৃদ্ধির গুরুত্ব অপরিসীম। সেই হিসেবে তোমার এবারের বিষয় নির্বাচন সময় উপযোগী ও গুরুত্বপূর্ণ। শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়া যাবে না। দক্ষতা থাকলে যুবকরা শুধু চাকরির পেছনে না ছুটে নিজেই নিজের কর্মসংস্থান করতে পারে, হয়ে উঠতে পারে একজন সফল উদ্যোক্তা। যুব দক্ষতা হলো যুবদের ভেতরের সেই অন্তর্নিহিত শক্তি ও সামর্থ্য যা তাদের বাস্তব জীবনে স্বাবলম্বী হতে সাহায্য করে। এটি প্রথাগত শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান, যোগাযোগ দক্ষতা, ক্ষমতা, হাতের কাজ এবং যে কোনো কঠিন পরিস্থিতি সামলে নেওয়ার বাস্তবমুখী দক্ষতাকে বোঝায়। যুবদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজন সঠিক সময়ে সঠিক প্রশিক্ষণ। যুগের সাথে তাল মিলিয়ে কৃষি, স্বাস্থ্য, কারিগরি, কম্পিউটার, কৃত্রিম

বুদ্ধিমত্তা, মেকানিক্যাল ও ইলেকট্রনিক্স কাজের ব্যবহারিক প্রশিক্ষণ যুবদের দক্ষ করে তোলে। ছোট থেকে যার যে বিষয়ে আগ্রহ তাকে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা দরকার। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদে কাজ করার সময় দেখেছি, প্রত্যন্ত গ্রামের সাধারণ ঘরের ছেলেরা মৌমাছি পালন, গরু পালন, মুরগি চাষ, মাছ চাষ, কৃষি যন্ত্রপাতি মেরামত ইত্যাদি প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়েছে। তারা শুধু নিজের ভাগ্যই বদলায়নি, বরং আরও কিছু যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। দক্ষ যুব সমাজই আমাদের সমাজ, সংস্কৃতি ও দেশকে আলোর পথে এগিয়ে নিয়ে যাবে। যুবরা দক্ষ হয়ে উঠলে সমাজে অপরাধমূলক কাজকর্ম কমে যাবে এবং একটি সুস্থ ও সুন্দর পরিবেশ তৈরি হবে। আমাদের নিজস্ব সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরাও যুবকদের পক্ষেই সম্ভব। এর ফলে দেশের অর্থনৈতিক চাকা সচল হবে এবং দেশকে একটি উন্নত ও স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করবে। যুবশক্তির দক্ষতাই একটি দেশের আসল মেরুদণ্ড। শুভেচ্ছা ও ভালোবাসা সহ গৌতমপতি কুলুবেড়িয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর।

এবারে চিঠিটি লিখছেন অমূল্য কারণ শ্রীরামপুর থেকে অনিতা চৌধুরী। বন্ধু লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, যুবকবেলা এমন একটি বয়স যাকে বলা হয় জল চিবিয়ে খাবার সময়, আবার শীতকে তুড়ি মেরে উড়িয়ে দেয়, উদ্দাম দামাল বয়স, যে বয়স কোনো কাজকে না বলতে যান না, টকবগে রক্ত প্রাণের ঝুঁকি নিয়ে সব কাজে এগিয়ে যায়। ভুলে চলবে না, যুবকরা হচ্ছে সমাজ গড়ার কারিগর, তাদের অফুরন্ত প্রাণ শক্তি, সাহস, নতুন দৃষ্টিভঙ্গি সমাজের কুসংস্কার, দুর্নীতি ও বৈষম্য দূর করতে সাহায্য করে। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেও সিদ্ধ হস্ত তারা। যুবকরা কর্মঠ, উৎপাদনশীল, নতুন তথ্য প্রযুক্তি উদ্যোক্তা হয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে তারাই পারে। রক্তদান, বৃক্ষরোপণ, দুর্যোগ মোকাবিলায় ত্রাণ বিতরণের মতো সমাজসেবামূলক কাজে ভূমিকা নেয় যুবকরা। রাজনৈতিক সচেতনতা দ্বারা সৎ নেতৃত্বের মাধ্যমে যুবকরাই দুর্নীতিমুক্ত সুশৃঙ্খল দেশ গঠনের অবদান রাখতেও সক্ষম। তাই প্রত্যেক বছর 15 জুলাই বিশ্বজুড়ে যুব দক্ষতা দিবস উদযাপিত হয়, তবে একটা দিনে তা সীমাবদ্ধ নয়, বরং প্রতিদিনই তাদের উৎসাহিত করা হোক, প্রতিদিনই তাদের শিক্ষা, সুবিধা অসুবিধা, বঞ্চনার দিকগুলোর ওপর গুরুত্ব দেওয়া হোক, বেকারত্ব দূর করে যোগ্যতা অনুযায়ী তাদেরকে কাজ দিয়ে সম্মানিত করতে হবে, আর্থিক সচ্ছলতা কোনো কাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, এটা যে ধ্রুব সত্য কথা। নমস্কার, অনিতা চৌধুরী, অমূল্য কানুন, শ্রীরামপুর, হুগলি।

0: এবারেই শ্রোতা বন্ধু তথ্যাবলী অভিজ্ঞাপনে প্রথম তথ্যটি জানাই, নিখিল ত্রিপুরা শিক্ষক সমিতি এটিটি এর পক্ষ থেকে জানিয়েছেন আজ অর্থাৎ 5ই জুলাই রবিবার দুপুর 12টায় আগরতলা প্রেস ক্লাবে অন্য বছরগুলির মতো এটিটি এর পক্ষ থেকে এবছরের মাধ্যমিক পরীক্ষায় অসাধারণ ফল করা প্রথম 10 জনকে নাম্বারের ভিত্তিতে 13 জনকে স্বর্গীয় বীর বল্লভ সাহা মেধাবৃত্তি প্রদান করা হবে।
1: বিশালগড় মহকুমা ভিত্তিক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আগামী 16 জুলাই বিশালগড় চৌধুরীস্থিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মুক্ত মঞ্চে আয়োজিত হবে মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে দেশাত্মবোধক নৃত্য ও সঙ্গীত পরিবেশন করবেন স্থানীয় শিল্পীগণ। এছাড়া বিশালগড় ব্লকের অন্তর্গত প্রত্যেকটি বিদ্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে ওপেন কুইজের আয়োজন করা হয়েছে।
0: 2026-27 শিক্ষাবর্ষে লংতরায় ভ্যালি মহকুমাস্থিত দুটি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল এই ভর্তির বিষয়ে লংতরায় ভ্যালি মহকুমা শাসকের অফিসে এমডিসি হলিউড চাকমার সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয় এবং বৈঠকে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের ভর্তির বিষয় নিয়ে বিশেষভাবে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এই অনুযায়ী 60 জন ছাত্রছাত্রী, 30 জন ছাত্র, 30 জন ছাত্রী ভর্তি করা হবে। এই স্কুলগুলিতে ভর্তির জন্য কুমারঘাট ইএমআরএস এ ভর্তির ফর্ম পাওয়া যাবে। ভর্তির ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 8ই জুলাই 2026। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 12ই জুলাই 2026। পরীক্ষার ফল প্রকাশিত হবে 23 জুলাই 2026। ইংরেজি এবং বাংলা দুই ভাষায় পরীক্ষা নেওয়া হবে।
1: রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী খাচ্ছি পূজা উৎসব ও মেলাকে আরো আকর্ষণীয় সর্বজনীন রূপ দেওয়ার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকলের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই বছরও এই ঐতিহ্যবাহী উৎসবকে সাফল্যের সঙ্গে উদযাপনের প্রত্যয় ব্যক্ত করেছেন বিধায়ক রতন চক্রবর্তী। আগামী 22 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত 7 দিন ব্যাপী খাচ্ছি পূজা উৎসব ও মেলা পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

এবার শ্রোতা বন্ধু কর্মখালীর বিজ্ঞপ্তি। ভারতীয় বিমান বাহিনী ইন্ডিয়ান এয়ারফোর্স গ্রুপ সি বেসামরিক পদের সরাসরি নিয়োগ করা হবে। যোগ্য ভারতীয় নাগরিকদের কাছ থেকে হেডকোয়ার্টার্স মেইনটেন্যান্স কমান্ড IAF এর অধীনে কিছু পদের জন্য আবেদন পত্র আহ্বান করা হচ্ছে। ডাক যুগের ঠিকানা কমান্ড্যান্ট IAM IAF ভিমানপুরা পোস্ট অফিস ব্যাঙ্গালোর 560013। পদের নাম মাল্টি টাস্কিং স্টাফ, শূন্যপদ 6টি, নিয়ম অনুযায়ী সংরক্ষণ রয়েছে, বয়স সীমা 18 থেকে 25 বছর, বেতনক্রম পে ম্যাট্রিক্স লেভেল 1 সপ্তম CPC অনুসারে, শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক ম্যাট্রিকুলেশন বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা সংস্থার ওয়াচম্যান লস্কর জেস্টিনার অপারেটর বা মালিক হিসেবে কাজ করার 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

0: আবেদন করতে হবে 30 দিনের মধ্যে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RRB টেকনিশিয়ান পদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি CEN 02/2026 প্রকাশ করেছে। এবছর ভারতীয় রেলে দুটি ভিন্ন গ্রেডে মোট 6,565 শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 29 জুন 2026। অনলাইন আবেদন শুরু হয়ে গিয়েছে 30 জুন 2026 থেকে এবং আবেদনের শেষ তারিখ আগামী 29 জুলাই 2026 রাত 11:59 পর্যন্ত। আবেদনকারীদের বয়স সীমা এবং শিক্ষাগত যোগ্যতা পদের গ্রেড অনুযায়ী আলাদা আলাদা রয়েছে। বয়সের হিসেব করতে হবে 1 জুলাই 2026 তারিখের অনুযায়ী। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল মোট পদ রয়েছে এক্ষেত্রে 323টি। শিক্ষাগত যোগ্যতা ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, আইটি বা ইনস্ট্রুমেন্টেশনে BSc ডিগ্রি অথবা সংশ্লিষ্ট ট্রেডে 3 বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা BE অথবা BTEC ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে প্রার্থীর 18 থেকে 33 বছরের মধ্যে, তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। টেকনিশিয়ান গ্রেড 3 মোট শূন্যপদ রয়েছে 6,242টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস সাথে NCVT অথবা SCVT অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক অথবা কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ CCAA তা করা থাকতে হবে। তবে বয়স হতে হবে প্রার্থীদের 18 থেকে 30 বছরের মধ্যে। যোগ্য প্রার্থীদের 3টি ধাপে যাচাই করে চূড়ান্ত নিয়োগ করা হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা CBT, তারপর নথিপত্র যাচাই DV এবং মেডিকেল পরীক্ষা ME। SC ST এক্স সার্ভিসম্যান, PWVD, মহিলা সংখ্যালঘু, EWS এদের জন্য 250 টাকা আবেদন ফি এবং অন্যান্য সমস্ত বিভাগে জেনারেল OBCদের জন্য 500 টাকা। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এছাড়া বিস্তারিত জানতে rrbapply.gov.in এগিয়ে প্রার্থীরা দেখে নিতে পারেন।
1: শ্রোতা বন্ধু, অন্যান্য সময়ের মতো বর্ষার দিনে শিশুর প্রতি বিশেষ খেয়াল জরুরি। চিকিৎসা গবেষকরা জানিয়েছে, বর্ষার জলবাহিত রোগ অন্যান্য সংক্রমণ সবচেয়ে বেশি ছড়ায় এই সময়টা, তাই শিশুদের বর্ষার সময়টা বেশ ঝুঁকিপূর্ণ, তাদের সুস্থতা চিন্তা করতে হবে। বিশেষ করে এই সময় মশাবাহিত রোগ থেকে বাঁচাতে ওদেরকে সেরকম খেয়াল রাখতে হবে। আর অবশ্যই ভিজতে দেওয়া যাবে না, খাবারের সতর্কতা বজায় রাখুন, বদহজম বা ডায়রিয়ার ঝুঁকি বেশি থাকে এই সময়। সুস্থ থাকার টিপসে আজ এতটুকুই,
0: এবং সেই সাথে আজকের মতো বিজ্ঞাপন পর্ব থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: আজকের দিনটি খুব খুব খুব ভালো যাক আপনাদের।

0: ঘুম ভাঙা ভোরে আকাশে যখন রোদের প্রথম হাসি আসে, তখনই পাখির ডানায় ভর করে আসে কিচিরমিচির গান। সে সময় কচি কাচাদের মনেও জেগে ওঠে গল্প, ছড়া আর স্বপ্নের রং। প্রিয় ছোট্ট বন্ধুরা, মিষ্টি সকাল আর রঙিন কল্পনার হাত ধরে আমরা চলে এসেছি আবারও কাকলির আরও এক নতুন পর্বে। আর আজকের আসরে আমাদের সঙ্গে রয়েছে ছোট ছোট বন্ধুরা। আজকে আমাদের প্রথম বন্ধু অঙ্কিত। কেমন আছো অঙ্কিত?
1: হ্যালো।
0: আচ্ছা, অঙ্কিত তো আমাদের স্টুডিওতে আগেও এসেছিলে, আজকে আমাদের স্টুডিওতে এসে কেমন লাগছে বলো?
1: আজকে ভালো লাগছে।

0: বেশ, অঙ্কিত আজকে আমাদের কি শোনাবে?
1: আজকে একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবো।
0: আচ্ছা অঙ্কিত, তার আগে বলো যে লেখাপড়া করতে কেমন লাগে?
1: ভালো লাগে।
0: ভালো লাগে? কোন বইটা পড়তে অঙ্কিতের বেশি পছন্দ? বাংলা। ঠিক আছে অঙ্কিত, তুমি কোন স্কুলে পড়ো?
1: হাপানিয়া।
0: আর কোন ক্লাসে?
1: ক্লাস 6।
0: বেশ, আচ্ছা অঙ্কিত তাহলে চলো আমরা গানে যাই।

0: বাহ, আমাদের ছোট্ট বন্ধু অঙ্কিতের জন্য একবার একটা জোরে করতালি। আমাদের ছোট্ট বন্ধু অঙ্কিতের কণ্ঠে যদি তোর ডাক শুনে কেউ না আসে, গানটি শুনে নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। গানটি কিন্তু আমাদের সাহস, আত্মবিশ্বাস আর নিজের আদর্শে অবিচল থাকার শিক্ষা দেয়। এবারে আমরা একটু অন্যরকম গান শুনব, এই যেমন ধরুন লোকগীতি। এবারে লোকগীতি নিয়ে আসছে আমাদের আরও একজন ছোট্ট বন্ধু জয়িতা। জয়িতা কেমন আছো তুমি?
1: ভালো আছি।
0: আচ্ছা, আজকে আমাদের স্টুডিওতে এসে তোমার কেমন লাগছে বলো?
1: খুব ভালো লাগছে।
0: রবিবার মানেই তো ছুটির দিন, তো অন্যান্য রবিবার তোমার কেমন কাটে?
1: ভালোই কাটে।
0: মানে কি কি করো রবিবার দিন? স্কুল বন্ধ থাকে, লেখাপড়া একটু কম থাকে, অন্য কিছু মানে প্র্যাকটিস করো নাকি?
1: হ্যাঁ, আমি সকালে গান করি এবং আর্টে যাই।
0: আচ্ছা, গান শেখো, আর্ট শেখো, লেখাপড়া করো, আর কি কিছু শেখো?
1: না।
0: ঠিক আছে, কোনটা বেশি পছন্দ বলো?
1: গান।
0: গানটাই বেশি পছন্দ? ঠিক আছে, আজকে তাহলে আমরা লোকগীতি শুনবো। প্রথমে কোন গানটা করবে?
1: কালো জলে কুচলা তুলে।
0: চলো তাহলে শুরু করা যাক।

0: বন্ধুরা, তোমাদের সবার অংশগ্রহণে আজকের কাকুলির আসর যেন আনন্দের এক রঙিন মেলায় পরিণত হয়েছে। জমজমাটি আড্ডায় এবার আমরা আবারও শুনতে চলেছি জয়িতার কণ্ঠে আরো একটি গান। জয়িতা, এবারে তুমি আমাদের আর কি শোনাচ্ছ?
1: প্রভাত সঙ্গীত।
0: একটি প্রভাত সঙ্গীত, ঠিক আছে, চলো শুরু করা যাক।

0: এবারে আমাদের ছোট্ট বন্ধুর জন্য জোরে একটা করতালি। এবারে আমরা পৌঁছে গেছি আমাদের আরো একজন ছোট্ট বন্ধুর কাছে, তার নাম হলো
1: আমার নাম আরশিয়া দেবনাথ।
0: বেশ, আরশিয়া কেমন আছো বলো?
1: আমি খুব ভালো আছি।
0: আচ্ছা, আরশিয়া কোন স্কুলে পড়ে আর কোন ক্লাসে পড়ে?
1: আমি হলি গ্রো স্কুল আগরতলাতে পড়ি আর ক্লাস 2 তে পড়ি।
0: আচ্ছা, আরশিয়া আমাদের স্টুডিওতে এসে তোমার ভালো লাগছে?
1: হ্যাঁ।
0: তুমি কত বছর ধরে গান শিখছো?
1: 3 বছর ধরে।
0: 3 বছর ধরে শিখছো? আজকে তুমি আমাদের তো গান শোনাবে, তাই তো? কোন গানটা শোনাবে আমাদের?
1: রবীন্দ্রসঙ্গীত।
0: আচ্ছা, ঠিক আছে। আরশিয়া, তোমার বাড়িতে কে কে আছে বলো?
1: আমার মা আছে, বাবা আছে, পিপি আছে, পিসি আছে।
0: আর সবচাইতে বেশি আরশিয়াকে কে ভালোবাসে?
1: মা, বাবা।
0: আচ্ছা আরশিয়া, তাহলে চলো গানে যাই।

0: বাহ, খুব ভালো হয়েছে। তো ছোট্ট বন্ধুরা, গানের ডানায় ভর করে আমাদের সকালটা আরও একটু উজ্জ্বল হয়ে উঠল। এই সুরের রেষ্টুকু হৃদয় রেখে এবারে চলে যাচ্ছি আরও একজন ছোট্ট বন্ধুর কাছে। তার নাম হলো
1: শুভাঙ্গী সূত্রধর।
0: আচ্ছা শুভাঙ্গী, কেমন আছো বলো?
1: ম্যাম ভালো আছি।
0: আচ্ছা শুভাঙ্গী আমাদের স্টুডিওতে আরও অনেকবার এসেছে, তাই তো?
1: হ্যাঁ ম্যাম।
0: আজকে এসে কেমন লাগছে?
1: ভালো লাগছে।
0: অনেক নতুন নতুন বন্ধু পেয়েছো, তাই তো? ঠিক আছে শুভাঙ্গী, কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে পড়ো?
1: আমি তুলসীবতী গার্লস এইচএস স্কুলে পড়ি আর আমি ক্লাস 1 এ পড়ি।
0: ক্লাস 1 এ পড়ো, বেশ। শুভাঙ্গী আজকে আমাদের কি শোনাবে?
1: ফাগুন হাওয়ায় হাওয়ায়
0: গান শোনাবে। ঠিক আছে, বাড়িতে কে কে রয়েছে বলো?
1: ঠাম্মি, বাবা, মা, আমি।
0: আচ্ছা, আর সবচাইতে বেশি শুভাঙ্গীকে কে আদর করে?
1: মা
0: সবচাইতে বেশি আদর করে। ঠিক আছে, শুভাঙ্গীর বড় হয়ে কি হওয়ার ইচ্ছে?
1: ম্যাম টিচার হতে চাই।
0: টিচার হতে চাও? ঠিক আছে, কাউকে দেখে তুমি ইন্সপায়ার হয়েছো?
1: না,
0: নিজের ইচ্ছে থেকেই হতে চাও। ঠিক আছে, এবারে বলো যে তুমি কোন গানটা শোনাবে বলেছিলে? ফাগুন হাওয়ায় হাওয়ায়।
1: হ্যাঁ
0: চলো শুরু করা যাক তাহলে।

0: আমি ক্লাস টুতে পড়ি শিশুনিকেতন হায়ার সেকেন্ডারি স্কুল।
1: আচ্ছা আরাধ্যা, তোমার বাড়িতে কে কে রয়েছে?
0: মা, আমি, মাসি, বাবা, মা।
1: ঠিক আছে, আরাধ্যা বড় হয়ে কি হতে চায়?
0: ডক্টর।
1: ডক্টর হতে চায়। লেখাপড়া করতে ভালো লাগে? কোন সাবজেক্টটা পড়তে বেশি মজা লাগে বলো?
0: ম্যাথ।
1: ম্যাথ করতে, ঠিক আছে। আচ্ছা এবারে আমরা আরাধ্যার কাছে কি শুনবো?
0: মাথা নত করে
1: গান শুনবো? চলো শুরু করা যাক।

0: খুব সুন্দর হয়েছে। আমাদের ছোট্ট বন্ধুর জন্য জোরে একটা করতালি হোক। এই সুরের ধারাবাহিকতায় আমাদের প্রভাতী অনুষ্ঠান কাকুলি এগিয়ে চলেছে। এবারে আমরা পেয়ে গেছি আমাদের আরো একজন ছোট্ট বন্ধুকে। কি নাম তোমার?
1: আরাধ্যা দাস বৈষ্ণব।
0: আরাধ্যা কেমন আছো বলো?
1: খুব ভালো।
0: অনেকদিন পরে আরাধ্যা আবার আমাদের স্টুডিওতে এসেছে, তাই তো? অনেক আগে একবার এসেছিলে, তাই না? ঠিক আছে আরাধ্যা, এখন তুমি কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে পড়ো বলো।

এভাবেই গান, গল্প আর হাসির রঙে রঙিন হয়ে কেটে গেল আমাদের আজকের কাকলির আসর। যারা আজ আমাদের গান শোনালে তাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক শুভকামনা। তোমাদের জন্যই আমাদের আজকের রবিবারটা এত সুন্দরভাবে কাটল। আবারও আগামী রবিবার নতুন আনন্দ, নতুন স্বপ্ন নিয়ে হাজির হব তোমাদের প্রিয় অনুষ্ঠান কাকলিতে। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে আর মন দিয়ে লেখাপড়া করবে।

শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 MHz আকাশবাণী FM উজ্জয়ন্ত। এই মুহূর্তে সংবাদ শিরোনাম। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে প্রথম মেমু ট্রেন পরিষেবা আগরতলা থেকে শুরু করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল আগরতলা রেল স্টেশন থেকে আগরতলা থেকে করিমগঞ্জ পর্যন্ত মেমু ট্রেনের যাত্রার সূচনা করেন। আগামীকাল থেকে রবিবার বাদে প্রতিদিন এই ট্রেন নিয়মিত চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বালোট্রায় প্রায় 1,06,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী বালোট্রায় পাঁচপাদরায় ভারতের প্রথম গ্রিনফিল্ড সমন্বিত শোধনাগার কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন, যা দেশের জ্বালানি ও পেট্রোকেমিক্যাল খাতে একটি যুগান্তকারী সাফল্য। পশ্চিম ত্রিপুরা সংসদীয় এলাকায় PMGSY প্রকল্পে 56টি গ্রামীণ সড়ক প্রকল্পে চলতি অর্থ বছরের জন্য 96,73,00,000 টাকার মঞ্জুরি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান

জানান পশ্চিম ত্রিপুরা লোকসভা সদস্য বিপ্লব কুমার দেবকে এক চিঠিতে এই মঞ্জুরির কথা জানিয়েছেন। এতে প্রায় 75 কিলোমিটার দৈর্ঘ্য সড়ক নির্মাণ করা হবে। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার বলেছেন, নির্বাচন কমিশনের প্রতিটি কার্যসূচি ভারতের সংবিধান, নির্বাচন সংক্রান্ত আইন এবং সময়ে সময়ে জারি করা লিখিত নির্দেশিকার ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয়। ভারতের নির্বাচন কমিশন ও যোগাযোগ কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় একদিনের সম্মেলনে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, নেশা সামগ্রীর প্রচার রুখতে রাজ্যে প্রবেশের মুখে স্ক্যানার বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আগরতলা রেল স্টেশনে একই দিনে দুইবার প্রচুর পরিমাণে নেশাদ্রব্য উদ্ধারের ঘটনায় সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া দিতে গিয়ে গতকাল মুখ্যমন্ত্রী বলেন, নেশার মামলায় জিরো টলারেন্স নীতিতে কাজ করছে রাজ্য। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ কাতার, বাহরাইন, কুয়েত এবং ওমানে সরকারি সফর শুরু করবেন। এ মাসের 10 তারিখ পর্যন্ত এই সফরে বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর মধ্যপ্রাচ্যের এই দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ফিফা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16-এর দুটি ম্যাচে জয়লাভ করে মরক্কো এবং ফ্রান্স কোয়ার্টার ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করেছে। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ধলাই, গোমতি, পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধু, সরাসরি এবার শিশুদের জন্য অনুষ্ঠানে চলে আসছি। আমি আর যে চিন্ময় রয়েছি তোমাদের সঙ্গে, আর সকাল 10টা অবধি কিন্তু তোমরা এই অনুষ্ঠানে থাকবে। এই অনুষ্ঠানে তোমরা সরাসরি ফোন করে তোমাদের গান, আবৃত্তি, বাজনা ইত্যাদি শোনাতে পারো। আমাদের ফোন নম্বর 0381-232-6253, আর আরেকটা নাম্বার রয়েছে 9485007172। তো রইলাম আর যে চিন্ময় তোমাদের সাথে।

0: শ্রোতা আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে সরাসরি বাচ্চাদের অনুষ্ঠান, এই অনুষ্ঠানে বাচ্চারা তোমরা পার্টিসিপেট করতে পারো। ফোন করতে হবে তার জন্য 0381-232-6253 নাম্বারে ফোন করে। এবার তোমাদের জন্য একটা বেতার নাটক শোনাব, বিদ্যাসাগর ছাত্রাবাস। আশা করি ভালো লাগবে এই নাটকটি।
1: খুব ভোর, চারপাশে সবেমাত্র আলো ফুটেছে। নাগরিক পাখি কাক চিৎকার করে জানান দিচ্ছে সকাল হয়েছে। মোতালেব সাহেব মুখে একটি ব্রাশ গুজে দিয়ে তার বিশাল বপুতে হাত বুলাতে বুলাতে লম্বা করিডোরে এসে দাঁড়ালেন। চোখ কোচলে তিনি যখন ভালো করে তাকালেন তার মাথায় আগুন ধরে গেল। করিডোরের শেষ প্রান্তে 306 নম্বর রুমের সামনে একটি দড়িতে একটি জাঙ্গিয়া শুকানো হচ্ছে, যদিও রুমটি তালাবদ্ধ, কেউ থাকে না। আর মোতালেব সাহেবের হাজারটি নিয়মের একটি হচ্ছে বাহিরে কোনো অন্তবাস শুকানো যাবে না। তারপর

0: 쌈수 에리 하나로 뜯고 나리
1: 무렌 샤알 무렌 에자스티 샤알 সকাল সকাল দেখছেন কেনে সবেমাত্র কুত্তে যাই গেছে ঘুম থেকে পাগলা হয়ে গেল পাঁচটি তো পাচ্ছি না
0: এবার দেখ করলে এরে হারাম যাবে এই বাইরে দিছে যে জাঙ্গে কি আন্ডারগার্মেন্টস 2000 টাকা আর আইনা তোর কইছে আমি সামনে এলে সিনে আলামু একবার যা জেতার গা আমু হাইলে দড়িগিন খুলি হালাই দিমু সামু এত কেন ইন দের পরে
1: আমার কি মনে হচ্ছে স্যার জানেন এটা সুপারম্যানে
0: কিয়া
1: জি স্যার ওই যে সুপারম্যান আছে না সে তো এটা বাইরে পড়ে তাছাড়া আপনার কথা অমান্য করবে কোন মামুর বেটা বলেন বলেন বলছেন না কেন
0: দূর আনন্দদা তুই সোয়ের সামনে তো দূর এগুলি যা হুনি যা ওই কোগা হুলাইনে আইবো এগুলো লেদা সুটকে কেন ওই রুম টুম গুন ফুসকার কই গা এগুলো উঠবো রুমে
1: স্যার যাই না কি করবো বুঝছেন না যে
0: ইজা তুই ফতাকা বানাই উড়া গো যা আর সামনে তুমি চোখের সামনে তুমি দূর যা যা
1: মামু খেপেছে রে এ জাঙ্গিয়া তোমার কি হবে এখন
2: মোতালেব সাহেবের গগন বিদারী চিৎকারে হোস্টেল পুরোটাই কেঁপে উঠল বেশ কজন ছাত্র তাদের সিট থেকে নিচে পড়ে গেল আর চারপাশে যত কাক ছিল সব উড়ে চলে গেল মোতালেব সাহেব আবারও হুঙ্কার দিয়ে উঠলেন চিকনা পাতলা গরনের মানুষ শামসু বাড়ি রাজশাহী এই হোস্টেলের প্রধান নিরাপত্তা কর্মী কাম মোতালেব সাহেবের খাস লোক মোতালেব সাহেবের স্ত্রী

0: আর বানুর তিনটি বোন রানু, রেনু আর বিনু। এই চারজনকে নিয়েই মোতালেব সাহেবের পরিবার, আর তারা সবাই মিলে এই হোস্টেলেই থাকেন।
1: বুঝছো, সব বলে দিব।
2: ওই তুই কি করবি? আমি কি করছি?
1: ওই লোকমান্যার লগে কালকে বিকালে তুমি কথা কও নাই? আমি দেখছি।
2: আমি দেখি নাই না। কমু কমু, তুমি কি করবা? তুই তো কথাই কইস না।
1: কে কথা কমু না কে?
2: তুই তো রমজান, লোকমান, শামসু কারোর ইবাদত দেস না।
1: আই সুকার সুকার তোরা, তবু দুলা ভাই জানে যে কি হবো আল্লাহ জানে। তোকে না কতদিন ধরে বলা হয়েছে যে হোস্টেলে পড়াবার গেলে কথা কবি না, ওগুলো হইলো বদের বদ। আর তুই চুপ করে রেছিস কে? হ্যাঁ
3: তো কি কমু, কথা কইলে কি দোষ হয়ে গেল?
1: চুপ থাক, আইজা তোকে কলেজ না আজকে।
2: তুমি না কি আপা, আজকে কি কত?
1: কেন আজকে আবার কি? স্যার
3: আজকে মেয়ে ডে।
1: কি কস এগুলা, কিসের মেয়ে ডে? কয়দিন আগে নারী দিবস গেল, আজকে আবার কিসের মেয়ে দিবস?
3: ধুর আপা তুমি না, আরে মেয়ে ডে মেয়ে ডে।
4: বাবু রে বেগুন মাইলা দিয়ে একলগে বা কিসে ভালা লাগে দেখতে। তুমি রে বাবু তোরা কি আলোচনা করস?
1: আপনি চুপ থাকেন, আপনি না কইছি সকাল সকাল সিলাইবেন না। আপনি সিলাইনের সোটা সকালবেলা খাট থেকে নিচে পড়ে গেছে জানেন।
4: রে রিও নো ইনে কথার কইও না, ওলাই না গো ইচ্ছা বোধ কেন ওই আপেল মারু আপেল নগল এ টাঙ্গাই রায় পিঠা দিতে সিলাইটার মতো কিরুম
2: কি হইছে দুলা ভাই? কি হইছে?
4: এই কি হইছে কেন কইতে পারবেন? একটা ফোরমান সাইজের জাঙ্গিয়া লটকা রাখছে, তুমি দেখলে চিনতে পারবেন?
2: দূর দুলা ভাই আপনি যদি বলেন আমি কেমনে চিনব?
3: কে লোকমান নাকি কমোটা, তুমি চিনতা না কেন?
4: বাবুরে তুমি লোকমান আর চিনো? এই আয় তোমার না কইছি না আর হোস্টেলে কোন হলেন এরি গো, তুই কি হরো তুই যদি হারা কোন হলেন এরি যে ঘুরে।
1: আমি আর কি করবো, আমি আর কি করবো, আমার জীবন তো আপনারই নিয়ে এসে জ্বালায় জ্বালায় জীবনটা তো অতিষ্ঠ করে ফেলেছেন। আর দেখেন সামলান আপনার শালী গো, আজকে বলে কিসের ভান দোষ, আজকে বলে কিসের মাইয়ের দিবস না কি দিবস, কি কইতাছে মেয়ে ডে মেয়ে ডে?
3: দূর আপা তুমি বুঝো না, আরে মেয়ে ডে মেয়ে ডে।
4: ভাবরে সেটি বুঝতে গেল না, আরে কামলা দিবস কি বলে তো হলে লাগে, এটা তো কইলা না জীবনে।
1: তাইলে একটা কাজ করি, আজকে আমরা শামসুর ছুটি, আজকে ওটা ভালো মন্দ খাইতে দিব, নতুন নতুন জামা কাপড় দিব, কি বলেন?
4: আর দূর তুমি যে কি কো, ওইদিন বড় লোকই কারবার বড় লোকের জিনিস, আরে গরিব শরীর মানুষ আগে লাগে কিন্তু চলে নিত। তুই যাও এই কাজে যাও যাও যাও।
1: এতক্ষণে বুঝছি বিষয়টা, আর এসব ডেফে বানায় শুধু মুখে মুখে বলা লেগা কামে কাজে কিছু নেই, যত সব ফালতু কাজ কারবার। আর এই যে তিনজন মহারানী, আজকে অনেক কাম কাজ আছে, আমার লগে লগে চলেন আমার হাতে সাহায্য করবেন।
2: আপা আমার তো কালকে পরীক্ষা, আমার অনেক কাজ আছে।
3: আমার পরীক্ষা পরশু দিন। আরে আমি তো ভুলেই গেছি, আমার তো তার পরের দিনই পরীক্ষা।
4: বাবুরে এ তোরা কি সিরিয়াল আছে তোরে? এরে তোরা না বেগুনে এক লগে এক ক্লাসে পড়স, তো আগের দিন পরের দিন এক একজনের পরীক্ষা, রং তামাশা নি করো ইয়ানে। এ বুঝো নি তোমার বোনগল বন্ধ হচ্ছে বং।
1: হ্যাঁ তা তো বুঝতেই পারছি, আপনি আদর কইরা কইরা মাথায় তুলছেন আর ঢঙ্গি বানাইছেন। আইরেনু হ্যাঁ চল কাপড় পরাস, অনেকগুলা কাজ তৈব।
3: আমি কাপড় কাচু? তুমি তো কি কইলা?
1: কি কস নিজের কাপড় নিজে কাচবি, সমস্যা রকম হানে
3: না? মানে আমি যদি বাড়ি দিয়ে ফাটাই ফেলি তো হন?
1: ভালো কথা কইছস, তাহলে তুই এক কাম কর, গরগুলার মুসা ফালা ঠিক আছে, ওইটা তো ফাটাতে পারবি না শিওর।
3: এইটা কি কইলা, ভালো করছে আপা, কামই করতে চায় না।
1: তুই তো কথাই কইস না, যা কাপড় গুলা তুই কাইসা ফালা।
3: আমি
1: একদম কথা কবি না, যা।
2: আপা আমি তাহলে যাই, আমার তো কালকে পরীক্ষা।
1: এ রঙ্গ করো কই যাইবা তুমি, যাও তুমি কলেজের পিটি শু আছে না ওটা ভালো মতো ধুইয়া জগজগা করো, যাও।
3: আমি ধুমু
1: না? তুমি ধুবা কেন, লোকমান্য রে কই আইসে ধুইয়া দিয়ে যাবে। চুপ থাক, তরে আমি পাই গেলই।
4: বাহুরে আজকে ব্যাপক দোয়া মজা চলে লাগছে, এরি গো এই জেঙ্গার ফানে শালিরা আমি নিগানকে ধুদিব একখানা কষাই।
1: আপনি ধন যান সেলফি করেন।
0: এই হোস্টেলের সবচেয়ে বিদঘুটে চরিত্রটি হচ্ছে রমজান, বাড়ি বরিশাল, অদ্ভুত ধরনের ছেলে এই রমজান। ইন্টারে এ নিয়ে প্রায় তিন বছর ধরে পড়ছে, এখনো পাশ করা হয়নি। মাথায় সর্ষের তেল দিয়ে পরিপাটি করে চুল আঁচড়ে রাখা আর বিভিন্ন বাংলা ছবির ডায়লগ দিয়ে ঘুরে বেড়ানোই তার একমাত্র কাজ।

0: আছে।
1: হ্যাঁ তরুণ, এ বেটা হলো, এ বেটা
2: কি রে সাবান মেখে দেখি জনি বেশ মিমতো দাঁড়িয়ে রেছস, পানি গেলস না গায়ে?
1: আলার ফোন মজা লাও, তোর মুই কি কয়ে ইয়া কান খুললে হন
2: কি
1: মুই বোঝ, মুই বাথরুম গলে গেছি এই আর পরে মুই ভালো করে শ্যাম্পু মাখছি মাথায় বোঝ, এই আর পরে মুই পানি ছাড়ছি আর বাদ পানি পরে না বোঝ।
2: কি কস,
1: হ্যাঁ তুই মোর কথা বলো না হালার পো,
2: তুই যে কি কস এর কিছুই আমি বুঝি না, পারলে সাবটাইটেল দিয়ে কথা কো
1: হালার পো মজা।

101.9 মেগাহের্জ আকাশে নিয়মিত টিউন করে আছেন। আর এই মুহূর্তে শিশুদের জন্য সরাসরি এই অনুষ্ঠানে আরজে চিন্ময়ের সাথে রয়েছেন আপনি। 2326253 এই ফোন নম্বরে ফোন করে আপনার বাড়ির শিশুটিকেও আমাদের সঙ্গে কথা বলাতে পারেন, তার গান আবৃত্তি তার বাজনা শুনবো আমরা, এবং এই বিশ্বের যেখানে আমাদের FM উজ্জ্বলন্ত শুনছেন সবাই শুনবেন তার কণ্ঠ। তো ফোন করুন 2326253 এই নাম্বারে।

0: শ্রোতা বন্ধু, এবার একটা গল্প পাঠ শোনাচ্ছি। শিবরাম চক্রবর্তীর গল্প হাদারামের দাদা।
1: ছেলে তো নয়, বিচ্ছু,
2: বলেছিলেন নীলকৃষ্ণবাবু।
1: ওকে পুঁথলে গাছ হয়।
3: কি গাছ?
2: আমার সকৌতুক প্রশ্ন।
1: বিচ্ছুটি গাছ।
2: হ্যাঁ, উনি মুখ বিকৃত করে বলেন,
1: হ্যাঁ, বিচ্ছুটির ঘা মারলেও ও ছেলের কিচ্ছু হবে না।
2: তা ওর আঘাতেই কি আপনি অমন ভালো টিউশনিটা ছেড়ে দিয়ে চলে এলেন?
3: আমি বলতে চাই,
1: মোটা টাকার টিউশনির লোভে গিয়েছিলাম মশাই।
2: নীলকৃষ্ণ বাবু সবিশেষে বিবৃত করেন,
1: ওর বাবার শর্ত ছিল যে আমি ওর ছেলের গায়ে হাত কি তুলতে পারবো না, আর ওর যত বায়না আবদার সবকিছু অম্লান বদলে সইতে হবে আমায়। রোজ এক ঘন্টার মামলা, মাস কাবারি নগদ 99 টাকা। রাজি হয়ে গেলাম। তাই
2: তারপর
1: প্রথম দিন ছেলেটি বলল,
4: স্যার, আপনাকে একটা গাঁটটা মারব।
1: আমি আপত্তি করায় বলল,
4: তাহলে আমি পড়বই না।
1: টাকার অঙ্কটা বিবেচনা করে বললাম, বেশ, একটু আস্তে মেরো তাহলে। পরের দিন বলে,
4: স্যার, আপনি চিৎকার করে নামটা বলুন, আমি বসে বসে শুনি।
2: আপনি কি করলেন?
1: প্রথমটা একটু আমতা আমতা করলাম, কিন্তু ওই 99-এর কথাটা মনে পড়ে গেল, পড়তে লাগলাম নামটা, চেঁচিয়ে চেঁচিয়ে। তারপরের দিন ছেলেটা বলে কিনা,
2: বলতে গিয়ে নীলকৃষ্ণ বাবু রাগে লালকৃষ্ণ হয়ে ওঠেন।
4: কি বলে ছেলেটা?
2: আমি শুধাই।
1: বলে, মানে মানে বলে,
4: স্যার, ওই রোদ্দুরে আপনি ঘন্টাখানেক এক পায়ে দাঁড়িয়ে থাকুন, আমি বসে বসে দেখি।
1: শুনেই না, আমি তার মাথায় আমার প্রথম দিনের

0: পাতা শোধ করে দিয়ে ঊর্ধ্বশ্বাসে সেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। সেই যে পালিয়েছি যাইনি আর।
1: তা ওই টিউশনি আপনি আমায় করে দিন মশাই।
0: আপনি?
1: আমি রাজি আছি ওতে পড়াতে কিংবা ওর কাছে পড়তে, যেটাই বলুন আমি সাধলাম।
0: বটে, আপনি করবেন ওর টিউশনি?
1: কি করব, লিখে টিকে তো কিছু হয় না আমার, একেবারেই কিছু হয় না বলা হয়তো ঠিক নয়, হাঁটাহাঁটি মন্দ হয় না, কিন্তু আপনি বলছেন এখানে মাস কাবারে নগদ 100 করে।
0: না না না, 100 নয়, 99।
1: তিনি মনে করিয়ে দেন।
0: আর ওই 99 এর ধাক্কা সোজা ধাক্কা নয় মশাই।
1: তা হোক, এক কম 100ই হলো নয়, আমি রাজি।
0: তাহলে চলে যান সোজা।
1: তিনি ঠিকানাটা বাতলে দেন আমাকে।
0: কারুকে বলতে কইতে হবে না, কারুর কোনো রিকমেন্ডেশন দরকার নেই মশাই, গেলেই লুফে নেবেন ছেলের বাবা। হ্যাঁ, হাজার চেষ্টা করেও মাস্টার পান না তিনি ছেলের, পেলেও বেশি দিন টেকে না সে।
2: এক কম 100 টাকার 100 মাথায় গোটা কত গাঁট্টা মেরে দেখলাম, নাম তার ঘরগুলো মুখস্থ করে রাখলাম ভালো করে, তারপর রোদে খানিকক্ষণ দাঁড়িয়ে রিহার্সাল দিয়ে নিলাম একবার, তারপরে পা বাড়ালাম সেই বাড়ির দিকে। অফিসস্থলে পৌঁছতে ভদ্রলোক লুফে নিলেন সত্যি, বললেন,
3: আরে আরে আসুন আসুন, ভালোই হলো বুঝলেন, ছেলের আমার বার্ষিক পরীক্ষা সামনে, আর কটা দিন বাদেই বলতে গেলে, তা শুনুন আমার কিন্তু কয়েকটা শর্ত আছে মশাই,
2: বলে নীলকৃষ্ণ বাবুর প্রমুখাত আমার জানা সেই কথাগুলোই শোনালেন আবার আমায়।
3: এর জন্য আপনি মাস মাস মোট 99 টাকা পাবেন আমার কাছে।
1: আচ্ছা 99 কেন, পুরো 100 নয় কেন? আমি জিজ্ঞেস করি, 99 এর ধাক্কায় আমায় ফেলছেন কেন আবার?
3: দেখুন, ওই শূন্যের মধ্যে আমি নেই, একের পিঠে ডবল শূন্য দিয়ে মাস্টার রাখলে ছেলের পরীক্ষার খাতাতেও ওই শূন্যই উঠবে তাহলে, আর তাহলে বুঝতেই পারছেন আমার মাইনের বেলাতেও এই শূন্যই।
1: বেশ বেশ বেশ, তাহলে ওই ওই ওই 99 সই, কিন্তু ওই সঙ্গে আমাকে ডিয়ারনেস অ্যালাউন্স দিতে হবে 10%, যেটা দস্তুর।
3: দস্তুর? সে তো চাকরদের বেলাতেই হয় মশাই, মাস্টারি করাটা কি একটা চাকরি নাকি?
1: চাকরদের বেলায় ওটা হচ্ছে মাগ্গি ভাতা, ডিয়ার কথাটার একটা মানে হচ্ছে মহার্ঘ, কিন্তু কথাটার আর একটা মানেও তো আছে মশাই, যার অর্থ হচ্ছে প্রিয়।
3: হ্যাঁ হ্যাঁ, প্রিয় তো কি হয়েছে?
1: তিনি একটু অবাক হন যেন, আপনার ছেলের প্রতি আমার একটু প্রিয় প্রিয় ভাব দেখাতে হবে তো, সেই ডিয়ারনেস দেখানোর জন্য ওই বাড়তি টাকাটা। আপনি আমাকে 99+8.90, আচ্ছা শূন্য বাদ দিয়ে দিন না হয় ওই ওই 108.91 দেবেন আমায় মোট।
2: তিনি রাজি হলেন শেষ পর্যন্ত।
3: 1 পয়সা বেশি চলে যাচ্ছে,
2: তিনি বললেন,
3: বেশ দেব 108.91, কিন্তু কথাটা আমার মনে আছে তো, ছেলেকে আদর করে পড়াতে হবে, ছেলের গায়ে হাত তুলতে পারবেন না মশাই।
1: আরে পাগল হয়েছেন, কদাচনা, পরের ছেলের গায়ে কেউ হাত দেয় কখনো? নিজের ছেলেকে আপনি যা ইচ্ছা করুন, লেজের দিকে কাটুন যত খুশি ঠেঙান ধরে, কিন্তু পরের ছেলে, বাপ একদম অস্পৃশ্য, বিশেষ করে ওই পেল্লাদ মার্কা ছেলেরা, মনে মনেই আওড়াই আমি, শ্রীহরির সাক্ষাৎ আপনজন, একেবারে হরিজন আমার কাছে, তাদের ছায়া মারাতে নেই পারত পক্ষে, নেহাত টাকার মায়াতেই না আমরা।

0: পরের দিন পড়াতে গিয়ে গোড়াতেই একখানা বড় চকলেট বার করলাম। চকলেটটা তার হাতে তুলে দিয়ে বললাম, এই যে এই নাও খাও। আমার মাথায় গাঁট্টা মারবার জন্যে ছেলেটা ঘুষি পাকিয়ে তৈরি হয়েই বসেছিল দেখলাম, কিন্তু চকলেট খানা পেয়ে হাতের মুঠো আলগা হলো তার। চকলেটটা গালে দিয়ে বললে,
1: আপনি ভারী ভালো মাস্টার মশাই,
0: রোজ তোমার জন্য এমনি একখানা করে চকলেট।

0: বিয়ে পড়বো তো তুমি?
1: নিশ্চয়ই
0: নিশ্চয়ই স্যার।
1: দারুণ উৎসাহ দেখায় সে। এই তো চকোলেট আর পড়া একসঙ্গে মুখস্ত করবে, কেমন? আমি বললাম চকোলেট দিয়ে পড়া আর পড়া দিয়ে চকোলেট মুখস্ত করানোই হচ্ছে আমার পড়াশোনার নিয়ম।
0: আপনার মতো ভালো স্যার আমার আর একজনও আসেনি। আপনি খুবই ভালো স্যার।
1: ছেলেটির সার্টিফিকেটে আমি পুলকিত হয়ে ভাবলাম মাথাটা আমার বেঁচে গেল এই যাত্রা। এই দুর্বল মস্তিষ্কে ওই সন্ধ্যামার্কা ছেলের গাঁটটা সইতে হলেই মাথার ভেতর যত গোবর চলকে যেত আমার। ঘুঁটে হবার আর ফুরসত পেত না, পটল তুলতে হতো একেবারে। আর ভেবে দেখলে গাঁটটা বাঁচাতে আমার গাঁট থেকেও তো যাচ্ছে না তেমন কিছু। ওই ডিয়ারনেস অ্যালাউন্স এর 9.90 টাকা থেকেই আমার চকলেট কেনা, যার দরুন কষ্ট করে আমাকে আর ভাবানো হতে হবে না। ছেলেটাই দারুণ প্রিয় প্রিয় ভাব দেখাবে এখন আমায়। আচ্ছা তোমার নাম কি? তারপরে আমি শুধালাম,
0: আমার নাম হানারাম।
1: সে জানালো,
0: আপনার নামটা কি স্যার?
1: নাম বললাম আমি, আরো বললাম দেখছো তো রামে রামে কেমন মিল আছে আমাদের। নামে নামে মিলটা দেখিয়ে আমাদের এই প্রিয় প্রিয় ভাবটা আরো একটু জমাবার চেষ্টা করা গেল।
0: আপনার নামটা ভোঁদা নাম থাক না স্যার আজ থেকে।
1: হ্যাঁ,
0: তাহলে আমাদের নামের মিলটা বাড়বে আরো। আমি হাদারাম আর আপনি হাদারামের দাদা ভোঁদারাম।
1: মুক্ত কণ্ঠে বলল সে। কথাটা যেন একটা গাঁটার মতোই লাগলো আমার, ঠিক দেহের মাথায় না হলেও একেবারে আমার মনের মাথায় ফুলেও উঠলো আমার মন। যদিও ঠিক প্রিয় প্রিয় ভাবে যে তা আমি বলতে পারবো না, তাহলেও বেশ একটু প্রফুল্ল ভাব দেখাতে হলো ওর কথায়। যাই হোক, এবার একটু পড়াশুনো করা যাক বলে আমি ওর একখানা বই হাতে নিলাম। পাতা উল্টাতেই আর এক রাম এসে পড়ল চোখে। এই যে দেখছি আর এক রাম রয়েছে এখানে, সীতারাম। সীতারাম কি সমাস বলতে পারো?
0: সমাস পারবো না স্যার, তবে সন্ধি করতে পারি। সন্ধি
1: শুনে আমার তাক লেগে যায় বলতে কি। সীতারামের সন্ধি? কি সন্ধি আবার? যতদূর জানি সীতারামের মধ্যে সন্ধি কখনো হয়নি, বারংবারই বিচ্ছেদ ঘটেছে, শেষ পর্যন্ত প্রবেশ যার পরিসমাপ্তি। তা হলেও ওর অভিসন্ধিটা জানার কৌতূহল হলো।
0: কিরকম সন্ধি শুনি? শিব ছিল আরাম, হলো সীতারাম,
1: সে প্রকাশ করে। তার মানে? আমি তো হতবাক।
0: তার মানে হচ্ছে লেপ, লেপ থাকলে শীতের মতন আরাম আর কিছুই নেই
1: বলেই ওর অনুসন্ধিৎসা।
0: আর চকলেট আছে স্যার?
1: না হে, সীতারামের সন্ধি হয় না, সমাস হয়, দ্বন্দ্ব সমাস, সীতা এবং রাম।
0: অনেক পড়া হয়ে গেল স্যার, আজ আর না, আমি চললাম, মা ডাকছে।
1: কই কই, কখন ডাকলেন মা?
0: শুনলাম না তো। মা আমার সবসময় ডাকে, আমার পেটের মধ্যে সাড়া পাই, খিদে পেলেই বুঝতে পারি। তখন খেতে চাই বলে মার কাছে গিয়ে দাঁড়ালেই হলো। আমার পেটের খবর কেমন করে জানি না টের পায় মা
1: বলে সে উঠে দাঁড়ায়। তারপর আর দাঁড়ায় না, বাড়ির ভেতরে চলে যায় সটান। পরের দিন পড়াতে গিয়ে হাঁদারামের আর পাত্তাই নেই। বহুক্ষণের পর ফিরলে শুধাই আমি। এই যে কোথায় ছিলে এতক্ষণ?
0: এই বাজার করতে গেছিলাম স্যার।
1: বাজার মুখ করে সে জানায়।
0: এমন বিচ্ছিরি কাজ এই বাজার করা, কি বলবো।
1: হ্যাঁ, বাজার করার হাজার ঠেলা। আমি বলি,
0: ঠেলা বলতে প্রথমে তো দিলাম চালওয়ালার কাছে।
1: আচ্ছা,
0: চাল নিয়ে তার পাওনা মিটিয়ে দিলে সে বললো খোকা বাবু এ টাকা চলবে না।
1: ও,
0: আমি বললাম চলবে না তা আমি জানি, এটা তো দিলুম আপনার কাকুরের দাম। গেলবার বাবার কাছে বলেছিলেন চালে কাকর নেই, যদি থাকে বেছে নেবেন। চাল বললে কাকর চালাতে পারেন আর অচল নোট চালাতে পারবেন না
1: বটে।
0: এই চালি হাতটা আমার সঙ্গে চাল মারতে আসে, তারপর গেলাম মশলার দোকানে।
1: হয়েছে হয়েছে, বুঝতে পেরেছি, পড়তে বসে এখন। আমি বাধা দিই, আরো ওর মাল মশলা বার করার সুযোগ দিই না ওকে।
0: চকোলেট এনেছেন স্যার
1: বলেই সে হাত বাড়ায়।
0: এই তো,
1: তারপর চকলেট নিয়ে মুখের মধ্যে সেটাকে বাড়িয়ে দিয়ে মুখস্থ করতে করতে বলে,
0: আজ আর দ্বন্দ্ব সমাস টমাস নয় স্যার, বাজারে আজ অনেক দ্বন্দ্ব অনেক সমাস হয়ে গেছে, চালওয়ালার সঙ্গে, আলুওয়ালার সঙ্গে, মশলাওয়ালার সঙ্গে। বাজার করলে বেজায় খিদে পেয়ে যায় স্যার, মা ডাকছে আমি চললাম। হ্যাঁ
1: বলেই

0: ভাবে সেইটাও এইভাবেই গড়াচ্ছিল পড়াশোনা। অবশেষে সেই দিনটি এলো, শেষে সেই ভয়ঙ্কর দিনটি, ওর বার্ষিক পরীক্ষার দিন। আমার অগ্নি পরীক্ষার দিনটিও প্রায় ঘনিয়ে এসেছিল, মাস কাবারে মাইনে পাওয়ার দিন আমার।
1: আজ কিসের পরীক্ষা ছিল? কেমন দিলে?
0: ওকে আমি শুধালাম, ভূগোলের পরীক্ষা ছিল স্যার, লিখে দিয়েছি।
1: হ্যাঁ লিখে তো দিয়েছো, কি রকম লিখেছো শুনি একবার।
0: কি রকম আবার, টুকে ফাঁক করে দিয়েছি স্যার।
1: সে বলে
0: পাশে যে ছেলেটা বসে পরীক্ষা দিচ্ছিল তার থেকেই টুকলাম স্যার।
1: সে কি হে, টুকে টুকে উত্তর লিখবে? সবাই হুবহু এক হলে ধরা পড়ে যাবে যে।
0: আপনি আমাকে অত বোকা পেয়েছেন মাস্টার মশাই,
1: মুচকি হেসে এসে জানায়।
0: সে একটু কি আর এদিক ওদিক করে দিইনি আমি।
1: হাদারাম নামে যাই হোক না, চেহারা তো তাই দেখালেও আসলে ততটা সার্থক নামা যে নয় তার কথায় জানা যায়। তা কিরকম এদিক ওদিক?
0: শুধাই তবু, যেমন প্রশ্ন ছিল হিমালয় ভারতের কোন দিকে অবস্থিত,
1: সে নিজের সদুত্তর প্রকাশ করে।
0: ভজা লিখেছে দেখলাম উত্তর দিকে, আমিও উত্তরটা পাল্টে দক্ষিণ দিক করে দিয়েছি। আর বঙ্গোপসাগর কোথায়? তার জবাব ও লিখেছে বাংলাদেশের দক্ষিণে অবস্থিত, আমি সেটাকে উত্তরে এনে বসিয়েছি।
1: সমুচিত উত্তর দিয়েছো, মানতে হলো আমায়। তারপর আর প্রশ্ন করার আমার সাহসে কুলাল না। কেমন এক্সামিন দিচ্ছে আপনার ছাত্র?
0: এর মধ্যে ওর বাবা এসে পড়ল।
1: আগামী সপ্তাহেই পরীক্ষার ফল বার হবে খবর পেলাম, তারপরেই আপনার মাইনে পাবেন, প্লাস আপনার ওই ডিয়ারনেস অ্যালাউন্স পরীক্ষার ফলটা দেখেই।
0: আগে হ্যাঁ বলেই আমি উঠি, উঠেই নমস্কার নমস্কার জানিয়ে সরে পড়ি।
1: সে কি
0: পিতার পুত্র দুজনকেই একসঙ্গে আমার নমস্কার জানিয়ে বিদায় নি, দুজনকেই যুগপথ দেখাই আমার করজোড়। আর আমি অমুখ হচ্ছি না মশাই, নীলকৃষ্ণ বাবুকে এসে জানাই তারপর।
2: সে কি মশাই, আগামী সপ্তাহে আপনার মাইনে পাবার দিন না?
0: শুনে তিনি অবাক হন,
2: মাইনে না নিয়েই সে কি?
0: শিবরাম আর পরশুরাম হতে যাচ্ছেন না সেখানে, আমার সাফ জবাব। অমন ছেলের সঙ্গে বেশি মিশলে আমার উত্তর দক্ষিণ জ্ঞান লোপ পাবে মশাই, কাণ্ড জ্ঞান হারাবে আমার।
2: সে কি, গাঁটটা না খেলেও এক পায়ে দাঁড়াতে না হলেও আপনি অমন হাদারামকে হাতেতে ছাড়লেন?
0: তা যা বলেন, ছেলেটাও ঠিক ওই কথাই বলেছিল, মনে পড়ে যায় আমার। মাইনের জন্য না, তিরিশখানা চকলেটের সখী বেশি কাতর করে আমায়, নিজে খেলে কাজে দিত, গায়ে একটু শক্তি লাগতো আমার, হতে পারতুম সত্যি আরো একটু মোটা।
3: এতক্ষণ তোমাদের শোনালাম শিবরাম চক্রবর্তীর গল্প হাদারামের দাদা। একজন রয়েছে ফোনের প্রান্তে। হ্যালো, কে বলছো? হ্যালো, হ্যাঁ কে বলছো? আত্রিয়া দত্তা, কোথা থেকে? বেনার্জিপাড়া। আদ্রিয়া, কোন ক্লাসে পড়ো তুমি?
4: কেজি টু।
3: বাহ, কোন স্কুল, অনেক বড় হয়ে গেছো। কোন স্কুল?
4: ব্লুমিং লিটল লার্নার।
3: আচ্ছা, তো আদ্রিয়া কি শোনাবে আজকে আমাদের? ছড়া শোনাবে? শোনাও শোনাও শোনাও, জোরে শুনিয়ে দাও।
4: সমঙ্গল বুদেরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত ভাবাগারি, রবিবার সে কেন মা গো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছো এসে সকল বাড়ি পড়ে, আকাশ পারে তার বাড়িতে দুর্গি সবার চেয়ে, সে রুচিমা তোমার মতো গরিব ঘরে।

0: বাহ, কি দারুণ!
1: মঙ্গল বুধের শেয়াল থাকবার জন্য বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই। রবিবার কে কে যেন এমন ভীষণ তারা করে, ঘন্টার যেন এক ঘন্টার করে। নমস্কার।
0: একদম ঠিক বলেছ, রবিবারটা খুব তাড়াতাড়ি চলে যায় জানো, ঠিক না? ছুটির দিনটা। আর কি কিছু শোনাবে তুমি? আরেকটা শোনাবে? সুকুমারের আর কি শোনাবে?
1: খিচুড়ি।
0: খিচুড়ি, আচ্ছা শুনিয়ে দাও। আচ্ছা, তোমার মাকে বলো রেডিওটা একটু দূরে রাখতে, ওই আওয়াজটাও আসছে। দিদন আছে, ওটার আওয়াজটা আসছে, তোমার সঙ্গে ওটার আওয়াজও আসছে। শুনিয়ে দাও, শুনিয়ে দাও এবার সুকুমারের ছড়াটা।
1: অতি খাসা আমাদের বকচ্ছপ মুক্তি, টিয়া মুখ গিরগিটি মনে ভারী সংখ্যা, পোকা ছিঁড়ে শেষে কি গো খাবে কাঁচা লঙ্কা। ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি, চাপিল বিচার ঘরে ধরি মুরোশন। জাফের স্বাদ নাই মাঠে ঘাটে উড়িতে, ফড়িঙের ঢং ধরে সেও চায় উড়িতে। ওরো বলে আমারে ধরিল কি ওরোগে, ওর পিছে লাগে কেন হত ভাগা মরোগে। ছাগলে হাতিনীর দশা দেখ তিনি ভাবে জলে যায়, হাতি বললে এই বেলা জঙ্গলে চলো ভাই। সিংহের শিং নাই, সিংহের শিং নাই এই তার কষ্ট, হরিণের সাথে মেরে সিং হলো কষ্ট। নমস্কার।
0: বাহ, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তুমি খুব ভালো থেকো, আবারও আগামী রবিবার আবার ফোন করবে, আরও নতুন দুটো ছড়া শোনাবে, ঠিক আছে? ভালো থাকবে, ভালো থাকবে। তো শ্রোতা বন্ধু, এইভাবেই আপনার বাড়ির শিশুটিকে আমাদের সঙ্গে একটু কথা বলিয়ে দিন। 2326253 এই নাম্বার। প্রতি রবিবার শিশুদের জন্যই এই অনুষ্ঠানটা, বিশেষ করে এই বিশেষ অনুষ্ঠান ওদের জন্য। তো এবার একটা গান শোনাবো।
2: সারিকামা কারবামি,

0: এবারে একটা ছোট্ট গল্প শোনাবো, একটা মজার গল্প তোমাদের শোনাচ্ছি শ্রোতা বন্ধু, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর বোকা কুমিরের কথা।
1: একদিন এক কুমির আর শেয়াল মিলে চাষ করতে গেল। কিসের চাষ করবে ভাবতে ভাবতে ঠিক করলো তারা আলুর চাষ করবে। আলু হয় মাটির নিচে আর তার গাছ থাকে মাটির ওপরে। আলুর এই গাছ কোনো কাজেও লাগে না, কিন্তু বোকা কুমির এত কথা জানত না। সে শেয়ালকে ঠকাবার জন্য বলল,
2: গাছের আকার দিক কিন্তু আমার আর গোড়ার দিকটা তোমার, বুঝলে ভাই?
3: আচ্ছা আচ্ছা, তাই হবে ভাই, তোমার কথাই রইল।
1: কুমির আর শেয়াল তারপর থেকে মন দিয়ে চাষ করতে শুরু করল। তারপর একদিন যখন আলু হলো, কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এলো। এনে দেখে তাতে একটাও আলু নেই। তখন সে মাঠে গিয়ে দেখলো শেয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে। কুমির তখন ভাবল,
2: ইস, দেখো কাণ্ড, এবার বড্ড ঠকে গিয়েছি। দাঁড়াও শেয়ালের ছা, তোমাকে পরের বার দেখবো ভালো করে।
1: তার পরের বার কুমির আর শেয়াল ধানের চাষ করল। এবার কুমির মনে ভেবেছে আর কিছুতেই সে ঠকবে না, তাই সে আগে থাকতেই শেয়ালকে বলল,
2: ভাই এবারে কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে, বুঝলে ভাই?
3: হ্যাঁ আচ্ছা, তাই হবে ভাই, তোমার কথাই রইল।
1: শেয়াল যখন হেসে আবার কুমিরের কথা মেনে নিল, তখন কুমিরের খুব আনন্দ হলো। সে ভাবল আগের বার তো শেয়াল গোড়ার দিকটাই নিয়েছিল, তাই তার মুখের ওপর কিছু বলতে পারল না। তারপর কয়েক মাস পর যখন ধান হলো, শেয়াল ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে বাড়ি চলে গেল। ওদিকে কুমির তো এবারে ভারী খুশি হয়ে আছে, ভেবেছে মাটি খুঁড়ে সব ধান সে তুলে নেবে। কিন্তু বোকা কুমির মাটি খুঁড়ে দেখে সেখানে কিছুই নেই, লাভের মধ্যে শুধু খড়গুলো পেল সে। তখন তো কুমির বড্ড রেগে গেল, বলল,
2: দাঁড়াও শিয়ালের ছা, তোমাকে দেখাচ্ছি, এবারে আর আমি তোমাকে আগা নিতে দেব না, সব আগা আমি নিয়ে আসব।
1: সেবার হলো আখের চাষ। কুমির তো আগেই বলেছে এবার আর সে আগা না নিয়ে ছাড়বে না, কাজেই যখন আখগুলো বড় হলো, শেয়াল তাকে আগাগুলো দিয়ে নিজে আখগুলো নিয়ে ঘরে বসে মজা করে খেতে লাগল। কুমির আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখলে খালি নোনতা, তাতে একটুও মিষ্টি নেই। তখন সে রাগ করে আগাগুলো সব ফেলে দিয়ে শেয়ালকে বলল,
2: না ভাই না, তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও, তুমি ভারী চালাক।
3: এই জন্যই তো বলে বুদ্ধি যার মুলুক তার।
1: কুমির দেখলো সে শেয়ালের সঙ্গে কিছুতেই চালাকিতে পেরে উঠছে না। তখন মনে মনে সে ভাবলো শেয়াল ঢের লেখাপড়া জানে বলেই খালি তাকে ফাঁকি দিতে পারে।

0: সে মূর্খ বলে তাকে আর কিছুতেই ঠকাতে পারে না। অনেকক্ষণ ভেবে কুমির ঠিক করল যে নিজের সাতটি ছেলেকে শেয়ালের কাছে দিয়ে খুব করে লেখাপড়া শেখাতে হবে, মানে একেবারে শেয়ালের মতো পণ্ডিত বানাতে হবে তাদের। তারপরের দিনই কুমির তার সাতটা ছানাকে সঙ্গে করে শেয়ালের বাড়ি গেল। শেয়াল তখন তার গর্তের ভেতর বসে কাঁকড়া খাচ্ছিল। কুমির খুব ভক্তি ভরে এসে ডাকলো তাকে।
1: শেয়াল পণ্ডিত, ও শেয়াল পণ্ডিত, বাড়ি আছো?
2: আরে কুমির ভাই, একি ভাই, কি মনে করে?
1: এই যে ভাই, এই আমার ছেলে সাতটাকে তোমার কাছে এনেছি। মূর্খ হলে করে খেতে পারবে না তো ভাই, তুমি যদি এদের একটু লেখা

0: বসে কাঁকড়া খাচ্ছিল। কুমির খুব ভক্তি ভরে এসে ডাকলো তাকে।
1: শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, বাড়ি আছো?
2: আরে কুমির ভাই, একই ভাই কি মনে করে?
1: এই যে ভাই, এই আমার ছেলে সাতটাকে তোমার কাছে এনেছি। মূর্খ হলে করে খেতে পারবে না তো ভাই? তুমি যদি এদের একটু লেখাপড়া শিখিয়ে তোমার মতো পণ্ডিত বানিয়ে দাও, তাই আর কি।
2: শেয়ার বলতে, আমি সাত দিনে সাত জনকে পড়িয়ে একেবারে পণ্ডিত করে দেবো। তুমি বাড়ি যাও, দেখবে এক একজন কিরকম পণ্ডিত তৈরি হয়েছে আমার কাছে।
0: এই কথা শুনে কুমির তো খুব খুশি হলো। ছানা সাতটাকে শেয়ালের বাড়িতে রেখে সে চলে গেল। তখন শেয়াল তাদের একটাকে আড়ালে নিয়ে গিয়ে বলল,
2: পড়ো তো বাপু,

0: এই কথা বলে শেয়াল সেই কুমির ছানার ঘাড় মোটকে খেয়ে ফেলল। পরের দিন যখন কুমির তার ছানা দেখতে এলো, তখন শেয়াল তাদের এক একটি করে গর্তের বাইরে এনে দেখাতে লাগলো। কুমির ছবার ছটা ছানাকে দেখালো।
1: এই তো দেখো না, দেখো তোমার ছানাকে দেখাচ্ছি, দেখো এই রইল তিন, এই দেখো দেখো দেখো, হ্যাঁ ভালো করে গুনছো তো, গণ গণ গণ, এই
2: ছয়, কিন্তু সাত নম্বর,
0: কিন্তু শেষের জনকে দেখালে দুবার।
2: আরে এই তো সাত, ঠিক আছে ঠিক আছে।
0: বোকা কুমির তা বুঝতে না পেরে ভাবলে সাতটাই দেখানো হয়েছে, সে চলে গেল।
2: আমি আসছি।
0: আর অমনি শেয়াল ছানাগুলোর একটাকে আবার আড়ালে নিয়ে গিয়ে বলল,
1: পড়ো তো বাপু, কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা।
0: এই কথা
3: এতক্ষণ নবেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প শেয়াল পণ্ডিত শুনলাম আপনাদের, আর এই সঙ্গেই বাচ্চাদের এই সরাসরি অনুষ্ঠানটি শেষ করব। সঙ্গে থাকুন, শুরু করছি কিছুক্ষণের মধ্যেই নারী তুমি অনন্যা, বাংলা এবং ককবরক সংযোজনা একসঙ্গে।
4: ব্যবস্থা হয়ে গেছে, কিসের গুটির ফিজের দেখা, ২০,০০০ টাকার লোন মুহূর্তে, জানিস কে দিচ্ছে, সুদ কত, শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি।
5: আরবিআই কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

0: শ্রোতা বন্ধু আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম অর্জন্ত। আর এই মুহূর্তে নারী তুমি অনন্য আসরে রয়েছি আমি আর যে চিন্ময় আর
1: হাতি বারসা ওয়াইসা যে পান্ডা ফাইমানি বুড়ি রগনি পান্ডা তুমি অনন্যা আও ও জায়গাও সঙ্গ জেফুরুপান কক বরকতে বেঙ্গলি বাই সঙ্গ আবাহাইকেন নরক বাই গুরুংসা খাই পান্ডা খাইমানি পান্ডা নরক খাই তোমা অজরা ও সারাসা পয়েন্ট অফ মেগাহার্স এবার খাই 101.6 মেগাহার্স এফএম উজ্জয়ন্ত অব হাইকেন নরক চিনি পান্ডা ও তঙি তংলি খাই তংলি লগি তঙি তংলি গে মারে কিছু সং খা খাই নরক তো কাহাম না তংনা তে ফুংনি পান্ডাও তো আং নরক বাই করুগৈন পাইখা আও গাঙ্কে নরক অমাহাইকে পান্ডা না পায় আসাক জরা তংলি সঙ্গ তংলাই নরক বাই ফুংনি দামচি সাত জরা
0: শ্রোতা।

0: করতে ফোনের মাধ্যমে আমাদের সঙ্গে আছেন শ্রীমতী জবা পাল। উনি বিশিষ্ট লেখিকা, আমাদের এই রাজ্যের গবেষক তথা উনি প্রাক্তন প্রধান শিক্ষিকা। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাই আমাদের এফএম। ম্যাডাম শুনতে পাচ্ছেন?
1: শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাকে এই এফএম টিভিতে আর এই রেডিওতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই,
0: কারণ আপনাদের তো স্বাগত জানাতেই হবে। এই তুমি অনন্যা পর্বটি তো আপনাদের জন্যই, আপনারা অনন্যা, এই রাজ্যের অন্যতম অনন্যার মধ্যে রয়েছেন। তো আপনাদের সাথেই একটু গল্প করা, আপনাদের পথ চলার কাহিনীগুলো তুলে ধরা, আমাদের শ্রোতা বন্ধুদের উজ্জীবিত করা, আরও তাই আমাদের এই অনুষ্ঠান, এই আসর। তো প্রথমেই ম্যাডাম, যেটা যেটা যেটা জানতে চাইবো, আপনার মানে শৈশব কোথা থেকে, কিভাবে কোথায় বড় হয়েছেন, সেই গল্পটা দিয়ে শুরু করি।
1: আমার শৈশবটা, আমি আগরতলার এই মেয়ে, আমার বাড়ি রামনগর 3 নম্বর। আমার বাবার নাম পরেশচন্দ্র পাল, মা শ্রীমতী মায়া পাল, যার ওরসে আমি জন্মেছি। ওনাদের হাত ধরে আমার বিদ্যাশিক্ষা শুরু। আমি ছোটবেলা শৈশবে শিশু হয়ে ছিলাম, তারপর বাবার সার্ভিসের কারণে কিছুটা রদবদল হয়ে শেষটা বাণী বিদ্যাপীঠ স্কুলে, তারপর আমার ইয়েতে বীরবিক্রম কলেজে, মহারাজা বীরবিক্রম কলেজে আমার গ্রাজুয়েশন হয়েছে। তারপর মাস্টার্স ডিগ্রি ত্রিপুরা ইউনিভার্সিটি, ওইভাবে আমার পথ চলা শুরু। মাঝখানে এসেছে আমার খেলাধুলা, লেখালেখি। আমি ছোটবেলা থেকে লেখালেখি করতাম, গান বাজনা করি। আমার সত্যিও আমাদের প্রয়াত সমীর দাসের কাছে আমি রবীন্দ্রসঙ্গীতের তালিম নিয়েছিলাম। এখন আমি ইতা চক্রবর্তীর কাছে আছি। আর আমার খেলার জীবনে আমাকে হাত ধরে নিয়েছেন তিনি, প্রয়াত অজন্ত ব্যানার্জি। আর এখন আছেন জীবিত ব্রজলাল ভৌমিক আর প্রয়াত রূপেন ভৌমিক। আর এখন আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছেন স্পোর্টস কাউন্সিলের এসিস্ট্যান্ট সেক্রেটারি স্বপন দাস, সেক্রেটারি আশিস পাল, তারপর হলো পঙ্কজ বেরিশা। ওদের হাত ধরে আমি এখনো পথটা তুলছি। আর লেখালেখিতে আমাকে সবকিছুতে আমাকে আমার বন্ধুরা, তারপর আমি যেহেতু ছোটবেলা থেকে লেখালেখি করতাম, সবাই আমাকে মানে এটা সম্পর্কে আমাকে খুব উৎসাহ দিত। আর কিছু নাটক করেছি সুস্মিতা ধর, সুস্মিমাচার্য দাদার সঙ্গে, ওরকম ভাবেই আমার পথ চলা।
0: একটা কথা আমি প্রায়শই মানে অনন্যাদের করি, সেটা হচ্ছে একজন নারী হিসেবে এই যে জীবনের এতটা সময়, আপনি এখন রিটায়ারমেন্টেও গেছেন যেটা জানালেন আমাকে, তো এই দীর্ঘ সময়ের জীবনের পথ চলায় একজন নারী হিসেবে কখনো মনে হয়েছে যে আমি যদি নারী না হতাম, যদি পুরুষ হতাম, হয়তো বা আমার সঙ্গে এরকমটা হতো না, বা এই এরকম কোনো ঘটনা মনে পড়ে আপনার?
1: না, আমার আমার ভাগ্যটা এতই ভালো, আমারই চলার জীবনে আমি স্যার বলো, দিদিমণি বলো, বন্ধু বলো, বান্ধবী বলো, সবাইকে আমি ভালো পেয়েছি, যার জন্য আমার পথটা একদম কোনোদিন কর্দমাক্ত হয়নি এবং সুন্দর সাবলীল হয়েছে।
0: আর মানে চাকরি জীবনের শুরুটা কোথা থেকে?
1: চাকরি জীবনের শুরুটা আমি কিন্তু প্রথমে মানে যেহেতু আমি ফেডারেশন কাপ গোল্ড মেডেলিস্ট ছিলাম হ্যান্ডবলে, আমাদের ছোটবেলা থেকে যোগাসনও ছোটবেলা প্রাইজ ছিল। আমি বয়স হয়েও আমি পুরস্কারের অধীনে আসছি। ওই সময় আমি সবই শিক্ষিকা হিসেবে চাকরিতে জয়েন করেছি 1983-তে।
0: আচ্ছা, আপনি মূলত যোগাসন করতেন?
1: তখন আমার বাবা আমাকে সার্ভিসটা চেঞ্জ করে দিয়েছে, তারপর আমি বায়োসায়েন্সে আমি হাই স্কুলে জয়েন করেছিলাম।

0: আচ্ছা,
1: ওই থেকে আমি ইকোনমিক্স বিএ করি, হিস্ট্রিতে বিএ করি, কারণ আমি যদি এমএসসি করি আমাকে চাকরিটা ছেড়ে দিতে হবে।
0: আচ্ছা,
1: তাই আমি ওই চাকরিটা ছাড়িনি, আমি কিন্তু ওই বিএ হিস্ট্রিতে বিয়ে করেছি, হিস্ট্রিতে এমএ করার জন্য, ইকোনমিক্স বিয়ে করেছি, ইকোনমিক্সে মাস্টারিতে করার জন্য। তার মধ্যে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই, যার ফলে একটু খামতে দেখা দেয়, এবং এরপরে আমি সোশ্যালজিতে মাস্টার ডিগ্রি করি। কিন্তু পড়াশোনা আমার খুব প্রিয়, বই পড়া আমার খুব ভীষণ, আমি সব চালিয়ে যাচ্ছি। তারপর আমি যখন আমার তো বিয়ের ট্রেনিং হয়েছে, তারপর আমি মন্তেজারি ট্রেনিং দিয়েছি বাচ্চাদের, যাতে কিছু দিতে পারি, ওরকম ভাবে আমার পথ চলা।
0: শিক্ষিকা হিসেবে বাচ্চাদেরকে কিভাবে ভালোভাবে পড়াশোনা করাবেন, কিভাবে করাতে পারেন, সেটার জন্য নিজের উদ্যোগে আবার মন্টেসরি ট্রেনিংও করে ফেললেন, এটা একটা দারুণ। আর তাছাড়া খুব পড়াশোনার প্রতি আপনার যে অন্যরকম একটা মানে আবেগ এবং চাহিদা, এটা প্রমাণ করে এতেই যে আপনি একবার চাকরি পেয়েছেন ফিজিক্যাল ইনস্ট্রাক্টর হিসেবে, তারপর আবার সায়েন্স টিচার হয়েছেন, এরপরও আপনি আবার বিএ করলেন হিস্ট্রি নিয়ে, ইকোনমিক্স নিয়ে দুবার, এটা দারুণ বিষয়। তারপর আবার কথার ফাঁকে ফাঁকে আপনি কিন্তু অনেকটা কথা বলেছেন, যেমন আমরা জানতে পারি, যেটা আমি জানতাম না, আমি আপনাকে একজন লেখিকা, কবি, সাহিত্যিক, গবেষক হিসেবেই জানতাম, আপনি যে গান করেছেন, গান শিখছেন, এখনো গান করেন, সেটা কিন্তু জানতাম না। তাই আপনাকে তো ছাড়বো না, আজকে একটু শুনবো। আর আপনি এত গুণী মানে শিক্ষক শিক্ষিকাদের কাছে শিখেছেন, তারপর না হয় আবার গল্প বলবো, অবশ্যই
1: হবে কিনা আমি জানি না, করছি। আবার আকাশে আসে বৃষ্টি সুবাস বাতাস বে, আবার এসেছে আষাঢ় আকাশে, এই পুরাতন হৃদয় আমার আদি পুলকে দুলিয়া উঠেছে আবার বাজি, নতুন মেঘের ঘনি মা পানিয়েছে, রহিয়া রহিয়া বিপুল মাঠের পারে, নব তৃণ দলে বাদলের ছায়া পরে, রহিয়া রহিয়া বিপুল মাঠের পরে, নব তৃণ দলে বাদলের ছায়া পরে, এসেছে এই কথা বলে প্রাণ, এসেছে উঠেছে গান, নয়নে এসেছে এ হৃদয়ে এসেছে হে, আবার এসেছে আষাঢ় আকাশে।
0: অসাধারণ অসাধারণ, সাধু সাধু সাধু।

0: দারুণ, শুনবো, আবারও শুনবো। লেখালেখি করেন, কবিতা লেখেন, কবিতাও শুনবো আপনার অবশ্যই। এবার হ্যাঁ, এবার যাই একটু গল্পের দিকে, যেটা ইদানিংকালে আপনার লেখালেখির মধ্যে যেমন রবি ঠাকুরের উপর বেশ কিছু গবেষণামূলক লেখা আপনার আমরা দেখতে পাই। রবি ঠাকুরের যে তার রচিত গল্প উপন্যাসে যে নারী চরিত্রের কথা উনি উল্লেখ করেছেন, সেটা নিয়ে যদি একটু আলোকপাত করেন আপনি আমাদের।
1: আসলে কি, রবীন্দ্র মানে তখনকার সময়ে, 19 শতকের কথা বলছি, তখনকার সময়ে তো মানে কি বলবো, অত্যন্ত শোচনীয় এবং সামাজিক কুসংস্কার, বাল্য বিবাহ, অভাব, মানে নারীদের বের হতে অন্তপুর মানে গণ্ডিতে রেখে দিত, যার জন্য নারীরা তাদের ইচ্ছা থাকলেও তারা কিন্তু প্রকাশ করতে চেত না। যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের তার লেখনীতে আমরা বরাবরই উপন্যাসগুলিতে দেখতে পাই। কারণ আমরা যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসে বিশাল পরিসরে নারীদের যে একটা বিবর্তন, তা কেবল চরিত্রায়ন নয়, যেন এগুলো মনস্তাত্ত্বিক যাত্রা। কেউ এই 19 শতক থেকে মানে 20 শতকের মধ্যভাগ পর্যন্ত বাংলার এই যে সমাজের যে নারীদের অবস্থান, যেটা তুমি বলছো, সেটা মননের পরিবর্তন রবীন্দ্রনাথ উপন্যাসে তার নির্ভুল প্রতিচ্ছবি আঁকা হয়েছে। কারণ আমরা যদি চোখের বালি বলি, নতুন যুগের উন্মোচন 1981 খ্রিস্টাব্দে উপন্যাসে দুরন্তকারী, আর এই যে বিনোদিনী, সে আদর্শ গৃহিণী ছিল। রবীন্দ্রনাথ ওই বিনোদিনীর মাধ্যমে প্রশ্ন করেছেন নারীর বুদ্ধি আর হৃদয়কে কেবল চার দলের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এইভাবে আমরা কিন্তু রবীন্দ্রনাথের লেখা সমস্ত উপন্যাসগুলিতে আমরা দেখতে পারি। কিন্তু নৌকা যদি বলো, গোড়া বলো, তারপর ওই যে কি বলবো, যোগাযোগ, ঘরে বাইরে, শেষের কবিতা, তো এইগুলিতে মানে যেমন শেষের কবিতা তো সবাই কিন্তু এটা পড়ে, ওই জন্য বলছি যে লাবণ্য নারী চরিত্রের ভিন্ন মাত্রা, সে আধুনিক শিক্ষিত বুদ্ধিমতী আত্মনির্ভরশীল। লাবণ্য কেবল অমিতের প্রেমিকা নয়, লাবণ্য জানে যে ভালোবাসে একটা নিভৃত কুঞ্জবন, তার মধ্যে বসন্তের হাওয়াও খেলে, অন্য কারো প্রবেশ যেটা নেই, কিন্তু অমিতের সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ না হলেও তাদের সম্পর্ককে একটা অমরত্ব প্রদান করে। এটাও রবীন্দ্রনাথ কিন্তু লেখনীতে তুলে ধরেছেন, আমরা যেটা মানে দেখেছি। কারণ এগুলি তখন সবগুলি উপন্যাস তো পড়া হয়নি, বুঝতে পেরেছি, কারণ এখন অবসর সময় একটুখানে পড়ি, এখানে লিখি, ওইভাবে চলছে। রবীন্দ্রনাথের উপন্যাসের নারী চরিত্র গুলো কেবল পুরুষের পার্শ্ব চরিত্র হিসেবে উপস্থাপন করেননি কিন্তু, বরং নিজের সত্তা, ইচ্ছা, দ্বন্দ্ব, আত্ম অনুসন্ধানের মধ্য দিয়ে তিনি প্রবেশ করেছেন। এই ওখের বালি বলো, তারপর এই যে লাবণ্যর কথা বলো, সত্যি অপূর্ব, যেটা আমাদেরকে মানে আজকালকার দিনে যে আমরা নারীরা, আমরা সত্যি অনুপ্রাণিত হই যে কি করে আগে মানে নারীরা কষ্ট পেত, কত কিছু সহ্য করতো, যে আজকে আমরা কিন্তু উন্মুক্ত।
0: মানে যারাই ওই সময়ও বেরিয়েছে, মানে সাহিত্য শিল্পে বিভিন্ন দিকে যারা বেরিয়েছে, তারাও কিন্তু মানে পরিবার থেকে সেই মতটা পেয়েছে। আমি এই শব্দটাই ব্যবহার করলাম, স্বাধীনতা, কারণ স্ট্রাগলটা করতে হয়েছে, দীর্ঘ স্ট্রাগল, কারণ সমাজ সেই সময় তো এরকম ছিল না। কাদম্বরী দেবী বাংলার প্রথম ডাক্তার, মহিলা ডাক্তার, আর যদি না মাফ করবেন, তাছাড়া যে মহিলারা অনেক লেখিকা, সাহিত্যিক এসছেন, বেশ কিছু জন তো মানে ঠাকুর পরিবার থেকেই এসছেন, তাই না? তারপর রবি ঠাকুরের জীবনীতে আমরা কাদম্বরী দেবীর একটা বিশাল ব্যাপার দেখি, তো এই বিষয়গুলো তো রয়েছে। এটা নিয়ে যদিও একটু কন্ট্রাডিকশন আছে, অনেকে অনেক রকম কথা বলে, অনেক
1: দেখা লেখা হয়, ভালো লাগে না এই কারণে, কারণ আমি মনে মনে

0: বিকিনি আমি খুব ভালোবাসি ওনার বই পড়ি, তো উনি যে রবীন্দ্রনাথের মানে সংগ্রহের কথাটা বললেন না, খুব আশ্চর্য রবীন্দ্রনাথ ওনাকে কিভাবে মানে কিভাবে মানে ওনার নাম ছিল আর একটা নামও পাল্টিয়ে দিয়েছেন মৃণালিনী দেবী, উনি যে তাদের প্রতি রবীন্দ্রনাথের যে একটা ভালোবাসা ওটা অনেক অনেক ভাবে বলে। তো রবীন্দ্রনাথ তো হয়তো বা লেখালেখির ব্যাপারে মৃণালিনী দেবী তো পিতৃগৃহে তো আর বিদেশ শিক্ষা করতে পারেনি বেশি, কিন্তু ঠাকুর পরিবারে এসে রবীন্দ্রনাথ কিন্তু সুশিক্ষিত করার জন্য কবির জন্য টিচারও রেখে দিয়েছে। এটাই তো বোঝা যায় যে উনি নারীকে মানে কতটা মানে
1: মায়ের
0: দেবীর মৃত্যুটা যাতে ওনার সন্তানরা না দেখতে পারে সেজন্য উনি আগেও সন্তানদেরকে সরিয়ে দিয়েছিল। আর মৃণালিনী দেবীর মৃত্যু সজ্জায় রবীন্দ্রনাথ সারাক্ষণ হাতে পাখা নিয়ে বসেছিল, মানে অত মানে মানে এটা কিন্তু এখনকার দিনে হাজবেন্ড হয়তো বা প্যান্ট চালিয়ে চলে যাবে, তখনকার প্যান্ট ব্যবস্থা ছিল না, কিন্তু রবীন্দ্রনাথ কনস্ট্যান্ট মানে পাখা করিয়ে দিয়েছিল। আমি একটা বইয়ে পেয়েছি তাই তোমাকে
1: বললাম। আচ্ছা ঠিক আছে, এবার ম্যাডাম যেটা আমরা আসছি, এই আপনি কিছুক্ষণ আগে বলার চেষ্টা করছিলেন যে এখন আপনি যে কাজটা করছেন মানে বিশেষ করে একটু দুস্থ এলাকাতে গিয়ে কাজ করছেন, তো সেই অভিজ্ঞতাটা একটু যদি শেয়ার করেন আমাদের সঙ্গে।
0: সেই অভিজ্ঞতাটা হলো তোমার আমি কিন্তু যেসব বাচ্চাদের হাতে আমি মানে ইয়ে তুলে দিয়েছি মানে কলম তুলে দিয়েছি তাদের বই বের করেছে, কলম তুলে দিলে তো হলো না, তাদের লেখা আমি বই বের করি। মানে আমার বইটার মানে নাম হলো দুর্বাদর।
1: আচ্ছা,
0: আমি এটা সম্পাদনা করেছি।
1: মানে মূলত কি কাজ ওরা লেখালেখি করে?
0: হ্যাঁ না, ওরা আমি আমি ওইসব এলাকাতে যাই যে ওদের সঙ্গে প্রথমে আমি তো লেখালেখি করলে ওরা তো বুঝবে না, ওরা তো এমনি লিখতে পারে না। আমি সিক্স সেভেন এইটের বাচ্চাদের ওই তোমার গিয়ে এসে বলি যে আজকে নাচ করবো, আজকে গান করবো, এই করতে করতে করতে ওদের আমি ওই জায়গাতে হ্যাঁ ইন্টারেস্ট গ্রো করলাম। করার পর আমি তো দেখ আমি কিন্তু লিখতে পারি, তো ওদের স্কুল থেকে আমি লিখতে পারবো এবং ওরা আমার খুব ভালোবাসে, আমি যাই লেজার থেকে ওখানে গিয়ে বৌদি লিখি দেখ কিরকম একটা কবিতা লিখলাম, পারবি তোরা? সে মা দিয়ে লেখ, মা কি করে কালকে বলি বাবা দিয়ে লেখ, যারা লেখে ওদের বাড়িতে এক বিন্দু শব্দ সংযোজন বিয়োজন করার লোক নেই, কিন্তু ওরা বাবা কেউ হয় রিক্সা চালায় ওই মানে হয়তো বা কেউ বাসা বাড়ি কাজ করে, ওরা তো এই জেনারেশন পড়াশোনাও জানে না, তো ওদের আমি কলম তুলে দিতে পেরেছি, জানি না আমি কতটুকু দিয়ে যেতে পারবো, আমার যে কাজ অব্যাহত আছে। আমি গতবার ও বই এর আগে দুটো বই বের করেছি, এবারও বের করেছি, আর এখন সামনে আরেকটা আমি অক্টোবর নাগাদ
1: আরেকটা বই বের করবো। নাম হলো আপনি যে এই যে ছেলে মেয়ে এদেরকে নিয়ে কাজ করেন মানে এই, তো সেখানে এমন কোন ঘটনা যেখানে মানে মেয়েদের পড়তে দিতে চায় না, মেয়েটা পড়তে চায় খুব কিন্তু বাড়ি থেকে প্রেসার, সামাজিক কোনো বাধা নিষেধ, এরকম কি পেয়েছেন কোনো ঘটনা?
0: না না না, আমি না ওদের গার্জিয়ানের সঙ্গে এত ওতপ্রোত ভাবে জড়িত,
1: না প্রথম
0: একদম পলাইটলি তাদেরকে আমি ইয়ে করে নিয়েছি, যার জন্য আমি মানে আমার কোনো ওরকম অসুবিধা হয় না, বাচ্চাগুলি সব মানে সব ইচ্ছাই চলে আসে, ম্যাডাম কোথায় যাবো, আমি ওই সুকান্তা দেবীতে প্রোগ্রাম ছিল ওদেরকে করিয়েছি, তো ওদের গার্জিয়ানরা এত খুশি যে আমাদের তো কেউ ডাকে না আমাদের ছেলে মেয়েদের, ম্যাডামের

0: আমরা আমার ছেলে মেয়ে নাচতে পারছে, আমি খেলার মাঠে নিয়ে যাই, প্রকৃতি স্কুলে খেলা হচ্ছে, ওইখানে ওদেরকে এনগেজ করি। কারণ কি পরিমাণ নেশা তোমরা তো সবাই জানো, আমি অন্তত একটু কাজ করি সমাজের জন্য, আমার একটু দায়বদ্ধতা আছে, কোনো দরকার নেই। আমি ওদেরকে খেলার মাঠে ওদেরকে ওদের হাতে কলম তুলে দেওয়া, ওদেরকে নাচ গান করানো করে ওদের তাদের মোটিভটাকে চেঞ্জ করে আনার একটা চেষ্টা চালাচ্ছি আর কি। আছে আমার
1: দারুণ একটা বিষয়, এবং আমি মানে আজ এখানে এফএম উজ্জয়ন্তর মাধ্যমে মানে এই মাধ্যমে কথা দিলাম, আপনার সঙ্গে যোগাযোগ রাখবো, আমি নিজে এই বাচ্চাদের সঙ্গে নাটকের কাজ করব। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, মানে এই মানে জায়গাটা এসে একটু আবেগ প্রবণ হয়ে গেলাম আমি, তাই ইচ্ছে করছে আমাকেও মানে সে বাচ্চাদের নিয়ে অনেক জায়গায় সারা ত্রিপুরা রাজ্যে ঘুরে বাচ্চাদের নিয়ে কাজ করেছি একটা সময়। আমার মূলত যে স্পেশালাইজেশন কাজের সেটার কাজটাই বাচ্চাদের নিয়ে, তো থিয়েটার ইন এডুকেশন আমার মূল সাবজেক্ট, যে কারণে আমি বাচ্চাদের নিয়ে কাজ করতে পছন্দ করি এবং করব আশা করি। তো ম্যাডাম এবার আপনার লেখা কোনো কবিতা যদি আপনি একটা শোনান।
0: আমি মানে কিছুদিন আগে লিখেছি, ইচ্ছে করে ইচ্ছে করে প্রতিদিন উষাকালে উদিত রবির প্রণাম করে বলি, হে সূর্যদেব তোমার উজ্জ্বল উপস্থিতি জগৎকে আলোকিত করুক, তোমার আলোর প্রসাদে জগৎ যেন তৃপ্ত হয়। ইচ্ছে করে রাতের আকাশের পূর্ণ চাঁদকে দেখে বলি, হে চাঁদ কোথা হতে পেলি আমার স্নিগ্ধ কিরণ, তোর সুদামাকার কিরণে জগৎকে মাতুয়ারা। ইচ্ছে করে বহমানা নদীকে প্রাণ খুলে সুদায়, হে নদী মাতা অনন্ত কাল ধরে তো তুমি তো বইয়ে চলেছ, তোমার অবিরাম অবিশ্রাম চলাকি বার্তা বলে যাক আমাদের কানে, তোমার কলকুলো গীতির মধুর ধ্বনি শুনে যে আমরা আত্মহারা। ইচ্ছে করে দিগন্তে ধ্যানমগ্ন ওই পাহাড় থেকে নিরুৎসাই বলি, কোথায় তিনি এত আলোক রশ্মি তোর শিখর চূড়া, তোর পাদদেশে কত কি ঘটে চলেছে খবর রাখিস, তুই যে যুগ যুগান্তরে ফেন গম্ভীর। ইচ্ছে করে ঘুম ভাঙা নিয়ে পুরীর পাখিকে দেখে বলি, পলাতকা হয়ে রাতের আঁধারে কোথায় ছিলি, কোথায় পেলি ফুরের আলোর সন্ধান, গাছের আড়ালে সবুজ পাতার ডালে ডালে তোকে দেখতে কত যে ভালো লাগে। ইচ্ছে করে ফুল পারিজাত পনে পারিজাত ফুলের ডেকে বলি, আমার জীবন দেবতাকে আমি অর্ঘ্যের অঞ্জলি দেব তোমাকে নিবেদন করে, হে বন্ধু পারিজাত কথা দাও কথা দাও মনে। হ্যালো,
1: দারুণ দারুণ, আমি শুনছিলাম সঙ্গে একটু মিউজিক সংযোজন করার চেষ্টা করছিলাম আপনার কবিতাটার সঙ্গে, দারুণ দারুণ। জবা ম্যাডাম আমার সঙ্গে কিন্তু স্টুডিওতে আরেকজন রয়েছেন, জিজ্ঞাসমী, জিজ্ঞাসমী একটু কথা বলতে চান আপনার সাথে।
2: হ্যাঁ ম্যাডাম, আমি ককবরক আরজে। তো আপনি কি মানে ট্রাইবাল এরিয়াতে কাজ করেছেন?
0: না না, আমি ট্রাইবাল এরিয়াতে তোমার দেখেছি টেবিল পারে স্কুলের এডুকেটটা প্রাইভেট স্কুল আছে ওই স্কুলটাতে
2: গেছি। ও ওকে ওকে, থ্যাংক ইউ।
0: আমার একটা খুব ইচ্ছা আছে, আমার একটা ছোট দেব ছড়ার বই বেরিয়েছে, ওটাতে কংগ্রেসে রূপান্তর করে বাচ্চাদের হাতে তুলে দেওয়ার।
1: বাহ বাহ, দারুণ দারুণ। ঠিক, আমাদের রাজ্যের আপনি বিভিন্ন জায়গায় কাজ করেছেন, তো আপনার অভিজ্ঞতা তো রয়েছে, এবং আপনাদের মতো অনন্যাদের সাথে কথা বলার সুবাদে বেশ কিছু কথা জানি, অভিজ্ঞতা হয়েছে আমারও শোনার, সেই সুবাদেও বলি মানে আমাদের রাজ্যের কিন্তু বিভিন্ন প্রান্তে এখনও মেয়েদের পড়াশোনা নিয়ে সেইভাবে মানে হয়েছে অনেক বেশি এগিয়েছে, মেয়েদের এগিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এখনও এখনও কন্যা সন্তান রাস্তায় পাওয়া যায়, নর্দমায় পাওয়া যায়।
0: মানে
1: হ্যাঁ,
0: এখনো তো মানে শাশুড়ি মারা ছেলে হলে খুশি, মেয়ে হলে একটু মনমরা হয়ে যায়, এটা আছে এখনো, এটা এখনো কিন্তু যায়নি।
1: তো আপনি এই মেয়েদের এগিয়ে যাওয়ার জন্য মানে কিভাবে

0: যাবে, কিভাবে তারা তার সাকসেস পাবে, এ নিয়ে যদি কিছু টিপস দিতে চান, কিছু বলতে চান আমাদের রাজ্যের মেয়েদের জন্য।
1: শুনো, আমি মনে করি এটা ওরা তো গরিব এলাকায় কাজ করে, আমাদের কিন্তু আমরা তো অর্থ পাই না। তা আমি যখন ওদেরকে প্রোগ্রাম টোগ্রাম করাতে আসি, আমি কিন্তু নিজেই ওদেরকে ফেয়ার বিয়ার করি, কারণ ওরা আসতে পারবে না, বাবা মা পয়সা দিতে পারবে না। তা আমি কিন্তু এদের আস্তে আস্তে গ্রো করি, মানে তাদেরকে মনের ইচ্ছাটা ওদের গার্জিয়ানও কিন্তু এগিয়ে আসবে। তো আমাদের প্রত্যেক যারা আমরা সমাজের জন্য কাজ করি বা কাজ করার প্রবণতা আছে, আমাদের মানে সবার উচিত একটু করে পিছিয়ে পড়া ছেলে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। তাহলে মনে হয় নিরাপদ থেকে আমাদের সমাজ তো নেশার দিকে যাচ্ছে, তার থেকে দূরে রাখা কিন্তু সম্ভব। তাহলে আমাদের ত্রিপুরা আমি যদি ঘুমাই সম্পূর্ণ, আমার পাশের বাড়ির ছেলেটা যদি মদ খেয়ে ঘরে আছে, আমি কি ঘুমোতে পারবো? এটা দায়বদ্ধতা কিন্তু আমার আছে তাকে রক্ষা করা, তারপর তার বাবা মাকে বোঝানো
0: বললেন। আমি স্পেসিফিক্যালি মানে যেহেতু আজকে মানে এই অনুষ্ঠানটা নারীদের অনুষ্ঠান, অনন্য অনুষ্ঠান, বিশেষ করে মেয়েদের জন্য আপনি কি বলবেন? মানে আপনি একাধারে শিল্পী, কবি, সাহিত্যিক, আপনি আবার খেলাধুলাতেও মানে গোল্ড মেডেলিস্ট, প্রথম ক্যারিয়ার শুরু করেছেন খেলাধুলা নিয়েই। তো আমাদের রাজ্যে তো এরকম প্রতিভার অভাব নেই মেয়েদের মধ্যেও, খেলাধুলা বলুন, শিল্প, শিক্ষায়, সব দিকে। তো দেখা যায় সুযোগের অভাবে ওরা এগিয়ে আসতে পারছে
1: না।
0: তো ওদের জন্য কি বলবেন আপনি?
1: ওদের জন্য মানে ইচ্ছাটা তোমার মানে যতই তোমার প্রতিবন্ধকতা আসুক, মানে ইচ্ছাটা জাগ্রত মানে থাকতে হবে। ইচ্ছাটা যদি তোমার থাকে, তাহলে তুমি ওই প্রতিবন্ধকতা পেরিয়েও তুমি তোমার শিখরে পড়তে পারবে। কারণ প্রতিবন্ধকতা তো জীবনে আসবে যে কোনো কারণে হোক, কারণ আমাদের রবীন্দ্রনাথেরও কিন্তু অনেক প্রতিবন্ধকতা ছিল, ছিল তো। তো ওকে আমরা তো ওরকম ভাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আমরা যে মানব দুর্গী প্রত্যেকের জীবনে আছে, কিন্তু উৎসবের থাকাতেই সবাই একটা শিখরে পড়তে পেরেছে। তো আমাদের আমাদের চিন্তা হলো বাচ্চাদের ইচ্ছাটা জাগিয়ে তোলা, তারা যাতে বিমর্ষ না হয়ে পড়ে, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, তাদেরকে সবসময় প্রেরণা দেওয়া এই আমাদের কাজ, এবং তাদের ইচ্ছাটা যাতে সবাই জাগ্রত থাকে, তাহলেই হয়তো বা ওরা সঠিক জায়গায় পড়তে পারবে। নারীরা একটা পুরুষ, আমি একটা সত্যি কথা বলছি, একটা পুরুষ যদি মারা যায় পরিবারে, কিন্তু মহিলা যেই করি একটা সন্তানদের পালন করে, কিন্তু একটা মহিলা যদি মরে যায়, পুরুষ যদি থাকে, ওই পুরুষ কিন্তু সংসারে খুব কষ্ট পায়।
0: অনেকটা সময় আপনার নিলাম আমরা, আপনার মাধ্যমে আমরা অনেক কিছু জানলামও। শেষ করার আগে আবার যদি একটু দুকুলি কোন একটা রবি ঠাকুরের গান শোনান আমাদের।
1: তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি জানো, কোন স্বপ্নে তারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, কবে তুমি গেছিলে আখির পানে চেয়েছিলে, ফুলে গিয়েছি শুধু মনের মধ্যে, জেগে আছে ওই নয়নের তারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তুমি কত

0: পাকুয়ো না তুমি চলে যাও এই চাঁদের আলোতে, তুমি হেসে গলে যাও। আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে, তোমার আখির মতন দুটি তারা থালো কিরণ ধারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা।
1: দারুণ দারুণ তো ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক শুভেচ্ছা রইল, অভিনন্দন রইল। আপনার আগামী দিনগুলো ভালো কাটুক, সুস্থতার সঙ্গে কাটুক, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবেই এগিয়ে নিয়ে যান। এরকম একটু পিছিয়ে পড়া বাচ্চাদের
2: অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমার আমাকে
1: নারী আপনি, অহংকার আমাদের। ধন্যবাদ, ভালো থাকবেন, ধন্যবাদ, ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বললাম আমাদের রাজ্যের একজন অনন্যার সঙ্গে, যিনি রিটায়ার্ড হেডমিস্ট্রেস এবং একাধারে তিনি ক্রীড়াবিদ, লেখিকা, কবি, আর গান তো শোনালামই, গানও শুনলেন, সঙ্গীতশিল্পী জবা পাল, ওনার সঙ্গে বললাম আমরা কথা।
3: আও হিংকে সঙ্গজরাও তরুক তরুক চাপ মংনি ফাঁসি কথা লাইয়া না বমহায় চাপ মং খানা গান সান আবু তো নরকনি বা গড়ি অজরাও খানা তো চাপ মং ফাইদিকে খানা লাই নজরাও কক বরক চাপ মং তাংসা নিন বাগে সিমিনাম আও অজরাও খানা তো রচাপ মং।

0: শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে তুমি অনন্যা পর্বে আর যে চিন্ময় রয়েছি, আর রয়েছে
1: কক্বরক
0: এবং বাংলা সংযোজনায় অনুষ্ঠান প্রতি রবিবারই হয় এই তুমি অনন্যা পর্বটা, আর এক ঘন্টা সত্যিই একটু কম পড়ে যায়, কারণ এই সময় আমাদের ফোন লাইনে গেস্টও থাকেন। আর শ্রোতা বন্ধুদের জন্য যদিও ফোন লাইন খোলা থাকে, ওরা ফোন করলে আমরা কথা বলতে পারি, কিন্তু ঘড়ি বাবু জানাচ্ছে এবার বিদায় নিতে হবে জিকাশমি, কারণ আমাদের পরবর্তী কক্বরক অনুষ্ঠান শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। তো শ্রোতা বন্ধু, বিদায় দিন এবার আমাদেরকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব খুব খুব ভালো যাক দিনটি, এই আশা রেখে শুভেচ্ছা জানিয়ে এই গানটি দিয়ে শেষ করবো আজকের।
1: হাম্বাই খুলুম বাইখ্যা

ଅନ୍ଦାଜକୁ ଅନ୍ଦାଜକୁ ମଦ ଜାନୁ ଅନ୍ଦାଜକୁ ଅନ୍ଦାଜକୁ।

지금. 나 지금.

Дачко.

खसिए लगू तु गच को बसले खसिए लगू।

나 죽고, 아, 나 죽고, 나 죽고. 너 걸레, 서라보, 강의보, 나 죽고, 나 죽고, 나 죽고. 그럼 내 양크는

손 가지고는 상필

0: 232-6253 కోడ్ నంబర్ మొబైల్ యూజ్ 03-81 అవుట్పుట్ నంబర్ ఉందని తప్పండి. హలో, కమల్ఘాట్ని బుక్ శుభదరాత్మక జాంగ్ జ్వర లాంచకు అవు రసాము సబై రసాము రసాము సాగండి. বকুক লক্ষপতি বাই রেসাবজাক রেসামু খাই তুমি নাইগ্রে কাইনি কল ইয়াসাগি নে বেলাই হামবাই আপ্র সাকলাই নে সাবজাক রেসামু 232-6253 কক্রু নাম্বার মোবাইল ইউজ 03-81 অকুট নাম্বার না তাপকি. হ্যালো
1: হ্যালো
0: লামসগো সামকা
1: দারা আংনন তাকু পেকর জলানি দিরিজেস
0: লামসগো তাকু ব্রেজেস ন
1: দারা অবং কছিনি বখুক লক্ষপতি ন
0: বখুক লক্ষপতি ন নমো সব বখুক লক্ষপতি নে নে
1: আংকা হান্দর পাস হং নি তং দা উতা দিন তরং ন
0: দা কন তে কাছে কল জাসং নে ন লাস্ট কল জাসং নে ন সব তো 232-6253 কক্রু নাম্বার মোবাইল ইউজ 03-81 কুট নাম্বার নানি তাপক দি. হ্যালো হ্যালো কাদে করে তেকাইসা কল খালাই দি 232-6253 কক্রু নাম্বার মোবাইল ইউজ 03-81 কুট নাম্বার নানি তাপক দি তেগেছা কল আপন যা গুলন সাকলাই নাই অর সামুং সাবাই রেসাল জাগ রেসামুং. হ্যালো
1: হ্যালো ফুঙ্কা হাম তাকো
0: ফুঙ্কা হাম লামসক সামুকা
1: সামাই গে রাধিকা তিনি বহু রাধিকা
0: নিনি সিনমু
1: আঙ্কে অর্জুন ঠাকুর কামিনী মিলন দেবর্মা
0: অজন ঠাকুর পারানি তাকু মিলন দেব ব্রহ্ম না লগিতংদি বসাবরা তাকু অর্জুন ঠাকুর কামিনি তাকু বসাকা মিলন রাধিকা বাইরে সাবজাক রাজাম তাকু মিলন. অর সামনাই নিমু আনো সাকলাই এসে নাই পুইলা যে সানাই খরকটাম সানাই মেশিন খরং নাই নিয়েছে.

Chàng trai áp lực. Bà hai, yang sa chung, bà hai.

0: अर्जुन ठाकुर हाँसुक खुरिनी दासारी फागुन्टी नहुनो 100% आगुन्टी फागुन्टी तेगैसा तम फाइका मुंग पुति तेगैसा खांके मुंग तम फाइका दाकन सुकिनी तेगैसा फाइका सुकिनी लगी तंग दाकन नागर नाय सबनी साखा सालाय हेलो
1: हेलो तारा दिवर का हाम
0: दिवर का हाम ननबो
1: ते कर दलन बिरिज तमन का आंग आगुंती थतंग जाउ तारा
0: आगुंती ताको ब्रिजेस आगुंती
1: आगुंती
0: अच्छा
1: दाक अंदर पा फन आंगुन
0: 100% नंबर आगुंती नो साबुन ही जाने नागे तंगा वाशाउशो 100% हम पानो जीरो फन अंगे थंग मानो फिर नांगीफन थाम मानो कोई कोई ना नांगी ना 100% लोग बोलेंगे थाम तबुक हेलो
2: हेलो
0: आ लम्सोगो साउंड करते
2: ब्राज़ी बोलते हम ताको
0: दिवो कहाँ हम
2: आंगन मंडे में इसको पड़ी
0: आ नंग तो रसाम बुई तो नहीं बन नंग तो चीनी ना निकाल
2: है तो ना रसा भी बालों खबर
0: কক সাপুর কিসা তৃখেন সাদি মোবাইল গান আবার তুই নে তা সাপাই দিন কে সাউন্ড ডিস্টার্ব গো সতনে বুকু মুগলিনি খরাং হাই মা তঙ্গ দ নাগানা বহু মুগলিনি খরাং তাকসুক জরা জেসুক সাব যত্ন জুদা জুদা নমু হ্যালো
3: হ্যালো
0: লামসগো সাবঙ্কা
3: সুনিয়াং গডিনি
0: গর্জি
3: গর্জিনি
0: মুখে
3: আনি মুখে বিজলতা পিকুরা
0: হ্যাঁ বুকুক সাদি ও থাইচিং রসা মুখ খার মানে আর রসা মুখ সাবো বাইরে আনে ক খুনা দিয়ে
3: রসা মুখ খানা হিন্দ মান
0: তিনি রিকোয়েস্ট নি পান্দায়া ও রসাম নাই থাইচিং রসা মুং যে রসাম নাই বনি মুং তাম সাইমান খাঁকে নিনে নেন খনা তক জমা রসা মুং নেন খনা নাই সাদি আং সাকা তিনি রিকুয়েস্ট নি পান্দায়া তুম অবন সাই সেখান কাইসা হাসুক নি রসা মুং খনা যা আর রসাব জাগ রসা মুং সাবো বাই রসাব জাগ রসা মুং সাইমান খাং খাঁকে নং জানি রসা মুং খনা না হানো বনি ন খনার নাই সাইদামান হ্যালো বহু গর্জিন গর্জি মানে না উদয়পুর লাই থাঙে নেই গর্জি বিচন্দ্র মনক গানা গিনি গানো তে কাইসা কগদুক 2326253 কগদুক নাম্বার হ্যালো
4: হ্যালো দিবর কাহাম
0: দিবর কাহাম তাকো দিনে সারি
4: আং মান্দাইনি সে
0: ও মান্দাইনি মান্দাইনি সামকা
4: মান্দাই ফন পারা হয় ট্রাইবেল কলোনি খজকা
0: সা মুংখে
4: আনি মুংখে রতন দেবরমা
0: নিনি খরং তামাস দিনেশ ভাই সলাইকা
4: আবো বা খরং মে খরং ম সলাই বলে
0: দা দা
4: বড় বড় ফান যে সলাই
0: সলাই সাগর দে আর সামুং
4: গান খানা নাম সমাসে
0: রসাম খনার নাই ফিয়া আনি সুমুং খনা দে আনি ককসে আনি রসামু নন আং রসাম খনার নাই আন সুমুং উত্তর মা খাঙ্কে দ কিসা সকাং আং রসাম খনার কা আর রসাম নাই নি

আসাই রজাক নিবো কবাং রাংনি হামক্রাই গনাং তাং বতাং নো চেঙ্গাই হলং থংকাই রখা মন্ত্রী বখনলতে মতি মিয়া ডিজিটাল সনামফি মুংনি সেব বাই সেব না হানাই রকনি মানকো বই সেব ক্রাক খলাই মানো হাফংনি হাফংনি চেতননি ককনো খরজাকা মন্ত্রী করা নরেন্দ্র মোদী খনানি সিমিনাওকা সালদকনি বাকে ইন্ডোনেশিয়া অস্ট্রেলিয়া তাই নিউজিল্যান্ড বেড়াইনা থাঙ্গানে বইহা নাইকুনি সালকা বেদেকনি তাঁকরা রুদ্রেন্দ্র টেন্ডেন সাকা খনানি সিমি চার সালনি জরা মন্ত্রবক ইন্ডোনেশিয়া বেড়াইমা ও তঙ্গানে বইহা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি সিমি কাতার বাহরাইন কোয়েটাই উমান হাফংনি অঙ্গনে বেড়াইমু সেংরানে সালচি সালকা আরি রেলওয়ে সালচি সালকা হাসি রংনি বিশিং অবন পুইলা মেমু ট্রেন এবং ইলেকট্রিক ট্রেন সেবসাবমি আগরতলা নিশ্চিং মিচেং রেখা মন্ত্রী রেখা প্রফেসর ডাক্তার মানিক সাহা আগত

কখনো খোরজাকা মন্ত্র করা নরেন্দ্র মোদী খানানি সিমিনাওকা সালদকনি বাগে ইন্ডোনেশিয়া অস্ট্রেলিয়া তাই নিউজিল্যান্ড বেড়াইনা থাঙ্গানে বৈহা নাইকুনি সালকা বেদেকনি তাঁকরা রুদ্রেন্দ্র টেন্ডেন সাকা খানানি সিমি চার সালনি জরা মন্ত্রবক্ষ ইন্ডোনেশিয়া বেড়াইমাও তঙ্গানে বৈহামন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি নিসিমি কাতার বাহরাইন কোয়েটাই উমান হাফাংনি অঙ্গাইনে বেড়াইমুং সেংরানে সালচি সালকা আরি রেলওয়ে সালচি সালকা হাসিরুংনি বিশিং অবন পুইলা মেমো ট্রেন এবং ইলেকট্রিক ট্রেন সেবসাবমি আগরতলা নিসিমি চেংরেখা মন্ত্রীরেখা প্রফেসর ডক্টর মানিক সাহা আগরতলা রেল স্টেশন বানা নারগে আগরতলা নিসিমি করিমগঞ্জ জরা মেমো ট্রেন চেংরেখা বসকাং নৈচি সালমারি নিসিমি সংসদনি ওয়াতিমলনি অধিবেশন চেঙ্গনে আব আগস্তালনি চিতাম সালমারি জরা চলিবন সালথাং ত্রিপুরা সাংসদ আমসাই পিএমজি এস ওয়াই টাং বুতাং কাই বাচিত কামি লাহার তাং বুতাং তাবুনি রা বিশিনি বাকি খক সুকু চিদক রোজাক সিনি চিতাম রাশাই রাংনি গসিমুং রোজাকা হায়ং কা ফুটবল রাউন্ড ফুটবলনি রাউন্ড অফ সিক্সটিননি থমং কাইনিয়ম মরক্কো তাই ফ্রান্স কোয়ার্টার ফাইনাল কাসাই কাসানাই অংশুকা নবতিবা নাইখংনি বৈখাকি সাইমান জাকা নখা সুমি বাই কবল কিসাম ইসা আমি ফেরান কবে ওয়াতে ফাই পান মানো কামং তাকুতে বুকুসং অব ও রসামুং খিরু দেব্রমা বাই রেসাবজাক রসামুং জানি চাকা বরং বেলা বেলা হামগাই তাবনি বেসব তংনাই চেরাই রংনি পান্ডা বখ্রি বাদল আবং জিয়াগুলো তংনাই তিনি নারয় পান্ডা তিনি নারয় পান্ডাও তংনাই হাস্তিনি বরং গুনাং রসাব করং সূর্য কুমার দেব্রমা হেকাবা সদাগর দেব্রমা খানা তাপুদী

0: నోరుమి పాల్ఖైర సమ్ము బలైఖి ఖనాతో కనా ఇంకాయ పాల్ఖైర సమ్మని యాగులో సింగ్టాబు కొఠమా థైసా ఖనాలైనేనా సాప్సి సైఖనారేనే ఇంకాము
1: আন বুমু রেবকা দেবর মা আং তাবু কঠমা সাইখনার আন কঠমা আন বুম গাই তখা বাই শিয়াল সালচা তো খমা সবর বা মহান ফঞ্চা মানে অবন সানা বাগে বু ফং ফং কে নিবে দেগ আসুগ শিয়াল মাসা আবন নগে বাহান সানা মুসুং জাখা তাই আবু ফং তলাও আসুগ খা তো খান নাইছে শিয়াল সাখা খুম কা কিচিং তো খা নং হাই নাই থক তক আং তাই নিগে খ বসং নাই থক নি নিবে করাং রং নি খরাং খানা তক মালে সানা সকরে দ থাই সে রসাম না বখনা গ্রানা শিয়াল নি ইক র খানা বা বুত ও তা খা বেলাই ন হামজা খা তাই রসা বই খানা রনা হনে খুয়ানা নাই দরব না বিনি খুক নি আমুই বাহান হাও কলাই থাঙ্কা লগে লগে না শিয়াল অ মই বাহন খজাই আর নে খালাঙ্কা আন কথমারন পাইখা
0: বিনি কথমা বেলাই হেখনা তকানা অ কথমা খনাই নরক তাম বুঝিখা
1: বড় খামিয়ানি ক কাহন খনা মাসাইয়া
0: বড় খামিয়ানি ক কাহন ভন খনা মাসাইয়া না বড় কুনখা থকাই গাই কথমা খনা মান ইয়াগল সেন্টাবো মে বিসনি খুকতৈ মে বিস তামসি সাইর খনা রিনা হিকাউন
2: আং তা কক টং সাই খান নাই আন কক টং বুম খাই দিং মা সকবাই কা জরা ফাইবেরি চালাই বাসা ফাইদি লাম প্রা তিয়া রঙ্গই তা তং সিনে লিয়ারই না সিঙ্গলাক জরা বারক দিয়া ফিরি সকাং তঙ্গই চিনি মানি ক ক বড় কক থাই ন তং সুন না আন নক বুরু নক থাই হাসুক বাই তিবুং ন লাই না আন তা তং সিদি লিয়ারই না সিঙ্গলাক হাসুক বাই তিবুং রক লাই

0: sinjo apuru bukhasak torinyo saka ombolong nubu bagra ang to chitutei omo hai khlaya bula khairo gei ano mathang jadi sachare salsa angno no suba sunai singho khairo jagei sinjo no yakare rikha tai sinjo bo suba sunai hinei sumai tangkha salkisa olo sinjo bor singho boro khoroksa ni jalo kusakha singho dukhu manei kirijagei manchak sirikhokha tai jani yokna naikha phia yogi manglia apuru asom sabi kising sinjo ayangtei thangi tongma jora bo singho akojowo klai tongma nugui tai nukma bai bak sana mthangna bagui samu phaikya bini abu wa kubu kubu grok bai jal chasui khibika tai singho no mthangka singho bo bi kising sinjo no kha kahania pharui aro nikutu langkha ankot maran bai kya ham bai
1: bin kotma belai khana tokana
2: e
1: omo bai no rokta mo buji kha
0: chikon bo koto no suba suri manu
1: chikon bo koto no suba suri manu na
2: e
1: ingai singho jalok sawai bipot nang dong ma na e ingai ajara o sinjo bai te lasi chong ma jara bonu guri kha je singho bipot nang tong kha ingai bafru tam khai kya bini bua kapla kapla bai tam khai kya fro
2: phio kha
1: warui ajalong kuwei a singhono phio kata na
2: e
1: ngai singho nai busuk phan na boto phan ji arani yogi malia sinjo thangai bin bua bai o jalno wasui sasu bai se bono phio gi manchu na
2: e
1: ngai sikon phano buddhi tangkhai yogi mano na
2: e
1: kothmani ya gola jeng tabu khamari ni khuktui tetangsa koktang kanalai pinai
2: angkok nang bu mungkai cakrak sa angkok nang bu mungkai cakrak sa mungkai sa cakrak zo bo bang sa o mai bu a ko tar bu ha ko tar sa lwa pi ha ba sa sha o tsu tsu sha wa sa hm te te ko sa ku thung sa o ya karya samang samang ok si pung ya te bo sa o sa nei angkok nang zan pa kya
1: pin kok tang belai khana to kana
3: ingke narok no tabok ang phumong mung eba phemlok mung singai do ha narok mang khai ba sadi mai khai ba khnai tong eta bujika ingke pula wang singai narok no asuk petha asung nai bar korno bar nai obo tam na hen
4: sakumra
3: o ingke nok sakumra sa sa bai
4: sao
3: bisik sa khai bohok derau na aw ingke te thai sa singai kikrok latha bokrok janta nok sadaman tamabo
4: anrasa
3: o anrasa na onno om tui bohinu sine ko borobai sika gete thaisa sungnang nong no rajani pukhri phon kalai manya o tamo
4: mokol
3: nok sadaman abno mokol bohin layo phia narka bohin layo saimanga inge tabok te thaisa sungnang nong no buma batreng besalok treng optam sadaman optam o ra samai ro no nong nong si si ni ra samai ro no tam khaya ro awang ruk suksa na na mai ruk suk layo na ne tabo khaya se kri khana bo kumai ruk thanga nong nong to tong khabo to tong bai kho tong na hai ban am bai sunna ya se kri khata melo mangse suk layo hai na ইংকে তাবুগাংতে থাইছে সঙ্গে ন সালক খুরংপুই হর বিগ্রা আবু তাম সাইদেমান সাইমে দা আবুহে ন সাইমানা বক গিয়ান আবুহে মাজাং কখনাকা মাজাং মাজাং খনায় কদা মাজাং ইংকে আবো ও আগিব রি রক টিসাইতন মানে ঠোকাই আরো কাইছে জাগাও আর ইন থেবে টিসাইতন মানে আ জাগান মাজাং হেন আবো সাল হংকাই সিমি বার টিসাই তন যাব হর হাই বিখলাই চুন যাব খেন্দা হেরকটা বুঝিকা হিংকে অতে থাইছে নং সঙ্গে আং বহক তৈ চাকাই ফিগুং তৈ খিউ আর সাইডমান সাইমিয়া দাব বহক তৈ চাকাই ফিগুং তৈ খিউ আর হাঙে রান্দারি মানো হিনু নো কার ডগ রান্দারি ফুরো নুনুকা এই আবো না হিনু হিংকাই আও চিনি থানি জরার আছে করে মুসুক সঙ্গে

0: আছে যারা ভূপেশ দেববর্মা বেকম ঠেকজাক থাইপ্লক ফাংনি জিরাইরংনে তৈ দিনী জিরাইরংনে পান্ডা বক্রী বদল খনারেজাকা তাবো খনারেজাকা খানিমারি পান্ডা ও খরং
1: আসু জ্যোতি খনাবাইক সারাইরংনি পান্ডা বক্রী বদল খাবং তাকু তেবুখন দাম চিনি তামু সতী থামছি ও নরং লগি টংনাই তিনি নারায় পান্ডাব হাস্তে নি কক বড় কক্রবাই হাফানে রেসাব করং সদাগর দেব ব্রহ্মা বাই তিনি নারায় পান্ডাব কক সালাইমুং তাই খা খালাই নর পান্ডা খানাবান তাই নর কক দুগবু করং গানো

0: खबंग ताकु ते बुकुक चो नरखनाई दुंगो एफएम उज्जैन तो सारा सपे एंदो खे के 101.6 मेगाहर्ज तिनि नारोय पंदा वो जों तिनि कक सालायने सिनिति प्र हासनि कक कक बुरग रुसामुं हाफानि बेले मुंगनां सिनिमों हाइके लुकुनि आ लुकुनि खाफुरमुं मानजाक लुकुबाय आ तुइ दुलुइ तंजाक लुकुनि खानो खिलि तनाय तेखे बया बोंखा सिनि दादु सदागर बनि सयमुंके সূর্য কুমার দেব ব্রহ্মা তাকুক সদাগর বতিনি সিনি স্টুডিও নি তিনি নারওয়াই ব খরকসা রসামং ছিমিয়া বুনি অ রসামংনি হাপারনি বাগিনে ত্রিপুরা কবাং মা ব সকাতমা কা আবন বিসিং তাকলা বিসিবন সশিন দেব ব্রহ্মন আ সকাতমা কা ত্রিপুরা হাসতেনি ছিমি আবন কারে সঙ্গীত নাটক একাডেমি নি সকাতনি বাগাইব বং সাইন হাজাকা হাইকে লামসাকো পুইলানো তাক চিনি দাদু ন খুলুমকা দাদু
1: খুলুমকা হামবো
0: আ
1: দানে খাক সাং খাক হাম খাক পর বানি খুলুমকা
0: পুইলানো নং বাহাই তং সাগরা দি
1: আ আং বা জে ভগবান তং তিন মা তং তা গত তাবো তাকুক বরং বনাং নং বাই থে আং রিং জাকা হাং কাই গ রিং জাকা রিং জাগই ফাকা আনে তাকুক বরং বনাং কিশোর মাস্টার তাহানি রিঙ্কা হই আনি খাক চান খাক হাম খাক খর বানো ববাই মাল নানি ফাইও তাবো কাবো আর তাবো সামনা নাখা রাখিনাই সানা নাখা সাজিনাই আহাইতা
0: আগে নন কাহাম নত তাও সকজারা
1: আবার তো তো ই তো হনিমালিয়া আগে নি হাইতো

0: আহিয়া ব জাত জাত তত্ত্বের পর আর স্টিল ভূতঙ্গ ইস্পাত ভূতঙ্গ লোহা ভূতঙ্গ পিতল ভূতঙ্গ তামা ভূতঙ্গ দো আবার জাত ছিলে আর জাত নিয়ে কোনো প্রশ্ন করে গুণবাংরি জুতা মাই পাইনি রাইতে মাই পাই ফাই বাজারে মাই ফাইব লাগি
1: করাই বাইছ মাই পাই ফেও
0: করাই
1: করাই গাড়ি বাই
0: গাড়ি উতলা রক্তঙ্গ রক্তঙ্গ বড় গাড়ি
1: করাই সাকাতে
0: করাই সাকাতে
1: আর করাই সাকা বক্সাই বস্তা থাই বছর
0: গান চামা খবর গান আবার সাজাইয়া দো
1: আবার শেষ গান সঙ্গে ওই যে করাই বে মাইতাল আং সঙ্গে মজুং বস্তা থাই বছর বোতাল
0: দে কমসে কম আড়াই মন রক তিন মন রক
1: আড়াই মন তিন মন তালং থাকা করাই
0: করাই কতর বা বরক বকবলা তিন মন রক ফানো
1: রসামনে জায়গা ফাই পিরা নাই না নিন খুবতে খনাতে খনাতে আগিনি কক সাই খনাক বা সাই মানে মজুম খাতা এনকে আফ্রু রোগ তো লামা রক তাবনে হাই
0: লামা উতলা রক তঙ্গ এনকে বস বুম লামা কাতাল তা হনো সে পরিফুর রোগ বা ক কেয়কে বিছিলু হাগং গক রুয়া কাছে কাখা গাই বিছি দুয়া
1: ও
0: হাত মুছিলু
1: বই স্কুল পড়ি মানে
0: সঙ্গ পরিফুর সঙ্গ তো ও প্রাইভেট নি মাস্টার বাই মান অ আ হিনি না সালিশে সাতানশে বিবাই নং নং ফুরং কান কান নং নং তো প্রাইভেট তুম জানে লা এটা তার সঙ্গে বেতন সানে পা থাকা তাই ফাইয়া
1: ফাইয়া
0: হাইকে মান বসে মাস্টার লাখা
1: ও প্রাইভেট মাস্টার কোন স্কুল করে
0: যেখানে পাতাল না কেতা ক ইয়ং বইয়া সুকু ইয়ং বইয়া সুকু কিনি কচার কাছে আর খাই বিন নগালদারি রগ বিন থেবং তল রগ বিন তল রগ মানে খায় বড় সদার লাই বিনি বিনি আর কুথুম কুথুম লাই পড়ি তা এনকাই আর মাস্টার নতাবো খায় ফাইকেবলা দো ফাইকে ব সাকা এক সরকারি দরখাস্ত রুই নাই স্কুল মানাই মাস্টার ব সরকারি মানে বন মাস্টার সরকারি মাস্টার বু বিবু বনিবু রেখা এই স্কুল রেখা এনেকা দরখাস্ত মাখা
1: আবু আবু বই স্কুল
0: আমি না পাইলাভাঙা প্রাইমারি স্কুল
1: পাইলাভাঙা
0: পাঠশালা স্কুল
1: পাইলাভাঙা পাঠশালা স্কুল তাবু বৌবা ও উজানকনি মারা স্কুল মাদা ও পালিয়াভাঙা তাবু স্কুল তো
0: মাজার ই পাইলাভাঙা ইং সাকা বুয়া ইং তলা বুয়া ছয় বছর মার খান হাতি এক দশ বছর এগারো বছর কাই বারো বছর কাই বছর তামুখিয়া

0: ও জাদু হুমালে হানির চা ফুরব বসাকালে খা হা তাই টান সাবেন সাকা ব টান সা টাঙ্গি আনি জামা সাকা আনব বগি থাঙ্গ
1: সাজাকা বুকা বহাই মা তা
0: বহাই মা তো হুমলে আচ্ছা মানে যাজাগেন
1: ও যে ভারত মানে আর সামনে কিসা সঙ্গে চাবাই খান

আমানি বসা জবাই কে বাংমা কোলমানিয়া মন সাউল কোলমানিয়া মন সাউল আমানি বসা জবাই।

0: mana baksa thing pha thang kata ka nang butom la pro
1: au
0: ma ma adina ang butom go
1: ama
0: ma ma ma
1: kiri suka ma mane abo amani bufe mama ya kiri mani bali si ama ama kin nang ar sam go o mama
0: dan do bufuru bufuru asai mle o apte
1: je
0: bising angka
1: je jorawa tipra hastewa belai kinoi cha
0: one mana
1: ayang ma singchang ni tong ma jara a jara ra phai ang bu sikha nge khabang ta khutai bu khutsong chung or samung no khana nai no bo or samung ro no khana kang ke no to khana jak no boni khukti kabang ma jagan ra sab ja hai pa no bin ta bu hai jo abo khana ma ni no jo da tai no ro bu a kurni mana chini studio ni kogum number kaini no khulugur nai or samung ya go la chini studio ni kogum number kaisa to no samana 0381 232 6253 ar te kaisa number obo nange 9485007172 তার এসা নাম্বার নম্বর সাকলা এফিরো 9485007172 নাম্বার সাকলো 9485 9485007172 অ নাম্বার অবু খালাই দিন অ নাম্বার অবু খালাই মানো 9485007172 ও নাম্বার ও নরা কল খালাই নাই আর সংবাই করঙ্গ মানো দারক সিদাকে তিনি নি নারওয়াই সিনি দাবো সদাগ দেব্রমা গাঙ্কে যতন চিনিব বিনিমম স্বয়ং গাঙ্কে সূর্য কুমার দেব্রমা সূর্য কুমার নি চিনি বাইকা সদাগ গরঙ্কা আই ফাজিং থান লাইনে অবন সাই সেকান অর সমখনা লাইনে দাদুম খুপে দুদু দুদুমা খানি সিমলা
0: তাকো বরম গনাং ano apa se du mong se khana na mo tun da go ka ang ko bo ri ni se phama ba je bo sama na ba ma sa nai
1: abong ka joto khana tong nai na ra gi
0: ja ra nai tong nai ro khana tong nai ro bo ro abang khana jak si ni khana na ya ya phana ng tong ma no
1: abo ya re pan khana di ha pan ni or sa mong no a ka ya abong ka ke jit
0: ka ko ka sa la li ya
1: da

0: chilai nai te kaise call phai to ma bai ya sari nai sin bekha khep khep ngi tongan
1: ba
0: hello khulum ka lam sago
2: khulum ka
1: eh a dadu ne gan no ka sak na na mu tum chu
2: an eh sade babo
1: ne gan no ka sak na mu tum na ka o a wa the wa raja
2: o
1: indari ma thang ni samane a gan no
2: eh
0: eh a nemburan chimi call ka nembur Nemburan chimi call kharai ne ne mchini mung kisa sabe.
1: Rai kana ne Jitendra Deborma.
0: Rai kana ne takhu Jitendra. Bela hambai takhu.
1: Hambai
0: takhu.
2: Bela kusuk wati pang.
0: Kusuk wati pang ne ar samung no khana na musung ta do. Te kol kse kol kol dugu tungo. Hello.
2: Te kol kse ka kha sila sham sa te.
0: Hello.
3: Namaste sir.
0: Ah namaskar khurum ka.
3: Tak
0: mana tahu jangan pura pura kena boy. Eh, anggela arah mana tu? Kaya
3: anak
0: bawa
3: saudara
0: ni ganti je kena lini untuk mondo. Bukan itu mau badak sih dah kena bawa kok saya mana? Sade. Jangan Nemburan chimi call khalai ton ni chini mung ti cha sagar de
3: angkai koi ni ojoy deburma
0: koi ni ta khuk ajoy chini tini ni narwai barom ganang rechap kren dado sadagor tam tam sungna musum batam khana namu jom mon khok dei
3: oi
0: silai songsa te mon
2: khana de o silai songsa te ar khol
0: da kon belai ham bai silai songsa to call to payment to chu ya sa gyang ka bukha bukha khep khep bun ja te ka call ya sa glasin ka
2: da ka
0: ka bun ni bukha nar ge risin hello
4: hello kha
0: phun ka ham kolom ka lang sa go
2: chem kolom ka
4: ang lang sin na ni wa ki ti thari tang o thar u borom ga nang thar
0: ko sada ga
4: ni nar wa ki ni
2: ทานนี่บ่มงคุซะไกทานก็นออังเบลาเฮ็ดก็ขนมสงอทานบ่ได้ไปซาดิซาดิซาดิซาดิบ่คนไหนตัวเออทานนี่ซะมงเนาะอังเบลาเฮ็ดขนมสงอไกเอากบินบ่มงขนเอาเอ้ยอังซาดาซิดาคลายบ่ไว้เบลาเฮ็ดก็ไคไหนยามสงคาอีๆตังบ่ฮู้ตะขนมเลยซาลายเฮ็ดก็บ่ไว้เบลาเฮ็ดก็ไคไหนยามสงคาอีๆตังบ่ฮู้ตะขนมเลยซาลายเฮ็ดก็บ่ไว้เบลาเฮ็ดก็ไคไหนยามสงคาอีๆตังบ่ฮู้ตะขนมเลยซาลายเฮ็ดก็บ่ไว้เบลาเฮ็ดก็ไ

কাশা খামালাই নং বাই সাদি সঙ্গাই টঙ্গি হামনানি কনাই খাকাশা খামালাই নং বাই সাদি সঙ্গাই টঙ্গি হামনানি আংখাইনি নংখাই আনি ও না কুয়ই

0: খুব আন্দোলক ফজাগ্ন রেকর্ড আন্দোলক ফাইটং খাবো
1: আর সামু
0: তাবর মা চেংনান বাড়ি
1: কিসি সানোর চাবি খনা দে
0: তবু মানে বরম গনাং নে তাকুন বরম করে হামিয়া মানহানি খেলে হামিয়া

0: আবার বিশিং নরনে কল বিয়া সঙ্গে নর কল খালাই দি 9485007172 অক অক দুন আমরা খালাই দি। হ্যালো
1: হ্যালো
0: লাম সব সামঙ্কা বকু এ বকু জান তো তিন লাম সব এ তাম সঙ্গ নাম সঙ্গ সারি হ্যালো তিন হাস্তে নি রেসাব করেন কক্র কক্র বাই হাবানি বরম গুনা সিনে দাদু সদাগ দেব্রমা নর ককদুক বাইব করেন মানো চিনে ককদুক নাম্বার 9485007172। হ্যালো লামসগ সামঙ্কা বকু তাম সঙ্গা মচুং সাগরে ছিল নারোয়াইন
2: বেলাই
0: হামবাই বুকুনো বেলাই হামবাই কক বগুয়াই করুন মানে বাগিনে। হ্যালো হ্যালো
3: হ্যালো দিবর কাহাম দাকত
0: দিবর কাহাম সাবঙ্কা তাকু
3: আং উত্তম স্যার কেন দা
0: উত্তম তাকু উত্তম সারি
3: সিন দাজু তো সামনা করেন দলাই নি হে দা আগিন সামনা করেন গন নটা দিন বারা তাই সব সাম করেন তো আগিন বড়
0: নি তাম সঙ্গনা মচ সাগরে দাদু নো
3: আজি বঙাই ম খেতেন রখান থাকে দিন নগানা তে স্মার্ট থাঙ্গু
2: দিলিও থাঙ্গপুর
3: দাদু সদা গন নকি
0: আসকে হামজা গো লুকুর
2: ব্যাখ্য
0: বাল্য শিক্ষানি উকলুক পরিমাণে মা ওই বাড়িটি কার সুরেশ বাবুর সামানি আবাহিতা

0: కానీ అమ్మద అన్న అవున సదా కొన్ని నై జాఫన ন কাহাম হামে আবু ক গিয়া কগুন কা অব সদা গনি ন আব সে সই ক গেন জে দিলি থামপুর বুর সামং বাই লুকুনি খান আব খা কসম খা নি নি আর
1: আব বরম গনা তাক খরসা নি সাকলাই মানি দম
0: জরা খতম খাই যাক
1: তাসং গ কই ও ও তাম গ আব গাজক না কলাই হনে আন মুটু খলা খলাই রেতা
0: আও আও আর খা দিন কাছে কল যাচ্ছেন না ইনকা জ্বর বোতে বেশি করে খা
1: ইনকা আংখায় তাবো ও কখনো বাংসানাম চুঙ্গু চলা জাত কাশা বড়ি জাত কাশা আংখা দুই জাত সেখলেছে তাই হারি মুচি চামাল চান্দাল হালি এটা ইনকা আংখা তাবো জাত সেখানে খেলে খিবকা ইনকা যতবাই কথা লাইতাম না আরো সে
0: চলাবে বড়ি সিমিচে যা তে কোনো আমতে তে হারি মুচি হিনি করি কে
1: আমি খেদ কে গা হারি মুচি চামা চান্দা রিয়ান রূপ দীপ রূপ তে করি গা তাবু আং দিলিও ঠাঙ্গে ডালসা প্রত্যেক দি এক রিজাব মানে সাল তিনে বর্ষাবো খনা বর্ষাবো গা প্রত্যেক সাবরম বরম ন করুন থাম রক কর্মী রোগ আব অর কাশা খেলাই পেখে তাই গ্রাই এহাই খেলাই নাই রেজা মানে অর রেজা মানে ন উল আর রেজা বইয়া আর রেজা মানে উল আইন রেজা বইয়া ফি আবার কথা লাইনে নি
0: আমি রেজা মুং
1: রেজা মুং গতাব রেজাম খাই সিনাই আর বরং মানে তাকুক নাম খাই দাম দিয়ে তা মনে রেজা বই নাই আর ফাঁকা
0: তাকুক মিলন সুন হর অর্জুন থাকো কামে
2: পাল পাল খে বরক নসেন মশাউই রেসাপ খনারে নাই পাল পাল খে বরক নসেন মশাউই রেসাপ খনারে নাই তাহাম লামা কর জাতন ফোন গৈ সৌই

0: तामाङ त नरङ खना जरा त पाइने फाइसिङ हो हेलो कक्रे कादुङ थाङा तसे कल खालायफिदि फियाबा पाइथे फाइसिङ हो आं आंनो कयने रसाम खनानान बायने हेलो जरा त पाइने फाइसिङ कक्रे या चाने हेलो लामसागु सामखा दुग्रायनि बुखुर सर्णमाला सादे বেলাই হামবাই খাই তো হই বেলাই খাতাম খাজাকে জাব করেন বেলাই হামবাই বেলাই হামবাই
1: বুকুন
0: বেলাই হামবাই দুগ্রাইনি খুব সর্ণমালা দুগ্রাই জরা তো পাই না নাই টকা পাইতে ভাইজন দাদু আংন কাইসা রসাম কইনা ও রসাম খার না বাকি নাই যেটা সাতুং বুতুং ইয়া ওয়াতি বুয়া বখা দিলা সারে দো মখান হালা লাই না হারে তুমি তেতা মখাতাম কইছি দু জরা তো পাই না নাই টকা নুন মুম্বাই নাসি তো হাইফোন বখা খাতাম দঙ্গ আর রসাম খাত দাচিকো না নগফাই দি মানে আবদা

আরি রেলওয়ে সালচি সালকা হাসির বিশৃঙ্গ অবন পুইলা মেমো ট্রেন এবার ইলেকট্রিক ট্রেন সেপসা মি আগরতলা নিচিমি চাঙ্কা গ্যাস রেহর মুঙ্গ বেজওয়া মানসমা জরেন জোদা জোড়া মানা খালাই মুং রসাই নাহাকা কেন্দ্র হাফা বসগান ছাল কিসা সুগ রমইনে নখা সুমি বাই কবল জগন কিসা মিসা আমচায় মজা মাতি খালাই মানো আসু যতি তাও জোড়া নিউজ হেডলাইন্স খানাকা কাহামতুমি বুনো কাহামতুমি তিনিম বাগে আসং চিতং যত্ন ন পাইপলে হামবাই তিনিম পানরাম কোন থেকে আং নরন তাকু কি যত্ন ন খুলমকা

শ্রোতা বন্ধুরা শুনছেন 101.6 মেগাহার্টজ আকাশবাণী এফএম উচ্চান্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে সময় হয়ে গেছে বেতার নাটকের। আজকের নাটক অতিথি, রচনা সত্যজিৎ রায়, প্রযোজনা জগন্নাথ বসু।

0: উমা, এই না তোমার নামে একটা চিঠি আছে।
1: চিঠি? আমার নামে? কই দেখি দেখি।
2: কল্যাণী আসু সুহাসিনী, আশা করি তোমরা কুশলে আছো।
3: ছেলেবেলায় ছেড়ে আসা বঙ্গদেশ দেখার লোকটা সংবরণ করতে পারলাম না। নিজের দেশ নীলকণ্ঠপুরে যাওয়া যায় না, কেননা সেখানে এখন আর কেউ নেই। তাই তোমাদের মামুদপুরে আসাই স্থির করলাম। তবে দিন দশেকের বেশি থেকে তোমাদের আননেসেসারি বিপদে ফেলব না। আসছে সোমবার পৌঁছব। তোমার অ্যাডভোকেট স্বামী সুরেশ বোসের নাম বললে স্টেশন থেকে সাইকেল রিক্সায় পৌঁছে দেবে, তাই আমাকে নিতে আসার কোনো প্রয়োজন নেই।
2: ইতি আশীর্বাদ ছোট মামা, বুঝো ব্যাপার।
0: ওগো শুনছো? এই শুনছো?
4: বলো।
0: মামা আসছেন।
4: মামা?
0: আমার ছোট মামা গো।
4: বলো কি, তিনি বেঁচে আছেন?
0: মামার যে চিঠি লেখার মতো বিদ্যে আছে সেটাই তো জানতাম না।
4: খুব দেখি দেখি। ওহো, চশমাটা আবার এই তো। বোঝো ব্যাপার। আচ্ছা, আমাদের ঠিকানা কোথায় পেলেন বলো তো? আর ওর ভাগ্নির সঙ্গে যে সুরেশ বোস বলে একজনের বিয়ে হয়েছে, আর তারা যে এই মামুদপুরে থাকে, সেটাই বা জানলেন কি করে?
0: জানবে আর কোত্থেকে? নিশ্চয়ই শীতল মামার কাছ থেকে জেনেছেন।
4: শীতল মামা?
0: আহ, তোমার কিচ্ছু মনে থাকে না। মামাদের পড়শি ছিলেন নীলকণ্ঠপুরে, তো যাতায়াত ছিল আমাদের বাড়িতে। তুমিও তো দেখেছ, বাজি পেলে ছাপ্পান্নটা রাজভোগ খেলেন আমাদের বিয়েতে, সেই নিয়ে কত হাসাহাসি।
4: এবার মনে পড়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক।
0: ছোট মামার সঙ্গে খুব বন্ধুত্ব ছিল। গোড়ার দিকে মামা যে চিঠি লিখতেন সে তো শুনেছি শীতল মামাকেই।
4: আচ্ছা, এ বাড়িতে তো এসেছেন না শীতল বাবু?
0: বাহ, আসেননি? রানুর বিয়েতেই তো এলেন।
4: হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। কিন্তু তোমার ছোট মামা তো শুনেছিলাম সন্ন্যাসী হয়ে গেছেন।
0: হ্যাঁ, তাই তো জানতাম। তিনি আবার কেন হঠাৎ আমার এখানে আসতে চাইছেন সেটা তো বুঝলাম না।
4: অবশ্যই আসতে যদি হয় তো তোমার কাছে ছাড়া আর কার কাছে আসবেন বলো? তোমার বাবা মা, বড় মামা, বড় মামি সবাই তো পরলোকে। বড় মামা ছেলে কেন দেয় মেয়ে সিঙ্গাপুরে? তুমি ছাড়া তোমার আছে কে?

0: তো বুঝলাম, কিন্তু যে লোকটাকে প্রায় চোখেই দেখিনি তাকে মামা বলে চিনব কি করে? মামা যখন বাড়ি ছেড়ে চলে যান তখন আমার বয়স 2 বছর, আর ওনার 16 কি 17।
1: মা কি মা, তোমার সেই ছোট মামা মা যিনি বাড়ি ছেড়ে চলে গিয়েছিল?
2: তুই থাম তো। আচ্ছা ওর একখানা ছবি আছে না তোমার সেই পুরনো অ্যালবামে?
0: তোমার যেমন কথা সেই চেহারা আর এখনকার চেহারা, তখন আমার মামার বয়স 15 আর এখন 7।
2: তাহলে তো সত্যি খুব মুশকিলে পড়া গেল।
0: ঘর তো একখানা বাড়তি আছেই, বিনুর ঘর, কিন্তু কি খায় না খায় কিছুই তো জানা নেই।
2: আরে বাবা খাবে আর কি, আমরা যা খাবো তাই খাবে।
0: আহা, আমরা যা খাবো তাই খাবে মানেটা কি? যদি সাধু হয়ে থাকেন তাহলে তো নিরামিষ খাবেন, সে তো আরো ঝক্কি, 5 রকম পদের কম হবে না তার।
2: রে বাবাই, দেখো চিঠি, দেখো চিঠি, চিঠি ভাষা দেখে সাধু বলে মনে হয়? এটা একেবারে আমাদের মতো লেখা। এই এই দেখো ইংরেজি তারিখ, ইংরেজি তারিখ লিখেছেন, এই দেখো ইংরেজি কথা ব্যবহার করেছেন, এই তো আননেসেসারি।
0: নিজের ঠিকানা তো দেয়নি।
2: তা অবশ্য দেয়নি, এদিকে লিখেছে তো সোমবারে আসবে বলে।
0: হ্যাঁ হ্যাঁ তাই তো, তার মানে কি?

0: এই জানিস জানিস তো, কাল না আমাদের বাড়িতে একটা মজার কাণ্ড হতে চলেছে রে।
1: মজার কাণ্ড কি রে?
0: আমার এক দাদু রে, মানে আমার ছোট মামা, প্রায় 45 বছর পর দেশে ফিরছেন আর উঠছেন আমাদেরই বাড়িতে দিন দশেকের জন্যে।
1: ও মা, তাতে কাণ্ড হবার কি দেখলি তুই?
0: আরে কাণ্ড হলো অন্য, সেই মামাকে তো মা কোনোদিন চোখেই দেখেনি। মা জন্মাবার 2 বছর বাদেই তো তিনি দেশ ছাড়া, সুতরাং সে লোক যে এই লোক তা নিয়ে মা বাবার মধ্যে একটা চিন্তা দেখা দিয়েছে। এই লোকটা দাদু না দাদু না তা নিয়ে তো একটা ভীষণ কাণ্ড হবে রে।
1: সত্যি? এই আমাকে ডাকিস একদিন তোর দাদু এলে, বেশ অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার লাগছে রে। এই মন্টু, তুই এক কাজ করিস, তুই বরং আড়াল থেকে লোকটার উপর নজর রাখিস।
0: ঠিক বলেছিস, দেখাই যাক না লোকটা কেমন।

0: देखिए आज अपनी सूटी दो तो मामा हो कर ना हो लोकटा जदि सब भव्य मिशु है तो हमें एरक चले जाए ना हम दसटा दिन हुजूतर एक शेष
1: মা তোমার খুব ভাবনা হচ্ছে না আমার কিন্তু বেশ মজা হচ্ছে আচ্ছা মা তোমার ছোট মামা আমার কি হবে দাদু তাই না ইস গল্পের বইতে এরকম পড়েছি হারিয়ে যাওয়া মানুষ হঠাৎ একদিন ফিরে আসে আর আমাদের সত্যি সত্যি তাই হচ্ছে
2: আহ মন্টু চুপচাপ খাও আমরা মুচ্ছি ভাবনা সাপ না ব্যাং না বিচ্ছু কিচ্ছু জানা নেই এখন সামলা যোগ কি ঠিকানাও দিল না লোকটা তাহলে না হয় কোনো একটা ছুতো না করে দেওয়া যেত এজন্য একেবারে পন করে ঘাড়ে এসে চাপা
1: সেই 10:30 থেকে তো বাড়ির সামনে ঘোরাঘুরি করছি 11টা বাজতে গেল আর কখন আসবেন রে বাবা আরে একটা সাইকেল রিক্সা দেখেই আসছে না তার উপর বসা ওই লোকটা কি পায়ের তলায় রাখা সুটকেস একটা পাথর নিয়েছেন হাতে মিষ্টির হাঁড়ি
3: আরে রোকে রোকে রোকে রোকে রোকে ও খোকা এটাই কি অ্যাডভোকেট সুরেশ বোসের বাড়ি
1: হ্যাঁ হ্যাঁ
3: ও তা তুমি কে
1: আমার নাম সার্থকী বোস
3: অর্জুনের সারথি না সুরেশ বোসের পুত্র আরে আরে অত ভারী সুটকেসটা তুমি কি নিতে পারবে দেখো ওতে কিন্তু বই আছে
1: হ্যাঁ পারবো পারবো
3: আচ্ছা তবে চলো
1: দেখবেন এই এই সিঁড়িটা একটু

0: এই যে তা তুমি সুহাসিনী তো?
1: হ্যাঁ।
0: থাক থাক থাক, প্রণাম করতে হবে না। তোমার স্বামী তো উকিল, সেই কথায় কাজে বেরিয়েছে না? এইভাবে এসে পড়লাম, খুব কিন্তু কিন্তু বোধ করছিলাম জানো, কিন্তু শেষে মনে হলো দিন দশেক হয়তো এই বুড়োকে বরদাস্ত করতে তোমাদের খুব অসুবিধে হবে না। তাছাড়া শেতলরা তোমাদের এত প্রশংসা করলেন,
1: এতে কিন্তু বোধের কি আছে?
0: না বুঝতে তো পারি আমি যে সত্যি তোমার মামা তার তো কোনো প্রমাণ নেই, কাজে সেদিক দিয়ে আমি কিন্তু কিছু দাবি করব না। একজন বুড়ো মানুষকে আশ্রয় দিলে কটা দিনের জন্য এইটাই ভেবে নিতে হবে তোমাদের আর কি।
1: আপনি চান টান করবেন তো?
0: খুব বেশি যদি অসুবিধে না হয় তাহলে।
1: না না না, অসুবিধে কেন মন্টু, একে দোতলায় নিয়ে গিয়ে চানের ঘরটা দেখিয়ে দাও। আর ইয়ে মানে আপনি কি খান টান তা তো জানা নেই, তাই
0: আমি সর্বভুক, যা দেবে তাই খুশি মনে খাবো। না না না, কথাটা বাড়িয়ে বলছি না,
1: আসুন।
0: হ্যাঁ চলো চলো। তা ইয়ে তুমি বুঝি স্কুলে পড়ো?
2: হ্যাঁ ক্লাস সেভেনে, সত্যভাবে হাই স্কুল। আপনি বুঝি সাধু নন?
0: সাধু?
2: মা বলছিলেন আপনি সাধু হয়ে গেছেন।
0: ও সাধু টাধু তো সে অনেক কালে আগের কথা ভাই, যখন প্রথম বাড়ি থেকে বেরোই তখন গেলাম হরিদ্বারে, বাড়িতে ভালো লাগতো না তাই বেরিয়ে পড়লাম আর কি। একজন সাধুর কাছে গিয়েছিলাম বটে কিছুদিন ওই ঋষিকেশে, তারপর সেখানেও আর ভালো লাগলো না তাই বেরিয়ে পড়লাম। তারপর সাধু টাধুর কাছে আর যাইনি।
1: আর মাছ দেব?
0: না না না, আর পারবো না। খুব সুন্দর রান্না করো তুমি, দেখছো না কেমন চেঁচে পুঁচে খেয়েছি।
1: বাংলা রান্না অনেকদিন খাওয়া হয়নি বোধ হয়।
0: না না, ওই গত দুদিন কলকাতায় খেয়েছি, তার আগে কতদিন খাইলে তুমি বললে বিশ্বাস করবে না। বুঝলে দাদু ভাই, তোমার মায়ের রান্না না একেবারে যেন অমৃত।
1: মা কি হলো, তোমার এখানে কি চাই?
2: মা একটা কথা জিজ্ঞেস করব।
1: কি?
2: আচ্ছা মা, উনি তো তোমার মামা হন তাই না?
1: আহ কি বলবে, তাড়াতাড়ি বলো।
2: তুমি কি একবারও তো মামা বলে ডাকলে না আজ খাওয়ার সময়?
1: আমি মামা বলছি কি না বলছি তাতে ভদ্রলোক যে খুব দুঃখিত হচ্ছেন তা, কিন্তু তোমার এত কথা কি দরকার? যাও যাও ওপরে যাও।
2: মা বাবা যতই সন্দেহ করুক আমার কিন্তু বেশ ভালোই লাগছে ছোট দাদুকে। ছোট দাদু সত্যি কি আমার ছোট দাদু?
3: ওহে অর্জুনের সারথি,
0: এসো আমার কাছে এসো। ও কি ওখানে দাঁড়িয়ে রয়েছো কেন? আরে কি হলো? আরে এসোই না, তোমাকে কিছু জিনিস দেখাই। এটা কি বলো তো?
2: এটা একটা তামার পয়সা।
0: কোথাকার?
2: ঠিক বুঝতে পারছি না।
0: এটাকে বলে লেপটা, গ্রিস দেশের পয়সা। আর এটা এটা হলো তুর্কির পয়সা, এক কুরু। আর এটা হচ্ছে রোমানিয়ার, একে বলে কানি। এটা ইরাকের ফিল। কি জানতে না তো? এই নাও এগুলো সব তোমার জন্য।
2: আমার জন্য?
0: হ্যাঁ, আমি তো জানতাম যেখানে যাচ্ছি সেখানে আমার একজন নাতি আছে, তার জন্য এনেছি এইসব পয়সা।
2: এইসব দেশ আপনি দেখেছেন ছন্দবু?
0: আমি? আরে আরে যাচ্ছ কোথায়?
2: যাই, মাকে দেখে আসি।
0: ওর মনটা এখনো কাঁচা, ওই বয়সে আমিও ঠিক এমনটি ছিলাম। জগতে যা কিছু নতুন, যা কিছু অজানা, তার প্রতি এক অদ্ভুত আকর্ষণ ছিল।

0: পরিষ্কার বুঝিয়ে দিতে হবে যে আমাদের মনে সন্দেহ আছে, বুঝেছ? বেশি আদর যত্ন একদম করবে না। একই তো বললে তোমার রান্না খেয়ে নাকি খুব তারিফ করছিলেন, সে সাথে কিন্তু নড়তেই চাইবেন না। অতিরিক্ত খাতির না করলে ভদ্রলোক আপনি মানে মানে বিদায় নেবেন। শোনো শোনো, কোনো রকম রিস্ক নেবার কোনো প্রশ্নই ওঠে না। আজকে সুধীরের সঙ্গে কথা বলছিলাম, সেই একই অ্যাডভাইস দিলে। শোনো, আলমারি টালমারি সব ভালো করে বন্ধ করে রাখবে। মন্টু তো আর সবসময় পাহারা দেবে না, ওর তো বন্ধু বান্ধব আছে, খেলাধুলো আছে, আর আমি তো কাজে বেরিয়ে যাবো। বাড়িতে তো তুমি আর সদাশিব, আর সদাশিব তো কাজ না থাকলেই ঘুমোই। তুমি যদি পুরো ঘুমোও না, তা তো নয়।
1: দেখো একটা কথা তোমায় বলি।
0: কি?
1: ওনার সঙ্গে কিন্তু মায়ের আদল আছে।
0: তোমার তাই মনে হলো নাকি?
1: হ্যাঁ, ঠিক সেই রকম টিকুলো নাক, চোখের চাহনিও যেন সেই রকম।
0: ও আরে বাবা, আমি তো বলছি না যে উনি তোমার মামা নন, কিন্তু মামা লোকটি কেমন তা তো কিচ্ছু জানি না আমরা। লেখাপড়া করেননি, কোনো ডিসিপ্লিন নেই, ছন্ন ছাড়া জীবন। না না, আমার মোটেই ভালো লাগছে না ব্যাপারটা।
2: বাবা।
0: কি
2: বাবা, উনি পয়সাগুলো আমার দিলেন
0: দেখি। গ্রিস, তুর্কি, রোমানিয়া, ইরাক, এই কয়েন উনি দিলেন? উনি কি এসব জায়গায় গেছেন বলে বললেন নাকি?
2: না তো।
0: তাও ভালো, এই জিনিস কলকাতাতেও কিনতে পাওয়া যায়।

0: মন্টু মন্টু যাও চাটা ওনাকে দিয়ে এসো উপরে।
1: না না তার দরকার নেই সুহাসিনী, চাটা এখানেই না হয় দাও। আপনি তো সুরেশ বোস, আপনার ছেলের সঙ্গে আমার কিন্তু খুব ভাব হয়ে গেছে।
2: ওটাই বলছিল,
1: আমি দেখেছি কম বয়সী ছেলেদের সঙ্গে আমার খুব চট করে ভাব হয়ে যায়। ভবগুরুদের বোধ হয় ওরাই সবচেয়ে ভালো বোঝে।
2: আপনি বুঝি সারা জীবন ঘুরেছেন?
1: তা ঘুরেছি, এক জায়গায় বসে থাকা ধাতে ছিল না আমার।
2: আমরা এবার গুছানো জীবনটাই বুঝি, উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি আমাদের পোষায় না। রোজগার আছে, সংসারের দায়িত্ব আছে। আপনি তো বিয়ে করেননি না?
1: না, আমি একা, সারাটা জীবন একা, আমার কেউ নেই।
2: আচ্ছা আমি উঠি, আমার আবার একটু।
1: হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয়।
3: মন্টু, এই মন্টু, আরে তোরা এসে গেছিস। ছোট দাদু, আমার বন্ধুরা।
1: ও তাই নাকি, তবে তো ওরা আমারও বন্ধু। চলো ভাই, হ্যাঁ আমরা একটু বাগানে বেরিয়ে আসি। তোমার নাম কি ভাই?
3: আমার নাম অনিশ।
1: তোমার?
3: আমার নাম রথি।
1: আচ্ছা,
3: আপনি নাকি অনেক ঘুরেছেন মন্টু বলছিল, তাহলে নিশ্চয় অনেক গল্প জানেন।
1: হ্যাঁ অনেক না হলো, কিছু কিছু গল্প তো জানি।
3: একটা গল্প বলুন না ছোট দাদু।
1: গল্প? আচ্ছা চলো ওই গাছটার নিচে গিয়ে বসে। আচ্ছা সাহারা মরুভূমির নাম শুনেছো তোমরা? সেই সাহারায় একরকম যাযাবর জাতি বাস করে, তাদের নাম হলো তুয়ারেগ। তারা খুব হিংস্র, নৃশংস, দরকার হলে তারা দস্যুবৃত্তিও করে। একবার এক ভবঘুরে মানুষ ঘুরতে ঘুরতে গিয়ে পড়েছিল সেই তুয়ারেগদের হাতে। তারপর তার কাছে তো কোনো হাতিয়ার নেই, আছে শুধু একমাত্র অস্ত্র তার বুদ্ধি। সেই বুদ্ধির জোরে সে নিজেকে শেষ পর্যন্ত দস্যুদের হাত থেকে রক্ষা করল। তারপর নিজেদের সেই দস্যুর কবল থেকে মুক্ত করে নিয়ে ধীরে ধীরে সে আবার ফিরে এলো সভ্য জগতের মানুষ।

0: আপনি কখনো সাহারায় গেছেন?
1: আমি না, তোমরা তোমরা আবার ওঠো দাদু ভাই, অন্ধকার হয়ে গেছে, তোমার মা এবার বকবেন। আচ্ছা আমি যাই, হ্যাঁ আমি যাই, আমি যাই।
0: কি সুন্দর গল্প বলেন ছোটবাবু, তাই না? ঠিক যেন মনে হয় সবকিছু চোখের সামনে দেখেছেন।
2: মন্টু, মন্টু, একি এই অন্ধকারে এখন বাগানে বসে কি করছো তোমরা?
0: কাকু জানেন, ছোট দাদু না আমাদের কি সুন্দর একটা গল্প বললেন।
3: হ্যাঁ বাবা, সাহারা দস্যুদের কবল থেকে কেমন করে একজন লোক বুদ্ধির জোরে বেঁচে ফিরল, সেই গল্প।
2: কোত্থেকে সব বিদেশি গল্পের বই থেকে আজগুবি সব গল্প বলে ছেলেদের মাথা খাচ্ছে। মন্টু যাও, তোমার মাস্টারমশাই এক্ষুনি আসবেন, অনেক শৌখিন, তোমরা বাড়ি যাও।
1: সুহাসিনী, বলছিলাম কি যে নীলকণ্ঠপুরে বাস যায় না?
4: যায়, বাজার থেকে এক ঘন্টা অন্তর অন্তর বাস ছাড়ে।
1: তাহলে ভাবছি জন্মস্থানটা একবার দেখেই আসব, ফিরতে অবশ্যই বিকেল হয়ে যাবে।
0: খেয়ে যাবেন তো?
1: না না না, সকাল সকাল বেরিয়ে পড়াই ভালো, ওখানেই হোটেলে কোথাও খেয়ে নেব এখন। ওর জন্য তুমি চিন্তা করো না, আমি ওই সকাল 9টা নাগাদই বেরিয়ে পড়ব।
0: আচ্ছা।

0: যাচ্ছে। এসো যাও, দেখি তো ছোট্ট দাদুর শুটকেসে কি আছে। তো চাবি দেওয়া নেই। আরে বই কোথায়? এ তো দেখছি কাদা কাদা বানানো খাতা। বাহ, কি সুন্দর হাতের লেখা। দেখি তো কি লেখা আছে।
1: মন্টু,
0: এই রে
1: মন্টু,
0: মা
1: মন কি
0: মানে
1: এখানে কি করছো?
0: মানে
1: না বলে পরে জিনিসে কখনো হাত দিতে নেই। যাও নিচে যাও।
2: ছি ছি ছি, আমার ফিরতে একটু রাত হয়ে গেল। তোমাদেরও সেই জন্য দেরি হয়ে গেল তো খেতে?
1: না না ঠিক আছে।
2: আসলে কি জানো, সেই কবে দেশ ছেড়ে চলে গেছি, আজ এতদিন পরে সেই হারানো জন্মস্থান দেখে আর ফিরতে ইচ্ছে করছিল না। কেমন যেন সময়টা হারিয়ে ফেলেছিলাম দেখতে দেখতে। হঠাৎ ঘড়ির দিকে নজর পড়তে দেখি আর তো সময় নেই।
1: রুটি দেব?
2: না না না, এই সুহাসিনী, আমি কালই কলকাতা ফিরে যাব।
1: কালই?
2: না না না, তোমাদের আতিথেয়তা সত্যিই কোনো তুলনা নেই। কিন্তু কি জানো, আমার পক্ষে এক জায়গায় বেশি দিন থাকা পোষায় না। তবে কলকাতাতেও বেশি দিন থাকবো না, সেখান থেকে অন্য কোথাও পাড়ি দেব। আবার কারোর গণগ্রহ হয়ে থাকা ঠিক অভ্যেস নেই আর কি। আমি সেই বাড়ি ছাড়ার পর থেকেই স্বাধীন।
1: গণগ্রহ বলছেন কেন? আমাদের তো কোনো অসুবিধে হচ্ছে না।
2: না ছি ছি ছি, তা আমি বলিনি। মানে আসলে আসলে আমার স্বভাবটাই যে ছুটে বেড়ানোর, ছুটে বেড়াতেই আমার

0: চিরে একটা না দুটো, নইলে নইলে এই বুড়ো বয়সে আজকের দিনে এমনি এমনি কেউ প্যাসেঞ্জার ট্রেনে পাড়ি দেয়? দুপুরে খাবো কিন্তু।
1: হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই খাবেন, কি খেতে মন চায় বলুন, এখানে সব পাওয়া যায়, কলকাতার মতো নয়।
0: দাঁড়া বাবু দাঁড়া, আগে কাজগুলো সারি। এই যে এই বইটার নাম শুনেছিস?
1: কি বই? কই না তো।
0: পুলিন তোকে বলেনি সেটা জানি।
1: পুলিন
0: তো ছোট মামা, যে লোক কাটিয়ে গেল এখানে পাঁচ পাঁচটা দিন, তার নামটা জানিস নি? এ তারই লেখা বই।
1: তার বই?
0: তোর কোন রাজ্যে থাকিস বলতো? সেদিন কাগজে তো নাম বেরিয়েছে, এমন আত্মজীবনী বাংলা সাহিত্যে কটা আছে? হ্যাঁ
1: কিন্তু এই নাম তো,
0: আরে নাম তো ছদ্ম নাম, সারা পৃথিবী ঘুরেছে 40 বছর ধরে, অথচ এতটুকু দম্ভ নেই।
1: সারা পৃথিবী?
0: পুলিন রায়ের মতো অত বড় ভূপর্যটক ভারতবর্ষে আর হয়নি রে।
1: ভূপর্যটক?
0: হ্যাঁ, আর সব নিজের রোজগারে ঘোরা, খালাসিগিরি থেকে শুরু করে কুলিগিরি, কাঠের মজুরি, খবরের কাগজ বিক্রি, দোকানদারি, লরি ড্রাইভারি, কোনো কাজ সে বাদ দেয়নি। তার অভিজ্ঞতার কাছে গল্প হার মেনে যায় বুঝলি। সে বাঘের কবলে পড়েছে, সাপের ছবি খেয়েছে, সাহারার যা যাবার দস্যুদের হাত থেকে রেহাই পেয়ে এসেছে।
1: জানি জানি, আমি জানি, ছোট দাদু আমাদের এই যাযাবরদের গল্প বলেছিলেন, আমি জানতাম ছোট দাদুরই গল্প, কিন্তু তোমরা তোমরা তো কিছুতেই বিশ্বাস করলে না। কিন্তু কিন্তু এসব কথা আমাদের বললেন না কেন?
0: তোদের মতো ঘর কোনো কুপমণ্ডক কি এসব কথা বিশ্বাস করত? সে আসল কি নকল তাই তো আর ঠিক করতে পারিসনি, তাকে মামা বলে একটু ডাকতে পারিসনি, আর এত কথা সে বলতে যাবে তোদের?
1: খুব ভুল হয়ে গেছে সে তোর মামা, বুড়ো মানুষ, উনি কত কষ্ট পেয়েছেন, আবার ঠিক আনা যায় না মামাকে।
0: পাখি উড়ে গেছে, তারপর তোদের বাড়ি থেকে ফিরে গিয়ে আমার বাড়িতে এলো জানিস, আর এসে কি বলে জানিস,
2: সে 1939-এ ভারতবর্ষ ছেড়ে আফগানিস্তানের ভেতর দিয়ে বেরিয়ে পড়েছিলাম জানো শীতলদা, একবার বাড়ির মায়া কাটাতে পারলে সারা পৃথিবীটাই হয়ে যায় নিজস্ব ঘর। তখন সাদা কালো ছোট বড় জঙ্গলি সভ্য সব একাকার হয়ে যায়।
0: কিন্তু আর কটা দিন তো সুয়াশের ওখানে থেকে এলি পারতিস?
2: না না, ওই বন্দীপটা তো এখনো দেখা হয়নি, এবার সেখানে যাবার চেষ্টা করব। শীতলদা শীতলদা, তুমি আমার একটা কাজ করে দেবে?
0: তোর কাজ বল।
2: এই এই বইটা মামুদপুরে আমার নাতি মন্ডুকে পৌঁছে দিতে হবে, ওর মনটা এখনো কাঁচা, ওতে ছাপটা ভালো পড়বে।
0: বলছিস যখন দেবো, কিন্তু পুলিন আর কটা দিন থেকে যা ভাই? হ্যাঁ তোর এমন আত্মজীবন, আমি বলছি এবং নির্ঘাত পুরস্কার পাবে, একাডেমি 10,000 টাকা দিচ্ছে আজকাল, তাই বলছি আমি কটা দিন অপেক্ষা করে তারপর আমি নিজে গিয়ে দিয়ে আসিস বইটা।
2: আরে না না না শেগুলদা, তা হয় না, আজকাল খালি কি মনে হচ্ছে জানো, বোধহয় সময় আর পাবো না, তাই যত তাড়াতাড়ি সম্ভব যা বাকি আছে তা দেখে নিতে চাই।
0: কিন্তু
2: না, আর কোনো কিন্তু না শীতলদা, আর যদি সত্যি পুরস্কার পাই, টাকা আসে, তবে একটা নয়, তোমাকে দুটো কাজ করতে হবে শীতলদা।
0: দুটো?
2: সে টাকা মামুদপুরে আমার ভাগ্নিকে দিয়ে আসতে হবে। কটা দিন যে আমার বড় যত্ন করেছে, আপনজনের সেবা কাকে বলে আমি এর দ্বারাই তো জানতে পারলাম। নতুন একটা কাগজ নাও, আমি লিখে দিচ্ছি, আমার পুরস্কারের সমস্ত টাকা পাবে আমার ভাগ্নি শ্রীমতী সুহাসিনী।

0: আসলে বাড়ি ছেড়ে পালানোর মানে হলো দায়িত্ব এড়ানো। এরা সব পরাশ্রয় জীব, সারা জীবনটাই বোধ হয় হিরোর ঘাড়ে ভর করেই কাটিয়েছেন।
1: হ্যাঁ ভালোই হয়েছে।
0: আরে কই রে সব?
1: আরে শীতল মামা,
0: এই তো
1: হঠাৎ না বলে।
0: হ্যাঁ একটা কর্তব্য সাথে

0: সে চলে গেল, আর কদিন বাদে সে বই পেল একাডেমি পুরস্কার। পুরস্কারের টাকাটা
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন বেতার নাটক আজকের নাটক অতিথি, রচনা সত্যজিৎ রায়, প্রযোজনা জগন্নাথ বসু।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন বেতার নাটক। আজকের নাটক অতিথি রচনা সত্যজিৎ রায়, প্রযোজনা জগন্নাথ বসু।

0: রবিবার, যে রবিবারের জন্য আমরা অপেক্ষায় অধীর হই, আর যেই রবিবারের জন্য আমরা বসে থাকি যে আমাদের প্রিয় মানুষের সঙ্গে দেখা হবে, প্রিয় মানুষের সঙ্গে গল্প হবে, আড্ডা হবে, আর সেই প্রিয় মানুষটি কে হবে বলুন তো? কে নিয়ে আসবে সেই প্রিয় মানুষটিকে? সেই প্রিয় মানুষটিকে আমাদের কাছে নিয়ে আসবে আমাদের এফএম উজ্জয়ন্ত আজকের অতিথি অনুষ্ঠানে। বেলা তিনটে যখন বেজেই গেছে আর আপনারা যখন বসেই পড়েছেন ফোনটি হাতে নিয়ে, আর সেই সাথে রেডিওতে টিউন করে 101.6 মেগাহার্জে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত, তাহলে আমরা আর কেন অপেক্ষা করাই বলুন তো আপনাদেরকে? একদমই নয়, সঙ্গে করে নিয়ে আজকের অতিথি আমরা চলে এসেছি অনুষ্ঠান আজকের অতিথিতে। সবাইকে নমস্কার এবং স্বাগত জানাই আমাদের অনুষ্ঠান আজকের অতিথিতে। শ্রোতা বন্ধুরা, আমাদের মধ্যে যিনি আজকের অতিথি হিসেবে রয়েছেন, তিনি খুব ছোট্টবেলা থেকে বন্ধুত্ব করে ফেলেছেন গানের সঙ্গে, আর সেই বন্ধুত্ব একটু একটু করে এগিয়ে গুটি গুটি পায়ে তার জীবনের সঙ্গে জড়িয়ে গেছে, আর তাই সে স্বপ্ন দেখছে গান নিয়েই কিছু করার। আর সেই স্বপ্ন শুধু চোখের মধ্যেই আঁকা নয়, বরং সে প্রতিনিয়ত এগিয়ে চলেছে সেই স্বপ্নটাকে সত্যি করার উদ্দেশ্যে। আমাদের ভীষণ পছন্দের ভীষণ গুণী শিল্পী, আমাদের সকলের পছন্দের শ্রীজয়া আজকে আমাদের সঙ্গে আছে, শ্রীজয়া ভৌমিক। শ্রীজয়া নমস্কার, অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে। আর সেই সাথে আরও দুজন মানুষ যারা তাদের এই কয়েকটা আঙুলের জাদুতে তাদের মিউজিকের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানটাকে পূর্ণতা দেবে এবং গোটা অনুষ্ঠানটাকে ম্যাজিকের ছোঁয়া দেবে, আমাদের সকলের প্রিয় সমীরণ আর তামাল। আর সেই সাথে এই গোটা অনুষ্ঠানটি আপনারা দেখছেন আমাদের এফএম উজ্জয়ন্ত পেজ থেকে, আকাশবাণী এফএম উজ্জয়ন্ত পেজ থেকে। যিনি এই গোটা অনুষ্ঠানটি সম্প্রচার করছেন আজকে আমাদের প্রিয় জয়দীপদা, তো জয়দীপদাকেও স্বাগত। সেই সঙ্গে আপনাদের সকলের অনুমতি নিয়েই চলুন গানে গানে শুরু করি আমাদের যাত্রাপথ, তারপরে কথা আড্ডা তো চলতেই থাকবে। শ্রীজয়া কি গান শুনবো বলো?
1: আমি প্রথমেই আমার একটি খুব পছন্দের গান আছে, ওটা দিয়ে শুরু করছি।
0: খুব পছন্দের একখানা গান আমরা শ্রীজয়ার শুনবো। আর সেই সাথে শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে বলি একটি ছোট্ট কথা যে আমাদের অনুষ্ঠানে যদি আপনারা ফোন করতে চান তাহলে ডায়াল করতে হবে 9485007172, 9485007172। আর সেই সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর খোলা রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। আর সেই সাথে যে অনুষ্ঠানটি আপনারা ভিডিওতে দেখছেন আমাদের ফেসবুক পেজ থেকে, সেখানেও কিন্তু কমেন্ট করে শ্রীজয়াকে আপনাদের আশীর্বাণী, আপনাদের শুভেচ্ছা বার্তা দিতে পারেন, সেই সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমি অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আপনাদের কমেন্টসগুলো পড়ে দেবো। তো শ্রীজয়া চলো গানে গানে শুরু করি অনুষ্ঠান।
1: ঠিক আছে।

0: একটি অসাধারণ অসাধারণ গান দিয়ে শুরু করলো শ্রীজয়া, আর সেই সাথে অসাধারণ বাজালো আমাদের সমীরনাথ তমাল, বলো? তো তখন এটাই মনে হয় যে গান আর মিউজিক, এই যে ইনস্ট্রুমেন্টের কথাই বলি না কেন বা এই ভোকালের কথাই বলি না কেন, একটাকে ছাড়া একটা পুরোপুরি অসম্পূর্ণ, তাই না শ্রীজয়া?
1: একদম।
0: তো সেটা তো তুমি আরো ভালো করে জানবে, কারণ খুব ছোট্টবেলা থেকে গানের সঙ্গে বন্ধুত্ব, আর পারিবারিক মহলে যেহেতু সঙ্গীত ছিল, তো একেবারে ছোট্টবেলা মায়ের কাছ থেকেই হয়তো বা গুনগুন করে শোনা হয়েছে গান, আর সেই সাথে গানের সঙ্গে পরিচয়। আমরা এটা এসিউম করছি, কিন্তু পুরো ঘটনাটা শ্রীজয়ার কাছ থেকে জানবো যে গানের মধ্য দিয়ে কি করে শুরু হলো যাত্রাপথ একেবারে ছোট্টবেলা থেকে।
1: আমি বলছি তাহলে, ইট স্টার্টস, আমি যখন ভীষণ ভীষণ ছোট্ট, তো যেটা আমার মা বলে, মা যখন রেয়াজ করত আমি আ আ করতাম মার সাথে। তো তখন থেকেই মা বাবুর লাগছিল যে ইন্টারেস্ট তো হবে, গান পছন্দ তো হবে। তারপর মা বাবু, বাবুও গিটার শেখাতো প্লাস মিউজিক কম্পোজ করতো, তো অনেক শুনতে পেরেছি। আর মারও প্রচুর স্টুডেন্ট ছিল, তো ডেইলি ঘরে ঘুম থেকে উঠেই মার স্টুডেন্ট এসে পড়তো আর আমি ঘুমিয়ে ঘুমিয়ে শুনতাম। তো আমার যখন 2 বছর 2 মাস, তখন আমার বাবুর একটা ক্যাসেট রিলিজ হচ্ছিল রবীন্দ্রভবন হলে, তো আমি ওখানে ছিলাম। তো আমি প্রোগ্রামের পর মাকে বলেছি যে আমি একটা গান গাইবো।
0: আচ্ছা, সেই ছোট্ট বয়সে?
1: হ্যাঁ, এবার আমার মা বাবা এর আগে আমাকে গাইতে কোনোদিন শোনেনি।
0: আচ্ছা।
1: তো ওরা বলছে ওকে গাইতে দেবো না না দেবো, কারণ কোনোদিন শোনেনি, আর মা জানেও না যে আমি কি গান শিখতে পেরেছি। তো মা বলছে তুই গাইতে পারিস, তুই কি গান গাইতে পারিস? বলে তুমি যে শিখিয়েছো আমরা সবাই রাজা আর দূর দ্বীপবাসিনী, এই দুটো গান আমি পারি, আমি গাইবো।
0: একেবারেই মানে যে দুজনকে সঙ্গী করে নিয়ে শ্রীজয়ার পথ চলা শুরু হয়েছে, ভাবতে পারছেন, একদিকে রবি ঠাকুর একদিকে নজরুল ইসলাম।
1: তো মা বলেছে ঠিক আছে, এখন ক্যাসেটের রিলিজও হয়ে গেছে, দেখি। তো টেবিলে আমাকে বসিয়েছে, এরম টেবিলে, মার হারমোনিয়াম ছিল, তো আমি সাইডে টেবিলে বসে দুটো গান পুরো গাইলাম,
0: পুরো মুখস্থ,
1: পুরো পুরো গাইলাম। তখন প্রথমবার মা বাবু আমার গান শুনেছে যে আমিও গাইতে পারছি। তো আই থিঙ্ক ওই দিনই রাত্রেবেলা, অনেক ছোট ছিলাম যদিও আমি, কিন্তু আমি এটা জানতাম যে আমি আমি যাই করব, আমি মিউজিকের আশেপাশেই থাকতে চাই। তো আই থিঙ্ক ওদিন থেকেই আমার ইন্টারেস্টটা বাড়তে শুরু করেছে, কিন্তু আমি কোনোদিন গান শিখিনি। আমার একটা ছিল যে মা বাবু যেহেতু গান শেখায় আমি শুনব, এখন আমি বুঝি ওই শোনাটাই আমার মেন শিক্ষা
0: ছিল, একদম
1: ওটাই আমার মেন ইয়ার ট্রেনিং, যেটা এত করেছে ওটাই সব থেকে ইম্পর্টেন্ট ছিল। তো ছোটবেলা থেকে ওরা যাই গান শেখায়, ইনফ্যাক্ট আমি যখন নিজেই ক্লাস 2-3 পড়ি, তখন আমি লুকিয়ে লুকিয়ে মার স্টুডেন্টদের নিয়ে এসে পড়তাম।
0: আচ্ছা,
1: আমার রুমে এনে আমি ওদের গান শেখাতাম।
0: আচ্ছা,
1: তো ওটাও আমি খুব এনজয় করতাম। তো এভাবেই ঠিক শুরু হলো আমার
0: গানের সঙ্গে
1: জার্নিটা।
0: হ্যাঁ, বাহ। আর এখন শ্রীজয়া ত্রিপুরা থেকে ওর স্কুলিং কমপ্লিট করে ও মিউজিক নিয়ে পড়াশোনা করেছে, এখন বোম্বেতে প্র্যাকটিস করছে, গান নিয়ে কি করে এগোনো যায়, আর গান নিয়ে নানা রকমের এক্সপেরিমেন্টও চলছে তার।

0: তাই তো?
1: সেটাই
0: তো সৃজয়া, ত্রিপুরা ভার্সেস মুম্বাই কোনটা বেশি কাছের? চোখ বন্ধ করে ত্রিপুরা ভার্সেস মুম্বাই প্রশ্নটা যদি ভাবো তাহলে কোনটা সবার আগে সামনে আসবে?
1: মা বাবা যেখানে ওখানেই ঘর, তো আনসার তুমি পেয়ে গেলে।
0: এক্স্যাক্টলি, এর বাইরে আমার আর এখন কোনো প্রশ্ন খাটে না করা। তো প্রশ্ন যেহেতু খাটে না, তাহলে চলুন গানেই চলে যাই, আরও একখানা অসাধারণ গান শুনি সৃজয়ার কাছ থেকে।
1: ঠিক আছে,
0: কি গান শুনবো বলো?
1: তোমার কোনো পছন্দের গান আছে?
0: আমি রিসেন্টলি সৃজয়ার ফেসবুক থেকে একটু ঘুরে এলাম, তো সেখানে আমি দেখলাম সৃজয়া গিটার নিয়ে খুব সুন্দর একখানা গজল গাইছে,
1: নাম গুম জায়গা একশোবার। ওটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সংস। গানটা খুব কঠিন, তো আমারও গলায় রিকভার করছি আমি, আমার খুব ঠান্ডা লেগে গেছিলো, তো ভুল ত্রুটি প্লিজ ক্ষমা করবে, কিন্তু আমি আমার ট্রাই করবো গানটা গাওয়ার। ভীষণ অসাধারণ
0: একখানা গান, আর আমি যখন শুনেছিলাম আমার ভীষণ পছন্দ হয়েছিল, এবং সত্যি কথা বলতে আমি গানটি দুবার শুনেছি প্লে করে করে।
1: সত্যি
0: একদম,
1: থ্যাংক ইউ সো মাচ।
0: চলো।

0: ফেসবুকে যতটা শুনে আমি ভালো লেগেছিল তার থেকে বেশি লেগেছে এখন কাছ থেকে শ্রীজয়াকে শুনতে পেয়ে।
1: থ্যাংক ইউ সো মাচ,
0: থ্যাংকস টু ইউ যে এত সুন্দর সুন্দর গান আমাদের জন্য আজকে তুমি রেখেছো। আমি জানি আরও অনেক অনেক ভালো ভালো গান আমরা শুনতে পাবো আজকে শ্রীজয়ার কাছ থেকে, আর পাশাপাশি অনেক গল্পেও ভরে উঠবে আমাদের আজকের আসর। তো শ্রোতা বন্ধুরা, আমাদের আমাদের আজকের এই আসরে, আজকের অতিথির আসরে আপনারা যদি যুক্ত হতে চান, আমাদের ফোন নাম্বার রয়েছে 9402007172, 9485 9485007172, আরেকবার বলে দিচ্ছি 9485007172, এই নাম্বারে ফোন করতে ভুলবেন না। আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন আমাদের অনুষ্ঠানে, পাশাপাশি আমাদের যে লাইভ ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন আকাশবাণী এফএম উজ্জয়ন্ত পেজ থেকে, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন কেমন লাগছে অনুষ্ঠান, শ্রীজয়ার জন্য যদি কোনো শুভেচ্ছা বার্তা থাকে সেটাও পাঠাতে পারেন, কোনো প্রশ্ন থাকলে সেটাও পাঠাতে পারেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা আপনাদের জানাই আছে 9485 00, কী ছিল নাম্বারটা?

0: মনে করে দেখুন তো, আমি একবার বলে দিচ্ছি 9402169965। যাই হোক শ্রোতা বন্ধুরা, ইতিমধ্যেই বেশ কিছু কমেন্টস চলে এসছে, আমি একটু পড়ে দিই। শর্বাণী দাস লিখছে, শুভ রবিবার, অনুষ্ঠান অনেক ভালো হোক, ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ শর্বাণী। গীতশ্রী ভৌমিক লিখছেন, অল দ্য বেস্ট বাবা, গড ব্লেস ইউ, মাই ব্লেসিং,
1: থ্যাংক ইউ।
0: সোনালী দেববর্মা অঙ্গরা লিখছেন, শুভ বিকেল সবাইকে, পুরো অনুষ্ঠান খুব ভালো হবে এই প্রত্যাশা রাখি সোনালী দি। অমিতাভ চক্রবর্তী লিখছেন, শ্রীজয়া বোধ হয় জয়ন্ত ভৌমিকের মেয়ে। হ্যাঁ, বিজন সূত্রধর লিখছেন, খুব ভালো লাগছে। শঙ্করী মজুমদার লিখছেন, খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, এভাবেই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আর আপনাদের ভালোবাসায় আমাদেরকে রাখবেন। তো শ্রীজয়া ত্রিপুরাতে গুটি গুটি পায়ে একেবারে ছোট্ট 2 বছর বয়স থেকে বলতে গেলে জার্নিটা শুরু হয়েছে গানের, গান শুনে শুনে, তারপরে নিজে একটু গান শেখাবো শেখাবো ব্যাপারটাও চলে এসেছিল।
1: হ্যাঁ,
0: তারপরে ওখান থেকে বেরিয়ে একটা দীর্ঘ যাত্রাপথ মুম্বাইতে।
1: এর আগে আমি আমার একটা ক্লাসিক্যালের জার্নি, যেহেতু আমি বললাম আমি কোনোদিন, আমি অ্যাকচুয়ালি ভয় পেতাম ক্লাসিক্যাল মিউজিককে।
0: আচ্ছা,
1: কারণ আমার লাগতো আমি গাইতেই পারবো না, এত কিছু আছে। তো আমি 12-এর পর মা বাবাকে বললাম যে আমি গান নিয়ে পড়বো। ওরা প্রথম বলেছে, তুই কি শিওর গান নিয়েই পড়বি? আমি বললাম হ্যাঁ, আমি নিজেকে একটা চান্স তো দিতে চাই, না হলে চান্স না দিলে বুঝবো কিভাবে। তো আমি পুনেতে খবর নিয়েছি যে আমি কোথায় পড়াশোনা করতে পারবো, তো আমি ভারতী বিদ্যাপীঠ কলেজে গেলাম। খুব ভয়ে মাকে বলেছি, তুমি আমাকে একটা ছোট খেয়াল একটু শিখিয়ে দাও আর আমি মোরা সাইয়া গাইবো।
0: আচ্ছা,
1: এবার ওরা বলেছে প্রপার ক্লাসিক্যাল গাবার জন্য অডিশন দিতে হয় ওখানে। তো আমি বলেছি ঠিক আছে, আমি ওই পিয়া কি নজরিয়া আর মোরা সেইয়া
0: থেকে,
1: হ্যাঁ মোরা সেইয়া গিয়েছি। গিয়ে সামনে প্যানেল বসা ছিল, আমি সবাইকে বলেছি আমার গান শেখার খুবই ইচ্ছে, আমাকে একটা চান্স দেওয়ার জন্য, আমি ডেফিনেটলি ভালো করব। তো ওরা আমাকে সেই চান্সটা দিয়েছে, যেভাবে আমি কলেজে ঢুকতে পেরেছি।
0: আচ্ছা,
1: তো ওখানে এত কিছু শেখার ছিল, প্রথমবার আমার প্রপার ক্লাসিক্যাল মিউজিকের সাথে ইন্ট্রোডাকশন হয়েছে, একদম স্টার্টিং বেসিক থেকে ওরা শুরু করেছে। তারপর আমাদের এক্সামস ছিল সেমিস্টার, যেরকম নর্মাল কলেজে হয়, থিওরিটিক্যাল এক্সাম প্লাস প্র্যাকটিক্যাল এক্সাম।
0: আচ্ছা,
1: থিওরিতেও আমি অনেক কিছু শিখেছি, প্র্যাকটিক্যালে প্রথম প্রথম ফার্স্ট ইয়ারে খুব ভয় পেয়েছি, সেকেন্ড ইয়ার থেকে একটু একটু করে
0: কনফিডেন্স কেটে গেছে,
1: হ্যাঁ একটু একটু করে কনফিডেন্সটা পেয়েছি। তারপর বাই দি এন্ড অফ থার্ড ইয়ার আমার প্রচণ্ড ইন্টারেস্ট পেয়ে গেছিলো, আমি শুধুমাত্র ক্লাসিক্যালি গাইছিলাম, আমি শুধুমাত্র পুরোপুরি ওটার মধ্যে ঢুকে গেছিলাম। তার জন্য দায়ী আমার কলেজের প্রিন্সিপাল, আমার টিচার্সরা, আমার অঞ্জলি ম্যাম পুনেতে যে আমাকে গান শেখাতো, আমার গুরুমা। আর ওখানে না গুরু শিক্ষা পরম্পরাটা ওরা এখনো রেখেছে, তো আমাদের কলেজ থেকে আমাদেরকে গুরু অ্যাপয়েন্ট করা হয়েছিল, যাদের বাড়ি গিয়ে আমরা শিখতাম।
0: আমাদের সংস্কৃতি থেকে তো সেখানে শ্রীজয়া খুব সুন্দর একটা এক্সাম্পল দিল যে কলেজের মধ্য দিয়েই কিন্তু সেটা আবারও আবারও নতুন করে শুরু করা যায়, এবং যেটা শ্রীজয়া বলছিল, শ্রীজয়া নিজে এটা ফেস করেছে।
1: সেটাই তো, বাকি কলেজে এখনো আমি দেখি কলেজেই ক্লাস হয়, প্র্যাকটিক্যালটাও কলেজেই হচ্ছে, থিওরিটাও কলেজে হচ্ছে। যখন আমি শুনেছি যে ম্যামের বাড়ি গিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা রেয়াজ করতে পারবো, শিখতে পারবো, তখন আমি ওই জিনিসটা আমাকে খুব ইন্টারেস্ট করেছে যে ইউনো আই থিঙ্ক গুরু শিষ্য পরম্পরার ব্যাপারে আমি এত পড়াশোনাও করেছি, ওটা অ্যাকচুয়ালি লাইফ নিজের জীবনে আমার যেটা আমি শিখতে পেরেছি,
0: তো খুব কাছ থেকে সেটাকে তুমি ফিল করতে পারবে, তাই তো? কি আবাদ না। তারপর
1: তারপর ওই ওখানে শেখার পর আমি মাস্টার্স এর আগে,
0: হ্যাঁ
1: হঠাৎ আমি বলেছি আমি মাস্টার্সও করব।
0: আচ্ছা,
1: কারণ আমার ইন্টারেস্টটা এত বেড়ে গেছিল আর আমার
0: গান নিয়ে
1: এত, আমি এত ডুবে পড়েছিলাম ওটার মধ্যে। আর যখন ইউ নো তুমি বুঝতে পারো যে ও আমি এখন গান গাইতে পারছি, আমি এখন ক্লাসিক্যাল গাইতে পারছি, আমি ঘন্টার পর ঘন্টা একটা রাগ গেয়ে ফেলতে পারছি,
0: তখন
1: আমি বলি না আমি নিজেকে আরো একটা চান্স দেবো, আমি মাস্টার্স ডিগ্রিটাও করবো।
0: কি বাদ, তারপর সেখানে মাস্টার্স এর জার্নিটা স্টার্ট হলো,
1: আমি মাস্টার্স ডিগ্রিও করলাম। তারপর কোভিড, অ্যাকচুয়ালি আমার মাস্টার্স ডিগ্রির মধ্যেই কোভিড,
0: 2020
1: মাস্টার্স এর ফার্স্ট ইয়ারে, বাট

0: আমাদের কলেজে এত সুন্দর ব্যবস্থা করেছিল যে আমাদের অনলাইনও পুরোপুরি ক্লাস চলছিল, ইনফ্যাক্ট এক্সামও চলছিল খুবই ভালো করে,
1: সেটাও অনলাইনেই হচ্ছিল,
0: একদম একদম, তাও ভিডিও কলে প্যানেল পুরো বসে ভীষণ ভালোভাবে আমাদের এক্সাম, প্র্যাকটিক্যাল এক্সাম, থিওরি এক্সাম সব নেওয়া হয়েছে। তো আই থিঙ্ক ওটাও অনেক হেল্প করেছে। তারপর আমি ব্যাঙ্গালোর গেছিলাম, একটু কাজ ছিল আমার, তো আমার ওখানে কিছুদিন থাকার ছিল ওই কাজটার জন্য। তো আমি একদিন এমনি বসে বসে আমার রেজিউমে বানালাম, সেটা 2022।
1: ওকে,
0: 22-তে আমি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছি। তো 22-তে আমি একদিন বসে রয়েছি, আমি বলি ঠিক আছে একটা রেজিউমে বানিয়ে লিঙ্কডইনে আমি ওটা দেই, ওটা দেই। তো আমি আপলোড করলাম লিঙ্কডইনে, ফার্স্ট প্রোফাইল বানালাম। তো আমার একটা কল এসছে, কল এসছে কর্ণাটকার নাম্বার ওয়ান স্কুল থেকে মিউজিক টিচারের জবের। আমি বললাম সত্যি এটা আমার জন্য? তারপরে আমি বলেছি আমার প্রায়ের কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি অনলাইন কোভিডের টাইমে একটু শিখিয়েছি, বাট দ্যাটস অল। তো বলেছে আমরা তোমার গান শুনেছি, তোমার রিপোর্টস দেখেছি, তোমার সার্টিফিকেটস দেখেছি, আমরা তোমাকে একটা চান্স দিতে চাই, তুমি ক্লাসে এসে তুমি দেখো স্টুডেন্টদের তুমি কীভাবে করবে। তো আমি বললাম ওয়াও, এটা একটা অনেক বড় অপরচুনিটি,
1: আর বলতে গেলে এক ধরনের স্বপ্ন পূরণ, যেটা ওই 2 বছর বয়সের থেকে শেখা শুরু হয়েছিল। এবং ছোটবেলা থেকে সে বলছিল কিছুক্ষণ আগে, মায়ের স্টুডেন্টসদেরকে আমি আমার রুমে নিয়ে আসতাম, আমি শেখাতাম। তো অনেকটা সেই স্বপ্ন পূরণের দিকে
0: একদম একদম। তো আমার হঠাৎ লেগেছে আচ্ছা ঠিক আছে, আমি যখন অফারটা পেয়েছি আমি করে দেখি,
1: করে দেখি।
0: তারপর ওটার কিছু রাউন্ডস হলো, ইন্টারভিউ রাউন্ডস হলো, আমি সবগুলো দিলাম, তারপর আমি জব অফারটা পেয়ে ফেললাম। তারপর আমার প্রথম স্কুলে জব, প্রথম জব আমার জীবনের জব, প্রথম জব মিউজিক টিচারের। তো ওখানে ওখানে আমি প্রিকে থেকে 12th গ্রেড অফ দি স্টুডেন্টসদের ভোকাল টিচার ছিলাম।
1: আমরা সেই এক্সপেরিয়েন্সের কথা আরো শুনবো, কিন্তু যেহেতু কিছুক্ষণ আগে তুমি বলছিলে যে ক্লাসিক্যাল মিউজিক সব থেকে বেশি ভয় পেতাম, এবং তারপরে সেই ভয় কাটিয়ে ইন্টারেস্ট এতটাই এলো যে ঘন্টার পর ঘন্টা আমি খেয়াল গাইতে থাকতাম। তো আজকের অনুষ্ঠানে একটু রাগ ছুঁয়ে যদি যাওয়া যায়,
0: সেটা একটু প্রবলেম হতে পারে, কারণ একটু
1: প্রিপারেশন নেই। যদি একটু ভজনই হয়,
0: শর একটা ভজন আছে খুবই সুন্দর, আমি ওটা গাইবার চেষ্টা করব।
1: চলো তাহলে আমরা অসাধারণ একখানা ভজন শুনি শ্রীজয়ার কাছে। শ্রীজয়ার পছন্দের জনর ক্লাসিক্যাল মিউজিক, আর ভারতের শাস্ত্রীয় সঙ্গীত আমাদের ঐতিহ্যকে জাগিয়ে রেখেছে। তাই চলুন আবারও সেই ঐতিহ্যের কাছে মাথা নত করি শ্রীজয়ের গানের সুরে সুরে। শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে আরও একবার জানিয়ে দেই, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর খোলা রয়েছে, সেখানে ফোন করে নয় বরং হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনাদের বলতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9402169965, 9402169965। আর আমাদের ফোন নাম্বার যেখানে আপনারা ফোন করতে পারবেন সেই নাম্বারটি হচ্ছে 9485007172, 9485007172। এই নম্বরে ফোন করে আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারেন, আর সেই সাথে ফেসবুক লাইভে যেখানে আমাদের দেখতে পাচ্ছেন সেখানে কমেন্ট করতে পারেন। শ্রীজয়া পাপড়ি গোস্বামী লিখছেন, আহা অপূর্ব ভালো হচ্ছে শ্রীজয়া, সঙ্গে যন্ত্র সংকোতে ও সঞ্চালনা সব কিছু মিলে দারুণ,
0: ধন্যবাদ।
1: গীতশ্রী ভৌমিক লিখছে, রসমে উলফত করতে পারিস মধুবন্তির আগে।
0: ঠিক আছে মা, আমি আরেকটা গাইছি,
1: চলো।

0: আমার ভজনটা এত পছন্দের, হরি বিন তেরো কন সহায়,
1: সত্যি তো তাই। আমাদের হরি ছাড়া আর কে আছে, ভগবান ছাড়া, ইষ্ট ছাড়া আর কে রয়েছেন জীবনে। যখনই পথ ভুল হয়ে যায় তখনই মনে হয় তিনি আমাদের আঁকড়ে ধরে আছেন, আর তাই আমরা পথ ভুল করব না, আমরা ঠিক পথেই চলব। আর গানের মধ্য দিয়ে সৃজয়া যেন সেই কথাটাই আমাদেরকে বলল। তো সৃজয়া, ছোট্টবেলা থেকে আমরা একটু একটু করে বড় হই, ছোটোবেলা অনেক অনেক অবস্টেকলস আসে জীবনে, কিন্তু হয়তো আমরা বুঝতে পারি না, কারণ মা বাবা ছাদ হয়ে সেটাকে আঁকড়ে ধরে নিজের মধ্যে করে আমাদেরকে বুঝতেই দেন, আর এটাও সলভ হয়ে যায়, সেই ভগবানের মতো করেই তারা করেন।
0: ঠিক, একদম।
1: কিন্তু যখন আমরা একটু একটু করে নিজে থেকে নিজের প্রবলেমগুলো সলভ করা শুরু করি, একটু একটু করে বড় হই, মা বাবা থেকে দূরে সরে আসি, বাইরে কাজের সূত্রে চলে যাই, যেহেতু তুমিও একটা দীর্ঘ সময় ধরে বাড়ির বাইরে রয়েছো, তো অনেক অনেক অবস্টেকলস এসছে, অনেক অনেক ঝড় এসছে এবং নিজেই ট্যাকেল করেছো, কিন্তু তখন আমাদেরও কিছু না কিছু দরকার হয় যেটা আমরা আঁকড়ে ধরে সেখান থেকে ইন্সপিরেশন নেব, সাহস পাব। তোমার ক্ষেত্রে সেটা কি?
0: মিউজিক। মিউজিক ছাড়া আমি কিছু পারিও না, মিউজিক ছাড়া। আর যখনই কোনো যাই প্রবলেম আমার হয়েছে, আমি খুব লাকি যে আমার মা বাবা এখনও আমাকে সেরমভাবেই প্রোটেক্ট আর সাপোর্ট করে, না হলে আই থিঙ্ক আমি যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি ইম্পসিবল ছিল যদি ওদের সাপোর্ট আমি না পেতাম, আর ওরা যদি এভাবে আমাকে না সাপোর্ট করতো প্রত্যেকটা সময় যখন আমার যা কিছুই দরকার লেগেছে আমার মা বাবা আর মিউজিক, তো আই থিঙ্ক এই দুটো জিনিসের জন্যই আজকে আমি দাঁড়িয়ে আছি।
1: বাহ, খুব সুন্দর করে সৃজয়া উত্তরগুলো দিচ্ছে আমাদেরকে। আর একবার তো প্রণাম জানাতে হয়, কাকে বলুন তো? আমাদের সকলের মা বাবাকে, যারা একটু একটু করে আমাদের আগলে রাখছেন, যারা একটু একটু করে আমাদের আলোর পথে দিশা দেখাচ্ছেন আর আমাদের গড়ে তুলছেন। সেই যে আমাদের গড়ে তোলার কারিগর, তাদেরকে হয়তোবা সরাসরি আমরা কখনোই ধন্যবাদ বা থ্যাংক ইউ বলা হয় না, বলি না আমরা সচরাচর থ্যাংক ইউ মা বা থ্যাংক ইউ বাবা আমাদেরকে এতটা প্রোটেক্ট করার জন্য, কিন্তু মন থেকে একবার মনে হাত রেখে বলুন তো থ্যাংক ইউ মা, নিজের কাছে নিজে দেখবেন একটা অসাধারণ শান্তি পাচ্ছেন, সেই শান্তি আর কোথাও খুঁজে

0: পাওয়া যায় না। তো আমাদের সৃজয়া যখন বাড়ির বাইরে থাকে তখন নিজেকে একটু একটু করে গ্রুমিং করা চলছে, নিজের স্বপ্ন পূরণের পথ দেখানো হচ্ছে, সেই পথে হাঁটা হচ্ছে, কিন্তু পাশাপাশি সৃজয়ারও তো কখনো কখনো মুড অফ হয়।
1: হ্যাঁ, প্রচুর
0: প্রচুর মুড অফ হয়, কিছু করতে ভালো লাগে না, মনে হয় সব ছেড়ে ছুড়ে চলে আসি মা বাবার কাছে।
1: অনেকবার অনেকবার, কিন্তু তারপর আমার মা বাবার কথাগুলো মনে পড়ে, ওদের সাপোর্টটা মনে পড়ে। ওরা আমাকে বলে, গিভ আপ কেন করছিস? আর আমারও লাগে যে গিভ আপ কেনই বা করবো, একটাই তো জীবন,
0: একটাই তো জীবন, নিজের মতো করে বাঁচি, ঝড় ঝঞ্ঝা আসবে আবারও তো থেমে যাবে।
1: বোম্বেতে সাস্টেইন করাটা অনেকটা ডিফিকাল্ট, অনেকটা ডিফিকাল্ট, বাকি পুনে ব্যাঙ্গালোরে জিনিস অনেক ইজি ছিল আমার জন্য।
0: সেটাই বলবো এবার, যে স্বপ্নপুরি বলে যে স্বপ্ন দেখার শহর হচ্ছে মুম্বাই। স্বপ্ন যেমন দেখাতে পারে তেমন আবার স্বপ্ন থেকে বের করে দিতেও পারে, দুটোই হয়
1: একেবারে।
0: একটা ব্রাইট সাইড রয়েছে, একটা ভীষণ ডার্ক সাইডও রয়েছে। কিন্তু সৃজয়া যেহেতু নিজের জার্নি শুরু করেছে সেখানে, সৃজয়ার কি কি এক্সপিরিয়েন্স একটা নতুন শহরে গিয়ে নিজেকে নতুন করে একটু একটু করে তৈরি করা, কতটা ডিফিকাল্ট ছিল?
1: তো ব্যাঙ্গালোরে আমার যখন আমি
0: মিউজিক টিচার হিসেবে
1: জবটা করছিলাম, খুবই খুবই ভালো লাগছিল আমার। আমার যে স্টুডেন্টদের সাথে একটা খুবই বড়, আমি ওই ফেভারিট টিচারটা হয় যে স্কুলের, আমি ওটা হয়ে গেছিলাম সবার জন্য। সবাই
0: তো সৃজয়া দেখতে খুব ছোট, বয়সটা খুব ছোট, তার মধ্যে নিজেও বাচ্চা, সে শেখাচ্ছে বাচ্চাদের, তো সেই বন্ডিংটা হয়ে যাওয়া খুব স্বাভাবিক।
1: তো আমি সবার ফেভারিট টিচার হয়ে গেছিলাম। আমি ওখানে খুব এনজয় করছিলাম, আমি ওদের জন্য গান বানাচ্ছিলাম, কারণ ওই স্কুলে প্রত্যেক বছর একটা করে অ্যানুয়াল শো হয় যেটা সব অরিজিনাল হয়। তো কিন্তু দু বছর পর আমার লাগছিল যে আমার মিউজিশিয়ানটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে।
0: আচ্ছা,
1: কারণ আমি আমি না সে আগের মতো কলেজের টাইমের মতো প্র্যাকটিস করছিলাম না, কারণ স্কুলের টাইমিং ছিল ভোর 6টা থেকে 3টা। তারপর ক্লাসেস নিয়ে এসে আমি সেই স্টুডেন্টেরই গান বানাচ্ছিলাম, স্কুলের জন্যই কাজ করছিলাম। তো তখন না আমার হঠাৎ হিট করলো ব্যাপারটা যে আমি এখানে, অবভিয়াসলি আমি খুব খুশি, খুব গ্রেটফুল যে আমি কাজটা করতে পারছি, কিন্তু কেমন জানি মিউজিশিয়ানটা একটু হারিয়ে ফেলছি। তো সে টাইমে আমি ডিসাইড করেছি যে না, এখন তো একটু নিজেকে একটু চান্স দেওয়ার টাইম
0: দিতেই হবে, এবার আবারও গানে ফিরতে হবে।
1: তো আমাকে অনেক অনেকজন কোয়েশ্চেন করেছে অ্যাকচুয়ালি, যে তুই এত ভালো, এত কিছু সব ছেড়ে কেন চলে যাচ্ছিস, এটা কি পাগলামি? কিন্তু আমার মা বাবা বলেছে, মা বাবা বলেছে যে তুই যা বোম্বে, কারণ আমি না আমি নিজের ওপর কাজ করতে চাইছিলাম, আমি জানি যে আমার এই এই এরিয়াসগুলো আমার ইম্প্রুভ করতে হবে। তো টু বিকাম আ বেটার মিউজিশিয়ান আমি বোম্বে যাওয়ার আমার প্ল্যানটা ছিল, এখনও সেটাই। আমি এখনও বোম্বেতে জব করছি না, আমি ট্রাই করছি আমার নিজেকে একটা বেটার মিউজিশিয়ান বানানোর। আমি আমার নিজের মিউজিকের ওপর কাজ করছি, প্র্যাকটিস করছি প্রচুর বোম্বেতে। তো আই থিঙ্ক আমি বলবো যে আমি অলরেডি আমার স্বপ্ন বাঁচছি, অ্যাকচুয়ালি আই এম লিভিং মাই ড্রিম, দ্যাটস একদম ট্রু,
0: একদম। কিন্তু কখনো গিয়ে কি কখনো মনে হয়েছে যে না, শহরটাতে প্রচন্ড কম্পিটিশন,
1: প্রচন্ড, ওখানে ট্যালেন্ট এত অসাধারণ, এত অসাধারণ, কিন্তু কি বলবো না, ওটা আমাকে অনেক ইন্সপায়ার করছে। ওটা আমার লাগছে ওয়াও, এত এত ভালো মিউজিক বানাচ্ছে, এত ভালো গান গাইছে, আমিও ট্রাই করব এত ভালো গাওয়ার, আমি আমার বেস্ট দেওয়ার ট্রাই করব সব সময়। আমি আমার বেস্ট পটেনশিয়াল যাওয়ার জন্য আমি ওই বাকি আর্টিস্টদের থেকেও ইন্সপিরেশন নিয়ে আরো প্র্যাকটিস করি।
0: আর সৃজয়ার এই অপটিমিস্টিক দৃষ্টিভঙ্গি হয়তোবা তাকে নতুন পথে এগিয়ে যেতে সাহায্য করছে। যখন আমরা মনে করছি যে না, হচ্ছে না, পারবো না, হেরে যাচ্ছি, ঠিক তখনই সৃজয়া এসে আমাদের দরজায় কড়া নেড়ে বলেছে যে না, এখানে থামলে চলবে না, এটা থেকে ইন্সপায়ার হয়ে আবারও আমাদের কাজে ফিরতে হবে। তো থ্যাংকস টু ইউ, আজকে আমাদের অনুষ্ঠান যারা দেখছেন, যারা মনে করছেন যে না, থামলে চলবে না, তারা কিন্তু সাহস পেয়ে যাবে। আর ওই যে বলে, এখানে থেমো না, পথ অনেকটা চলার বাকি রয়েছে। আর ঠিক তেমনি আমাদের পথে চলে এসেছেন আমাদের বন্ধু একজন। তো সৃজয়া, চলো একটু কথা বলা যাক বন্ধুর সঙ্গে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো হ্যালো বন্ধু, শুনতে পাচ্ছেন আমাদের কথা? হ্যালো হ্যালো হ্যালো বন্ধু, হ্যালো, কে রয়েছেন সঙ্গে?

0: পাচ্ছেন কি? হ্যালো, না কথা শোনা যাচ্ছে না। আরও একবার বন্ধু চেষ্টা করবেন ফোন করতে। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9485007172, 9485007172, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 9402169965 এই নম্বরে। আর তাছাড়া আমাদের ফেসবুকের কমেন্ট বক্সও খোলা রয়েছে, সেখানেও কিন্তু কমেন্ট করতে পারেন। আর ইতিমধ্যে আরও কিছু কমেন্ট চলে এসছে, তো সৃজয় চট জলদি করে আমি কমেন্টগুলো একটু পড়ে দিই। শুভ্রনীল সেনগুপ্ত লিখছেন, দারুণ গাইছে। শঙ্কর সন্ধ্যা লিখছে সৃজয় আমার অন্যতম প্রিয় শিল্পী, দুটো ইউনিক গলা আছে আমার শোনা মতো এ রাজ্যে, একজন ডালিয়াদি আর একজন সৃজয়া। অসংখ্য ধন্যবাদ শঙ্কর সন্ধ্যা। রূপা দাস লিখছেন, আহা আহা। সঞ্জয় ঘোষ লিখছেন, মিউজিক ইন ব্লাড, শি উইল বি এ গ্রেট সিঙ্গার ফ্রম আগরতলা। অনেক অনেক ধন্যবাদ,
1: অনেক ধন্যবাদ,
0: আশীর্বাদ রাখবেন। সর্বাণী দাস লিখছেন, কথা ও সুরে পুরো দারুণ অনুষ্ঠান, অনেক ভালো লাগছে শুনতে গানগুলো, অসংখ্য ধন্যবাদ সর্বাণী। আরও একজন বন্ধু রয়েছেন, দেখি একটু কথা বলা যায় কিনা বন্ধুর সঙ্গে। হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন বন্ধু? একটা মানুষ রয়েছেন, হ্যাঁ সেটা আমরা বুঝতে পারছি, আপনার পরিচয়টি জানতে চাইব।
2: আমি আগরতলা থেকে আছি। আমি একটা গান শুনতে চাই।
0: আচ্ছা, কি গান শুনতে চাইছেন আর আপনি কে বলছেন, নামটি বলুন আপনার।
2: আমার নাম প্রিয়া সরকার।
0: প্রিয়া সরকার, আচ্ছা প্রিয়া।
1: আমার বাড়ির নামও প্রিয়া।
0: আমাদের আজকের যিনি অনুষ্ঠানে অতিথি রয়েছেন সৃজয়া, সৃজয়ার বাড়ির নামও প্রিয়া, কি কোইন্সিডেন্স হয়ে গেল। তো প্রিয়ার জন্য প্রিয়ার কি রিকোয়েস্ট থাকবে, কি গান শুনতে চাইছো তুমি?
2: আমি
1: কোন দুটো গান আমি ঠিক বুঝলাম না,
0: আরেকবার বলো তো। যদি সম্ভব হয় অবশ্যই আমাদের বন্ধু শোনাবে তোমাকে, ততক্ষণ সঙ্গে থাকো, শুনতে থাকো FM উজ্জয়ন্ত। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আমাদের অনুষ্ঠান, দেখছেন আমাদের অনুষ্ঠান, আর পাশাপাশি আপনারা জুড়ে রয়েছেন আমাদের অনুষ্ঠানে। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে সৃজয়া রয়েছে, সৃজয়ার সঙ্গে অনেক অনেক গল্প, অনেক অনেক গান শোনা রয়েছে। তো চলুন আবারও গানে ফিরি, ফিরে এসে না হয় আবারও কথা হচ্ছে আপনাদের সঙ্গে। তো সৃজয়া, এবারে কী গান শুনবো বলো?
1: এবারে আমি আরেকটি আমার খুব পছন্দের গান গাইব, এই মন যোছনায়।
0: বাহ,
1: আমি জানি এখন রাত নেই, এখন দিনের বেলা,
0: এখন দিনের বেলা, কিন্তু সেই যে নস্টালজিক ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু আমাদের কিছুটা ওই চাঁদ মামার দেশে নিয়ে যাবে।
1: সেটাই আমি আমি আমার গানের মাধ্যমে আমি চাই সবাই যেন ওই ইমোশনটা ফিল করে।
0: কেয়া বাত, চলো তাহলে অসাধারণ এখানে বাংলা গান, স্বর্ণযুগের গান আমরা শুনবো সৃজয়ের কণ্ঠে, আর ততক্ষণ আপনারা টিউন করে থাকবেন FM উজ্জয়ন্ত। চলো

0: গান অসাধারণ একখানা গান আমরা শুনলাম শ্রীজয়ার কাছ থেকে। তো শ্রীজয়া, এই যে বাংলা গানের প্রতি এতটা ভালোবাসা, সেটা কি মাকে শুনে শুনে?
1: মাকে শুনে শুনে, আমার ছোটবেলা থেকেই অ্যাকচুয়ালি বাংলা গান গাইতে ভীষণ পছন্দ। এসপেশালি আই থিঙ্ক এই কিছু কয়েকটা গান রয়েছে, আমি ছোটবেলা একটা শ্রেয়া ঘোষালের সিডি ছিল, ক্যাসেট ছিল, যেটা মা অলমোস্ট ডেইলি সকালবেলা বাজাতো।
0: আচ্ছা,
1: ওটাই এই সব গানগুলো ছিল, ওশান যখন তখন, তারপর মন মেতেছে, তারপর ছন্দে ছন্দে গানে গানে, তো ওই গানগুলো আমি অনেক শুনেছি। আর আমি যখনই চান্স পাই আমি ওই গানগুলো গাই, আমার মন মন অনেক আনন্দ পায়, অ্যান্ড আশা করি সবার শুনতেও ভাল লাগে।
0: একদম একদম একদম, আসলে আমাদের বাঙালিদের একটা কি বলবো, একটা মেমোরি জড়িয়ে আছে এই গানগুলোর সঙ্গে। দুর্গাপুজোর প্যান্ডেলই বলুন, বা যেটা শ্রীজয়া বললো যে সকালে ঘুম থেকে উঠে একটু গান শোনার ব্যাপার থাকে, একটু খবরের কাগজ হাতে, চায়ের কাপ সাথে, নিজের প্রিয় গান, সেই ব্যাপারটাই কিন্তু একটা অন্যরকম নস্টালজি। আর ছোটবেলায় যে গানগুলো শুনে আমাদের বড় হওয়া, সেই গানগুলো তো আমাদের আইডেন্টিটি, সেই গানগুলো কখনো পুরনো হয় না, আর আমাদের মনের খুব কাছের থাকে, ঠিক যেমনটা শ্রীজয়ার মনের খুব কাছের। তো শ্রীজয়া, একদিকে গান রয়েছে, একদিকে নিজের মানুষ রয়েছে, একদিকে নিজের জায়গা রয়েছে, যদিও এখন দুটো জায়গাতে ভাগ হয়ে যাচ্ছে, তারপরেও যেটা জানতে ইচ্ছে করছে যে ত্রিপুরার বিভিন্ন মানুষের সঙ্গে তোমার পরিচয় খুব ছোট্টবেলা থেকে, বিশেষ করে গানের মহলে, তাই তো? তো যখন এখনও ফিরে আসো সেই আশীর্বাদ এবং ভালোবাসায়, আবারও তারা তোমাকে শুনতে চায়, তখন কি মনে হয়, এটা কি গানের প্রতি তোমার দায়িত্বটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছে?
1: আমি অগেন অবভিয়াসলি এটা আমার দায়িত্ব ভালো করার, কিন্তু এই যে কমেন্টসগুলো সবাই করছে আমার আমার আমাকে যে কতটুকুটা ইন্সপায়ার করছে, আমি আজকে ঘরে গিয়ে আজকে থেকে আমি আরও বেশি প্র্যাকটিস করব। কারণ নেক্সট টাইম আমি যখন, আমি একটা কথা বলতে চাই যে আমি রেডিও সেন্টারে অনেক বছর পর এসেছি, আর আমি
0: সম্পর্কটা সেই কাকলি অনুষ্ঠান থেকে,
1: একদম আমার মনে আছে আমি যখন অনেক ছোট্ট ছিলাম আমি একটা আবৃত্তিও করেছিলাম এখানে, তো আমার জন্য এটা অনেক অনেক বড় ব্যাপার যে আমি আজকে এখানে আসতে পেরেছি, আর আমি গান গাওয়ার অপরচুনিটিটা পেয়েছি, সবাই আমার গান পছন্দ করছে। তো আমি আই মেক শিওর যে আমি যেন আরও অনেক বেশি প্র্যাকটিস করি, আর নেক্সট টাইম আমি যেন আরও ভালো করতে পারি। তো আই থিঙ্ক এটা আমার দায়িত্ব হবে।
0: একদম তাই। আচ্ছা, আরও একটা কথা আমি বলতে চাই, যেহেতু শ্রীজয়া আমাদের এখানে এসছে আর গান নিয়েই তার পদচারণ, জীবনের মূল মন্ত্র গান নিয়ে, এবং সে ক্যারিয়ারটাও গান নিয়েই দেখছে, তার বাইরে দেখছে না, তো সেক্ষেত্রে গান

0: করা এবং গান তৈরি করা দুটো ব্যাপার রয়েছে তোমার মধ্যে। তো গান করা তো অ্যাজ ইউজুয়াল যেটা তুমি শিখে বড় হয়েছো এবং গান নিয়ে কিছু করতে চাইছো, নিজে ভোকাল দিতে চাইছো, নিজের পার্সোনাল মিউজিক থাকবে, পাশাপাশি গান তৈরি করার ক্ষেত্রে গানের লেখনির ব্যাপারটাও কিন্তু থাকে।
1: হ্যাঁ,
0: তো সেটা কি বাবার কাছ থেকে শেখা?
1: তো বাবু ছোটবেলা কি করতো না, গিটারে ডিফারেন্ট ডিফারেন্ট কর্ড বাজাতো, আর আমাকে বলতো যে তুই কর্ডের মেন সুরটা ধর, কি নোটটা কি ওটা গা। তো ওরম করতে করতে না আমি এমনি গান বানিয়ে ফেলতাম, লিখতাম না সুর করে ফেলতাম।
0: আচ্ছা,
1: তো 2006 অ্যাকচুয়ালি সিক্সে না সেভেনে আমি একটা আর আমার অ্যালবামও রিলিজ করেছি যেটায় আমি অনেকগুলো গান কম্পোজ করেছি নিজে। তো আই থিঙ্ক তখনই আমার ইন্টারেস্টটা অনেক বেড়ে গেছিলো, আমি বলবো মধ্যে এত কিছু আরও হয়ে গেছিলো যে আমি একটু ওই কম্পোজিং পার্টটা থেকে একটু দূরে চলে গেছিলাম, বাট আমি আবার ওই জোনটায় ওই সেই চাইল্ডহুডে যেই অ্যাম্বিশিয়াস ছিলাম, যেই বলবো যে আমার একটা আগ্রহ ছিল, এক্সাইটমেন্টটা ছিল, ওটা আবার ফিরে এসেছে আমার মধ্যে। তো এখনো আমি বেশ কিছু গান কম্পোজ করছি।
0: কোন থিমে লিখতে বেশি ভালো লাগে?
1: যেটা মনকে আনন্দ দেয়।
0: কে আবার যখন যেটা মনে আসে এবং যখন যেটা লিখে তুমি আনন্দ পাও, সেটাই তো
1: যেটা মনকে আনন্দ দেয়। কারণ আমি জানি যদি আমি কোনো গান শুনে আমার মনকে খুশি করতে পারছি, তাহলে নিশ্চয়ই অডিয়েন্স যারা শুনছে গানটা ওদেরও সেম ফিল হবে।
0: একদম তাই। আরো একজন বন্ধু রয়েছেন অডিয়েন্স, চলো একটু কথা বলা যাক, দেখি হ্যালো কে রয়েছেন সঙ্গে। বন্ধু শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো,
2: হ্যাঁ
0: কে বলছেন বন্ধু?
2: এখন কি নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে?
0: এফএম এর নাম্বারটা চেঞ্জ হয়েছে বলতে আপডেট হয়েছে বলতে পারবেন।
2: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগছে, সুমধুর কণ্ঠ, ওর কথাগুলো খুব ভালো লাগছে, সিজা
1: থ্যাংকি
2: কনসে,
0: একদম একদম
2: খুব ভালো লাগছে তোমার গান।
1: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
2: হ্যাঁ খুব ভালো লাগছে, আমি শৈলী দেব বর্মা বলছিলাম।
0: ধন্যবাদ, আশীর্বাদ রাখবেন, ভালো থাকবেন বন্ধু।
2: হ্যাঁ
0: শ্রোতা বন্ধুরা, আরও অনেক কমেন্ট চলে এসছে, আমি একটু চট করে পড়ে দেই। জ্যাজ জমাতিয়া লিখছেন, পিয়া অনেক অনেক ভালোবাসা, খুব সুন্দর অনুষ্ঠান। রিক্তা দাস লিখছেন, খুব ভালো হচ্ছে, ভোকাল কম আসছে। আচ্ছা আমরা দেখছি সেই ব্যাপারটা। মঞ্জুরি রায় লিখছেন, আহা কি অপূর্ব গাইল, সত্যি অসাধারণ অসাধারণ গাইল পিয়া। আর শ্রীজয়া কিছুক্ষণ আগে বলছিলে যে আমার নিজের লেখা একটা গানের অ্যালবামও আমরা রিলিজ করেছি।
1: হ্যাঁ,
0: তোমার নিজের লেখা থেকে কিছু যদি শোনাও এখন।
1: শোনাবো ওটা, ওটা অনেক আগের তো, বাট আমি ঠিক আছে, আমি
0: যদি তোমার মনে থাকে।
1: আচ্ছা আচ্ছা, আমার মনে আছে, ওটা আমার খুব খুব মনের কাছের অ্যালবাম, কারণ ওটা আমার প্রথম অ্যালবাম ছিল। ওটার টাইটেলটা ছিল আমরা সাজাবো আগামী পৃথিবী।
0: বাহ,
1: তো আমি টাইটেল ট্র্যাকটাই গাইছি।
0: চলো।

কি অসাধারণ কথা, আমরা সাজাবো আগামী পৃথিবীকে। সত্যি তো তাই, আগামী পৃথিবী সাজানোর দায়িত্বটা তো আমাদের কাঁধেই। এই যুব সমাজকে

0: স্বামীজি বাহানাতে চেয়েছেন এই যুব সমাজকে নিয়ে রবি ঠাকুর লিখেছেন, আর তাই আমরাও কিন্তু এই যুব সমাজকে নতুনভাবে চোখে দেখছি, তাই না শ্রীজয়া?
1: একদম।
0: ইউথ হিসাবে যদি তোমাকে দায়িত্ব দেওয়া হয় একটা নতুন পৃথিবী গড়তে পারবে, তাহলে এই যে আমাদের এত এত কালো অন্ধকার দিকগুলো আছে সমাজের, তুমি কোন দিকগুলো মুছে দেবে আর কোনটা কি জ্বালাবে? নতুন করে যদি তোমাকে দায়িত্ব দেওয়া হয়, নতুন করে তুমি সব কিছু আবার গুছিয়ে দাও।
1: আমি সবার আগে যে জিনিসটা এস্টাবলিশ করতে চাইবো ওটা হলো কাইন্ডনেস। অনেক বেশি কাইন্ডনেস টুয়ার্ডস অ্যানিমালস, টুয়ার্ডস আর নেচার, কারণ আমাদের নেচার নিয়ে আমরা খুব কম চিন্তা করি আজকাল। নেচার, গাছ কাটা বন্ধ করব, অনেক অ্যানিমালসের জন্য আরও জায়গা বানাবো, ওটা হবে আমার প্রাইমারি যদি বলো তুমি চেঞ্জ করতে। কিন্তু আমি একটা সত্যি কথা বলবো, এখন আমি দেখছি অ্যাওয়ারনেস ও অনেক বাড়ছে,
0: ঠিক
1: অনেক বাড়ছে অ্যাওয়ারনেস এসব নিয়ে। আর আই থিঙ্ক একটা জিনিস যদি আমি একদমই বাদ দিতে চাইবো আমাদের মন থেকেও, প্লাস নতুন একটা যদি পৃথিবী আমি আবার গড়তে চাই, উড বি জেলেসি।
0: ক্যাবাত, সত্যি এই জেলেসি শুধুমাত্র আমাদের কাজের দিক দিয়েও নয়, আমাদের কিন্তু মেন্টালিও ভীষণ বিল করে ফেলে।
1: কারণ ব্যাপারটা ওটা আমার কি লাগে যে ওটা তোমার নিজেকেই ড্রেন করছে, তো কেন একটা জিনিস তুমি নিজের মধ্যে রাখবে যেটা তোমার নিজেকেই ক্ষতি করছে?
0: একদম তাই, বরং নিজেকে কিভাবে আরো বেটার করা যায় সেদিকটা নিয়ে যদি আমরা ভাবি, নিজের গ্রুমিংটা নিয়ে যদি ভাবি, আমার মনে হয় সেটা অনেকটা ফ্রুটফুল হবে।
1: একদম একদম, যেটা আমি প্রথম থেকে বলছিলাম যে আমি নিজেকে বেটার করতে চাই আরো সব দিকে, এটা শুধু গানের দিকে না, অ্যাকচুয়ালি আমি নিজেকে আরো একটা ভালো কান্ট্রির একটা সিটিজেন হিসাবেও আমি নিজেকে এস্টাবলিশ করতে চাই। সো ওটার জন্য আমি অনেক নিজেকে সব সময় বেটার করার ভাবি,
0: চেষ্টা চলছে,
1: সব সময় চেষ্টা চলছে।
0: আর সেই চেষ্টা শ্রীজয়া একেবারে ছোটবেলা থেকে করছে, একটু একটু করে যেমন নিজেকে তৈরি করার কাজ শুরু করেছিল এবং চলছে সেই প্রসিডিওর, সেই প্রসেসটা চলছে। আমাদেরও আমার মনে হয় সেই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো একটু ভাবা দরকার। আমরা যদি নিজেদেরকে ভালো রাখতে গেলে কি কি করা হবে বা কি কি করা দরকার সেটা নিয়ে যদি একটু হোমওয়ার্ক করে নেই, তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। কারণ আমরা সবসময় চাই নিজেকে ভালো রাখতে এবং পারিপার্শ্বিক যারা রয়েছে তাদেরকেও ভালো রাখতে,
1: সেটাই।
0: কিন্তু সেখানে কোথাও গিয়ে আমরা ওই যে শ্রীজয়া বলল জেলাসি, কেউ কিছু ভালো করে নিচ্ছে, কারো কিছু ভালো হয়ে যাচ্ছে, সেখানে একটা কিন্তু মানে না চাইতেও জেলাসি চলে আসে, সেটা যেন না আসে, সেটা যেন কখনো না আসে, এবং আমরা যেন পজিটিভলি নিতে পারি ব্যাপারটাকে, স্পোর্টিংলি নিতে পারি, সেই চেষ্টা করবো, তাই তো শ্রীজয়া?
1: আই থিঙ্ক ওটা ঠিক জেলাসিও বলবো না, ওটা প্রবাবলি যদি আমি কিছু না করতে পারছি ওটা ডিসঅ্যাপয়েন্টমেন্টটা নিজের উপর,
0: একদম।
1: তো আই থিঙ্ক ওটাকে আমাদের ডিসঅ্যাপয়েন্টমেন্ট হিসাবে না নিয়ে নিজেকে ইম্প্রুভ করার একটা তরিকা হওয়া উচিত।
0: একদম একদম তাই। তাহলে এই মিষ্টি মিষ্টি কথায় আমাদের কিন্তু রবিবারটা ভরে উঠেছে। শ্রোতা বন্ধুরা, আজকের রবিবারে আজকের অতিথি অনুষ্ঠানে আপনারা শ্রীজয়ার সঙ্গে রয়েছেন, যে আজকের অতিথি হিসেবে আমাদের সঙ্গে এসছে। আর পাশাপাশি আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজেও এই অনুষ্ঠানটা শুনতে পাচ্ছেন রেডিওর সাথে। তো রেডিও যেহেতু আছে আমাদের কাছে, রেডিওতে শুনছি, কিন্তু এখন দেখারও একটা বিষয় হয়ে গেছে, অডিও ভিজুয়াল হয়ে গেছে আমাদের ফেসবুক পেজে, তো সেখানেও দেখছেন। তো নিজের রবিবারটা একদম ফুরফুরে করে তুলছেন সেটা মানলাম, কিন্তু ওই যে বলছিলাম নিজে ভালো থাকবো, সবাইকে ভালো রাখবো, তো আপনার যারা ফেসবুক ফ্রেন্ডস রয়েছে আপনার প্রোফাইলে, তাদেরকে ভালো রাখার দায়িত্বটাও তো আপনার কাঁধে, তো তাদের রবিবারটাও আপনার মতো ভালো করে তুলতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে দিন, তাহলে হয়তোবা আপনার পাশাপাশি আপনার বন্ধুরাও তাদের রবিবারটাকে দারুণভাবে উপভোগ করবে শ্রীজয়ার গানে গানে, তাই তো শ্রীজয়া? আর পাশাপাশি সময় হয়ে গেছে এখন সংবাদ শিরোনামের, আমি চটজলদি করে সংবাদ শিরোনামটা জানিয়ে দিই, তারপর ফিরে আসছি শ্রীজয়ার গানে। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। ভারতের পৌরোহিত্যে আগামীকাল থেকে কেরালার কোচিতে দুদিনব্যাপী ব্রিক্স উইমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু হবে। বৈঠকে মূল চারটি বিষয়ে অগ্রাধিকার দিয়ে আলোচনা করা হবে। এগুলো হল প্রশাসন ও নেতৃত্বে মহিলাদের অংশগ্রহণ, ডিজিটাল ও অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ, দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের নিরাপত্তা ও পুষ্টির ক্ষেত্রে মহিলাদের ভূমিকা। ব্রিক্স সদস্য দেশগুলির প্রবীণ সরকারি আধিকারিকেরা এই বৈঠকে অংশ নেবেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলছেন, ইথানল নতুন ধারণা নয়।

0: এবং এক শতাব্দীর বেশি সময় ধরে এর ব্যবহার চলে আসছে। রাজস্থানে এক জনসভায় শ্রী পুরী বলেন, সরকার জৈব জ্বালানি মিশ্রণ কর্মসূচি নিয়ে যে কোনো গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই পরিচালনা ও শাসন ব্যবস্থা বিষয়ক রাষ্ট্রসংঘের প্রথম গ্লোবাল ডায়ালগে অংশগ্রহণের জন্য কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কৃতি বর্ধন সিংহের নেতৃত্বে ভারতের প্রতিনিধি দল আগামীকাল জেনেভায় যাচ্ছে। রামনগর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজ বনমহোৎসবের অঙ্গ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সকলকে পরিবেশ রক্ষার কাজে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম আজকে সংবাদ শিরোনাম, আর এবারে চলে যাব শ্রীজয়ের গানে। তো শ্রীজয়া, কি গান শুনবো বলো?
1: এবার আই থিঙ্ক একটা হিন্দি গান করি।
0: একদম, বাংলা গান আমরা পরপর শুনেছি বেশ কটা, এবার একটু হিন্দি গান হোক। চলো
1: বুঝেই ফেলেছো কোন গানটা।
0: আহা।

0: আমাদের সবার ভীষণ প্রিয় একখানা গান। আর শ্রীজয়া এত ভালো গাইলো গানটি, তারপর আর কিছু বলার থাকে না, মনে হয় যে গানের স্রোতেই ভেসে যায়।
1: থ্যাংক ইউ।
0: কখনো কখনো শ্রীজয়া এমন মনে হয় না যে নিজের পছন্দের গান খুব করে গাই কিন্তু মঞ্চ হয়তো বা সেটা দিচ্ছে না?
1: একদম, ভীষণ সত্যি কথা, ভীষণ সত্যি কথা। আর এটাও আই থিঙ্ক একটা আর্টিস্টের কোয়ালিটি যে অডিয়েন্সও কি চাইছে
0: সেটার দিকে লক্ষ্য রাখা।
1: সেটাই তো, আমি আমার পছন্দের গান গাই, বাট আমি যখন স্টেজ শোজ করছি তখন আমি জিনিসটা শর করি যে অডিয়েন্স যেরকম টাইপের গান শুনতে চায় সেটাও আমি অ্যাড করি,
0: সেটাও
1: আমি অ্যাড করি।
0: ঠিক ঠিক ঠিক। তো শ্রীজয়া, একজন একদম প্রফেশনাল সিঙ্গার হিসেবে নিজেকে কিভাবে গ্রুমিং করছো, সেই রুটিনটা যদি একটু জানতে চাই, নিজের রেওয়াজ পাশাপাশি আর কি কি বিষয় রয়েছে যেগুলোর দিকে খুব প্রত্যেক দিন নজর দিতেই হচ্ছে?
1: আমি ছোট ছোট কিছু জিনিস করি,
0: মানে সেটা হয়তো বা কারো কারোর জন্য টিপস হয়ে যাবে।
1: হ্যাঁ, আমি আমি আমার জন্য অনেক উপকার হয়েছে। তো এবছর থেকে আমি ডেইলি ঘুম থেকে উঠে আমি তিনটে মর্নিং পেজেস লিখি। সেই পেজে আমি ঘুম থেকে উঠে জাস্ট আমি একটা নিজের জন্য লেটার লিখি যে আজকে আমার ভালো লাগছে খুব, আজকে আমি এটা করব, যেমন আজকে আমি লিখে এসেছি আজকে আমি শোটার জন্য খুব এক্সাইটেড, আমি যেন ভালো করে গান গাইতে পারি, আমার গলা যেন ঠিক থাকে, আজকে রেকর্ডিং যেন খুব ভালো হয়, সব কিছু যেন খুব ভালো, আমার খুব ভালো লাগছে আজকে খাবো খাবার দাবার। তো তিনটে পেজেস আমি ঘুম থেকে উঠে ডেইলি লিখি। তো সেটা ইটস মোর লাইক গ্র্যাটিটিউড, আমি ইউনিভার্সকে জানাচ্ছি, ভগবানকে জানাচ্ছি। তো তিনটে পেজেস আমি লিখি, আমি একটু প্রে করি আর ওয়ার্কআউট করি,
0: সেটা খুব দরকার নিজেকে সুস্থ রাখার জন্য।
1: আই থিঙ্ক আমাদের বডি যেটা ঘরে আসলে হয় না, ঘরে আসলে প্রচুর খেতে হয়, কারণ ঘরে
0: ডায়েট ব্যাপারটা একদম মেনটেন হয় না,
1: একদম না। ঘরে এসছিস কয়েকদিনের জন্য খেতেই হবে।
0: আর কিন্তু যখন তুমি বম্বে থাকো তখন মিস হয় না?
1: আমি একা থাকি,

0: আর এই ওয়ার্কআউট করি,
1: সেটা খুব দরকার নিজেকে সুস্থ রাখার জন্য।
0: আই থিঙ্ক আমাদের বডি যেটা ঘরে আসলে হয় না, ঘরে আসলে প্রচুর খেতে হয়, কারণ ঘরে
1: ডায়েট ব্যাপারটা একদম মেইনটেইন হয় না,
0: একদম না। ঘরে এসছিস কয়েকদিনের জন্য, খেতেই হবে।
1: আর কিন্তু যখন তুমি বোম্বে থাকো তখন মিস হয় না?
0: আমি একা থাকি, এখন কিছু কিছু রান্না করতে পারি, কিন্তু বাড়িতে আসলে বাড়ির খাবার এত বেশি খেয়ে ফেলি যে দু তিন মাসের জন্য আমি সর্টেড।
1: ক্যা বাত, আসলে মায়ের রান্নাটা থাকেই এতটা স্পেশাল, সেটার কাছে কোনো কিছুই জুড়ি মেলা ভার। সেটা ফাইভ স্টার হোটেলের রান্নাই হোক আর যেখানেই হোক, কোনো ভালো কুইজিনই হোক, মায়ের হাতের রান্না ইজ অলওয়েজ বেস্ট।
0: একদম,
1: আর আমাদের কমফোর্ট ফুড থেকে শুরু করে একদম ওই যে আমাদের পছন্দের খাবারগুলো বানাতে হবে। তো পছন্দের খাবার বলতেই শ্রীজয়ার পছন্দের খাবার কি, এটা যদি একটু জেনে নেওয়া যায়।
0: আমার মা একটা পনির বানায়, ওটা আমার খুব খুব খুব পছন্দ। খুব সিম্পল, আলু দিয়ে পনিরের একটা ঝোল বানায় যেটা আমার প্রচণ্ড পছন্দ। তো সেটা আমি বলবো যে আমি খুব মিস করি বোম্বেতে। আর বোম্বেতে এমনি আমি একা থাকি, নিজেরটা নিজে করেই খাই। মাঝে মাঝে যদি খুব বাড়ির কথা মনে পড়ে, আমি খুব ভালো বাসন্তী পোলাও আর চিকেন বানাতে পারি।
1: ক্যা বাত,
0: তো সেটা আমি বানিয়ে নিজে নিজেই খেয়ে ফেলি।
1: আর পাশাপাশি আর গানের পাশাপাশি কি কি করতে ভালো লাগে সময় কাটানো যদি বলা যায়, তাহলে শ্রীজয়া কি করে সময় কাটায় গান ছাড়া?
0: তো আমি রিসেন্টলি ডিজে হিসাবেও ডেবিউ করেছি, সেটাই আমি আরও শিখেছি যে অডিয়েন্স এর ইউনো মেন্টালিটি, ডান্স ফ্লোরেরটা কীভাবে গ্রাস্প করতে হয়, তো সেটাও একটা নতুন চ্যালেঞ্জ। প্লাস আমি তো এটা আমি করি, ডিজেইং করছি আমি ঘরে, আমি মাঝে মাঝে নিজেই বাজাই, আমার কাছে একটা কনসোল আছে, তো নিজে বাজিয়ে নিজেই ডান্স করি, খুব মজা লাগে। আমার ড্রয়িং করতে ভালো লাগে, আমার ঘুরতে যেতে ভালো লাগে।
1: ক্যা বাত,
0: তো আমি মেক শিওর যে আমি ঘুরিও, আমি
1: এক্সপ্লোর করতে ভালো লাগে,
0: করতে ভালো লাগে, অনেক ভালো লাগে। তো যখন আমি চান্স পাই আমি ঘুরতে চলে যাই, ড্রয়িং করি, আমি ছোট ছোট ডিআইওয়াই করি, মাঝে মাঝে ক্যান্ডেল বানিয়ে ফেলি, ওই জিনিসগুলো আমার আমার বেশ। আর একা থাকলে
1: সময় কেটে যায়।
0: হ্যাঁ, একা থাকলে বলে অনেকটা টাইম আমি গান প্র্যাকটিস করি, বাট তারপরেও অনেকটা টাইম নিজের জন্যও থাকে। মুভি দেখি আমি, আমার মুভিজ দেখা খুব পছন্দ। তো এই ছোটো ছোটো জিনিসগুলো আমি করে নিজেকে অকিউপাই রাখি, প্লাস টাইমটাও ভালো মতো পাস হয়।
1: ক্যা বাত, শ্রীজয়া আরও কিছু কমেন্ট চলে এসছে, কিন্তু তার আগে আরও একজন বন্ধু কিন্তু অনেকক্ষণ ধরে ট্রাই করছেন ফোন লাইনে, দেখি তার সঙ্গে কথা বলা যায় কিনা। চলো, হ্যালো, কে রয়েছেন সঙ্গে? শুভ বিকেল, কে বলছেন বন্ধু?
2: নাম্বারটা চেঞ্জ করে দিলেন,
1: শ্রীজয়া
2: শুধু গানে দক্ষ না, নাচেও দক্ষ। যা ফিগার দেখলাম না, নাচেও কোন অংশ কম যাবে না মনে হচ্ছে। আমি দেখেছি মুক্তধারাতে খুব ভালো পারফরমেন্স করেছে সে, আসলে বোম্বে থাকে, বাইরে থাকে আমি জানি, আর শিল্পী পরিবারের মেয়ে তো জেনেটিক্যালি পেয়ে গেছেন। জয়ন্ত বৌদ্ধ রাজ্যের একজন নাম করা, বিশিষ্ট না নাম করা বলবো শিল্পী, গীতশ্রী ভূমিকের কন্যা, যাই হোক খুব ভালো লাগছে গানগুলি, সবচেয়ে ভালো লাগছে। আর শর্মিষ্ঠা ম্যাডাম তো এইসব ব্যাপারে বিশারদ, বলে লাভ নেই, যেমন হাসি তেমন তার সঞ্চালনা, জিনিসটাকে আরো দ্বিগুণ ফুটিয়ে তুললো। আলো,
1: ধন্যবাদ, ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন, সুন্দর লাগবেন অনুষ্ঠান, ধন্যবাদ,
2: গানগুলি খুব চমৎকার লাগছে
1: একদম। আরো আরো অনেক অনেক ভালো গান রয়েছে, শুনবেন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আপনারা কমেন্ট করছেন ঠিকই, আমি কিন্তু পড়ে দেব, সেই প্রমিসটা রাখলাম। আর তাই এবারে আবারও কমেন্টে চলে যাচ্ছি, এত তাড়াতাড়ি স্ক্রোল আপ হয়ে যায় না ব্যাপারগুলো। মঞ্জুরি রায় বর্মণ, রায় কর্মকার লিখছেন, আহা কি অপূর্ব গাইল। সুকান্ত ঘোষ লিখছেন, শ্রীজয়া ভালোবাসা সুকান্তদা, অসংখ্য ধন্যবাদ,
0: ধন্যবাদ।
1: মৃণাল কান্তি পণ্ডিত লিখছেন, অপূর্ব। সসীম আচার্য লিখছেন, আজকের অতিথি শ্রীজয়াকে অনেক শুভেচ্ছা, খুব ভালো লাগছে, খুব সুন্দর পরিবেশন হচ্ছে, অসংখ্য ধন্যবাদ বন্ধু। সুতপা ভট্টাচার্য লিখছেন, সঞ্চালনা সঙ্গীত ও সঙ্গত এই তিনে মিলেমিশে একাকার, খুব ভালো হচ্ছে অনুষ্ঠান,
0: ধন্যবাদ।
1: সুকান্ত ঘোষ লিখছেন, অসাধারণ সৃজন।

0: ভাইয়া, এত ভালো তুমি, তোমার গান ভালোবাসা।
1: থ্যাংক ইউ।
0: সাগরিকা দাশগুপ্ত বীর লিখছেন, খুব গুণী শিল্পী তুমি শ্রীজয়া, শম্পা ঘোষ ভালোবাসা জানিয়েছেন।
1: ট্রাই করছি।
0: গীতশ্রী ভৌমিক লিখছেন, সঞ্চালনা মিউজিক গান সবই অপূর্ব। ইয়াশুধর রায়চক হিরিয়াং, আচ্ছা উনি লিখছেন, ওয়াও ফ্যাবুলাস,
1: থ্যাংক ইউ,
0: অসংখ্য ধন্যবাদ,
1: সেটা আমার বেস্ট ফ্রেন্ড।
0: আচ্ছা, কেয়া বাত, এভাবেই বন্ধুর সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন বন্ধুর গান।
1: আর আমি একটু একটু ছোট কিছু বলতে চাইবো, আমার মার এতগুলো কমেন্ট, তো আমার মা আমার নাম্বার ওয়ান ফ্যান।
0: আচ্ছা,
1: যাই কিছু করি আমার মা সবার আগে পেছন থেকে সবসময় হেঁপে ফুরে করতে থাকে।
0: মায়ের কাছ থেকে
1: সেটা অনেক আমাকে অনেক পুশ করে।
0: ঠিক ঠিক ঠিক,
1: তো সেটা আই থিঙ্ক অনেক অনেক বড় অ্যাচিভমেন্ট আমার জন্য, যেটা আমাকে আরও ভালো করতে, আমাকে এগিয়ে যেতে অনেক সাপোর্ট করছে।
0: ঠিক ঠিক ঠিক। আচ্ছা শ্রীজয়া, এই যে একেবারে মা বাবার সঙ্গে বড় হওয়া, প্রত্যেকটা সময় একটা হাঁচি কাশি হলেও বাবা জল এনে দিচ্ছে, মা সঙ্গে আসছে, তো এই প্যাম্পারিং থেকে বেরিয়ে যখন তুমি ডিসাইড করলে যে না, এবার যেই পথটা আমি বেছে নিচ্ছি সেটা আমার একা চলতে হবে, মা বাবার থেকে দূরে গিয়ে নতুন করে জার্নি শুরু করা, শুরু শুরুতে অনেক মানে প্রবলেম হতো?
1: শুরু শুরুতে মা আমার সাথে ছিল পুনেতে,
0: তারপর যখন মা ফিরে এলেন
1: তখন অনেক
0: একা থাকার দিনগুলো।
1: আর আমি ছোটবেলা থেকে না একদম একা কিচ্ছু করিনি, কিচ্ছু পারি না, যদিও আমি বলতে চাইবো যে আমার মা বাবার জন্য আমি এখনো অতটুকুই, আমি এখনো ছোটই, ওরা আমাকে এখনো কল করে 10 বার খেয়েছিস কিনা, এটা করেছিস, জল খেয়েছিস, ভাত খেয়েছিস, খাবার খেয়েছিস, ওরা ভাবে এখনো যে আমি একা সব কিছু করি,
0: সন্তান কখনোই বড় হয় না,
1: আমি যে এখনো সব একা করতে পারি ওটা ওদের বিশ্বাস হয় না। মা তো আমাকে দেখে এখন, আমি রোড ক্রস করিয়ে দিই, তো সেটা আই থিঙ্ক আমারও বেশ কিছুটা টাইম লেগেছে কিন্তু
0: অ্যাডজাস্ট করতে। কিন্তু সেই সময় সবথেকে বেশি ইন্সপিরেশন কার থেকে পেয়েছো, সেই ভেঙে যাওয়ার দিনগুলোতে, সেই একা একা নতুন করে গোছানোর দিনগুলোতে?
1: মা বাবু ফোনে অনেক অনেক সাপোর্ট করেছে যে আমি পারবো, আমার মা স্পেশালি যে আমি করতে পারবো, তো সেই সেই কথাটা না শুনে যে আমি করতে পারবো সেটাই আমাকে কোনোদিন গিভ আপ করতে দেয়নি।
0: এরপর
1: নিজের সাথেও আমি নিজে বলবো না লড়াই করেছি, কিন্তু সেই চ্যালেঞ্জ করেছি,
0: চ্যালেঞ্জ করেছি,
1: যেটা নিজের সাথে কম্পিটিশন করাটা, নিজেকে নিজে সাথে ওটা বেস্ট, ওটা থেকে ওটা ইজ দ্য অনলি ওয়ে টু গ্রো, যেটা আমি বিশ্বাস করি।
0: কেয়া বাত। শিউলি দেববর্মা লিখছেন, সুমধুর কণ্ঠ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ শিউলি দেবী। স্নিগ্ধা পাল লিখছেন,
1: কিছু কিছু কথা, কোনটা
0: কিছু কিছু কথা? হ্যাঁ প্লিজ সিং কিছু কিছু কথা। একজন বন্ধু রিকোয়েস্ট করেছেন কিছু কিছু কথা, শুভমিতার একখানা গান বোধহয়, খুব সম্ভবত আমি যদি ভুল না করে থাকি,
1: এটা আই থিঙ্ক অরিজিত সিং,
0: অরিজিত সিং, ইয়েস অরিজিত সিং,
1: কিন্তু আমি আমি গাইবো শুভমিতা ম্যামের একটা গান।
0: কেয়া বাত, আসলে আমাদের এত প্রিয় একজন শিল্পী শ্রীজয়ারও নিশ্চয়ই ভীষণ কাছের, ভীষণ।
1: আমার মনে আছে আমি ছোটবেলা ওনার লাইভ পারফরমেন্স দেখেছিলাম আগরতলায় যখন করেছিল, কি অসাধারণ। আমি
0: আমাদের সঙ্গে হয়তোবা শুভমিতার পরিচয় 90s কিডস এর সঙ্গে, দেখেছো কি তাকে, সেই নীল নদীর ধারে
1: দেখেছো কি তাকে, আমি অনেকগুলো গান পারি অ্যাকচুয়ালি ওনার, আমি শিখেছি, দেখেছো কি তাকে, বৃষ্টি
0: বৃষ্টি
1: বৃষ্টি, তারপর মেবি আজকে বৃষ্টি গাইতে পারি।
0: কেয়া বাত, বৃষ্টি হবে কিনা জানি না, বৃষ্টি বৃষ্টি ভাব চলছে, বর্ষাকাল চলছে, আর সেই তারই মধ্যে শ্রীজয়া বলছে যে একটা বৃষ্টির গান হোক, অবশ্যই হবে। আর পাশাপাশি এখন ওই যে বন্ধু রিকোয়েস্ট করেছেন কিছু কিছু কথা, চলুন শোনা যাক।

0: ধন্যবাদ ধন্যবাদ।
1: অসাধারণ অসাধারণ অসাধারণ। আর যিনি রিকোয়েস্ট করেছিলেন আমাদের বন্ধু
2: স্নিগ্ধা পাল পশ্চিম ত্রিপুরা থেকে, সে নিশ্চয়ই খুশি হয়ে গেছে, তাই না?
0: একদম, আশা করি আমি।
2: আচ্ছা, ঠিক এরকমই ছোট ছোট কিছু বিষয় নিয়ে আমরাও খুব খুশি হয়ে যাই যখন নিজের পছন্দের নিজের কমফোর্ট জোন আমরা পেয়ে যাই। আর ঠিক তেমনি এবার আমরা একটু জানতে চাইব শ্রীজয়াকে, একটু তার কমফোর্ট জোনগুলো। তো চলুন একটু জানি। এটা যদি একটু র্যাপিড ফায়ার টাইপ হয় শ্রীজয়া?
0: হ্যাঁ হ্যাঁ, চলো।
2: আই হোপ এক্সাইটেড
0: এক্সাইটেড ভয় লাগছে, বাট চলো চলো।
2: ব্ল্যাক এন্ড হোয়াইট না কালারফুল?
0: কালার।
2: সকাল না রাত?
0: সকাল।
2: মুম্বাই না ত্রিপুরা? এটা একটু ভাব না।
0: দুটোই ডিপেন্ড করে মা বাবা।
2: স্টেজ না স্টুডিও?
0: স্টেজ।
2: কেয়া বাত, এই প্রশ্নে আসবো, এটাকে আর একটু বেশি করে আমরা জানবো। নিজের গান নাকি শ্রোতাদের জন্য গান?
0: এটা দুটোই।
2: এক কথায় যদি বন্ধুকে ডিফাইন করতে হয়?
0: সাপোর্ট, আন্ডারস্ট্যান্ডিং।
2: স্ট্রাগলকে ডিফাইন করতে হয়?
0: গ্রোথ।
2: কেয়া বাত, শ্রীজয়ার সঙ্গে এই র্যাপিড ফায়ারটা খেলে আমার এখন পর্যন্ত, আমি যতজনের সঙ্গে খেলেছি আমার বেস্ট লেগেছে। থ্যাংক ইউ সো মাচ শ্রীজয়া।
0: আমি খুব ভয়ে ভয়ে ভয়ে ভয়ে আনসার দিয়েছি, মজা লেগেছে।
2: আই থিঙ্ক সমীরণ আর তোমারও ভীষণ এনজয় করেছে। আরেকটা খেলা যেতে পারে, কিন্তু তার আগে গানে চলে যাই, শুভমিতার গান।
0: হ্যাঁ, শুভমিতার গান গাইবো। বৃষ্টি গাই?
2: চলো।
0: এক সেকেন্ড, আমি বৃষ্টির লিরিক্সটা বের করি
2: একদম, আর ততক্ষণে আমি একটু কমেন্টগুলো পড়ে দিই। শিবাশিস গোস্বামী, শিবাশিস দাও লিখছেন শুভমিতার গান। অর্ঘ্য সাহা লিখছেন কি ভালো। অঙ্কিতা রায়, অঙ্কিতা সিংহ রায়, অঙ্কিতা দি লিখছেন বাহ দারুণ, থ্যাংক ইউ। সৌরদীপ গুণ লিখছেন খুব সুন্দর, ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ গুণ। লিখছেন আর জে শর্মিষ্ঠা দাস, ধন্যবাদ। আরও একজন বন্ধু রয়েছেন, দেখি একটু কথা বলা যায় কি না, চেষ্টা করি আমরা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বন্ধু, শুনতে পাচ্ছেন আমার কথা?
3: হ্যাঁ কথা শুনতে পাচ্ছি।
2: কে বলছেন আপনি? হ্যালো,
3: আমি কি গানটি ফ্রিতে শুনতে পারবো?
2: গান শুনতে চাইছেন? কোন গান শুনতে চাইছেন? আপনি অনুষ্ঠান শুনছেন আমাদের? আপনি কি অনুষ্ঠান শুনছেন? শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান না শুনে কথা বললে তো হবে না, কি অনুষ্ঠান চলছে সেটা শুনতে হবে, আর তবেই আপনারা ফোন করতে পারবেন, না হলে কিন্তু ফোনে কথা বলা যাবে না। তো এই মুহূর্তে গানে চলে যাই।
0: হ্যাঁ চলো।

0: কথায় বলে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, আর আমরা যদি বলি বৃষ্টি হোক বা না হোক আজ বর্ষা, তাহলে একেবারে মানে কি বলবো, বর্ষা ছুঁয়ে যাবে আমাদেরকে। কারণ বর্ষাতে রয়েছি আর অসাধারণ একখানা বৃষ্টির গান গাইল শুভমিতার কণ্ঠে। এই গানটি আমাদের বড্ড বেশি প্রিয়, আজ থেকে সৃজয়ার কণ্ঠেও এই গানটি আমাদের কাছে বড্ড বেশি প্রিয় হয়ে উঠল।
1: থ্যাংক ইউ, গানটা আমার এত এত ভালো লাগে, এত সুন্দর কম্পোজিশন লেখা,
0: অসাধারণ।
1: আর শুভমিতা ম্যাম যা গিয়েছে, আমি যখনই গাই ওনার গানটা না আমার কানে বাজে,
0: ঠিক
1: এত এত অসাধারণ,
0: সত্যি তাই। আচ্ছা সৃজয়া, বৃষ্টি কতটা ভালো লাগে
1: সত্যি বলবো?
0: একদম
1: বৃষ্টির গান গাইতে খুব ভালো লাগে, বৃষ্টিটা সেরকম ভালো লাগে না।
0: কাজে বেরোনোর সময় বাধা পড়ে যায়।
1: হ্যাঁ, কাজে বেরোনোর সময় খুব অসুবিধা হয়ে যায়, ঘর থেকে খুব মজা লাগে, ঘর থেকে বৃষ্টি দেখতে বৃষ্টির শব্দ শুনতে ভীষণ পছন্দ।
0: তাহলে পছন্দের সিজন কি
1: আমার? অটম।
0: হুম,
1: আমার খুব পছন্দ ঠিক দুর্গাপূজার আগের টাইমটা,
0: একেবারে
1: যখন একদম
0: পেঁজা তুলোর মতো মেঘ।
1: আমার অ্যাকচুয়ালি সূর্য খুব ভালো লাগে, আমি খুব বড় ফ্যান, একদম ক্লিন স্কাই, নীল আকাশ, সাদা মেঘ,
0: ঠিক ঠিক
1: সুন্দর, একদম কালারফুল পেন্টিং যেরকম হয় আমার লাগে। আমি ইনফ্যাক্ট বলি সবাইকে যে সূর্য যেমন আমার চার্জার, আমি আমি চার্জ হয়ে যাই আমি যখন একটা সুন্দর দিন দেখি।
0: ঝলমলে দিন আমাদের মনটাও ঝলমলে করে তোলে, আর বেশি করে তোলে সৃজয়ার মনটাকে ঝলমলে। তো সৃজয়া, এই যে অটম ভালো লাগে, আর পাশাপাশি রয়ে গেছে দুর্গা পুজো,
1: অটম স্প্রিং,
0: একদম। আর ঠিক তেমনি আমাদের বাঙালিদের আর্ট অ্যান্ড কালচার আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের জীবনে খাওয়া দাওয়া যেমন ইম্পর্টেন্ট, আমাদের আর্ট অ্যান্ড কালচার আমাদের কাছে ততটা ইম্পর্ট্যান্ট। বাঙালি ঐতিহ্য, বাঙালিয়ানা, একেবারে ষোলো আনা বাঙালিয়ানা, আর সেখানে দুর্গাপুজো অন্য মিনিং রাখে।
1: একদম,
0: দেখতে দেখতে আমাদেরও কাউন্টডাউন শুরু হয়ে যাচ্ছে, দুর্গাপুজো চলে আসছে,
1: খুব এক্সাইটেড।
0: ছ মাস কাটিয়ে ফেলেছি এখন, কিন্তু আর সহ্য হচ্ছে না, এক একদিন করে ভাবছি এই তো জুলাইয়ে রয়েছি, তারপরে এই অগস্ট, আর অগস্টে এলেই মানে এই রথের দড়িতে টান পড়লেই নাকি বলা হয় যে মা দুর্গা চলে আসেন, তাই না?
1: অগস্ট মিড থেকে লাগে এবার তো এসে,
0: এবার তো এসে মোটামুটি একটু ওই রথযাত্রাটা চলে এলো, তারপরে একে একে ফেস্টিভ চলে আসে।
1: আমিও যাই, কিছু হয়ে যায় আমি দুর্গাপুজোয় বাড়ি আসি আসি। আমার মনে হয়
0: সেই প্রশ্নেই যাচ্ছিলাম যে দুর্গাপুজোতে মুম্বাই না ত্রিপুরা?
1: 100% বাড়ি, 100%

0: আমার 2 বছর আগে আমি দুর্গাপুজো মিস করেছিলাম, কারণ আমার একটু কাজ এসে পড়েছিল। আর কোনোবার মিস করবো না, কোনোদিন মিস করবো না আমি দুর্গাপুজো। আমি দরকার হলে আমি ষষ্ঠীর দিনই আসি, দশমীর দিন চলে যাই আবার, কিন্তু ওই 4টে দিন আমি থাকবোই থাকবো।
1: আর ওই 4টে দিন মা দুর্গাকে অঞ্জলি দেওয়া থেকে শুরু করে মা দুর্গার মূর্তি দেখা, প্যান্ডেল হপিং আর পাশাপাশি পেট পুজো,
0: একদম তখন আমি অনেক খাই।
1: আর তার সাথে সাথে তোমার কাছে এই যে ফেস্টিভ্যালস, সেই কথাটাকে যদি একটু ডিফাইন করার হয় অন্যভাবে, তুমি কিভাবে করবে?
0: আমার আমার টু বি অনেস্ট, সবসময় ছোটোবেলা থেকেই আমি ফেস্টিভ্যালে দুর্গাপুজোর সাথে স্পেশালি কেন কানেক্ট করতে পারতাম, কারণ তখন আমরা প্রোগ্রাম করতাম অনেক। তো দুর্গাপূজা মানেই সেই রাত রাত জেগে অনেক ছোটোবেলা থেকে স্টেজে গান গাওয়া, ওটা ছিল আমার ফেস্টিভ্যালের মিনিং ছোটোবেলায়। যে ও দুর্গাপূজা এসে পড়েছে, এখন তো 2 মাস ডিসেম্বর অবধি ডেইলি শো থাকবে, সেটা আমার ফেস্টিভ্যালের সেলিব্রেশন। এখন সেই এক্সপিরিয়েন্সটা হয় না, বাট তবুও আমি না সব ফেস্টিভ্যালই ট্রাই করি গান দিয়ে সেলিব্রেট করার। আমি ঘরেও যদি গণেশ চতুর্থী আমি করি আমার ঘরেই ছোট্ট করে, তো আমি গণেশ চতুর্থীর গান গাই, আমি বসে আমার ফ্রেন্ডসদেরকে ডাকি, সবাই মিলে একটু লাড্ডু মোদক বানাই খেলাম। তো ওইভাবে আই থিঙ্ক ফেস্টিভ্যাল হবে যেখানে সবাই মিলে নিজেদের মানুষ মিলে জিনিসটা সেলিব্রেট করার।
1: ক্যাবাদ, আর ওই যে বলে প্রত্যেকটা অনুষ্ঠান অসম্পূর্ণ থাকে নিজেদের মানুষ ছাড়া, সেটাই আমরা আবারও শ্রীজয়ের কাছে শুনলাম। আর সত্যিই তো তাই, আমাদের এই আজকের অতিথি অনুষ্ঠান যেমন আপনাদেরকে ছাড়া অসম্পূর্ণ, ঠিক তেমনি প্রত্যেকটা ফেস্টিভ্যালও আপনাদেরকে ছাড়াই অসম্পূর্ণ, কারণ নিজেদের মানুষ বলতে আমরা যাদেরকে চিনি তারা হচ্ছেন আমাদের শ্রোতা বন্ধুরা, তাই তো শ্রীজয়া? দর্শক শ্রোতাদের চাইতে বড় বন্ধু আমাদের আর কেউ নেই।
0: একদম ঠিক, একদম ঠিক।
1: তো এত ছোট্টবেলা থেকে স্টেজ করা, বিভিন্ন দুর্গাপুজোর অনুষ্ঠান করা, সময় বদলে গেছে, যুগ পাল্টে গেছে, তোমার কি মনে হয় কোথাও গিয়ে মঞ্চটাও বদলে গেছে?
0: অনেকটা অনেকটা আমি বলবো বদলেছে, কিন্তু আগেও যেটা মঞ্চের মেইন মোটিভ ছিল সেটা ছিল ভালো মিউজিক প্রেজেন্ট করা, আমি ভাবি ওটা সেটা এখনও আছে। যখনই তুমি মঞ্চে থাকো অ্যাজ অ্যান আর্টিস্ট, অডিয়েন্সও যেটা এক্সপেক্ট করে যে ভালো মিউজিক দিচ্ছ তুমি আমাদের, তো আই থিঙ্ক ওই জিনিসটা পাল্টাবে না কোনোদিন, আমি চাই না যেন ওই জিনিসটা পাল্টাক।
1: আমাদের বন্ধু ভীষণ ব্রাইট, ভীষণ অপটিমিস্টিক, সেটা আমরা কথা বলতেই বুঝে গেছি, কারণ এত এত পজিটিভ কথা বলছে সে, আমরা নিজেরাও ভীষণ ভীষণ বেশি পজিটিভ হয়ে যাচ্ছি। তো শ্রীজয়া, যখন একা থাকো ভীষণ কাজের প্রেশার থাকে, কিন্তু তারপরেও ভীষণ টায়ার্ড, কখনো কখনো বড্ড বেশি মন খারাপ হয় অজানা কোনো কারণে, আমাদের যদি সঙ্গে থাকে সেটা হচ্ছে গান, কি ধরনের গান তখন বেশি গাও মন খারাপের দিনগুলোতে?
0: তখন তখন না আমি আমি এমনি কিছু তানপোড়া চালিয়ে আমি এমনি গাই আমার মনে যা আসে, তখন আমি কোনো পার্টিকুলার কোনো রাগ নিয়ে বসি না বা কোনো গান নিয়ে বসি না, আমি বাস মন থেকে যেটা আসছে ওটাই করতে থাকি। আমি
1: এই মুহূর্তে মনে কি আসছে এখন তো শ্রীজয়া খুব খুশি,
0: এখন আমি খুব খুশি, এখন আমার মাথায় ঘুরছে আর কি মজার গান গাওয়া যায়, একটু ডিফারেন্ট, যেগুলো আমি অলরেডি গেয়ে ফেলেছি ওটা আমি ভাবছি যে আর কি মজার গান গাওয়া যায়।
1: চলো এখানে মজার গান হয়েই যাক এই মুহূর্তে,
0: চলো ঠিক আছে
1: এখানে অসাধারণ গান এবার শুনবো শ্রীজয়ের কাছ থেকে। হ্যাঁ, আমি জানি আমাদের মনটা যেমন ফুরফুরে হয়ে উঠছে গানে গানে, ঠিক তেমনি আপনাদেরও রবিবারটা বেশ ফুরফুরে হয়ে উঠেছে, তাই ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের তরফ থেকে, আমরা আপ্রাণ চেষ্টা করি আপনাদেরকে ভালো রাখার, আর তাই একটুখানি আমাদেরও অধিকার থাকে আপনাদের কাছে, তাই না? তো তাই আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যে ভিডিওটি আপনারা দেখছেন সেই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার ফেসবুক প্রোফাইলে, তাহলে আপনার বন্ধুদের কাছেও সেই ভিডিওটি চলে যাবে আর তারাও আমাদের আকাশবাণী এবং উজ্জয়ন্ত পরিবারের অংশ হতে পারেন। আর পাশাপাশি তো আপনারা রয়েছেন যাদের ছাড়া আমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা অনুষ্ঠান অসম্পূর্ণ, তাই সম্পূর্ণতা দেওয়ার জন্য একেবারে শেষ অবধি আপনাদের চাই। বর্তমানে গানে ফিরে যাই।

0: এরপরে বলা যায় কি আমাদের মন খারাপ রবিবারটা বড্ড বেশি বোরিং একদম নয়, কারণ রবিবারটা একেবারেই জমে উঠেছে শ্রীজয়া।
1: থ্যাংক ইউ।
0: আর এই অর্থে শ্রীজয়ার থেকে একটু জানতে হবে তো, আকাশবাণীর সঙ্গে যেহেতু সম্পর্কটা অনেক পুরনো, সেই ছোট্টবেলা থেকে কাকলি অনুষ্ঠানের মধ্য দিয়ে আর এখন আজকের অতিথির চেয়ারে, কেমন লাগছে সেই যে ট্রান্সফরমেশনটা, ছোট্ট থেকে হঠাৎ করে বড় হয়ে গেলাম?
1: প্রথম তো কলিং এর সিস্টেম আছে, আমরা লাইভ সবাই আমাদের দেখতে পাচ্ছে, খুব মজা লাগছে আমার, তুমি দেখে বুঝতে পারছো আমি খুব খুশি। আর তোমাদের সবাইকে থ্যাংক ইউ আমাকে আজকে বলার জন্য, আমার অনেক সৌভাগ্য যে আমারও এই টাইমে আমি এসেছি, যে এখানে আমি আজকে গান গাইতে পারছি। সো থ্যাংক ইউ ভেরি ভেরি ভেরি মাচ। আর অসাধারণ লাগছে একদম, সেই সেই ছোট্টবেলা যে গান গা, তুমি দেখছো আমি অনেক মজা করে গান গাইছি, এটা আমার স্টেজ মাইক্রোফোন এখন, তো অনেক অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
0: আচ্ছা শ্রীজয়া, এই যে অসম্ভবভাবে নিজে এনজয় করে গান গাওয়া আর পাশাপাশি গান শেখানো, গান তৈরি করা, গান পৌঁছে দেওয়া মানুষের কাছে, সেটাও দায়িত্বটা রয়েছে, তো নিজের হ্যাপিনেস ভার্সেস দায়িত্ব পালন, সেটা যখন চলে আসে তখন কিছু কিছু ক্ষেত্রে আমরা দায়িত্বের দিকে ঝুঁকে যাই, কখনো কখনো মনে হয় যে না একটু সেলফিশ হয়ে নিজের পছন্দটাকেও গুরুত্ব দেই, তো এই যে একটা দোটানা, এই দোটানা

0: তোমার প্রায়োরিটি কোনটা?
1: আই থিঙ্ক ব্যালেন্স। ব্যালেন্স ছাড়া আমি বিশ্বাস করি কোনো কিছুই এক্সট্রিম ভালো না, জীবনে যাই করতে যাই। এটা শুধু মিউজিকের ক্ষেত্রে না, আমি বিশ্বাস করি যেটাই আমরা করছি, কাজ হোক, ওয়ার্কআউট হোক, ঘোরাঘুরি হোক, সব কিছু ব্যালেন্সে থাকা উচিত। তো আমিও যেমন যখন মজা করি, আমি আমি কাজ শেষ করে মজা করি। আমি জানি যে আমার কাজ শেষ, এখন আমি মজা করবো, কারণ আমার কাজ শেষ, তো আমার কোনো ওটার টেনশন থাকবে না। যে কথাটা তুমি বললে যে গান শেখানো, আমি অ্যাকচুয়ালি এখনও গান শেখাতে খুব এনজয় করি। আমার কিছু ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আছে যাদের আমি অনলাইনই শেখাই, এখন অফলাইন ক্লাস আমি নিচ্ছি না, আমরা খুব মজা করে ক্লাস করি। এবার আমি আমিও যেহেতু আমি বললাম প্রথমেই যে আমি বম্বে এসেছি নিজের ওপর কাজ করতে, তো আমি পুরোপুরি নিজেকে ক্লাসে ঢুকিয়ে ফেলি না। আমি একদিন বা দুদিনই ক্লাস করি, কারণ ওটাও আমার ব্যালেন্স যে আমি পুরো দিন ডেলি ডেলি ক্লাস করব না। তো আই থিঙ্ক ইয়েস, ব্যালেন্স থাকাটা আমাদের জীবনে ভীষণ ভীষণ
0: দরকার। এবং যারা স্বপ্ন দেখছে যে আমরাও সৃজয়ের মতো বাইরে যাব, মুম্বাইতে যাব, কাজ করব, গান নিয়ে কাজ করব, বা কোনো বড় সিটিতে গিয়ে এরকম গান নিয়ে কাজ করব, তাদের উদ্দেশ্যে কি বলবে, কোন স্টেপে তারা এগোবে?
1: আই থিঙ্ক প্রথমে পড়াশোনাটা খুব ইম্পর্টেন্ট। যারা যারা ছোট, যারা টেনতে, আমি অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমাকে একটা একজন মেয়ে টেক্সট করেছিল, সৃজা দিদি তুমি তো গেছো বাইরে। এর আগেও দু তিনজন মানুষ আমাকে জিজ্ঞেস করেছিল যে আমিও বাইরে যেতে চাই, কিভাবে যাব, কি করব। তো পড়াশোনাটা খুব ইম্পর্টেন্ট, কারণ তুমি যদি গান নিয়েও পড়াশোনা করতে চাও, আমি বিশ্বাস করি যে ওটার আগে তোমার একটা কারোর গুরুর কাছে যাওয়া উচিত, যেন তুমি তোমার পোটেনশিয়ালটা বুঝতে পারো।
0: একদম একদম,
1: ওটা খুবই ইম্পর্টেন্ট। এরপর তুমি আগের স্টেপটা নাও, ডিপেন্ডিং অন ইয়োর ফ্যামিলি সিচুয়েশন, তোমার মা বাবা কিরমভাবে সাপোর্ট করছে, তোমার তুমি কি অ্যাকচুয়ালি পুরো জীবন সেই মিউজিকটা নিয়ে তুমি থাকতে পারবে, এই সব কিছু ভেবেই তুমি আগে বেরো। কিন্তু আমি বিশ্বাস করি যদি স্বপ্ন দেখো তাহলে গিভ আপ করবে না, নিজেকে চান্স দেবে। চান্সের আগে যদি তুমি ট্রাই করার আগেই বলো যে ও আমি তো পারলামই না, তাহলে কিভাবে হবে? তুমি এটলিস্ট ট্রাই করেছো, ওটাই সাকসেস। তুমি ট্রাই করেছো, তুমি তোমার বেস্ট দিয়েছো, ওটা থেকে বড় আর কিছু হতে পারে না, তুমি অলরেডি উইনার ওখানে।
0: অসাধারণ একখানা কথা বললো যে স্বপ্ন দেখতে হবে প্রথম, স্বপ্ন যদি নাই দেখি তাহলে কি করে হবে, আর স্বপ্ন দেখে স্বপ্নটাকে সঙ্গে করে নিয়ে এগোতে হবে। তো সেক্ষেত্রে সৃজয়া, একটা প্রশ্ন তো চলেই আসে যে সাকসেসের পেছনে কোনটা বেশি ইম্পর্টেন্ট, পরিশ্রম নাকি ভালোবাসা?
1: একটু লাক ও আবার যেটা আমি বললাম, অবভিয়াসলি আমি আমি তো অনেক স্বপ্ন দেখি, অনেক স্বপ্ন দেখি, আর আমার লাগে সব পুরো হয়ে যাবে। আমার লাগে আমার যা যা স্বপ্ন আমি দেখেছি সব পুরো হয়ে যাবে,
0: কারণ সেই পথে এগোচ্ছে একদম সিস্টেম্যাটিক্যালি, তাই তো?
1: হ্যাঁ,
0: পরিশ্রম এভাবেই করতে হবে।
1: কিন্তু যদি নাও হয়, যদি আমার যে সব স্বপ্ন আছে, আমি জানি 10টা স্বপ্নে যদি 5টাও পুরো হয়, আমি তবু অনেক খুশি থাকবো যে আমি তো লাস্ট এন্ড অব দ্য আমি ট্রাই করেছি।
0: ঠিক,
1: আমি কোনোদিন হার মানিনি, আমি চেষ্টাটা করেই চলেছি। তো এবার যদি আমার একদমই 10টার স্বপ্নের মধ্যে 10টাই পুরো না হয়, আমি দুঃখ পাবো না, কারণ আমি আমি আমার বেস্ট দিয়েছি।
0: একদম,
1: তো ওটাই আমার আর্টিস্ট হিসাবে ওটা আমার স্যাটিসফ্যাকশন।
0: কেউ বাদ, আর ছোটবেলায় যেহেতু গান নিয়ে একেবারে বেড়ে ওঠা, পাশাপাশি একই সঙ্গে সাইমালটেনিয়াসলি পড়াশোনাটাকেও ভীষণ প্রায়োরিটি দিয়ে সে করেছে, প্রচণ্ড ব্রাইট একজন স্টুডেন্ট ছিল কিন্তু সৃজয়া, তো এখনও আছে যেহেতু গান নিয়ে তার পড়াশোনা চলছে। তো সৃজয়া, কখনো মনে হয়েছে যে না আমি সিঙ্গার না হলে আমি ওইটা হব? সেই ওইটা কোট আনকোট কি হবে?
1: ভেটেরিনারি ডক্টর।
0: ওকে,
1: কারণ আমার অ্যানিমেলসদের জন্য প্রচণ্ড ভালোবাসা। ওরা কথা বলতে পারে না, কিন্তু আমি আমি ওদের জন্য অনেক কিছু করতে চাই। কিন্তু এবার আমার স্বপ্নটা ভাঙেনি, ভেট না হতে পারলেও আমি স্টিল আমি এত বড় সিঙ্গার হতে চাই, যেন আমি ওদের জন্য শেল্টার করতে পারি। তো ওটা আমার গোল রয়েছে, যেটা আমার লাগে যে খুব তাড়াতাড়ি পুরো হবে।
0: আমাদের বেস্ট উইশেস অলওয়েজ আছে তোমার সঙ্গে, শুভেচ্ছা নিরন্তর থাকবে, আর পাশাপাশি এবারে একটু সুরের জাদুতে আমাদেরকে ভরিয়ে তোলো।
1: ঠিক আছে,
0: এবার কি গান শুনবো বলো?
1: এবার ভাবছি বাংলা শুনবে কি?
0: তোমার ইচ্ছে।

0: তোমার হাতে বৈঠা দিলাম, এবার তুমি হাল ধরো নাবিক। চলো
1: ভুলে গেছি,
0: ছন্দে ছন্দে গানে গানে, তাই তো?
1: হ্যাঁ
0: চলো, হয়ে যাক।

0: কি অসাধারণ একখানা গান, আর কি অসাধারণ শুনলাম আমরা। বাবা দিতেই হয়, আর পাশাপাশি জানাতে হয় যে এই গান আমাদেরকে কতটুকু ভালো করে দিচ্ছে। আমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা আর শুভেচ্ছা তোমাকে, কারণ তুমি নিজেও হয়তো বা বুঝতে পারছো না যে আমাদের রবিবারটা কত বেশি আনমনে হয়ে গেছে, কত বেশি ফুরফুরে হয়ে গেছে।
1: আমার আমারও যে দিনটা, আমার কত যে ভাল লাগছে, আমার মনটা কতটুকু খুশি আমি বলে বোঝাতে পারবো না।
0: এই রবিবারের অপেক্ষায় শ্রীজয়া আমরা লিটারালি অনেকদিন ধরে থাকছি, কেননা আমাদের এই আজকের অতিথি অনুষ্ঠান নতুন নতুন বন্ধুদের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেয়, আর এই দু ঘন্টা সময়ের জন্য আমরা গোটা সপ্তাহ ধরে অপেক্ষা করে থাকি, কারণ তাদের গল্পে গানে আড্ডায় আমরা ভেসে যাব।
1: এটা একটা ভীষণ ভালো ইনিশিয়েটিভ যে এফএম উজ্জয়ন্ত নিয়েছে, ভীষণ অসাধারণ যে আমাদের মতো আর্টিস্টদেরও একটা অপরচুনিটি দিচ্ছ তোমরা, যে এখানে এসে এতজন মানুষকে গান শোনানোর, তোমার সাথে এত সুন্দর তুমি হোস্ট করো, অসাধারণ, তোমার হাসিটা এত মিষ্টি,

0: তোমাকে দেখেও অনেক খুশি লাগছে, সো থ্যাংক ইউ। এটা প্রবাবলি আমার এবছরের ওয়ান অফ দ্য বেস্ট সানডেজ।
1: থ্যাংক ইউ সো মাচ। আর পাশাপাশি বাঙালিরা অপেক্ষাই করে থাকে রবিবারের একটু ছুটি,
0: হ্যাঁ,
1: একটু মাংস ভাত, একটু ভাত ঘুম, আর অনেকটা ঘুম,
0: অনেকটা ঘুম,
1: অনেকটা ঘুম। তো তার বাইরে আরও অনেক কাজকর্ম থাকে, সবটাই আমরা করি, তো নিজেদের এক একটা রবিবার এক এক রকম হয়। তো শ্রীজয়ের রবিবারগুলো কেমন থাকে, ত্রিপুরাতে কেমন থাকে আর বোম্বেতে কেমন থাকে?
0: ত্রিপুরায় তো খাই অনেক খাবার,
1: সেই একদম ওই মাছে ভাতে বাঙালি যেটা, সেটাই হচ্ছে ত্রিপুরাতে।
0: তো খাবার অনেক, খাবার দাবার, ত্রিপুরা আসলে আমি ঘুমোয়ও অ্যাকচুয়ালি, আর আমাকে না কিচ্ছু করতে দেয় না ঘরে আসলে, কারণ ওরা বলে তুই ওখানে একা থাকিস, এখানে আমাকে জল ভরে খেতে দেয় না, সবকিছু করে দেবে,
1: সব রেডি,
0: হ্যাঁ একদম, আমি পুরো কুইন, এখানে কিচ্ছু করতে দেওয়া হয় না। আমার এখানে সানসেট দেখতে খুব পছন্দ হয়, গতকাল আমি বেরিয়েছিলাম সানসেট দেখতে, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমার সানসেট, তো এখানে থাকলে আমি মাঝে মাঝে ঘুরতে যেতে পছন্দ করি, সানসেট দেখতে, স্পেশালি চা বাগানে। আর আজকাল বোম্বেতে অ্যাকচুয়ালি একটু ডিফারেন্ট হয়ে গেছে আমার উইকেন্ডসটা, কারণ আমি পারফর্ম করছি অলমোস্ট এভরি উইকেন্ড, তো পুরো দিন আমি আমার কাজ করি, আমার প্র্যাকটিস ট্যাকটিস শেষ করে তারপর আমি গিগে যাই, পারফর্ম করি, এসে পড়ি, তো মজা মজা,
1: পুরোটাই রবিবার মজা, তাই
0: মজা।
1: আর এই রবিবারটা আরও অনেকের মজা হয়ে গেছে, কি করে মজা হয়ে গেছে কমেন্টগুলো পড়ে দিই তাহলেই বুঝতে পারবে। রীতা বর্মন, রীতা দেববর্মন লিখছে, অপূর্ব কি যে ভালো গাইছে, আমার খুব প্রিয় শ্রীজয়া। রবীন্দ্রকুমার লিখছেন, গুড আফটারনুন, ভেরি নাইস। পূজা গোস্বামী চক্রবর্তী লিখছেন, বাহ দারুন পিয়া, ব্যাঙ্গালোর থেকে তোর গানগুলো এনজয় করছি।
0: থ্যাংক ইউ পূজা দিদি, পূজা দিদি হারসেলফ ইজ আ বিউটিফুল সিঙ্গার ত্রিপুরা থেকে।
1: পূজা দিদি এসে আমাদের আজকের অতিথিতে গান করে গেছে, পূজা দিদি অসাধারণ গান করে গেছে,
0: অসাধারণ, আমি সব অসাধারণ কিছু গান শুনে গেছি,
1: একদম একদম একদম। শিবাশিষ গোস্বামী লিখছেন, আরো একটা শুভমিতার গান হোক, তোমার গলায় ভালো মানায় ওনার কণ্ঠের গানগুলো, সূর্য কিন্তু একটাই হোক তাহলে।
0: আচ্ছা, আমার খুব পছন্দের গান তাই হবে,
1: তাহলে হচ্ছে। সুমিতা দেব লিখছেন, দারুণ শ্রীজয়া, খুব ভালো থেকো, অনেক ভালোবাসা ও আদর তোমায়। সবিতা রায় লিখছেন, অনেক সুন্দর গান করলো। ঋতিকা লিখছেন, বাহ দারুণ অনুষ্ঠান। লায়ন তাপস গুপ্ত লিখছেন, শুভ বিকেল, অনেকদিন পরে এই অনুষ্ঠানে আবার লিসনার হয়ে আসলাম, আজকের আসর খুব সুন্দর ও আকর্ষণীয় হয়ে উঠেছে, ইতি টানছি তাপস গুপ্ত দক্ষিণ ত্রিপুরা জোলাইবাড়ি থেকে।
0: ধন্যবাদ,
1: আচ্ছা অসংখ্য ধন্যবাদ। মাহি সরকার লিখছেন, এভরিথিং ইজ সো গুড শ্রীজয়া, ভেরি সুইট ভয়েস অ্যান্ড ভেরি গুড ইয়োর ড্রেস ল্যাঙ্গুয়েজ, অ্যান অ্যামেজিং পারফরমেন্স, বেস্ট সিলেকশন সং, মাই বেস্ট উইশেস ফর ইউ।
0: থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ
1: শর্মিষ্ঠা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। গোপা চক্রবর্তী লিখছেন, বাহ। শ্যামলী দেববর্মা লিখছেন, সুপার। গোপা চক্রবর্তী লিখছেন, সুদিং ভয়েস। সমরেশ রায় লিখছেন, অপূর্ব। শর্বাণী দাস লিখছেন, এক্সেলেন্ট। নবমিতা সাহা লিখছেন, শ্রীজয়ার সেই ছোট্ট বয়স থেকেই তার গান শুনছি, খুব মিষ্টি গলা, মিষ্টি মেয়ে, ওর জীবনের সব স্বপ্ন পূরণ হোক। মাহি সরকার লিখছেন, ছন্দে ছন্দে গানে গানে, তার হিন্দি ভার্সন, রোজ রোজ ডালি ডালি, হ্যাঁ ঠিক। অনন্যা দাস লিখছেন, আহা কি চমৎকার অনুষ্ঠানের সাক্ষী রইলাম, অনেক অনেক ভালোবাসা রইল, অনেক ধন্যবাদ। সমরেশ রায় লিখছেন, এই গানটি যদি হয় বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, অনুরোধ রইল। আচ্ছা, যদি সম্ভব হয় শ্রীজয়া অবশ্যই শোনাবে। আর একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, দেখি কথা বলা যায় কিনা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, কে বলছেন বন্ধু? হ্যাঁ সুব্রত বাবু বলুন। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা
0: বুঝতে পারিনি, কোনটা, কোন গানটা?
2: দরবারি
1: রাগের।
0: আচ্ছা, গান গাইবো না, খেয়াল গাওয়াটা একটু ডিফিকাল্ট
1: যেহেতু ইনস্ট্রুমেন্টের প্রবলেম। অবশ্যই সঙ্গে থাকবেন, যেটা পসিবল হয় অবশ্যই শ্রীজয়া শোনাবে। ও কিন্তু ক্লাসিক্যালের ভয়েস আমাদের বলেছিল যে ক্লাসিক্যালের মধ্যে একটা ভয় ছিল, সেই ভয়টা কেটে গেছে,

0: কারণ ক্লাসিক্যাল নিয়ে সে আবার পড়াশোনা করেছে, কিন্তু তারপরে ওই ক্লাসিক্যাল মিউজিকের ক্ষেত্রে কিছু কিছু ইনস্ট্রুমেন্টাল সেটআপের দরকার হয় যেটা এই মুহূর্তে আমরা দিতে পারছি না। তার জন্য কিন্তু শ্রীজয়া আমাদের আজকের অনুষ্ঠানে একখানা অসাধারণ ভজন শুনিয়েছিল।
1: প্লাস ব্যাপারটা হলো কি, যখন একটা খেয়াল গাই আমাদের কাছে আজ সময় কম, আমার দু তিনটে গানও আছে যেগুলো আমি গাইতে চাইবো, তো অলরেডি অলমোস্ট 4:46 বেজে গেছে,
0: সময় কম, আমরা গানে গানে আরো বেশি সময়টা কাটাতে চাইবো।
1: সেটাই সেটাই সেটাই।
0: তাহলে চলো, নিজের গান বলছিলে, এখানে হয়ে যাক নাকি? কোন গান শোনাবে এবার বলো?
1: তেরে বিনা জিয়া যায় না।
0: ক্যা বাত, এই গানটিও তো আমাদের ভীষণ কাছের। কি কাছের নয় কি, আমি যে বললাম এই চেয়ারটা না ম্যাজিক চেয়ার,
1: এটা
0: এই চেয়ারটার আমরা নাম দিয়েছি ম্যাজিক চেয়ার।
1: কেন নাম দিয়েছি? তুই না করছি রেড রেড
0: একদম, কারণ যারা এখানে বসেন আমি জানি না কি করে ম্যাজিক করেই বুঝে যান যে আমাদের পছন্দটা কি, আর সেটাই হচ্ছে আজকে তোমার সাথেও। চলো অসাধারণ একখানা গান আমরা শুনবো এবার শ্রীজয়ার কণ্ঠে, কারণ সময় আর খুব বেশি হাতে নেই।

0: তেরে বিনা জিয়া যায় না, অসাধারণ অসাধারণ গান শুনছি একেবারে শুরু থেকেই, যখন শ্রীজয়া শুরু করলো আমাদের অনুষ্ঠানটি, আর এখন প্রায় শেষ মুহূর্তে এসেও যেই গানগুলো আমরা শুনছি, টেলিপ্যাথি বলুন বা বলুন তার ম্যাজিক, মিলে যাচ্ছে কিন্তু আমাদের পছন্দ কোথাও গিয়ে।
1: একদম
0: শ্রীজয়া, এবার যেটা জানতে চাইব, আমরা তোমার কাছ থেকে গজল শুনেছি, আমরা অসাধারণ কিছু গান শুনেছি, ভজন শুনেছি, স্বর্ণযুগের গান শুনেছি, কিন্তু এই মুহূর্তে আমার যেটা ইচ্ছে করে যে আমাদের প্রত্যেকের জীবনে কেউ না কেউ এমন বসে আছেন যাকে স্মরণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাই, তার

0: বলন বলন তার গায়কি সমস্ত কিছু আমাদের মনের মধ্যে ছাপ রেখে যায়। আর আমরা চাই আমি যদি তার মতো হতে পারতাম, আর তিনি হয়ে ওঠেন আমাদের জীবনের আইডল। তো শ্রীজয়ার জীবনের আইডলকে
1: সত্যি করে বললে আমার জীবনে কোনো পার্টিকুলার আইডল নেই যাকে আমি একদম ওনার, কারণ কি আমি আমি ভাবি আমি আমি, কিন্তু ইন্সপিরেশন যদি তুমি বলো আমার মা। মার অনেক জীবনে প্রবলেম এসছে কিন্তু কোনোদিন গিভ আপ করেনি গানটা নিয়ে, মিউজিককে কোনোদিন গিভ আপ করেনি। আমি ওরম হতে চাই। তো তো আমার মা ডেফিনেটলি আমার আইডল। আর আমি কিছু কথা বলতে চাইবো আগরতলার কৃষ্ণকলি দিদি, অনন্যা, তারপর কিষান, নিহারিকা, ওরা আমাকে অনেক অনেক অনেক ইন্সপায়ার করে, আর আমি ওদের অনেক বড় ফ্যান, সবসময় ছিলাম, ছোটবেলা থেকেই ছিলাম। তো ওরা আমাকে অনেক ইন্সপায়ার করে যে ওরাও আগরতলা থেকে কত কত ভালো কত দারুণ কাজ করছে। তো আই থিঙ্ক মানে আমাদের ত্রিপুরার নামকে একদম ওয়ার্ল্ড স্টেজে নিয়ে যাচ্ছে, সবাই এত সুন্দর গান গায়, আমি ওদের গান শুনি আর আমি প্রচন্ড বেশি ইন্সপায়ার হই।
0: কৃষ্ণকলি, কিষান, অনন্যা, ওরা তিনজনই এসে আমাদের অনুষ্ঠানে আজকের অতিথিতে অসাধারণ কিছু গান শুনিয়ে গেছে।
1: সবার ফ্যান, আমি সবখানে যাই, আমি ওদের গান শোনাই, দেখো আমার ত্রিপুরার, দেখো আমার ত্রিপুরার।
0: কি আবাদ! আর ওই যে বলে যে আমরা যা ভালোবাসি তাই কিন্তু রিফ্লেক্ট হয়ে আসে আমাদের মধ্যে যদি মন থেকে আমরা ভালোবেসে যাই। আর সেই শাহরুখ খানের বিখ্যাত ডায়লগ তো রয়েছে, তো ওই যে ডায়লগটা হিসেবেই বলি, আগর কিসি চিজ কো সচ্চে দিল সে চাহো তো পুরে কায়নাত তুমসে মিলানে কি কোশিশ মে রহ জাতি হ্যায়। তো সেই ইচ্ছেটা তোমার কি রয়েছে যেটা ফিউচারে হয়তোবা আমরা দেখতে পাবো একটা নতুন রূপে শ্রীজয়াকে?
1: গান করার, অবভিয়াসলি। আমার স্টেজে আমার পারফর্ম করতে ভীষণ ভালো লাগে, তুমি জানি না নোটিস করছেন, এটা এখন আমার স্টেজ, তো আমি এটা নিয়েই আমি আনন্দ করছি।
0: ঠিক ঠিক, আমার, আমি দেখছিলাম লেপেলটা যখন এখানে লাগানো ছিল তখন সে এতটা আনন্দ করেনি, যখন হাতে চলে আসছে দারুণ ভাবে এনজয় করছে।
1: তো আমার হাতে যখন মাইক এসে পড়ে তো আমি আমার জোনে চলে যাই।
0: এটা
1: আমি কিভাবে বলে বোঝাবো, আমি ট্রাই করব বলে বোঝানোর। তো আমরা মেডিটেট করি, মেডিটেট করলে বা আমরা ঘুমোই, ঘুমানোর স্টেটটা আমাদের আলাদা। আমি যখন গান গাই তখন আমি অন্য জায়গায় থাকি, মানে আমি এখানে আছি আমার শরীরটা, বাট আমার আমার যে মন, আমার মনটা, আমার সোলটা কোথাও অন্য জায়গায়, ওই জোনে থাকে যেখানে আমি শুধু গানটা গাইছি, এখানে আর কিচ্ছু আমি কিছু দেখছি না, কিচ্ছু ম্যাটার করে না।
0: আর এটাই হয়তো বা একজন মন থেকে চাওয়া শিল্পীর সব থেকে বড় পাওয়া, কারণ শ্রীজয়া মন থেকে শিল্পী হতে চায়, আর এটাই বোধহয় তার সব থেকে বড় প্লাস পয়েন্ট, তাকে এতটা অপটিমিস্টিক অ্যাটিটিউড দেওয়া।
1: এটা আছে, আমি স্টেজ, আমি অনেক পারফর্ম করতে চাই, অনেক বড় বড় জায়গায় পারফর্ম করতে চাই, অনেক মানুষের জন্য পারফর্ম করতে চাই, অনেক ভালো ভালো কজের জন্য পারফর্ম করতে চাই, যেন আমিও কোনো কজে হেল্প করতে পারি।
0: একদম,
1: আমি আমার যেরম গান পছন্দ আমি ওরম গান বানাতে চাই, যেন সবাই শুনতে পারে, আমি যা ফিল করি আমার গান শুনে, আমি চাই আমার অডিয়েন্সরাও যেন সেটাই ফিল করে। আমি মুভিতে গান গাইতে চাই, আমি আর কি করতে চাই, আর কি সব।
0: কিন্তু একটা জিনিস নোটিস করেছেন, প্রত্যেকটা বিষয়ে কিন্তু গান শব্দটা রয়েছে।
1: হ্যাঁ, আমি বললে আমি আর কিছু পারি না,
0: গান ভার্সেস শ্রীজয়া,
1: আর কিচ্ছু পারি না,
0: আর কিচ্ছু সেখানে আমাদের মনে হয় না পারাটাই ভালো। গানটাই ধরে রাখো আর গানে গানে বিশ্ব জয় করো, এই আমাদের শুভেচ্ছা থাকলো। তো শ্রীজয়া, আমরা শেষের দিকে এগোচ্ছি, এবারে গানে ফিরে যাই চলো।
1: ঠিক আছে,
0: এবারে কি গান শুনবো?
1: আই থিঙ্ক সূর্য।
0: হ্যাঁ, কে জানি অনুরোধ করেছিলেন আমাদের শ্রোতা বন্ধু, আমাদের শ্রোতা বন্ধু শিবাশিষ গোস্বামী, তিনি অনুরোধ করেছিলেন। সূর্য কিন্তু একটাই, যেভাবেই তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই। আর এখন হয়তোবা আমরা ইন্সপিরেশন নিয়ে কথা বলছিলাম, সেক্ষেত্রে এই গানটাও দারুণভাবে কাজ করে। গান কিন্তু মেডিসিনের কাজ করে, যখন মনে হয় হেরে যাব তখন শুভমিতার এই গানটি আমাদের মনে করিয়ে দেয়, হয়তোবা আকাশ কালো, হয়তোবা আকাশে মেঘ জমে আছে, কিন্তু সূর্য একটাই রয়েছে আমাদের। সকালটা নানাভাবে দেখলেও সূর্য সেখানে রয়েছে, তাই চলুন অসাধারণ এই গানটি শোনা যাক।

0: অসাধারণ অসাধারণ অসাধারণ। আর সেই অসাধারণ কথাটার রেশ রেখেই বলবো যে এভাবেই অসাধারণ অসাধারণ গান তুমি গেয়ে চলো আজীবন, আর সুরে সুরে আমাদেরকে তুমি জয়ী করে রাখো।
1: চেষ্টা থাকবে
0: একদম। খুব ভালো থেকো শ্রীজয়া, অসংখ্য শুভেচ্ছা আর ভালোবাসা তোমার জন্য।
1: থ্যাংক ইউ সো মাচ আজকে আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য, এখানে এসে তোমাদের সবাইকে গান শোনানোর জন্য, এত সুন্দর বাজিয়েছে, থ্যাংক ইউ সো মাচ।
0: অবশ্যই দেখা হবে আরো একটি পর্বে আজকের অতিথির আগামী রবিবারে ঠিক বেলা ৩টে নতুন কোন অতিথিকে সঙ্গে করে নিয়ে। ততক্ষণ টিউন করে থাকবেন 101.6 মেগাহার্জে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। একটু দুটো সুরে সুরে যদি আমরা দুটো লাইন শুনি একেবারে শেষে, চল আর 2 মিনিট রয়েছে আমাদের হাতে, সেই 2 মিনিটে দুটো লাইন আমরা শুনবো শ্রীজয়ার কাছ থেকে, আর সেই সুরের রেশ রেখে আমরা বিদায় নিব আজকে।

0: অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রীজয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।
1: থ্যাংক ইউ
0: শ্রোতা বন্ধুরা, আবারও দেখা হচ্ছে আগামী রবিবার ঠিক বেলা 3টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চান্ত রয়েছে আরাধনা অনুষ্ঠানে। শুনছি ভগবানকে নিবেদিত কিছু গান, আরও কিছুটা সময় এই গানে গানে থাকবো আমরা। শুনতে থাকুন এফএম উচ্চান্ত।

শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চান্ত, এবং এই মুহূর্তে আমরা যে অনুষ্ঠানে রয়েছি সেই অনুষ্ঠানের নাম আপনার পছন্দ আমার গান। আপনার পছন্দ আমাকে পৌঁছে দিতে ডায়াল করবেন 9485007172, 9485007172। আরও একবার বলে দিচ্ছি 9485007172, অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেও আপনাদের পছন্দ জানাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965, 9402169965। তাই পছন্দের জন্য অপেক্ষা করে আছি, আপনারা পছন্দ জানাবেন, আর একে একে গান শোনানোর দায়িত্ব আমার কাঁধে। ফোনের অপেক্ষায় রয়েছি, তো কিছু হোয়াটসঅ্যাপে মেসেজ চলে আসছে, ফোনও করবেন, জানাবেন আপনার অনুরোধ। আর এই মুহূর্তে একখানা ফোন চলে এসছে, দেখা যাক কে রয়েছেন সঙ্গে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে বন্ধু? আপনি কে বলছেন বন্ধু? হ্যাঁ হ্যাঁ বলুন, কোন গানটি শুনতে চাইছেন? ধন্যবাদ বন্ধু, শ্রীজয়ের কথা বলছেন আপনি, অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান, অবশ্যই আপনার পছন্দের গান শোনাবো আপনাকে। আরো একজন বন্ধু রয়েছেন, দেখি কে আছেন। হ্যালো।

0: কে বলছেন? হ্যালো,
1: হ্যাঁ
0: কে বলছেন
1: শুনতে
0: বন্ধু?
1: পাচ্ছি?
0: হ্যালো,
1: সুব্রত,
0: হ্যাঁ সুব্রত বাবু বলুন।
1: গান শুনবো ইয়ার বিনা চেন কাহারে।
0: ইয়ার বিনা চ্যান কাহারে, তাই তো? ঠিক আছে, সঙ্গে থাকবেন। আর কোনো গান আছে?
1: না,
0: আচ্ছা, ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, প্রথম গানটি না হয় আমার পছন্দের দিয়ে শুরু করি, দেখুন তো ভালো লাগে কিনা আজকের রবিবারের বিকেলে।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটি আমরা শুনলাম কুমার শানু এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে পাপিগুড়িয়া ছবি থেকে, এবং যিনি শুনতে চেয়েছিলেন আমাদের শ্রোতা বন্ধু লালন ঘরামি পশ্চিমবঙ্গ থেকে, তার পছন্দের গান আমরা শুনিয়ে দিলাম। আর এই মুহূর্তে আরও একজন বন্ধু অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে, দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার ম্যাম।
0: নমস্কার, কে বলছেন? সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, ডায়াল করবেন 9485007172, জানাবেন কোন গান শুনতে ইচ্ছে করছে, অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার পছন্দ। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো,
0: কে বলছেন?
2: অনিল বলছি, উজান বারিশালা থেকে।
0: কে বলছেন?
2: অনিল দেব্রমা।
0: অনিল দেববর্মা, অনিল বাবু বলুন, কি গান শোনাতে পারি?
2: চিলাপ চিলাপ থেকে গান হাম জিতনি বার দেঙ্গে।
0: হাম জিতনি বার
2: দেঙ্গে।
0: আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকবেন, শোনাবো আপনাদের পছন্দের গান। আর তাই তো আমাদের এই গানের অনুষ্ঠান আপনার পছন্দ আমার গান। এই মুহূর্তে যে গানটি শুনবো আমরা, সেই গানটি অনুরোধ করেছিলেন আগরতলা থেকে দেবী সেনগুপ্ত। দিয়ানিয়া ছবির একখানা গান তিনি শুনতে চেয়েছেন, সেই গানটি শ্যামল মিত্র এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আমরা যে অনুষ্ঠানে রয়েছি সেই অনুষ্ঠানটির নাম আপনার পছন্দ আমার গান। যে গানটি আমরা শুনলাম এই মুহূর্তে সাধনা সরগম এবং কুমার শানুর দ্বৈত কণ্ঠে, সেই গানটি শুনতে চেয়েছেন আমাদের শ্রোতা বন্ধু কণিকা দেবী টাকার জলা থেকে। তার পছন্দের গান আমরা শুনিয়ে দিলাম সাজন কি বাহমে ছবি থেকে। আর এই মুহূর্তে আরও একজন বন্ধু অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে, চলুন তার সঙ্গে কথা বলা যাক আর জানা যাক তার পছন্দটা কি। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো
0: হ্যালো, কে বলছেন বন্ধু?
1: অমল বসুমতারে, রাঙ্গাপাড়া শোনিতপুর আসাম থেকে।
0: নামটি আবার বলবেন?
1: অমল বসুমতারে।
0: হ্যাঁ অমল বাবু, বলুন।
1: কেমন আছেন দিদি?
0: আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
1: ভালো ভালো।
0: বেশ, বলুন কি গান শোনাতে পারি?
1: কুরুক্ষেত্র সিনেমা আছেন?
0: হ্যাঁ কুরুক্ষেত্র।
1: তাতে আপকা আনা দিল ধড়কা না এই গানটা শোনাই দেবেন।
0: ঠিক আছে, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকবেন, খুব ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, রবিবারের বিকেলে চায়ের কাপ হাতে নিয়ে যদি টিউন করা যায় নিজের পছন্দের গান, তাহলে কেমন লাগবে বলুন তো? দুর্দান্ত লাগবেন। বন্ধুরা অলরেডি কিন্তু তাদের পছন্দ আমাদেরকে জানাতে শুরু করে দিয়েছেন এবং শুনতেও পারছেন নিজেদের পছন্দের গান। তাহলে আপনি কেন দেরি করছেন? ডায়াল করুন 9485007172, 9485007172, আর জানান কোন গান শুনতে ইচ্ছে করছে, অবশ্যই সেই গান শোনাবো আমি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা। এই মুহূর্তে সুব্রত বাবুর পছন্দের গান শুনবো, তিনি শুনতে চেয়েছেন ইয়ার বিনা চ্যান কাহারে। হ্যাঁ, বাপি লাহিড়ির কণ্ঠে এই গানটি রইল তার জন্য সাহেব ছবি থেকে।

0: শ্রোতা বন্ধুরা, যে গানটি আমরা শুনলাম সেই গানটি অনুরোধ যিনি করেছেন তার নাম হচ্ছে বিধানবাবু। টাকার জলা থেকে অনুরোধ জানিয়েছেন হোয়াটসঅ্যাপে সাধনা সরগম এবং উদিত নারায়ণের কণ্ঠে আমরা শুনলাম এই গানটি। আর এই মুহূর্তে আরও একজন বন্ধু অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে, দেখি কথা বলা যায় কিনা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো,
1: হ্যালো,
0: কে বলছেন? ধূপছড়া থেকে অনিল দেব বর্মা। অনিল বাবু বলুন।
1: সুনীল
0: দেব বর্মা, আচ্ছা সুনীল দেব বর্মা বাবু বলুন। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান।
1: নমস্কার,
0: অবশ্যই আপনার পছন্দের গান বেজে উঠবে এফএম উজ্জয়ন্ততে। আর বন্ধুরা, আপনারাও যদি চান আপনাদের পছন্দের গান বেজে উঠুক এফএম উজ্জয়ন্ততে, তাহলে ফোন করতে হবে আমাদের নাম্বারে। আর যেই নাম্বারটি এখন একটু বদলে গেছে তবে খুব পরিচিত, 9485007172, এই নাম্বারে ফোন করবেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, কে বলছেন বন্ধু? কথা খুব কেটে কেটে আসছে, হয়তো আপনার নেটওয়ার্কে ভীষণ সমস্যা রয়েছে, একটু বাইরে এসে কথা বলুন। না বন্ধু, কথা শোনা যাচ্ছে না। আপনি বরং একটা কাজ করুন, যদি নেটওয়ার্কে সমস্যা থাকে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ করে জানান কোন গান আপনার শুনতে ইচ্ছে করছে, অবশ্যই আমরা সেই গান শোনাবো। আর এবারে যার গান শুনব তিনি হচ্ছেন শ্রোতা বন্ধু বিশ্রয়বাবু। তিনি হামারে খানদান ছবির একখানা গান শুনতে চেয়েছেন, সেই গানটি মোহাম্মদ আজিজ এবং অনুরাধা পারওয়ালের কণ্ঠে রইল তার জন্যে।

0: শ্রোতা বন্ধুরা, যে গানটি আমরা শুনলাম সেই গানটি অনুরোধ করেছেন সোনারি আসাম থেকে ভাইকন মুন্ডা। তার পছন্দের গান আমরা শুনলাম সবাই মিলে পাগলুটু ছবি থেকে, এবং যার কণ্ঠে শুনলাম তারা তো আমাদের ভীষণ প্রিয় দুজন শিল্পী। আন্দাজ করতেই পারছেন কাদের কথা বলছি, প্রসেনজিৎ মল্লিক আর দীপান্বিতা চৌধুরী। আর এই মুহূর্তে আরও একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের উপরে, তার সঙ্গে কথা বলার পালা, জানা যাক তার কি পছন্দ। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো
1: হ্যালো,
0: কে রয়েছেন সঙ্গে বন্ধু?
1: হ্যালো, নমস্কার, ম্যাম ফোন বনাগি আসাম কে বিমল বসুমতারি বলছি। বিমল বসুমতারি বলছি বনাগি আসাম কে।
0: হ্যাঁ হ্যাঁ বলুন বন্ধু। হ্যালো না বন্ধু, কথা বলা গেল না। ডায়াল করবেন 9485007172। আপনার পছন্দ আমার গান অনুষ্ঠানে রয়েছি আমি আর জে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আর ইতিমধ্যেই কিন্তু আর জে মানালি চলে এসেছেন আমাদের স্টুডিওতে, বাকি রাতটুকু আপনারা থাকবেন তার সঙ্গে নানান অনুষ্ঠান নিয়ে। আর এই মুহূর্তে গানে গানে আমার বিদায় নেবার পালা, তো একজন বন্ধু রয়েছেন, দেখি কথা বলা যায় কিনা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? এফএম উজ্জয়ন্ত, কে বলছেন?
1: আমি লঙ্কামুরাতে কালীপদ অধিকারি বলছিলাম।
0: হ্যাঁ বলুন কালীপদ বাবু।
1: আমার একটা অনুরোধ ছিল, ওই জুলুম চাপা বইটার যে বাংলা গান আছে ওইটা কি শোনা যাবে?
0: কোন গানটি শুনতে চাইছেন? তাই এবার পরপর দুটো পছন্দের গান, দুজন অনুরোধের গান শুনিয়ে দেব। এবারে শুনিয়ে দিচ্ছি অনিল বাবুর পছন্দের গান খিলাফ ছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, এবার গানে গানে বিদায় নিচ্ছি আমি। জিরানিয়া থেকে ঝর্ণা ভট্টাচার্য অনুরোধ করেছেন আশা ভোঁসলের কণ্ঠে একখানা গান, সেই গানটি শুনিয়ে এবার আমার বিদায় নেবার পালা। বাকি অনুষ্ঠানটুকু আপনারা থাকবেন আর জে মানালির সঙ্গে।

0: শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা বন্ধুরা, চলে এসছি আমি আপনাদের বন্ধু আরজে মানালি। আপনাদের সঙ্গে থাকবো রাত 11টা পর্যন্ত নানান অনুষ্ঠান নিয়ে। স্টুডিওর ঘড়িতে সন্ধ্যে 6:33 সকলকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। শ্রোতা বন্ধুরা, চলছে আপনাদের পছন্দের এই পর্ব, আপনার পছন্দ আমার গান, আর এই পর্ব নিয়ে আমি থাকবো আপনাদের সঙ্গে আরও বেশ কিছুক্ষণ। তাই গান শুনতে থাকবো আপনাদের পছন্দের, সঙ্গে থাকুন, শুনতে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্টজ FM উজ্জয়ন্ত। আর হ্যাঁ, আজ কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ডায়াল করবেন 9485007172। রয়েছি আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে।
1: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা
2: অন্য ফাঁদে।
3: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, RBI এ কথা বলে।
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: শ্রোতা বন্ধু, আমাদের অমলবাবু অনুরোধ করেছিলেন যে গানটা প্লে করার জন্য। এবারে আপনার পছন্দ আমার গান পর্বের এই গানটা অমলবাবু আপনার জন্য।

শ্রোতা বন্ধুরা শুনছেন আপনাদের পছন্দের পর্ব, আপনার পছন্দ আমার গান। আর এই পর্ব নিয়ে রয়েছে আমি আপনাদের বন্ধু আর জে মানালি আপনাদের সঙ্গে। আর অল্প কিছু গান আমরা শুনতে পারব, তবে হ্যাঁ, কালীপদবাবু অনুরোধ করেছিলেন দোলন চাপা ছায়াছবি থেকে এই গানটা শোনাতে। শ্রোতা বন্ধু, এই গানটা আপনার জন্য।

0: শ্রোতা বন্ধুরা, আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আপনারা কিন্তু ডায়াল করুন 9485 9485 00712, কারণ আমাদের ফোন নম্বর কিন্তু বর্তমানে এই ফোন নম্বরে করলেই আপনাদের সঙ্গে কথা বলা সম্ভব হবে। তো শ্রোতা বন্ধুরা, আপনাদের অপেক্ষায় আছি ফোন কলের। শ্রোতা বন্ধু রয়েছেন, হ্যালো নমস্কার, কে রয়েছেন? বলুন কোন গানটা শুনবেন?
1: কৃষ্ণ সুদামা একটি গান।
0: আরেকবার বলুন।
1: কৃষ্ণ সুদামা।
0: হ্যাঁ ভালো থাকুন, সঙ্গে থাকুন। তো শ্রোতা বন্ধু আমাদের

বাদল খটিয়াল পশ্চিমবঙ্গ হাওড়া উলুবেড়িয়া থেকে শুনতে চেয়েছেন আনন্দ আশ্রম ছবি থেকে শিল্পী কিশোর কুমার এবং আশা ভোসলেজির কণ্ঠে এই গানটা। তাই আর দেরি না করে শ্রোতা বন্ধু গানটা আপনার জন্য, আর অল্প সময় আছে আমরা।

শ্রোতা বন্ধু, এবারে সুমিত্রা ম্যাডাম ফোন করে বলেছিলেন কৃষ্ণ শুধু আমার একখানা গান শুনতে চান তিনি। তার মানে আজকের অনুষ্ঠানের শেষ গান কিন্তু এখানেই।

শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনছিলেন আপনার পছন্দ আমার গান। এবারে আপনাদের জন্য ককবরক নাটক প্লে করা হচ্ছে। শুনুন এবারে ককবরক নাটক।

0: tibi nan yak ri haw basi tong mangla puni ang basi tong mangla
1: ati kokta shadi ang buini bi shawi ma yada buini bi grok bai ati khai da kok shaba bui khanai tam hinani
0: an khana thun bui ang ihani borol sir khogi sanai puni ani sudani shuna tai ke bonia anana pongna hani de surina thangmani se ogi me kibili phayo surinini bagina surinini bagi simna puni anani ani jago थियासने बगान यागो मानना हने की फिली फायो
1: नुं की फिली फाय मानी की चल लेरी थांग का सुमन ताबु खलाईना नी कुछ तम लामा करी क्या
0: तम भी लामा करी ना हिंदी था हिंदी ताबु ना आंगना तलांग लारन खारी ठने हिंदी ताबु ने हिंदी पुने
1: अब भाई का यंग ना
0: तम भी यंग ना नहीं ना आना हम जाये देवा
1: ताबु को कोकनो संगे तम खलाई सी ना आंग ताबु बुनी भी और कोकनो नंग तम गई वांस हो गया आगे तम खाई तो
0: आओ आने ने चालिया पुनी आकुर अंखा खलाई मनी नन की वो ही हवा बाजी टंग मन नहीं नहीं बरोगा तीन पुनी मगल टंग फिर मगल ने गुन्ना सिया आने ने बागई कबर हाकी की भी लिफ्ट मचे नन तब आसुन सा पुनी भी कहीं न गई आंग ने जिन्हों तेरा मुझे नरक मालिया पुनी आने ने की भी बाजी टंग मंगला ने आने ताबु था दी हिंदी आंग बाई
1: ताबुक ते इंग्लिया सुमन ताबुक नंग बाई खाली थांकाई ইহানি বড়রক থিয়াসান ছাবই মনি লাই নাই মুতি বড়গলে বুইনি বিঘ্ন সেতলাং খারি থাং কাহি নাই
0: নিং কাবু কথার কো পুনি নিং কাবু কথার কো লে
1: কথা কথা জানি কয় গ্যা সুমন বুইনি বিঘ্ন বক কতাল ফানং থু কতাম ফানং থু কপাল নি তুই লুজক মা লগি লগি ন আং বুইনি বিঘ্ন গি থাং কা ইহা ই নখা ইতাল শাল দং শাল বই কে বো আননি নি হিন লিয়া সুমন নেগানো পবি থাং ছি দে
0: ভাই কি পংনানি ভাই কি পংনানি শাদি আং তো পংনানি নি চেতন নাম আবলে আং নে পংনা হিনি না ই হানে ইয়া করি ঠাঙ্গি নাই খা আবু সি পগি মে কি ভিলি ভাইও আং না না আন ইয়াগো ইয়াছেনি বাগানি ইয়াগো মানে নি আস হই কি ভিলি ফেমাছি তাও আজন সব বনি বিহি কেন গো আং তাই নিজিন রমুই নারং মালিয়া পুনি আং তাবো তম খাই নাই তম খে বাচি তং নাই আনি কম নারং লিয়া কক চালিয়া আই কে আই কে আং থাঙ্কা পুনি আং থাঙ্কা
2: ইয়া লে ব্যাং থাঙ্কা
3: ব্যাং নি বড় কবরক ন নিং ইয়া ইয়ে হিনি নগ তুবি ফাই
2: কব ইয়া ন দন কবর হি
3: কবর ইয়া খাইবো ভাই কাই তাবো খন নিজরা বেরা না ফাই মানি মদি খে নগ নি নখ থাং না নাং বা
2: নক নি নঙ্কর থাঙ্গো তাম হিমান কক্সলাই নাই তো কিছুমান নাইগ্রা নাই বলা বিয়াং রগব থাঙ্কা অমর শেখলে চালিয়া বড় রগত সামনে নাজাক বাই আর বাথাঙ্কা আংরো তো কিছুমান নাইগ্রা নাই
0: আং আতি খাই পুনিলারনে নঙ্করি ফেকে ফিয়া বুখা বুখনা পুনিলারন কুতুলি তুবি ফাইমালিয়া বুখারন কলাই টঙ্কা আং আদিখেন আ হপু আরং কুতুলিয়া বুনি নগুরা রগ থাম্পু ইয়ং খাবার জাগে আই তাবিশাং তানি আছু বাসাবই পুনি ও মালাই আন পাঠা কক সাবই পাঠা মালং মালাই ফাইনা নিহনাই আন বখান পুনি ইয়ং তাবিশা পুনি মারং লুতা পুগ্রি হুই টং মাজা গা থাম সই কে
4: হাই শাবু
0: আংসি পুনি আং
4: হাই সুমন নংথাইগা কুদা বড় নিফাই নংতাবু
0: আং মিয়া হপুং থুইয়া সাইয়া খাই বুনি নাওগ্রা থাপু ইয়ং খাবার জেগে আইছা আং সিউ নাইসু গাসে মারং লতা হুনা নংখর নাই অজরাং টেবিশন নিনি মখাং নাসিগে আনি পাইথা কমু সালাঙ্গা হিনি ফাই পুনি
4: সুমন নংতা মুমি থাঙ্ক
0: তা মুমি থাঙ্ক আন আবু আং সাকসাগো সাওই মিয়া পুনি
4: নিমবা কবর শিখাই থাঙ্কা না বুই
0: অ কবর খাই থাঙ্কাই বেলা সে খাম খাম পুনি আমি তো খাও মুসলিম নবার কত নাং চবই বাঁচি তো না নাংলা খাম
4: সুমন নাং তাম খালাই না মুচু
0: আনি মুসুম হা মুসুম এনে কম না আং না তিন সানা ফাইয়া পুনি আং না কম সানা ফাইয়া সুরু সুম না সি ফাইয়ু আগি ই ও নং বাই ওয়াইসা মতাই নগো থাঙ্গি মতাই নি বসাং বাসা ওই সময় টাংলাই মানে জিন কেনে কে ইয়া কাইয়া কেনে কে খিবি ইয়া নাই ও সময় টা মুংনাই ও সময় টা মুংনাই পুনি
4: আগি নি কক আগি নি সময় আব আগি ন কমাই থাঙ্কা নুন তুমু কুবি কুবি নানা হামজা খাদে হিলকায় আনি কাহাম নাই খায় তিনি কতাল খাই সময় তাং দি

আশোক জরা সাদনারী আংনি খরং রচাবজাক রচা মুখান রাজাখা আকাশবাণী আগরতলা অবনী লগিনে পাইখা তিনি হরনি ককবরক পান্ডা যতনানা হরকাহাম।

0: ককবরক অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী আগরতলা এখন শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। এরপরেই ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ।
1: খবর

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিবিজি রামজির আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। কেন্দ্র প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে। ভারত ও কাতার আজ জ্বালানি বাণিজ্য বিনিয়োগ সহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। ভারতের আবহাওয়া দপ্তর আজ গুজরাট, কচ্ছ, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। মহারাষ্ট্রে আজও ভারী বৃষ্টিতে সাধারণ জনজীবন ব্যাহত, গাছ পড়ে একজনের মৃত্যু। লর্ডসে মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 চলতি মাসের 1 তারিখ থেকে সফলভাবে কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ শ্রী সিং এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। শ্রী চৌহান জানান, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প এমজি এনআরইজি এর উত্তরসূরি হিসেবে ভিবিজি রামজি প্রকল্প সফলভাবে যাত্রা শুরু করেছে। তিনি উল্লেখ করেন, এমজি এনআরইজি এর বাস্তবায়নে 3 বছরেরও বেশি সময় লেগেছিল, অথচ ভিবিজি রামজি সারা দেশে মাত্র একদিনেই কার্যকর হয়েছে।
1: मनरेगा को पूरे देश में लागू करने में 3 साल लगे थे, लेकिन मुझे आप सब पर गर्व है, 1 साल 2 साल नहीं, पहले दिन ही विकसित भारत जी राम जी योजना एक साथ पूरे देश में लागू हो गई। 100 दिन नहीं, अब 125 दिन रोजगार, 5 साल में 7.5 लाख करोड़ से ज्यादा की राशि 2,86,000 पंचायतों में ठीक से लग गई, तो गांव संपूर्ण विकसित हो जाएंगे, समृद्ध और विकसित गांव का निर्माण हो जाएगा।
0: কেন্দ্র প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহন পুনরায় শুরু হয় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ন্যাচারাল গ্যাস সাপ্লাই রেগুলেশন অর্ডার 2026 সংশোধন করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে হরমুজ প্রণালী দিয়ে এলএনজি পরিবহনে বিঘ্ন ঘটায় এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট বা অত্যাবশ্যকীয় পণ্য আইনের অধীনে এই জরুরি আদেশ জারি করা হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ দোহায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক, বিশেষ করে জ্বালানি বাণিজ্য বিনিয়োগ যোগাযোগ

0: অবস্থা, নিরাপত্তা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিষয়গুলো পর্যালোচনা করেছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন যে দুই নেতা কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার নতুন সুযোগ সুবিধাগুলো নিয়ে আলোচনা করেছেন। ডক্টর জয়শঙ্কর সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য তাকে ধন্যবাদ জানান। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী 20 জুলাই, চলবে আগস্টের 13 তারিখ পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গতকাল জানিয়েছেন, এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিষয়গুলোর ওপর অর্থবহ বিতর্ক, আলোচনা ও সিদ্ধান্তের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিলও এবার অধিবেশনে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ ভারতীয় মজদুর সংঘ এবং এর সহযোগী কর্মচারী সংগঠনগুলোর একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং প্রশাসনিক সংস্কার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রাতিষ্ঠানিক আলোচনার মাধ্যমে সরকারি কর্মচারীদের পরিষেবা সংক্রান্ত বিষয়গুলো সরকারের নজরে আনার ক্ষেত্রে কর্মচারী সংগঠনগুলোর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন ডক্টর সিং। মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে নিয়মিত মতবিনিময় শাসনকে শক্তিশালী করে এবং সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন সমস্যার সময়োপযোগী সমাধানে সহায়তা করে। সরকারি কর্মচারী কেন্দ্রিক উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য প্রতিনিধি দলটি মন্ত্রীর প্রশংসা করেন। বিশেষ করে অর্ডিন্যান্স ফ্যাক্টরির প্রায় 65,000 প্রাক্তন কর্মীকে নিয়মিত সরকারি চাকরিতে পুনর্বহাল করার সিদ্ধান্তের বিষয়টি তারা বিশেষভাবে উল্লেখ করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। জাকার্তায় আকাশবাণীকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেন, 6 থেকে 8 জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রীর এই সফরে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতার বেশ কিছু নতুন ক্ষেত্র তৈরি হবে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে। এই সফরের ফলে দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা, বিনিয়োগ, অর্থনৈতিক সম্পৃক্ততা, পরিকাঠামো উন্নয়ন, বন্দর, উন্নত যোগাযোগ ব্যবস্থা, ওষুধ শিল্প, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা বিষয়ক আদান প্রদানের ক্ষেত্রে নিশ্চিতভাবেই ইতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত। তিনি আরও জানান, এই সফরকালে সামুদ্রিক নিরাপত্তা থেকে শুরু করে মহাকাশ সহযোগিতা এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে চুক্তি ও সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সেদেশে 15 মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাকার্তায় আকাশবাণী সংবাদদাতা সন্দীপন দাশগুপ্তের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী এ বিষয়ে জানান।
1: যখন প্রাইম মিনিস্টার আসবেন, আমরা রবীন্দ্রনাথ ঠাকুর দেবান্তারা ইয়ার অফ এডুকেশন এক্সচেঞ্জেস ইনগ্রেট করব। 1927 সালে রবীন্দ্রনাথ ইন্দোনেশিয়া সফরে এসেছিলেন আর উনি খুব প্রভাবিত হয়েছিলেন, ইন্দোনেশিয়া থেকে অনেক ইনফ্লুয়েন্স শান্তিনিকেতনে নিয়ে গেছিলেন। আর্ট, আর্কিটেকচার, জাভানিজ বালিনিজ ডান্সটা, মণিপুরি ডান্স যেটা ডেভেলপ হয়েছিল শান্তিনিকেতনটাকে ইনফ্লুয়েন্স করে থাকে। উনি বাটিক নিয়ে যান এখান থেকে। এই উপলক্ষে 2026 থেকে 2027 আমরা সেলিব্রেট করব বিভিন্ন মাধ্যমে।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা অমিত শাহ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল কলকাতায় আসছেন। তবে তার সফরসূচিতে একটু পরিবর্তন হয়েছে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতায় এসে পৌঁছানোর পর তিনি নিউ টাউনে ইকো পার্কের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পৌঁছে শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পূজন অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বিকেলে ভবানীপুরের শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক বাসভবনে এক অনুষ্ঠানে শ্রী শাহ শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন। সবশেষে সন্ধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ গুজরাট, কাচ্ছ, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। IMD জানিয়েছে, আগামী 4 দিনের মধ্যে উত্তর আরব সাগরের আরও কিছু অংশ, গুজরাট, হরিয়ানা ও পাঞ্জাবের অবশিষ্ট অংশ এবং রাজস্থানের আরও কিছু এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আর ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক ও উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। IMD জানিয়েছে, আগামী 2-3 দিন দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও চণ্ডীগড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজ হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, মারাঠাওয়াড়া, দেশের উত্তর পূর্বাঞ্চল, উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক এবং তেলেঙ্গানায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্রে আজও ভারী বৃষ্টি চলতে থাকায় সাধারণ জনজীবন ব্যাহত। রায়গড় জেলায় খেলোলির কাছে আদর্শী জলপ্রপাতে হঠাৎ জলস্তর বেড়ে যায়। পুলিশ

থেকে 12 জন পর্যটককে নিরাপদে উদ্ধার করেছে। বর্ষাকালে নদী, জলপ্রপাত ও অন্যান্য জলাশয় থেকে দূরে থাকার জন্য কর্তৃপক্ষ জনসাধারণকে পরামর্শ দিয়েছে। মুম্বাই আজ বিকেলে ভারী বৃষ্টির সময় কুরলায় একটি দোকানের ওপর গাছ পড়ে 63 বছরের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। বিএমসি জানিয়েছে শহর জুড়ে গাছ পড়ে যাওয়ার 64টি এবং দেওয়াল বা আংশিক বাড়ি ধসে পড়ার 8টি ঘটনা ঘটেছে। ভারী বৃষ্টি ও তীব্র দমকা বাতাসের কারণে বিমান চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ভারী বৃষ্টি ও দমকা বাতাসের কারণে আজ মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়। দৃশ্যমানতা কমে যাওয়া প্রায় 1 ঘন্টার জন্য রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামী আজ চম্পাওয়াত জেলার তানাকপুর থেকে চলতি বছরের কৈলাস মানসরোবর যাত্রার সূচনা করেন। 49 জন তীর্থযাত্রীর প্রথম দলে 34 জন পুরুষ ও 15 জন মহিলা রয়েছেন এবং তাদের সঙ্গে একজন চিকিৎসকও আছেন। ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ ভয়াবহ ভূমিকম্পে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন। রড্রিগেজ বলেন, ভেনিজুয়েলা আবার নতুন করে তৈরি হবে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি উল্লেখ করেন, ব্রিটেন, কাতার, ফ্রান্স, ভারত, বার্বাডোস, ব্রাজিল ও আর্জেন্টিনার উদ্ধারকর্মীদের অমূল্য অবদান এই দুঃসময়ে ভেনিজুয়েলার প্রতি তাদের সংহতির প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ দেশটি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। লর্ডসে মহিলাদের টি-20 বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। এবার বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1টায়। অন্যদিকে গতকাল রাতের খেলায় ফ্রান্স ও মরক্কো কোয়ার্টার ফাইনালে উঠেছে। রাউন্ড অফ 16-এর খেলায় গতরাতে ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়ে দেয়। অন্য ম্যাচে মরক্কো কানাডাকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিবিজি রামজির আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকা সহায়তা অনুমোদন করেছেন। কেন্দ্র প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়িব কিশোর দেববর্মা তিনি কক্তমানি বুবা রক্ষা কেন্দ্রনি কামি হামকের মন্ত্রী শিবরাজ সিং চৌহান সাকা তিনি বিজেপি রামজি মিশননি খবজাক হাস্তে রক্ন পুইলা খেপনি খকনি সিবা সাই রেজাকনি গবাং রাং রেজাকা ভারতনি আশোক ফাংবাই খনানি সিমি কেরালানি কুচিও সালনি রমুই ব্রিক্স উইমেন্স ওয়ার্কিং গ্রুপনি পান্ডা সংসার জাগানে মন্ত্রকর প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা ডেস্টিনেশন তীরপ্রা বিজনেস কনক্লেভ নিশাই নিশিদক হাস্তেও মজম গবাং রং ফনাননি সেপন হাউনি বুসকাং রমুইটি সানানি দাংসাঙ্গি বাসওয়ানো আগরতলানি সিমি আসামনি করিমগঞ্জ জরা সিংফ্রেংনি মেমু ট্রেন খনাফুংনি সিমি জরাতেই লাইসুনাই তাবুক ককতুমা শুক্রবৈ কেন্দ্রনি কামি হামক্রে মন্ত্রী শিবরাজ সিং চৌহান সাকা বিজেপি রামজি কেরং বিসি নিশাই নিশিবানো অজুলাই তালনি সাল পুলানি সিমি সারি সামুং ফনাংজাকা ভিডিও কনফারেন্সনি বিসিংটি অমিসিনি খবজাক হাস্তে রকন তিনি বনৈশিবা রাসাই রেজাকনি ব গবাং পুইলা খেপনি রাং রেখা অবনি লগি লগি ববেবা খাস্তে তাই কেন্দ্র বাই নাইকলজাক আমসাই রকনি কামি হামক্রাই মন্ত্রী রক বাই বিজেপি রামজিনী সামুং সারৈ টিসামান তুই ককলাম্ব সালাকিয়া মন্ত্রী সাকা অপুইলা খেপনি রাং রেমানী নাহারমু ওংখা সামুং টাংমানি সালসিবানি বিসিং ইয়াগুলনি রাং রি রানী ব তাইব সাকা এম জি এন রেগানো সারি তিসা সুকনা বাকি বিসিক থামনি গবাং জরা নাংখা ফিয়া বিজেপি রামজি হাক্তর গনাঙ্গি সালসানি বিসঙ্গন চল খেলাই জাখা বিজেপি রামজিনী সামুং তাংমানি ইয়াগুলনি রাং রাও সি বাংরে জাখা তাবুকনি সিমি হাক্তরনি কাইসাসুক হাস্তেও ফানো ইয়াগুলনি রাং খক থামরে থামরানি বাংয়া অংলাক কামি হামকের মন্ত্রী সাকা অ তাংবুতাং চারিটি সানা বাকি রাংনি মূসা বিয়াল অংলাক স্রাই স্রাই খেলাই সুকনা বাকি ফেস অথেন্টিকেশন জিও টেগিং ন খবই কটালকু টাংসেপ ফনাং সুকনানি সাকা ফান রেজাকা ভারতনি আশোক ফাংবাই খনানি সিমি কেরালানি কুশুয় সালনি রমুই ব্রিক্স উমেন্স ওয়ার্কিং গ্রুপনি পান্ডা সংসার জাগানো বরী তাইসরাই হামক্রাই কক সংলাইনক সাকা।

পনি দামসাও করিমগঞ্জ ও সগৈ নাই অট্রেন্ডি পনি দামসা তামুই সটি দামসি ও করিমগঞ্জ সিমি আগরতলনি বেখাক লামরুয়ানো সিনিয়র ফ্রংনাই ফ্রংনাই জগ্রকনি বাগৈ টেট কেরং কারৈ রেনা সানি তিনি টিজি টিএ টাই টিটিএ এইচবি রুটনি গঠাজাক সাকথারমাবাই আগরতলা ও হিমবটক তাই পান্ডা সংসার জাখা আরো কক না রেখা স্কুল টিচার ফেডারেশন অফ ইন্ডিয়ানি কাসকু দ্রুপ শেখর মন্ডল ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবি রুটনি আশিষ চৌধুরী আকসং ডিওয়াইএফ আই ডুগলি বেডাকনি কনভেনশন তিনি বরদুয়ালিনি কৃষ্টি ভবন সংসার জাখা আরো কক নারক নাই বক্রক ই মানজাখা ডিওয়াইএফ আইনি বেবাক ভারতনি তাংরা হিম ঘনরাজ ভট্টাচার্য আরো কুবুনি বিসিং ব কক নারেখা সপ্তসি দেব আকসং ফিফা ওয়ার্ল্ড কাপনি রাউন্ড অফ সিক্সটিনি জরা সংজাকনো রেগে তিনি হরনি তাই খনাফুংনি আইদ্রব কাইনি ম্যাচ এংনাই ফুলিয়া ম্যাচ ভারতনি জরানো রেগে তিনি হরনি দামসি সাতামুই সতী থামসি সাতামফ্রু ব্রাজিল বাই নরওয়েনি থাইমুংনাই আবুনি ইয়াগুলো ম্যাচ এংনাই ভারতনি জরানো রেগে খনাফুং আইদ্রবনি দামসি বা তামুই সতী থামসি তামফ্রু মেক্সিকো বা ইংল্যান্ডনি বদল থাইনে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই কমথিং জাক হাস্তেবেরামনি সিনিয়র ক্রিকেটনি এলিট পুলনি তিনি থমুং কাইসা অংখা ধর্মনগর সংসারজাক থমুঙ্গ তেলিমুরা উইকেট কাইদক বাই কলিয়া সহন মেসেনখা বিলুনিয়াও জুয়ালি জাক উদয়পুর তাই সোনামুরানি থমুং ওয়াতৈনি বাকি কারৈ রেনা নাংখা ইয়াং প্লেট পুলনি উদয়পুর সংসারজাক থমুঙ্গ কমলপুর থামসিসনি রান বাই কাঞ্চনপুর মেসেনখা নগবা তৈবানি সেকাংবারিয়া কংমুঙ সাজাকা বুসকাং দাম নই সিব্রিও হাসিনী জতা হাঙ্কনি আমসাই রগন ফেরাঙ্কি গবাং কে ওয়াতে ওয়াউই মানি হজাক মুখা নবার তৈবার নাইকুং আবনো কারৈ গরং সাকুরুংস থাই রগব বেলাইকে তুই ফানো মানি সাজাকা খনা সালনি তুমারি সাকো থামসি দক ডিগ্রি সেলসিয়াস তাই খামো নৈসি ব্রি ডিগ্রি সেলসিয়াস গানগনি ও টঙ্গি মানো তিনি সালনি তুমারি টংখা সাকো থামসি সা দশমিক ব্রি ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নৈসি দক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাবো খান হাই পাইথাকো তাই ওয়াইসা কক্তমা বুবর কেন্দ্রনি কামি হামক্রে মন্ত্রী শিবরাজ সিং সুহান সাকা তিনি বিজেপি রামজি মিশনি খবজা খাস্তে রকন পুইলা খেপনি খক নৈশিবা সাই রেজাকনি বকবাং রাং রেজাকা ভারতনি আশোক ফাংবাই খনানি সিমি কেরালানি কুচুয়া সালনি রমুই ব্রিক্স ওমেন ওয়ার্কিং গ্রুপনি পান্ডা সংসার জাগানি মন্ত্রকর প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নৈসাই নৈশি দক হাস্তেও মজমো গবাং রাং ফনাংনানি সেপনো হায়ুংনি বুসকাঙ্গ রমুই তিসানানি দাংসা অঙ্গি বাসাওয়ানো আগরতলা সিমি আসামনি করিমগঞ্জ জরা সঙ্গফেরাংনি মেমো ট্রেন খনাফুংনি সিমি জরাতেই লাইসনাই কক্রা কক্তমা পরিমুং তিনবাগন পাখিয়া হুলনি কক্তমা আওয়াইঙ্গনে খনাফুংনি দামসিনি তামুই সতী ব্রিজিওয়া

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, আজ ভিভিজি রামজি মিশনের অধীনে রাজ্যগুলিকে 25,000 কোটিরও বেশি টাকা প্রথম কিস্তি হিসেবে দেওয়া হয়েছে। রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় এবার এক পের মা কে নাম শীর্ষক অনুষ্ঠান উদযাপন করা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 রাজ্যের বিপুল বিনিয়োগ সম্ভাবনাকে বিশ্বের সামনে তুলে ধরবে। আগরতলা থেকে আসামের করিমগঞ্জ পর্যন্ত নতুন বৈদ্যুতিক মেমু ট্রেন আগামীকাল সকাল থেকে নিয়মিতভাবে চলাচল শুরু করবে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্যারান্টি বা ভিভিজি রামজি আইন 2025 সফলভাবে 1 জুলাই থেকে কার্যকর হয়েছে, এতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মিশনের অধীনে রাজ্যগুলিকে আজ তিনি 25,000 কোটিরও বেশি টাকার প্রথম কিস্তি হিসেবে দিয়েছেন। পাশাপাশি তিনি সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রামীণ উন্নয়ন মন্ত্রীদের সঙ্গে ভিভিজি রামজির বাস্তবায়ন পর্যালোচনা করেন। মন্ত্রী জানান, এই প্রথম কিস্তির উদ্দেশ্য হল রাজ্যগুলির কাছে পর্যাপ্ত তহবিল নিশ্চিত করা, যাতে শ্রমিকদের মজুরি 15 দিনের মধ্যে দেওয়া যায়। তিনি বলেন, ভিভিজি রামজি আইন মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার গ্যারান্টি প্রকল্প এমজিএন রেগার থেকে সফলভাবে রূপান্তরিত হয়েছে। তিনি আরো বলেন, এমজিএন রেগা

সম্পূর্ণভাবে বাস্তবায়নে তিন বছরেরও বেশি সময় লেগেছিল, অথচ ভিভিজি রামজি সারা দেশে মাত্র একদিনেই চালু করা হয়েছে। এই আইনের আওতায় আগামী পাঁচ বছরে 2,86,00,000 পঞ্চায়েতে 7,05,00,000,000 টাকার বেশি বিনিয়োগ করা হবে, যা বিকশিত ভারতের লক্ষ্য পূরণে সহায়ক হবে। প্রাথমিক অগ্রগতি পর্যালোচনা করে মন্ত্রী জানান, প্রথম সপ্তাহেই বহু গ্রাম পঞ্চায়েতে কাজ শুরু হয়েছে এবং লক্ষ লক্ষ গ্রামীণ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। ভিভিজি রামজির অধীনে গড়ে প্রায় 10% মজুরি বৃদ্ধি করা হয়েছে এবং এখন দেশের কোনো রাজ্যেই দৈনিক মজুরি 300 টাকার নিচে থাকবে না। মন্ত্রী আরও আশ্বাস দেন যে এই প্রকল্প বাস্তবায়নে তহবিলের কোনো অভাব হবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ফেস অথেন্টিফিকেশন, জিও ট্যাগিং সহ আধুনিক প্রযুক্তি সম্পূর্ণভাবে প্রয়োগের উপর জোর দিয়েছেন তিনি। তিনি আরও বলেন, এই প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি স্থান নেই এবং সরকার স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ও মানসম্মত সম্পদ সৃষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী 22 জুলাই থেকে শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী খাচ্ছি পূজা ও মেলা। এবারে খাচ্ছি মেলায় এক পের মা কে নাম শীর্ষক অনুষ্ঠান উদযাপন করা হবে। আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী। তিনি জানান, মেলায় প্রতিদিন প্রায় 1,000 গাছের চারা বিতরণ করা হবে। তিনি জানান, 7 দিনব্যাপী মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী 7 জুলাই থেকে মেলায় স্টলের জন্য টিকিট বন্টন করা হবে। অন্যান্য বছরের মতো এবারও খাচ্ছি মেলায় ফুড কোর্ট থাকবে। মেলার দিনগুলোতে যাতে প্রত্যন্ত এলাকা থেকে জাতি জনজাতি অংশের মানুষ সামিল হতে পারেন, তার জন্য বিশেষ বাস চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ ট্রেন চালানোর জন্য রেল মন্ত্রকের কাছে চিঠি পাঠানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন। ভারতের পৌরোহিত্যে আগামীকাল থেকে কেরালার কোচিতে 2 দিনব্যাপী ব্রিক্স উইমেন ওয়ার্কিং গ্রুপের অনুষ্ঠিত হতে চলেছে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, ব্রিক্স সদস্য দেশগুলোর প্রবীণ সরকারি আধিকারিকেরা এ বৈঠকে অংশ নেবেন। তারা বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ন ও তাদের নেতৃত্বে উন্নয়ন সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তারা মত বিনিময় করবেন। মূলত 4টি গুরুত্বপূর্ণ বিষয়কে এ বৈঠকে অগ্রাধিকার দেওয়া হবে। সেগুলি হল প্রশাসন ও নেতৃত্বে মহিলাদের অংশগ্রহণ, মহিলাদের ডিজিটাল ও অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ, দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের নিরাপত্তা ও পুষ্টির ক্ষেত্রে মহিলাদের ভূমিকা। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ইথানল কোনো নতুন ধারণা নয় এবং 100 শতাব্দীরও বেশি সময় ধরে এর ব্যবহার চলে আসছে। রাজস্থানে এক জনসভায় শ্রী পুরী বলেন, সরকার তার জৈবজ্বালানি মিশ্রণ কর্মসূচি নিয়ে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। তিনি আশ্বাস দেন, সরকার এ বিষয়ে পাওয়া পরামর্শগুলো তাদের কার্যক্রমে অন্তর্ভুক্ত করবে ও প্রয়োজনীয় সংশোধন আনবে। রামনগর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজ বনমহোৎসবের অঙ্গ হিসেবে চারা গাছ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানান পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেন এবং সকলকে আরও বেশি করে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও পরিবেশ সচেতনতার লক্ষ্যে এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক চন্দন চন্দ, সভাপতি বাবুল রায় প্রমুখ। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টস এ। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 রাজ্যের বিপুল বিনিয়োগ সম্ভাবনার সুযোগকে বিশ্বের সামনে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে। এতে বিনিয়োগকারী, শিল্পপতি, উদ্যোক্তা এবং নীতি নির্ধারকেরা একত্রিত হয়ে ত্রিপুরার অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। আগরতলার হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আগামী 9 ও 10 জুলাই অনুষ্ঠিতব্য এই কনক্লেভের স্থানটি আজ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। পরিদর্শনকালে তিনি চলমান প্রস্তুতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। মুখ্যমন্ত্রী বলেন, এই কনক্লেভকে ত্রিপুরার অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও বিনিয়োগ নির্ভর উন্নয়নের যাত্রায় একটি মাইলফলকে পরিণত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আগরতলা থেকে আসামের করিমগঞ্জ পর্যন্ত নতুন বৈদ্যুতিক মেমু ট্রেন আগামীকাল সকাল থেকে নিয়মিতভাবে চলাচল শুরু করবে। গতকাল আগরতলা রেল স্টেশনে এক অনুষ্ঠান

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা পতাকা নেড়ে আগরতলা থেকে প্রথম বৈদ্যুতিক মেমো ট্রেন পরিষেবা সূচনা করেন। এর মধ্যে দিয়ে এনএফ রেলওয়ের আওতায় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে এই প্রথম মেমো ট্রেন পরিষেবা সূচনা হল। আগরতলা থেকে করিমগঞ্জ ট্রেন নম্বর 75679-75680 রবিবার বাদে সপ্তাহে 6 দিন চলাচল করবে। 3600 যাত্রী ধারণ ক্ষমতার এই ট্রেন পরিবেশ বান্ধব। আগরতলা স্টেশন ম্যানেজার জানিয়েছেন, আগামীকাল সকাল 7:20 আগরতলা থেকে ট্রেনটি করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে বেলা 1টায় করিমগঞ্জ পৌঁছবে।

ধারণ ক্ষমতার এই ট্রেন পরিবেশ বান্ধব। আগরতলা স্টেশন ম্যানেজার জানিয়েছেন, আগামীকাল সকাল 7:20 আগরতলা থেকে ট্রেনটি করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে বেলা 1টায় করিমগঞ্জ পৌঁছবে, আবার দুপুর 1:30 করিমগঞ্জ থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই পরিচালনা বা শাসন ব্যবস্থা বিষয়ক রাষ্ট্রসংঘের প্রথম গ্লোবাল ডায়ালগে অংশগ্রহণের জন্য কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং এর নেতৃত্বে ভারতের প্রতিনিধি দল আগামীকাল সুইজারল্যান্ডে জেনেভায় যাচ্ছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, গ্লোবাল ডায়ালগ অন এআই গভর্নেন্স হল রাষ্ট্রসংঘের একটি সর্বজনীন ও বহু অংশীদার ভিত্তিক মঞ্চ, যা সাধারণ পরিষদের 79/325 নম্বর প্রস্তাবের আওতায় গঠিত হয়েছে। 2024 সালের সেপ্টেম্বরে প্যাক্ট অব দ্য ফিউচারের অংশ হিসেবে গৃহীত গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্টের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত কর্মসূচি প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা উত্থান মহাঅভিযান পিএম কুসুম প্রকল্প 29 জেলাতেও সফল বাস্তবায়ন হচ্ছে। এর ফলে কৃষিক্ষেত্রে কৃষকদের ডিজেল বা প্রচলিত বিদ্যুৎ নির্ভরতা কমছে, সৌরশক্তির ব্যবহার বাড়ছে। ট্রেডার 29 জেলার প্রকল্প আধিকারিক ড্যানিয়েল ত্রিপুরা জানান, জেলায় এখন পর্যন্ত 553টি সৌরচালিত পাম্প বসানো হয়েছে। বিজেপি গোমতী জেলা কমিটির নবনির্বাচিত সদস্য সদস্যদের আজ উদয়পুরের জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হয়। বিজেপি গোমতী জেলা সভানেত্রী সবিতা নাগের পৌরোহিত্যে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, প্রদেশ সদস্য সমীর চক্রবর্তী সহ জেলা কমিটির 44 জন কার্যকর্তা উপস্থিত ছিলেন। ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 16 এর সময়সূচি অনুযায়ী আজ রাতে ও আগামীকাল ভোরে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে ভারতীয় সময় আজ রাত 1:30 ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। পরবর্তী ম্যাচে ভারতীয় সময় আগামীকাল ভোর 5:30 মেক্সিকোর প্রতিদ্বন্দ্বিতা করবে ইংল্যান্ড। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবলের সুপার লীগের দ্বিতীয় খেলায় আজ জম্পুইজলা প্লে সেন্টার জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জম্পুইজলা প্লে সেন্টার 1-0 গোলে সিমনা তমাকারী ফুটবল ক্লাবকে হারিয়ে দেয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিট পুলের আজ একটি খেলা হয়। ধর্মনগরে অনুষ্ঠিত খেলায় তেলিয়ামুড়া 6 উইকেটে কৈলাসহরকে পরাজিত করে। বিলোনিয়া বৃষ্টির কারণে উদয়পুর ও সোনামুড়া খেলাটি পরিত্যক্ত হয়। এদিকে প্লেট পুলে উদয়পুরে অনুষ্ঠিত একমাত্র খেলায় কমলপুর 37 রানে কাঞ্চনপুরকে হারিয়ে দেয়। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ খবরগুলি আরেকবার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, আজ ভিভিজি রামজি মিশনের অধীনে রাজ্যগুলিকে 25,000 কোটিরও বেশি টাকা প্রথম কিস্তি হিসেবে দেওয়া হয়েছে। রাজ্যের ঐতিহ্যবাহী খাচ্ছি পূজা ও মেলা এবার এক পের মা কে নাম শীর্ষক অনুষ্ঠান উদযাপন করা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 রাজ্যের বিপুল বিনিয়োগ সম্ভাবনাকে বিশ্বের সামনে তুলে ধরবে। আগরতলা থেকে আসামের করিমগঞ্জ পর্যন্ত নতুন বৈদ্যুতিক মেমু ট্রেন আগামীকাল সকাল থেকে নিয়মিতভাবে চলাচল শুরু করবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

নিজের মতন করে একটু রিচার্জ নিয়ে নেওয়া, যেন বাকি সপ্তাহের দিনগুলো ভালোই ভালোই কাটে। তাই শ্রোতা বন্ধুরা, এই রবিবারের এই সন্ধেবেলায় এ সময়ের গান নিয়ে আমি কিন্তু হাজির হয়ে গেলাম আপনাদের সঙ্গে, এ সময়ের গান শোনাবো। আর এবারে প্রথমেই যে মুভির গানটা শোনাবো তা কিন্তু সম্প্রতি প্রচণ্ড পরিমাণে দর্শকদের মন কেড়েছে, কিছু প্রতিশ্রুতি সময়ের কাছে হার মানে না, আর কিছু অপেক্ষা কখনো পূরণও হয় না। এই থিম নিয়েই কিন্তু ম্যা ওয়াপস আউঙ্গা মুভিটি দেখানো হয়। এই মুভিটি কিন্তু শুধুমাত্রই একটা মুভি নয়, এক যেন প্রতিশ্রুতির গল্প। এখানে ভালোবাসা রয়েছে, বিচ্ছেদ রয়েছে, কিন্তু বিচ্ছেদের পর আবার ফিরে আসার সেই আশাকে বাঁচিয়ে রাখা হয়। দেশভাগের বেদনাময় সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করেই কিন্তু গড়ে ওঠে এই ছবিটি। সেখানে ভালোবাসা আর স্মৃতির শক্তিকে ভীষণভাবে সংবেদনশীল করে তোলা হয়। তাহলে আর কথা না বাড়িয়ে এই গানটি শুনি। আমাদের শহর আজ বৃষ্টিস্নাত, বৃষ্টিস্নাত শহরে এই গানখানা শুনলে মনে হয় আমার মতন আপনাদেরও মন ভিজে যাবে।

শ্রোতা বন্ধুরা, আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তীতে। রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে মানালি আপনাদের সঙ্গে রাত 8:47 স্টুডিওর ঘড়িতে। আর হ্যাঁ শ্রোতা বন্ধুরা, রবিবার মানেই ছবিবার, রবিবার মানেই একটু নিজের সঙ্গে থাকার দিন, রবিবার মানেই একটু নিজের মতন করে ভালোবাসার দিন।

কিছু মানুষ চলে যায় ঠিকই, কিন্তু তার রেশ রেখে যায়। কিছু কিছু গল্প এমন থাকে যা চলে যাওয়ার পরও মুছে ফেলা অন্তত যায় না। কিছু প্রতিশ্রুতি সবসময় যেন আমাদের বুকে লেগে থাকে, আমি আবার ফিরে আসব। সেই প্রতিশ্রুতিটা সেই না বলা কথায় কোথায় যেন লেগে থাকে। ম্যা ওয়াপস আউঙ্গা মুভিটির পরিচালক ছিলেন ইমতিয়াজ আলী। এই মুভিটি শুধুমাত্র একটি প্রেমের গল্পই নয়, সেখানে দেখানো হয়ে গেছে দেশভাগের ক্ষত, স্মৃতি বিচ্ছেদ আর মানুষের শিকড়ে ফিরে আসার সেই আকাঙ্ক্ষার এক গভীর কাব্য। এই মুভিতে কিন্তু আমরা দেখতে পাই দিলজিৎ দোসাঞ্জকে, তারপর নাসিরুদ্দিন শাহ, শর্বরি এবং বেদাং রায়নাকে। আর এই মুভিটির সুরকার কিন্তু কিংবদন্তি এ আর রহমান, আর বিভিন্ন গানের কথা অর্থাৎ লিরিসিস্ট ইরশাদ কামিল। তাই দেরি না করে ম্যা ওয়াপস আউঙ্গা থেকে আরও একখানা গান আপনাদের জন্য। সময় রাত 8:16, 37 সেকেন্ড, রয়েছে আমি আপনাদের বন্ধু আর্জে মানালি আপনাদের সঙ্গে।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 MHz FM উচ্চান্ত রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে চলছে আপনাদের পছন্দের পর্ব এই সময়ের গান। তো যা বলছিলাম ম্যা ওয়াপস আউঙ্গা, গল্পের কেন্দ্রে রয়েছে দেশভাগ, আর এই সিনেমা কেবল ইতিহাসের কথাই বলে না, এই মুভিটি একটি প্রশ্ন তোলে, যেমন বাড়ি আসলে কোথায়, যে মাটিতে জন্মেছি নাকি যে মানুষটাকে ভালোবেসেছি, অনেক বছর পরেও কি মানুষ তার প্রথম ভালোবাসা, তার হারিয়ে যাওয়া বাড়ি কিংবা সেই অসমাপ্ত প্রতিশ্রুতিকে ভুলতে পারে। বিশেষভাবে প্রশংসিত হয়েছে নাসিরুদ্দিন শাহের অভিনয়। 75 বছর বয়সে তিনি 95 বছরের এক বৃদ্ধের চরিত্রে কী করে অভিনয় করেছেন, সে একেবারে সকল দর্শককে

দাগ লাগিয়ে দিয়েছেন, যার প্রতিটি অভিব্যক্তিতে লুকিয়েছিল অপেক্ষা, অনুতাপ আর ভালোবাসার গভীরতা। তার এই রূপান্তর নিয়ে দর্শক এবং সমালোচকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ছবির আরও একটি বড় শক্তি কিন্তু নান আদার দেন এ আর রহমান, তার গান। অনেক দর্শকের মতে এই অ্যালবামের প্রতিটি গান গল্পকে আরও গভীর করে তুলেছে। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড স্কোর ছবির আবেগকে কিন্তু বহুগুণ বাড়িয়ে দেয়। মুক্তিশ ছবিতে অবশ্য ছবিটি বক্স অফিসে খুব সাড়া ফেলেনি, তবে দর্শকদের মুখে মুখে কিন্তু প্রশংসা ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে 75 কোটিরও বেশি আয় করে নেয়, এই সফল স্লিপার হিট পরিণত হয়।

0: பாட்டுதான் தூடா.
1: শ্রোতা বন্ধুরা শুনছেন আপনাদের পছন্দের পর্ব এই সময়ের গান। এতক্ষণ শুনছিলেন ম্যা বাপা সাউঙ্গা
2: মুভির
1: বিভিন্ন গান, আরো একখানা শুনবেন
2: জিসে 78 ইয়ার্স সে দেখা তক নেই।

0: Apfelsauger!
1: শ্রোতা বন্ধুরা, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত আরও একটা মুভি ককটেল 2। ককটেল 2 এমন একটা মুভি, যেমন ধরুন কিছু সিনেমা শুধু বিনোদন দেয় না, বরং একটা প্রজন্মের অনুভূতিকে ছুঁয়ে যায়। ককটেল 2 অনেকটা

0: তালিকাটা ঠিক তেমনই রকম।
1: আর সেই তালিকায় অবশ্যই ককটেল টু রয়েছে।
0: ককটেল মানে বন্ধুত্ব, প্রেম সম্পর্কের এক টানা পড়েন আর আত্ম অনুসন্ধানের গল্প নিয়েই দর্শকদের মন জয় করে নেয়। তাহলে আর দেরি না করে ককটেল টু থেকে কিছু গান শুনবো।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন এ সময়ের গান। এবারে দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে সমাচার সন্ধ্যা। ফিরে আসছি সমাচার সন্ধ্যার পর, সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 MHz FM উচ্চান্ত।

শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উচ্চান্ত। জানিয়ে দেওয়া হচ্ছে আজকের সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, বিকশিত ভারত রোজগার ও আজীবিকা গ্যারান্টি মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 সফলভাবে 1 জুলাই থেকে কার্যকর হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মিশনের অধীনে রাজ্যগুলিকে আজ তিনি 25,000 কোটিরও বেশি টাকার প্রথম কিস্তি হিসেবে দিয়েছেন। আগামী 22 জুলাই থেকে শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। এবারে খার্চি মেলায় এক পের মা কে নাম শীর্ষক অনুষ্ঠান উদযাপন হবে। আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী। ভারতের পৌরোহিত্যে আগামীকাল থেকে কেরালায় কোচিতে 2-দিনব্যাপী ব্রিক্স উইমেন ওয়াকিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, ব্রিক্স সদস্য দেশগুলোর প্রবীণ সরকারি আধিকারিকরা এই বৈঠকে অংশ নেবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 রাজ্যের বিপুল বিনিয়োগ সম্ভাবনার সুযোগকে বিশ্বের সামনে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে। এতে বিনিয়োগকারী, শিল্পপতি, উদ্যোক্তা এবং নীতি নির্ধারকেরা একত্রিত হয়ে ত্রিপুরার অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 রাজ্যের বিপুল বিনিয়োগ সম্ভাবনার সুযোগকে বিশ্বের সামনে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে। রামনগর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজ বনমহোৎসব অঙ্গ হিসেবে চারাগাছ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর সময়সূচি অনুযায়ী আজ রাতে ও আগামীকাল ভোরে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথমে ম্যাচে ভারতীয় সময় আজ রাত 1:30 ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। পরবর্তী ম্যাচে ভারতীয় সময় আগামীকাল ভোর 5:30 মেক্সিকোর প্রতিদ্বন্দ্বিতা করবে ইংল্যান্ড। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবলের সুপার লীগের দ্বিতীয় খেলায় আজ জম্পুই জলা প্লেস সেন্টার জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জম্পুই জলা প্লেস সেন্টার 1-0 গোলে শিমনা তমাকারী ফুটবল ক্লাবকে হারিয়ে দেয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিট পুলের আজ একটি খেলা হয়। ধর্মনগরে অনুষ্ঠিত খেলায় তেলিয়ামুড়া 6 উইকেটে কৈলাসহরকে পরাজিত করে। এদিকে প্লেট পুলে উদয়পুর অনুষ্ঠিত একমাত্র খেলায় কমলপুরে 37 রানে কাঞ্চনপুরকে হারিয়ে দেয়। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24।

শ্রোতা বন্ধুরা, হাত বাড়ালেই বন্ধু পর্বে আপনাদের স্বাগত জানাই। রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। শ্রোতা বন্ধুরা, বন্ধুত্ব মানে শুধু প্রতিদিন কথা বলা নয়, বন্ধুত্ব মানে এমন একজন মানুষ যার কাছে নিজের হাসিটাও নিরাপদ, আবার কান্নাটাও লুকিয়ে রাখা যায় না। হ্যাঁ, আজ হাত বাড়ালেই বন্ধু পর্বে চলুন আলোচনা করি বয়ঃসন্ধিকালের কিছু কথা নিয়ে। এই ধরুন, বয়ঃসন্ধিকালে নিজেদেরকে একলা অনুভব করে অনেক শিশুই। তারা না শিশু থাকে না তারা প্রাপ্তবয়স্ক হয়, এই দুইয়ের মাঝামাঝি তারা যেন কোথাও একটা ডামাডোলে ঝুলতে থাকে, এবং এই ডামাডোল থেকে তাদেরকে রক্ষা করতে পারে কিছু বন্ধুই। হ্যাঁ, তবে সেই বন্ধুরা অবশ্যই পরিণত বয়সের হতে হবে।

তাই শ্রোতা বন্ধুরা, বয়ঃসন্ধিকালীন সেই একাকিত্ব কাটিয়ে ওঠা কিছু উপায় নেই। আজ এই পর্বে আমি আপনাদের বন্ধু আর চেয়ে মানালি থাকব। দেখুন, বন্ধুত্ব হলেই সেই বন্ধুত্বর পূর্ণ স্বভাব দিয়েই কিন্তু অনেক না জানা কথা, অনেক লুকিয়ে রাখা কথাগুলো বলা যায়। আসলে আমাদের জীবনের সবচেয়ে অদ্ভুত সময় কোনটা জানেন? আমাদের যখন দিন শেষ হয়ে যায় কিন্তু রাত পুরোপুরি নামে না, যখন আকাশে সূর্যের শেষ আলোটুকু মিলিয়ে যায় আর চাঁদের আলো তখনও ঠিক মতো ছড়িয়েও পড়ে না, এই সময়টাকে বলে বয়ঃসন্ধিক্ষণ। আর আমাদের মানুষদের জীবনেও কিন্তু এই এমন বয়ঃসন্ধিক্ষণ সবার জীবনে এসে গেছে কিংবা আসবে। আর যখন আমরা না পুরোপুরি অতীতে থাকি না পুরোপুরি ভবিষ্যতে পৌঁছই, তো ঠিক এই মাঝখানের সময়টা সবচেয়ে নীরব, সবচেয়ে কঠিন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরেও অনেকেই কিন্তু একাকিত্বে ভোগে। তাই আজ হাত বাড়ালি বন্ধু পর্বের বিষয়ে বয়ঃসন্ধিক্ষণের একাকিত্ব। একটা গান হয়ে যাক।

শৈশব কি সত্যি কারো হারিয়ে যায়? অনেক সময়ই দেখা যায় অনেক কাজের ক্ষেত্রে শিশুশ্রম, শিশুশ্রম আইন করে বন্ধ করলেও কি সব জায়গায় সেটা লাগু হচ্ছে? কখনো দেখা যায় কোনো দোকানের চা নিয়ে আসছে সেই ছোট্ট একটা ছেলে, যার সবুজ সোনালী শৈশবকে ছিনিয়ে নিচ্ছে, হয়তো বিক্রি করতে হচ্ছে পেটের দায়ে। শ্রোতা বন্ধুরা, আসলে আমরা না খুব বেশি বাস্তবতার সঙ্গে হাঁটি, এবং এই বাস্তবতার সঙ্গে যখন আমাদের আবেগের মিল ঘটানো দেখা যায়, তখনই হয়তো একটা সুন্দর শৈশব হয়। কিন্তু অনেকাংশেই দেখা যায় সেই বাস্তবতা এবং আবেগের কাছে হেরে যেতে হয় অনেক নিয়ম কানুনকেও। তাই আমাদের এই বয়স সন্ধিক্ষণের একাকিত্ব কাটাতে এমন কিছু বন্ধু দরকার, যারা হয়তো আমাদের সেই ছোট্ট ছোট টিনেজার্স যারা রয়েছে তাদেরকে এক টানে হাত ধরে টেনে তীরে নিয়ে আসতে হবে, এবং তাদেরকে বোঝাতে হবে এটা সাময়িক একটা সময়, এবং সেই সময়ে কেন তারা একা হচ্ছে সেই কারণটা যদি জানা যায়, এবং তারা কোন কোন বন্ধুর সঙ্গে মিশছে এবং কোন কোন মন খারাপ তাদেরকে গ্রাস করছে, সেই সমস্ত কিছু যদি কোনো এক পরিণত ব্যক্তি অ্যানালাইসিস করে, তাহলেই কিন্তু তাদের মন থেকে সমস্ত ভয় ভীতি এবং অবশ্যই একাকিত্ব চলে যেতে পারে। তবে হ্যাঁ শ্রোতা বন্ধুরা, একাকিত্ব আর একা থাকা দুটো কিন্তু এক নয়। একা থাকা অনেক সময় নিজের পছন্দ হতেই পারে, আর একাকিত্ব মানে ভিড়ের মাঝেও মানুষটা একা, হাজার হাজার মানুষের মধ্যে দাঁড়িয়েও মনে হতে পারে আমার কথা সত্যি কেউ শুনছে। আচ্ছা, কখনো আপনাদের কি এমন হয়েছে বা হয়? আমরা তো আমাদের বয়ঃসন্ধিকাল থেকে প্রায় অনেক দূর হেঁটে এসেছি।

তারপরেও কি সেই একাকিত্ব কাটে? আর ধরুন সেই সমস্ত ছেলে মেয়েদের কথা আজ বলছি যারা সবেমাত্র নিজেদেরকে চিনতে শুরু করেছে, নিজেদের বিভিন্ন মানসিক এবং শারীরিক পরিবর্তনগুলো লক্ষ্য করছে। তাদের কি একা হয়ে যাওয়াটা বা একাকিত্বে ভোগা খুব স্বাভাবিক নয়? খুব স্বাভাবিক। তারপরেও তাদের পাশে দাঁড়াতে হবে আমাদেরকেই। মোবাইলে শত শত কন্ট্যাক্ট, সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার বন্ধু, অনেক অনেক ফলোয়ার্স, তবু হঠাৎ মনে হয় আজ কাউকে ফোন করতে ইচ্ছে করছে না, কিংবা কারোর সঙ্গে গল্প করতেই ইচ্ছে করছে না। মনে হয় কেউ হয়তো সত্যিই আমাকে বুঝবে না। এই অনুভূতিটা কিন্তু খুব পরিচিত আমাদের প্রায় সবার। একটা গান শুনি, ফিরে আসছি কথায়।

শ্রোতা বন্ধুরা, এই বয়ঃসন্ধিকালীন একাকিত্ব আমাদের হয়তো অনেকের কাছ থেকেই দূরে সরিয়ে নেয় কিংবা নিয়েছে। ঠিক তখনই আমরা বুঝতে পারি না কোন সঙ্গ আমাদের ভালো এবং কোন সঙ্গ ভালো নয়। এমন কি হয়েছে, যেমন সন্ধ্যা নামার মুখে জানলার পাশে দাঁড়িয়ে থাকা একটা মানুষ, যে হয়তো কারো জন্য অপেক্ষা করছে, হয়তো কারো কথা খুব করে মনে পড়ছে, আবার হয়তো কিছুই না, কিন্তু তারপরেও মনটা কেন যেন ভারী হয়ে যাচ্ছে। কেন জানেন? কারণ সন্ধ্যা আমাদের ধীরে ধীরে দিনের ব্যস্ততা থেকে নিজের ভেতরের জগতে ফিরিয়ে নিয়ে আসে। সাইকোলজিস্টরা বলেন, দিনের ব্যস্ততা কমে গেলে আমাদের মস্তিষ্কে জমে থাকা সমস্ত আবেগ আর বিভিন্ন না পাওয়ার স্মৃতিগুলোকে আবার সামনে নিয়ে আসে। তাই অনেকেই সন্ধ্যার পর নিজেকে বেশি একা অনুভব করেন। তবে হ্যাঁ, একটা কথা, একাকিত্ব সবসময় শত্রু নয়। কখনো কখনো একাকিত্বই আমাদের নিজেদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তবে হ্যাঁ, বয়ঃসন্ধিকালীন একাকিত্ব কিন্তু অনেক সময় শত্রুকে ডেকেই আনে। তার ডিপ্রেশনগুলো, তার বিভিন্ন মন খারাপগুলো, এংজাইটিগুলো যদি কাউকে না বলে, সে হালকা না হয়, তাহলে কিন্তু তার মধ্যেই সেই ইমোশনসগুলো গুমড়ে গুমড়ে তাকে কুড়ে কুড়ে খেতে থাকে। জানেন, একটা স্ট্যাটিস্টিক্স বলছে 3% স্ট্রোক, ব্রেইন স্ট্রোক কিন্তু টিনেজার্সদেরও হচ্ছে। কেন হচ্ছে? হাই ব্লাড প্রেশার হওয়ার তো বয়স নয়, বয়ঃসন্ধিকাল, তারপরেও হচ্ছে। কেন হচ্ছে? সেই কেনর প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে, একেবারে সরাসরি বন্ধু হয়ে। তখন এই প্রশ্নগুলো নিশ্চয়ই উঠবে, আসবে, আমরা কি সত্যিই ভালো আছি নাকি আমরা হারিয়ে আছি। আজ যদি আপনারও মনে একটু চাপ থাকে, বা যদি মনে হয় কাউকে খুব মিস করছেন, মনে হয় জীবনটা একটু থেমে গেছে, তবে মনে রাখবেন, আকাশেও কিন্তু প্রত্যেকটা দিন সন্ধ্যা নামে, আর সেই সন্ধ্যায় রাতের জন্ম হয়, আর রাত শেষ হলেই আবার নতুন করে সকাল আসে। জীবনেরও অনুভূতিগুলো কোনোটাই চিরস্থায়ী নয়। আজ হয়তো আপনি একা অনুভব করছেন, কিন্তু আগামীকাল কোনো নতুন মানুষ, নতুন সম্পর্ক, নতুন স্বপ্ন, অথবা নিজেরই একটি নতুন সংস্করণ আপনি আবিষ্কার করতে চলেছেন। তাই শ্রোতা বন্ধুরা, এক কাপ চা বানান, প্রিয় গানটা চালান, আর পুরনো ডায়েরি খুলুন, অথবা অনেক দিন পরে কোনো প্রিয় মানুষকে শুধু লিখে পাঠান, শুধু কেমন আছো। বিশ্বাস করুন, অনেক দূরত্ব একটি বাক্যই কিন্তু কমিয়ে দিতে পারে। তাহলে দিনের কোন সময়টা আপনি সবচেয়ে বেশি একাকিত্ব অনুভব করেন, সেটা কিন্তু নিজের কাছে আপনি নিজেই বলুন। আর হ্যাঁ, যদি মনে করেন আপনার আশেপাশে এমন কোনো মানুষ রয়েছে, এমন কোনো ছেলে কিংবা

মেয়ে রয়েছে যাদের বয়ঃসন্ধিকাল চলছে এবং মনে করছেন তারা কোথাও একটা হারিয়ে যাচ্ছে, কখনো হয়তো বা গেমে, মোবাইলে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। তাদের সঙ্গে কথা বলে বাস্তবের মাটিতে দাঁড় করান, একাকিত্ব দূর করুন তাদের, তাহলেই আজকের এই পর্ব হাত বাড়ালেই বন্ধু কিন্তু সফল হবেই। একটা গান শুনবো, তবে হ্যাঁ, বলাই বাহুল্য, এ পর্বের সর্বশেষ গান।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ FM উজ্জয়ন। তো সবাইকে স্বাগত জানাই আপনাদের ভীষণ পছন্দের পর্ব আজ রাতে পর্বে। তবে হ্যাঁ, স্টুডিওর ঘড়িতে সময় রাত 9:31:09। শ্রোতা বন্ধুরা, আজ কিন্তু আজ রাতে পর্বে কথা বলার জন্য ডায়াল করুন 9485007172। ছটপট করে লিখে নিন, আরও একবার জানিয়ে দিচ্ছি 9485007172। 9485007172। খুব তাড়াতাড়ি করে ফোন করুন। আর হ্যাঁ, না জেনে ফোন কী বা করবেন? শ্রোতা বন্ধুরা, আজ রাতে কথা হচ্ছে চোখ কথা বলে। চোখ নিয়ে আমাদের আবেগের কোনো অন্ত নেই। রবি ঠাকুর বলে গেছেন, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। আবার সেই হয়তো পাখির নীড়ের মতন চোখ তুলে তাকানো সেই বনলতা সেনের চোখ শুধু দেখার জানালা নয়, চোখ হলো আমাদের অজস্র নাওয়ালা কথার ভাষা। সেই একজোড়া চোখেই লুকিয়ে থাকে হাজার রঙের হাসি, কখনো নিঃশব্দ কান্না কিংবা গোপন অভিমানের ঠিকানা। কখনো চোখ ভোরের শিশিরের মতন স্বচ্ছ হয়, কখনো চোখ মেঘলা আকাশের মতন গভীর হয়। আপনি কিন্তু আপনার প্রিয় মানুষটির চোখের ভাষা এক লহমায় বুঝে নিতে পারবেন। তবে হ্যাঁ, যদি না বুঝেন সেখানে কিন্তু আপনার ব্যর্থতা। চোখের ভাষা পড়তে হয়, চোখ কথা বলে। তবে কি কথা বলে সেটা তো অন্যের চোখের ভাষা আমাদেরকে বুঝে নিতে হবে। আচ্ছা বলুন তো, একটা মানুষ কি একটা মানুষের চোখের দিকে তাকিয়ে হারিয়ে যেতে পারে না, নিষ্পালক হয়ে যেতে পারে না? হয়তো অনেকগুলো কথা বলছিল, কিন্তু চোখে চোখ রেখে যখন দেখল, তখন হয়তো কথাবার্তাগুলো বা যা বলতে যাচ্ছিল সেই কথাগুলো এলোমেলো হয়ে গেল একেবারে। শ্রোতা বন্ধুরা, আজ কথা বলবো এমন এক ভাষা নিয়ে যার কোনো বর্ণমালা নেই, যার কোনো ব্যাকরণ নেই, তবু পৃথিবীর সবচেয়ে সত্যি ভাষা হয়তো এটাই, চোখের ভাষা। সে ভাষা আমাদের চোখের এবং মনের এক সেতুবন্ধের ভাষা। একবার ভেবে দেখুন তো, আমরা কত কথা বলি প্রতিদিন। ভালো আছি, হ্যাঁ ভালো আছি, কেমন আছো, কিচ্ছু হয়নি, ঠিক আছি, কত সহজে বলে ফেলি মিথ্যে কথাগুলো। কিন্তু সত্যি কি আমরা ভালো থাকি? বন্ধু রয়েছেন, উত্তর দেবেন তিনি, দেখি কি বলছেন তিনি। হ্যালো, নমস্কার, কে রয়েছেন সঙ্গে?

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ অম্বিকা ম্যাডাম, বলুন।
1: হ্যাঁ বলি, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, হায় মন নিয়ে খেলা করো, এ কি ছলনা!
0: কি ছলনা বলুন তো, কোথায় যাই ছলনা নিয়ে!
1: তাই দেখুন, চোখ কথা বলে, সত্যি চোখ কথা বলে। যেমন ধরুন, আমরা যখন কোনো কিছু বলতে মুখে যখন পারি না, তখন চোখের ইশারাতে কিন্তু অনেক কিছু বোঝানো যায়, বা অনেকেই অনেক কিছু কিন্তু বুঝে নেয়। যেমন আমাদের ক্ষেত্রেই বলি, আমাদের দোকান আছে ধরুন আমার বাড়িতে, তো সেখানে অনেক কাস্টমার আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি এবার ধরুন কোনো একটা ফেভারিট খাবার বা মুখরোচক খাবার সন্ধ্যেবেলায় বা এই জল খাবার সময় কিছু বানিয়েছি, তো সেই খাবারটা এবার ধরুন আমার হাজবেন্ড কে দেবো। এবার দোকানে দেখছি প্রচুর কাস্টমার আছে, ডাকতে তো হবে আমাকে, এবার ডাকতে হবে। হ্যাঁ, তো আমি তখন কি করি, ওই চোখের ইশারাতে তখন ডাকি, যে ও তখন বুঝতে পারে যে নিশ্চয়ই কিছু একটা বানিয়েছে আমাকে খাওয়ার জন্য ডাকছে। তো তখন কিন্তু আবার উঠে আসে, খায়, খেয়ে তারপর আবার দোকানে যায়। আর যদি কম থাকে, কেউ মনে করুন দু একজন থাকে, তাহলে কিন্তু আর আমি ডাকার প্রয়োজন মনে করি না। তখন সবার মধ্যে সেটা সবাইকে একটা দুটো হোক, যেমন হোক, সেটা ভাগ করে আর কি দিতে পারি। হ্যাঁ, কিন্তু যখন দেখি অনেকজন রয়েছে, হ্যাঁ আমি বেশি বানাইনি, তখন কিন্তু আমি ওকে ইশারাতেই ডাকি। হ্যাঁ, এছাড়াও দেখেছি আমি আরো অনেকজনকে দেখেছি, হ্যাঁ, যে চোখের ইশারায় কথা বলে বা কথা বলতে, কিন্তু চোখ সত্যি চোখের ভাষা বুঝতে এবং পড়তে অনেকেই পারে। হ্যাঁ, তো সত্যি খুব
0: ঠিক ঠিক ঠিক। হ্যালো, ফোন লাইন কেটে গেল হয়তো। হ্যাঁ, আরও একবার শ্রোতা বন্ধুরা, আজ বেশি করে জানিয়ে দিচ্ছি আপনাদের, আজ রাতে পর্ব চলছে, রয়েছে আমি আপনাদের বন্ধু আর জে মানালি। আজ কথা হচ্ছে চোখের কথা, চোখ কথা বলে। আর ডায়াল করুন 9485007172 নম্বরে। চোখ কথা বলে, যে ভাষায় কোনো বর্ণমালা নেই, কোনো ব্যাকরণ নেই, তারপরও চোখ কথা বলে। শ্রোতা বন্ধুরা, চোখ কি কখনো চিৎকার করে? সে কি কখনো চিৎকার করে বলে, আমার তোমাকেই চাই? বন্ধু রয়েছেন, হ্যালো নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যালো, না বন্ধুর সঙ্গে কথা বলা তো গেল না, তিনি নিশ্চয়ই পরে আবারও ফোন করবেন, অপেক্ষায় রইলাম বন্ধুর।

0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, কে রয়েছেন?
0: আমি আকাশ বলছি, মেলাঘর থেকে।
1: হ্যাঁ আকাশ বাবু, বলুন কেমন আছেন? হ্যাঁ বলুন।
0: প্রোগ্রাম তো চোখ চেনে না?
1: হ্যাঁ হ্যাঁ
0: চোখ চোখ চেনে না?
1: হ্যাঁ চোখ কথা বলে।
0: তারপরে তো চোখ তো আমি যখন আপনি একটা কথা আমি যে ওদিকে মানে তাকামো মানে ও আমার দিকে তাকাবে ও এটা।
1: হ্যাঁ বলুন বলুন।
0: মানে ও চোখ যে তো কথা আমি ওর দিকে মানে আমি একজনের দিকে তাকালে তো আরেকজন আমার

0: থেকে পাকাবে, তো ওর নাম তো চোখ কথা
1: সেটা তো নিশ্চয়ই, কিন্তু আপনি কি কারো না বলা চোখের ভাষাটা পড়তে পারেন?
0: না না বলা চোখের ভাষাটা তো বলতে পারবো, ওর জন্য ওর সঙ্গে আমি রিলেশন থাকবে, ওর চোখ দুখান তাকাবো, তখন তো ও চোখও আমার সঙ্গে কথা বল, চোখে চোখে কথা হয়।
1: আপনার কেমন অভিজ্ঞতা আছে? ধরুন আপনার হয়তো বাসে যেতে যেতে কাউকে ভালো লেগেই গেল, আর সেই মানুষটাকে কি আপনি চোখে চোখে একটিবারও কিছু সেই ভালোবাসার ইঙ্গিত করেছেন?
0: হ্যাঁ, ওইরকম তো আমার এখানে হয়নি, যদিও এরকম হয়তো তাহলে তো ঠিকই, ওরকমই ওটা আমার হয়নি, বাসের ভিতরে কারোর সঙ্গে রিলেশন ওরকম আমার।
1: ভালো থাকুন, শুভ রাত্রি আকাশ বাবু। আসলে আকাশ যে ব্যাপারটা আছে, সেই ব্যাপারটাও আপনি খুঁজে পাবেন সেই প্রেমিক বা প্রেমিকার ওই দুই গভীর চোখে, তাই নয় কি? ওগো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। আকাশ কেন, আকাশ কেন বুকের ভেতর আকাশ? কাজল চোখের মেয়ে, তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাপাশ। কাজল চোখের মেয়ে, আচ্ছা কারোর চোখের প্রেমে পড়েছেন কখনো? সেই গভীর টানা টানা দু চোখ, কখনো কাজল কিংবা কাজলবিহীন, সেই গভীর চোখে চেয়ে হারিয়ে গেছেন কি সেই সীমাহীন পথের দিকে? নমস্কার, কে রয়েছেন বন্ধু? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি, কে রয়েছেন? হ্যালো, তো যা বলছিলাম চোখ নিয়ে কথা। শ্রোতা বন্ধুরা, আমি রয়েছি আপনাদের বন্ধু আর জে মানালি। আপনারা যদি আজ চোখ কথা বলে এই নিয়ে কিছু বলতে চান, ডায়াল করুন 9485007172 এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে। আপনারা যদি আমাদের ফোন লাইনে না পেয়ে থাকেন তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে ডায়াল করুন, আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বর তো জানাই রয়েছে 9402169965, সেই পুরনো নাম্বারটাই। কিন্তু আজ ফোনে কথা বলার জন্য কাইন্ডলি ডায়াল করুন 9485007172। হ্যালো হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
2: বাবা মারা গেছে আজ থেকে 29 বছর হলো। কিন্তু আমরা যে ছোটবেলায় কোনো ভুল করতাম বা প্রতিটি কথাবার্তা বলছি, আমরা তো পুলা ফান, একটা কথা বলতে যাচ্ছি হঠাৎ করে বাবা যে আমার যদি আমাদের আমার দিকে চেয়ে থাকতো, বা আমার মধ্যে একটা ইয়ে হইতো যে আমি ভুল করতাম চোখে কথা বলে, এই যে একটা এটা বাস্তব সত্য কথা, একটা হইলো নেগেটিভ একটা হইলো পজিটিভ, মানুষ দেখেছি দিয়ে যাচ্ছে, আন্দাজটা সুন্দর রে শেষ, পরের দিন ওই একগারা কালো হয়ে গেছে কিছু মানুষ

0: ভগবান যেমন একশো নিমিশে দশ জন ভালো নব্বই ভাবে খারাপ দিয়েছে, তাই বলে কি জগৎ চলতেছে না?
1: যাকে নিয়ে কবিদের হাজার হাজার কবিতা, লাখো লাখো গান, আর আজ তাই চোখ কথা বলে, এ নিয়েই কথা হচ্ছে আজ রাতে পর্বে। রয়েছে আমি আরজে মানালি আপনাদের সঙ্গে। ডায়াল করুন 9485007172। একবার ভেবে দেখুন তো, আমরা যে সারাদিন এত কথা বলি, অনেক মিথ্যে কথাই বলে ফেলি, কিন্তু চোখ কিন্তু মিথ্যে কথা বলতে পারে না। কারণ মানুষ অনেক সময় ঠোঁট দিয়ে মিথ্যে কথা বললেও চোখ যে বড় অদ্ভুত, ওটায় সত্যি লুকিয়ে রাখতে পারে। চোখ সত্যি কি পারে মিথ্যে কথা বলতে? দেখি বন্ধু কি বলে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: আমি রূপনন্দনা কমলাসাগর থেকে।
1: আরেকবার বলুন নামটা।
2: কমলাসাগর থেকে রূপনন্দনা।
1: বিক্রম দেব বর্মা? হ্যাঁ বিক্রম বাবু বলুন।
2: আমার বউ কথা বলতে পারে না, তো চোখ দিয়ে সব বোঝাই দেয় আমার।
1: হ্যাঁ বলুন। আচ্ছা যাই হোক, হ্যাঁ ঠিক, আমরা সবাই তো সবটা পেয়ে আসেনি। আমাদের কিছু মানুষের মধ্যে অনেক হয়তো আক্ষেপ থেকে যায়, একটা জীবন সেই জীবনে আক্ষেপ তো থাকবেই, কিন্তু তারপরেও সেই চোখের ইশারায় আমরা অনেক সময় বিবশ হয়ে যাই, হারিয়ে যাই, কথা ভুলে যাই, আর সেই চোখ সবসময় সত্যি কথাটাই বলে ফেলে। সেই চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়।

আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি বলছি না ভালোবাসতেই হবে। আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক। আমি হাত পাখা নিয়ে আমার পাশে কাউকে বসে থাকতে বলছি না। আমি জানি ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে। আমি চাই কেউ একজন জিজ্ঞাসা করুক আমার জল লাগবে কিনা, আমার নুন লাগবে কিনা, পাটশাক ভাজার সঙ্গে আরও দু একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা। এটো বাসন গেঞ্জি রুমাল আমি নিজেই ধুতে পারি, আমি বলছি না ভালোবাসতেই হবে। আমি চাই কেউ একজন ঘরের ভেতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক, কেউ আমাকে কিছু খেতে বলুক। কাম বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞাসা করুক তোমার চোখ এত লাল কেন, তোমার চোখ এত লাল কেন।

0: শ্রোতা বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় সত্যি হলো, যাকে একদিন চোখে হারিয়ে ফেলি তাকে মন থেকে মুছে ফেলা সবচেয়ে কঠিন কাজ। এমন কোনো মানুষ সত্যি কি মনে লেগে থাকে যাকে আপনি হয়তো চোখে হারান? সেই মনের মানুষটা কিংবা সেই চোখের মানুষটা যার সমস্তটা আদ্যপান্ত আপনার চোখেই আত্মসাৎ হয়। শ্রোতা বন্ধুরা, রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে মানালি। ডায়াল করুন 9485007172। হ্যালো, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো
1: ম্যাডাম।
0: হ্যাঁ বলুন, কে রয়েছেন সঙ্গে?
1: আমি এডিনগর থেকে বলছি।
0: হ্যাঁ বলুন, কে?
1: এটা আমি সৌরভ বলছি আর কি।
0: সৌরভ, আপনার সারনেমটা স্যার? আপনার টাইটেল?
1: ওই তো সরকার।
0: বলুন, ওই তো সরকার না শুধু সরকার?
1: সরকার সরকার।
0: আচ্ছা আচ্ছা, বলুন বলুন।

0: নিশ্চয়ই খুব ভালো আছেন।
1: হ্যাঁ
0: হ্যাঁ বলুন।
1: ম্যাডাম, আমি তো হচ্ছে আপনি বললেন না যে চোখে কথা বলে,
0: হ্যাঁ হ্যাঁ
1: চোখে তো অনেক কিছুই কথা বলে,
0: আচ্ছা,
1: যদি যদি চোখে চোখ পড়ে।
0: তাই না? এমন কি হয়েছে আপনার সঙ্গে?
1: আমার সঙ্গে তো ম্যাডাম বহুত কিছু রয়েছে।
0: বহুত কিছু হয়েছে বাবা। আচ্ছা, এমন কাউকে কি মনে করতে পারেন যাকে শুধুমাত্র চোখেই কথা বলেছেন? তার সঙ্গে কোনো দিন আপনার পরিচয় হয়নি, সে কোথায় থাকে কিছু জানেন না, তারপরেও সে আপনার মনে রয়ে গেছে, এমন কি হয়েছে?
1: হয়েছে,
0: সে গল্পটা শুনি।
1: সেই গল্পটা বলতে ম্যাডাম এটা অনেক বড় কাহিনী, আপনি শোনালে আমার অনেক লেগে যাবে।
0: শর্ট করে বলা যায় না, তার মানে কেউ রয়েছে, তাই না?
1: হ্যাঁ
0: হ্যাঁ বলুন।
1: এই তো মনের পাখি এখন বনে থাকে।
0: আচ্ছা
1: ম্যাডাম, আমি একটা কি গান শুনতে পারি?
0: না, এটা গান শোনার অনুরোধের আসর নয়, অন্য অনুষ্ঠানে নিশ্চয়ই শুনুন।
1: না, আপনার এখান থেকে আপনি একটা আমাকে যদি গান শোনাতেন তাহলে
0: অন্য অনুষ্ঠানে নিশ্চয়ই শোনাবো। সঙ্গে থাকুন, ভালো থাকুন। হ্যাঁ শ্রোতা বন্ধু, ডায়াল করুন 9485007172, আরো একবার জানিয়ে দিচ্ছি 9485007172। যারা নতুন শ্রোতা বন্ধুরা রয়েছেন শুনছেন, তাদের জন্য জানিয়ে দেওয়া রয়েছে আমি আরজি মানালি। আজ বেশ অনেক দিন পর আপনাদের সবার সঙ্গে গল্প করতে পেরে আমার যে কী ভালো লাগছে সে কথাটার বলে বোঝানোর নয়। শ্রোতা বন্ধুরা, চোখ কথা বলে এমন কোনো মানুষের সঙ্গে শুধুমাত্র চোখেই কথা, চোখেই পরিচয়, কিন্তু এখনো মনে রয়ে গেছে, সে গল্পটা কিন্তু আমি শুনতে চাই। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
2: ফোন নাম্বার ভুলে যাই বারবার। এমন হয়েছে একটা ভাই শুনতেছে ক্লাবে ঘুমা, চোখে চোখেই কথা বললা না?
0: হ্যাঁ তো,
2: চোখে কথা বলে বয়স তো পেরিয়ে গেছে।
0: এ বাবা, চোখের কথার বয়স পেরিয়ে গেছে? হ্যাঁ, হয়তো আপনার পুরু চশমা লেগেছে, তা বলে চোখের কথা ফুরোয় না দেবী ম্যাডাম। না না, কলকাতা কেন যাবা, ছিলাম আপনাদের আশেপাশেই, ছিলাম অনুষ্ঠান শুনতাম। তখন চোখের কথা কতটা সাহায্য করতো না পাশে থাকলে?
2: যেতে কলেজে যেতে
0: শুধু দাঁড়িয়ে থাকতো। কিন্তু এখন দিন দিন লুপ্ত প্রায়, একেবারে জাদুঘরে নেওয়া
2: প্রায়, মনে হয় যে
0: শ্রমিকের
2: জন্য বন্ধ হলো অন্তরে সর্বদাই বাজে। ভালো থাকবেন ম্যাডাম,
0: শুভরাত্রি।
2: শুভরাত্রি। আর এত বন্ধ করবেন না, আসবেন, আপনি তো জমা এলেন।
0: আসবো আসবো, আপনাদের

0: ছোটবেলা বাসা থেকে দূরে কতদিন আর থাকা যায় বলুন? খুব কম, খুব কম, খুব মিস করছিলাম। আর যে মানুষটা সারাদিন হাসে, তার চোখের ভেতরেও হয়তো গভীর রাতে স্মৃতি নামে, কেউ তা দেখে না, কারণ অশ্রুরও যে অভিমান থাকে সে সবার সামনে ঝরে না। চোখ কোনোদিন প্রশ্ন করে না, কিন্তু সে উত্তর জানতে চায়। চোখ কখনো অপেক্ষা করে, কিন্তু অভিযোগ করে না। চোখ শুধু নীরবে ভালোবাসতে জানে। চোখের এই ভালোবাসা কার হয়েছে বলুন তো? এমন কি হয়েছে বন্ধুদের মাঝে? হয়তো কোনো একটা গোপন কথা আপনার বন্ধু হঠাৎ করে বলে চলছিল, কিন্তু আপনি চোখের ইশারায় তাকে চোখ পাকিয়ে বলে দিলেন, একদম না, এই কথাটা এখন প্রকাশ্যে আনা যাবে না। এমন হয়েছে কি? হলেও জানাবেন। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো,
1: আমি দীপ্তনু বলছি, মেদিনীপুর থেকে।
0: হ্যাঁ দীপ্তনু, কেমন আছো?
1: হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
0: খুব ভালো।
1: তো আজকে বিষয় কি? চোখের, চোখের ভাষা নাকি?
0: চোখে কথা বলা।
1: আচ্ছা, চোখে চোখে কথা বলা। তো আমি বলবো যে চোখে চোখে কথা বলাটা কিন্তু আজকের দিনে সময় খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে,
0: তাই?
1: হ্যাঁ, কারণ কি, এখনকার সময়ে আমি যেরকম হব, আমি যদি মনে করি নিজেকে ভালো মনে করি, আরেকজনও সেরকম ভালোই হবে, বা আমি যে অর্থে কথাটা বলবো আরেকজন যদি এই অর্থে কথাটা নেবে সেরকম কিন্তু নয়।
0: আচ্ছা,
1: তো মনে করুন তিনজন আছি, এর মধ্যে দুইজন আমি একটা কথা জানি, আমার সঙ্গের একজন জানে, কিন্তু অপর আরেকজন যে আছে সে ওই অর্থে কথাটা নেবে না। তখন কিন্তু আমার চোখে চোখে ওকে বলতে লাগবে যে তুমি এই কথাটা ওকে বলবে না। হ্যাঁ, আর এটাও আছে যে আপনার এটা লক্ষ্য রাখতে লাগবে, যে আরেকজনকে দেখতে লাগবে যে হ্যাঁ ও আপনাকে দেখছে কিনা, বা ও আপনার ওই ইশারাটা বুঝতে চাইছে কিনা। যদি চোখে চোখে মানে আপনারা ওই দুজনের মধ্যে যদি এরকম একটা বন্ধন থাকে, তাহলে কিন্তু সেই জিনিসটা হবে, না হলে কিন্তু হবে না। হ্যাঁ, তো এটা একটা জিনিস। আরেকটা হলো কি, চোখে চোখে কথা বলা, যে অনেকের চোখ কিন্তু আপনাকে বলে দেয় যে ওই মানুষটা কিরকম।
0: সত্যি?
1: হ্যাঁ, তো এরকম হয়েছে যে আমি এরকম বলতে পেরেছি, মানে সব মানুষ, আমি এরকম বলবো না যে আমি একদম অনেক বড় একজন মানুষ, সবাই দেখে বুঝে ফেলি, এরকম নয়, কিন্তু অনেকের দেখে বোঝা যায়। এবং আমি এমন কয়েকবার কয়েকজনকে বলেছি এরকম মানুষ যে দেখে যে এই মানুষটা থেকে একটু দূরে থাকবেন। তো এবং শেষ দিক দিয়ে ওই জিনিসগুলি সত্যি হয়েছে। তো হতে পারে, আবার এমনও মানুষ আছে যাদের চোখ থেকে আপনি বুঝতে পারবেন না। এবার কারণ কি, আমার যেটা মনে হয় চোখ এবং ঠোঁট, ঠিক আছে, ওই দুইটা মানে চোখে চোখে আপনাদেরকে দেখছে এবং হাসি দিচ্ছে, তখন আপনি অনেকটা বুঝতে পারবেন, কিন্তু চোখ আর ঠোঁট যদি না মিলে তাহলে আবার একটু বলাটা কঠিন হয়ে যায়, আমার যেটা মনে হয়। তো এরকম এবার সেই জিনিসটা হতে গেলে আবার অনেকেই কি করে, মানে আমি নিজের কথাই বলছি, আমার চোখের মধ্যে হয়তো বা আপনি কিছু বুঝতে পারবেন, কিন্তু আমার ঠোঁট লড়বে না। তো সেই জন্য আমি মনে করি যে এটাও কিন্তু আছে যে আপনি ঠোঁট দিয়েও, মানে ঠোঁট দিয়ে চোখের ভাষাটাকে কিছুটা হলেও আটকাতে পারবেন। তো এরকম মনে হয়। তো এবং না বুঝতে দেওয়াটাও কিন্তু একটা জিনিস জরুরি, কারণ কি, আপনি যদি আপনার ভেতরে ঢুকতে দেন একটা মানুষকে নিজের চোখের মাধ্যমে, কিন্তু তখন কিন্তু সে অনেক কিছু আপনার মধ্যে থেকে বের করে নেবে, কথাবার্তি যা আছে সেগুলো কিন্তু বের করে নেবে। তো সবসময় সেটা করা যায় না। তো সেই জন্য চোখের ভাষা অনেক গুরুত্বপূর্ণ। এবং চোখ,
0: হ্যালো, হ্যালো, হ্যাঁ একদম, দীপ্তনুবাবুর কথাগুলো প্রত্যেকটা ভীষণ সত্যি, অনেক ধন্যবাদ, সুন্দর কিছু কথা তুলে এলো, কিন্তু উঠে এলো। হ্যাঁ, চোখ কি সেই আমাদের ভেতরকার কপটতাকে প্রশ্রয় দেয়, কি বলেন আপনারা? জানেন সেই চোখের ভাষা কতটা মনের ভাষাকে বোঝে, সেটা সাইকোলজি কতটা সাপোর্ট করে। মনোবিজ্ঞান বলে চোখ অনেক গুরুত্বপূর্ণ আবেগ প্রকাশ করে ফেলে, কিন্তু চোখ দেখে কারোর মনের

কথা শতভাগ নিশ্চিতভাবে পড়া যায় এমন দাবি কিন্তু বিজ্ঞান সমর্থন করে না। মনোবিজ্ঞানী পল একম্যান বলেছেন, তিনি গবেষণা করে দেখেছেন যে মানুষের মুখের অভিব্যক্তি বা বিশেষ করে চোখের চারপাশের পেশি আনন্দ, দুঃখ, ভয়, রাগ এবং বিস্ময়ের মতন আবেগ প্রকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সত্যিকারের হাসিতে শুধু ঠোঁট

ক্ষোভ, ভয়, রাগ এবং বিস্ময়ের মতন আবেগ প্রকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সত্যিকারের হাসিতে শুধু ঠোঁট নয়, চোখেরও কিন্তু কোণ কুঁচকে যায়। আর এটাকেই মনোবিজ্ঞানীরা বলেছেন ডুচেনের স্মাইল। দুঃখ বা ভয়ের সময় চোখের অভিব্যক্তি বদলে যায়, আমাদের পিউপেল বড় হয়ে যায়, সেটাও অনেক সময় আমাদের অ্যাড্রিনাল রাশ হলেও। যদিও মানুষ কথা দিয়ে তা লুকোনোর চেষ্টা করতে পারে, মানুষের সেই সামর্থ্যটাও আছে। তবে হ্যাঁ, শ্রোতা বন্ধুরা, জানেন বিজ্ঞানীরা এটাও প্রমাণ করেছে আমাদের চোখের যে স্ক্লেরা রয়েছে, সেই পিউপিলের মধ্যে সেই স্ক্লেরার বা সেই মাংসপেশিটা কিন্তু অনেকটাই বড় হয়ে যায় যখন আপনার পছন্দের কোনো মানুষকে দেখেন। আপনি অনুভব করবেন নিজেও সেটা যখন আপনার ভালোবাসার কোনো মানুষ বা আপনার পছন্দের, স্নেহের, আদরের কোনো মানুষ আপনার কাছে আসে, প্রিয় বন্ধু, মা, বাবা, প্রেমিক, তখন আপনি চোখের তাকানোটাই যেন বিস্ফারিত, যেন অনেক কিছু অনেকটা দিয়ে চোখ দিয়ে দেখছেন আপনি। কিন্তু আপনার অপছন্দের মানুষটি যখন আসে, নাক নয় শুধু, চোখটাকেও আমরা কিন্তু কুচকে ফেলি, নাক সিটকোনো সঙ্গে সেই চোখটাকে কিন্তু আমরা সংকুচিত করে ফেলি। তো সেই স্ক্লেরাটাও না ছোট হয়ে যায় যখন আপনার অপছন্দের মানুষটা আসে, এটাও কিন্তু বিজ্ঞান প্রমাণ করেছে। তার মানে কিন্তু আমরা সবভাবে বলতে পারি না যে চোখ মানুষের দর্পণ বা মনের দর্পণ, এই কথাটাকে কিন্তু সম্পূর্ণ ধূলিসাৎ করতে পারি না। যাই হোক, বন্ধু রয়েছেন, হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আপনি ভলিউমটা কমিয়ে দিন। হ্যালো, না আমি তো শুধু আমারই কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। যাই হোক, গানে ফিরে যাই।

0: হাসিতে গোপন হাসি দিয়ে চোরা ভালোবাসা পাঠিয়ে আপনাকে কিন্তু ভালোবাসার কথা জানাতেই পারে চুপিসারে। তাই চোখের ভাষা আমরা খুব সহজেই বলে দিতে পারি, চিনে নিতে পারি যদি আপনি মানুষটাকে ভালোবাসেন। এমনও তো হয় সারা জীবন একটা মানুষকে শুধুই দেখে এসছেন, চোখের ভাষা এমনই। একটি শিশুর চোখে থাকে পৃথিবীর কে প্রথম দেখার সেই বিষয়, সেই মেঘ, সেই পাহাড়, সেই সমুদ্র, এখনো তো মনে পড়ে না আমাদের। একজন মায়ের চোখে থাকে তার সন্তানের জন্য হাজার প্রার্থনা, আর একজন বাবার চোখে লুকিয়ে থাকে না বলা দায়িত্বের কথা। একজন বন্ধুর চোখে থাকে ভরসা, একজন প্রেমিকের চোখে থাকে সেই এমন কথা যা কোনো বইয়ে নেই, এমন গল্প যা আমাদের শুধুমাত্র হৃদয়ের বইয়েতেই লেখা থাকে, আর কোথাও নয়। চোখ আমাদের আয়না, তাই চোখ কথা বলে। যখন কেউ খুব খুশি হয় আমাদের সেই চোখ ঝলমল করে ওঠে, যখন কেউ অপেক্ষা করে চোখ বারবার দরজার দিকে তাকায়, যখন কেউ হারিয়ে যায় চোখে তখন প্রথম শূন্যতাকে টের পায়। আপনার সঙ্গে বসে কেউ কতটা মনোযোগী হয়ে আপনার কথা শুনছে সেটাও কিন্তু আপনারা খুব সহজেই বুঝে যাবেন তার চোখের মণি অর্থাৎ সেই পিউপেলের চলন দেখে। যদি খুব দ্রুত নড়াচড়া করে বুঝে যাবেন সে ইন্টারেস্টেড নয়, কিন্তু যদি সেটা ধীর স্থির মুগ্ধতা নিয়ে আপনার দিকে তাকায়, আপনার কথা শুনে বুঝবেন সেই আসল বন্ধু। হ্যালো, নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: মানে আমার কাছে খুব অত্যন্ত খুব আনন্দের বিষয়। তো আমি আমার প্রেমের
0: ঠিক আছে, সবাই বন্ধু এখানে।
1: আমার শুরু হয়েছিল ক্লাস টুয়েলভে নেতাজি স্কুলে, আমি মতন নামটা খুবই বয়সে, আর ও করতো নেতাজি স্কুল। স্কুলে তো স্কুলের বলতে মানে স্কুলের মতো মেয়েটা আর কি, আর আমি মতন নামটা করছি। আমি সম্পর্কটা করেছি মাস্টার বাড়ি, মাস্টার বাড়ি থেকে আমি দেখুন যে মাস্টার বাড়ি যাইতাম, তখন আমি চোখে চোখে সবকিছু করতাম সবকিছু। আর ও বান্ধবীর কাছে বলতো ডক্টর এটা কি কাজের, খালি চোখে চোখে আগে আগে আগেকার দিনে বলতো টিটকারি না টিটকারি, টিটকারি সম্ভবত টিটকারি বলতো। আমাকে ওদের বান্ধবীর কাছে ছেলে ফাজু তো চোখে চোখে টিটকারি মানে তো একদিন দুই দিন আমি কোনো কথা বলতাম না, আমি খালি ইচ্ছি করতাম টিটকারি করতাম আমি চোখে চোখে এইটা করতে করতে মোটামুটি 15-16 দিন পরে একদিন রাত কথায় ও একদিন আসছিল, তখন আমি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে বললাম তোমার আমি ইশারা দিয়ে চোখ দিয়ে মুখে তো কথা বলি না, চোখ দিয়ে কথা বলি, তুমি কি তুমি কথা টথা দাও না, আমি তো সব বুঝি, তাই আমিও সেই অপেক্ষা রয়েছি তুমি কখন কথা বলবে। তখন আমি বলি আমিও বলি অপেক্ষা করি তুমি কখন কথা বলবে। তো এরপরে আমাকে বললো তুমি কথা বলবে বলো, তো আমি তো অখন তো তার বাড়িতে অখন কি কথা বলবো, বলার সময় দেখুন একদিন রবিবার ছুটি এলে একদিন গিয়ে তোমাকে জায়গায় গিয়ে তখন কথা বলবো আর কি। তখন অনেক কিছু অনেক কথা বললাম, যে টুয়েলভ গেল কলেজ গেল, এরপরে সামান্য একটা কথা কাটি যে কথা কাটি হয়েছিল, তখন আমি ওকে আর কথা কথা বলিনি। তখন তো মোবাইল ছিল না, তখন তো ছিল কাগজের লেটার, মানে
0: সেই আগেকার দিনের প্রেমটাই কিন্তু একটা নিষ্পাপ পদ্মের

হ্যাঁ, সেই চোখে চোখে কথা। ছোটবেলায় মায়ের চোখ রাঙানিকে উতরে যাওয়ার সাহস কজনের ছিল, কিংবা বড় হয়ে স্ত্রীর চোখের ইশারাকে? হ্যাঁ, এমন চোখের ইশারা আমাদের চলতে থাকে। ধরুন একটা বন্ধু মহলে আপনাদের খুব গল্প চলছে, হঠাৎ করেই কোণে বসে থাকা সেই ভালোবাসার মানুষটা

0: নতুন ছিল, তাই না?
1: হ্যাঁ, এরপরে শুনেন, এরপরে এই হঠাৎ থেকে আমার সামান্য কথা কাটে দিয়েছিল। এরপর থেকে মানে আমিও ওকে আর কোনো কিছু বলিনি। তো এইরকম অনেক, ও আমাকে অনেক চেষ্টা করেছিল আমার আমার সঙ্গে একটা ইয়ে করার জন্য, বিয়ের ব্যাপারে অনেক করেছিল।
0: আমি আর
1: হ্যাঁ ওটা
0: আচ্ছা, এই না হওয়া প্রেম গুলো হয়তো আজ তাই হয়তো আজ এখনো মনে করতে পারছেন, তাই না অনিমেষ বাবু?
1: কিন্তু এখন ঘটনা হচ্ছে, এখানে 28 বছর পরে জুনের 2 তারিখ সম্ভবত এই বৃষ্টি, তখন একদিন বৃষ্টি হয়েছিল, তখন সকাল 10টা বাজে তখন আমি কর্ণাচল মন্দিরে গিয়েছিলাম, ওর একটা স্কুটি ছিল, তো আমারও বাইক আছে, বাইকটা নিয়ে আমি কর্ণাচল মন্দিরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে ও আমাকে জিজ্ঞাসা করলো, 26 বছর পর ম্যাডাম দেখা হয়।
0: বাপরে, সেই চোখে কিন্তু চিনতে পেরেছে, আমাদের কত কিছু চেঞ্জ হয়ে যায়, চেহারা চুল পেকে যায়, তারপরে কিন্তু চোখ কিন্তু একই থাকে, তাই না?
1: এরপরে আমি দিয়ে আমি রুমালটা দিয়ে আমার মাথাটা মুক্ত আছে, তো ও হঠাৎ করে আমাকে বললো যে তোমার নাম অনিমেষ না? তো তুমি আমাকে চিনতে পেরেছো? আমি না, আমি তো আপনাকে চিনতে পারিনি। তো তুমি মনে করে দেখো তো, আমি তো আপনি, আমার তো তুমি।
0: বাহ, বেশ ভালো লাগলো অনিমেষ বাবু, আমরা শুনলাম আপনার গল্প এবং উপভোগও করলাম। ঠিক এর পরের যে গানটা আমি প্লে করতে যাচ্ছি, এই গানটা কিন্তু আপনার জন্য, সেই মিষ্টি মুহূর্তটাকে আরো একবার মনে করানোর জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। তো শ্রোতা বন্ধুরা, নয়ন সরসী, সেই নয়ন সরসী কত কথা বলে, কখনো তা স্নিগ্ধতা দেয়, কখনো তা শীতল পাটি বিছিয়ে দেয়, যেন হ্যাঁ চোখে বলে, তোমার ব্যর্থতার দিনে আমি পাশে আছি, আমার শীতল পাটি তোমারই জন্য বিছানো, তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো।

জীবনের সবচেয়ে কষ্টের বিদায়গুলোতে অনেক সময় কোনো শব্দই থাকে না, থাকে শুধু একজোড়া চোখ। একজোড়া চোখ চলে যায়, আর একজোড়া চোখ অনেক দূর পর্যন্ত তাকিয়ে দেখে তার শেষ যাওয়াটা, যেখানে বিদায় শব্দটা উচ্চারণ করারও প্রয়োজন হয় না, যেখানে ভালোবাসি সে কথাটা বলতেও হয় না, চোখই বলে দেয়। তুমি শুধুই আমার এ কথাটাও বলতে, শুধুমাত্র চোখই আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করবে, মনে রাখবেন। আর যাই হয়ে যাক, চোখ কখনো মিথ্যে কথা বলে না, চোখ কথা বলে। আচ্ছা শ্রোতা বন্ধুরা, চোখ কি কখনো চিৎকার করে? চোখ কি কখনো চিৎকার করে তার প্রাপ্যটুকু চেয়ে নেয়? আমাদের সবারই তো দুটো চোখ থাকে, ঈশ্বর দিয়েছেন, তবু সব চোখ কোনোভাবেই একরকম নয়। কিছু চোখে থাকে আকাশের নীল, কিছু চোখে বর্ষার মেঘ, আবার কিছু লুকিয়ে রাখে একটি অসমাপ্ত জীবনের কাহিনী। চোখের সঙ্গে প্রথম পরিচয় হয় তারপর কোনো ব্যক্তির নামের সঙ্গে। কত অচেনা মানুষ প্রতিনিয়ত আমাদের চারপাশে ঘুরে বেড়ায়, একটি দৃষ্টিতেই কিন্তু আপন হয়ে যায়। আবার কত আপন মানুষ চোখ ফিরিয়ে নিলেই দূরে হয়ে যায়। আমি দেখেছি ভালোবাসা কখনো মুখে আসে না, চুপচাপ এসে বলে থাকে আমাদের চোখের কোণে, একটি চাহনি বলে দেয়, থেকে যাও না গেলেই তো পারো। আবার একটি চাহনি ফিসফিস করে বলে দেয়, এবার বিদায় নাও। শ্রোতা বন্ধুরা, রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। আমাদের ফোন লাইন খোলা রয়েছে, রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর খোলা, ডায়াল করুন 9485007172, কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে বার্তা পৌঁছে দিন। সেই চোখ কথা বলে, কিভাবে কথা বলে সেটা আপনারা বলুন, আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজেও বলতে পারেন যদি ফোন লাইন না লেগে থাকে। ডায়াল করুন 9485007172, কিংবা মেসেজ করুন।

0: 9402169965। কই বন্ধু, চোখের নিমেষে বন্ধুও হারিয়ে গেল, এই তো রয়েছে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, বন্ধুর সাথে কথা বলা গেল না। বন্ধু আরো একবার ডায়াল করুন কাইন্ডলি। চোখ কথা বলে, শ্রোতা বন্ধুরা, আজ রাতে চোখ নিয়েই সমস্ত আসরটা। আর এই অনুষ্ঠান শুনতে শুনতে আপনারা সত্যি করে বলুন তো, আপনাদের মনে ঠিক কার চোখের কথা ভেসে উঠছে, কার চোখ মনে পড়ছে? হয়তো সেই 10 বছর আগের, 20 বছর আগের, 40 বছর আগের, কিংবা 50 বছর আগের কোনো দুটো ভাষা চোখ আজও মনে পড়ছে। চোখের এতটাই শক্তি। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে রয়েছেন, বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ বলুন। না, শ্রোতা বন্ধুর সাথে এবারও কথা বলা গেল না। শ্রোতা বন্ধু, আজ বেশ অনেকদিন পর এসছি, আজ অনেকগুলো কথা বলতে ইচ্ছে করছে। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিষেধের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ধানের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছে তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীরের মতো চোখ তোলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে ঝোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন, থাকি শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। হ্যালো হ্যালো হ্যালো, শ্রোতা বন্ধু, আজকে ফোন করার জন্য ডায়াল করুন 9485002712। রয়েছে আমি আপনাদের বন্ধু মার্চে মানালি, আপনাদের সঙ্গে কথা হচ্ছে চোখ কথা বলে। সেই চোখের ভেতরই একটা বিশাল আকাশ, যেখানে প্রতিদিন সূর্য ওঠে, চাঁদ ডুবে যায়, স্বপ্ন জন্মায় আর স্মৃতিরা পাখির মতন নির্বাধে। সেই পাখির নীরেই হয়তো বনলতা সেন লুকিয়ে আছে, কারুর জীবনের বনলতা সেন। হ্যালো, নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: দিদি নমস্কার, আমি একটা প্রথম ফার্স্ট আপনার আগরতলা উদ্যান রেডিও সেন্টারে ফোন করছি। হ্যাঁ,
0: এটা আমার কাছে ভাগ্য প্রাপ্তি, আমি আজ মানালি বলছি।

0: বলুন।
1: দিদি আপনার কথা সবসময় শুনি বা কলকাতা, আমি আজকে একবার বসে হয়েছে শুনতেছি, হ্যাঁ অনেকদিন ফোন করি না, আপনার শুনতে ভালো লাগে। হ্যাঁ তো আজকে
0: আপনি কে বলছেন?
1: আমি আগরতলা থেকে বলছি, কৃষ্ণশীল।
0: হ্যাঁ কৃষ্ণশীল, হ্যাঁ বলুন কৃষ্ণবাবু।
1: আপনারা সবারই মানে যে রেডিও সেন্টার পরিচালনা করেন সবারই আমার তরফ থেকে নমস্কার, মানে খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম রাখেন, মানে খুবই ভালো
0: লাগে,
1: অনেক কিছু শিখনীয় আছে দিদি। হ্যাঁ যেমন আজকে দুটা যে প্রসঙ্গটা রাখছেন যে চোখে কথা বলবে না,
0: হ্যাঁ একদম একদম।
1: দেখেন আমরা যে মানে দুর্গা পূজাতে যাই, ঠিক আছে, আমরা তো দুর্গা পূজাতে যাই তাই না? তার সামনে যে আমরা জগন্নাথের রথ, ঠিক আছে না? দেখুন আমরা যে বিগ্রহটা দেখি কিন্তু কথা বলতে পারে না, চোখে তারাও লাগে মা কথা কোথাও বা জগন্নাথের রথ আকর্ষণ, যে আকর্ষণটা ঠিক না, আমরা আমরা যাই জগন্নাথের রথে, মানে মহাপ্রভুর দর্শন করে বললাম, শ্রীকৃষ্ণ বলরাম আমরা দর্শন করে বললাম, কিন্তু ঠিক আপনার বিষয়ে আপনার যে জগন্নাথের সামনে দাঁড়ায় না, জগন্নাথ জানে ঠিকঠাক জানি, মানে কিছু না কিছু জানে চোখে ইশারা জানি, আমার মনে ভাব তৈরি করি যে জগন্নাথ জানে কিছু জানে চোখ দিয়ে বলতেছে আমরা, যে আমরা তারা কিছু প্রতীক তখন হরি আর আমরা তো সে প্রতীক, ঠিক আছে। ওই মানে আমরা সকালেতে একদম যাতে কোনো দিক ঘুমায় না, এটা কোনো দিক কিন্তু আমরা কিন্তু চোখে দিয়ে সবকিছু দেখি, কিন্তু হ্যাঁ দেখি, এবং কি মনটা অনেক সময় দেখতে যে কোন মানে একটা যদি কোনো রাস্তা ইয়ে যায় না, তখন মনটা কিন্তু মানে একলাই যে সময় থাকি তখন দেখেন যে দেখি যে গাছপালা পশু পাখি যত কিছু দেখি, একটা সুন্দর জিনিস দেখলে সূর্যের জানি কত কিছু মানে আমাদের মানে মনের মধ্যে মানে উৎসাহ দিতা যে কথা বলে, কিন্তু যে কথা বলে এটা কিন্তু অতিবে বাস্তব, এটি মানে অতিবে বাস্তব।
0: খুব ভালো লাগলো শুনে, ভালো থাকুন কৃষ্ণবাবু, একদম সঠিক বলেছেন। এবং এই যে বিগ্রহ মনে হয় কথা বলছে, আসলে এমন অনেক রয়েছে, মোনালিসার যে চিত্রটা যেটা লিওনার্দো দা ভিঞ্চি এঁকেছিলেন, সেটা যে কোনো জায়গায় থাকুক না কেন ঘর থেকে মনে হবে আপনার দিকেই তাকিয়ে রয়েছে, তাই না?
1: একদম, আপনি ধরেন যারা বৃন্দাবন বা অন্যান্য তীর্থ দর্শনে গেছে ঘরে কিন্তু অক্ষণ চোখে ভাসে,
0: একদম একদম একদম চোখে ভাসে, আপনার প্রিয় জায়গা প্রিয় মানুষ প্রিয় মুহূর্ত এখনো চোখে ভাসে, খুব ভালো লাগলো, সঙ্গে থাকুন।
1: আমিও মানে আজকে প্রথম তো মানে অনেক মানে আমার মনে কিন্তু সঠিক বলতে চাচ্ছি না, মনে কষ্ট নিয়েন না, ঠিক আছে,
0: একদম আপনি যথেষ্ট ভালো বলেছেন, সঙ্গে থাকুন, ফোন করবেন এভাবে।
2: তো হ্যাঁ শ্রোতা বন্ধু, গানে ফিরে যাই। সঙ্গে থাকুন, শুনতে থাকুন, আজ আজ রাতে কথা হচ্ছে চোখ, কথা বলে কি বলে আপনার চোখ? শ্রোতা বন্ধু বলুন, আমি রয়েছি আপনাদের বন্ধু আছে মানালি।

0: প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। চোখের ভেতর একটা গোটা আকাশ আছে, যেখানে প্রতিদিন সূর্য ওঠে, যেখানে প্রতিদিন চাঁদ ডুবে যায়, যেখানে প্রতিদিন স্বপ্নরা নতুন ভাবে জন্ম নেয়। হ্যালো, নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: আমি প্রতিভা দেব, এডিনগর থেকে।
0: হ্যাঁ প্রতিভা ম্যাডাম, ভালো আছেন?
1: ভালো আছি, আপনি ভালো আছেন?
0: ভীষণ।
1: তো চোখ কথা বলে, তো আমি চোখের ভয়ের দিকটা একটু বলতে চাইছি। প্রথমত বলবো, আমার বাবার বাবার চোখ দেখে আমরা ভীষণ ভয় পেতাম।
0: আচ্ছা।
1: তো আর পরিবারের মধ্যে আপনার সবার চোখ যদি আপনি বুঝে নিতে পারেন, হ্যাঁ আমার ছেলের চোখগুলি যদি আমি বুঝতে পারি, আমার চোখগুলি যদি আমার ছেলে বুঝতে পারে, আমার মেয়ে বুঝতে পারে, তাহলে কিন্তু অনেকটা সমস্যার সমাধান হয়ে যায় আমার মতে। তো ছেলে মেয়েদের ছোটবেলা মারতে নেই, আমার যেটা অভিজ্ঞতা, মারতে নেই, তাদের চোখের ভাষায় সবটা বুঝিয়ে দিতে হবে। তো এখনো আমার ছেলে আমার চোখ দেখে এখনো ভয় পায়, যে একটু আগে কথা বলেছিল দেখতে না, তো যাই হোক এখনো চোখ দেখে এখনো ভয় পায়। তো চোখের ভাষা যদি বুঝতে পারে তাহলে তো সবই শেষ হয়ে গেল, আর অন্য কিছু হয় না। একটা চোখ নিয়ে একটা একটা কথা বলছি, একটা গল্পের কথা আমার মনে হয়ে গেল। আমরা যখন নাইনে পড়ি, আমার এক কাকা ছিলেন, বলতে পরিচিত কাকা বা পাড়ার প্রতিবেশীর আত্মীয় সন্তান একটু দূরে ছিল। তো উনার একটু উনি মানে পড়াশোনা ভালোভাবে করতেন না, অনেকটা দুষ্ট প্রকৃতি ছিলেন। তো অনেকদিন পরে আমাদের সঙ্গে আবার এসে উনি নাইনে বা টেনে ভর্তি হয়েছেন পরের পরীক্ষা দেবে। তো এই সময়ে ক্লাস সেভেনে পড়ে একটি মেয়ে,

0: ছিল শিবানী, তো স্কুলের চিনি। তো একদিন শুনলাম ওই কাকা নাকি ওই মেয়েটাকে কিছু বলেছে, মেয়েটা রাজি হন, তারপর মেয়েটা স্কুল বন্ধ করে দিল। তারপর কাকা না অনেককে বলেছে যে শোনো না আমার সঙ্গে চলো, আমি মেয়েটাকে পাঠাতে বলতে কথা বলতে, তো কেউ আর রাজি হচ্ছে না। তো বলছে ঠিক আছে আমি নিজেই চলে যাব। তো নিজে গিয়ে মেয়েটা তো ওকে চিনে, কিন্তু মেয়ের বাবা তো ওনাকে চিনে না, আমার কাকাকে চিনতে পারতেন না। তখন উনি বন্ধু বান্ধব নিয়ে, বন্ধু বান্ধব সব বাইরে ভেতরে ঢুকলে ওনার সঙ্গে গিয়ে উনি চোখ মুখ পাক দিয়ে বাবাকে বললো ওনাকে কেন আপনি মেয়ে বিয়ে দেবেন না, ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দেন তাহলে তো সব সমস্যা। এবার ওই মেয়েটা অনেকদিন স্কুল বন্ধ করেছিল, এটা আমার একটা অভিজ্ঞতা। ওই চোখের ভয়ে অনেকটাই ভীতু হয়ে যায়, মানে সেরকম তার করা উচিত নয়। আর চোখের ভাষা বুঝতে শিখতে হবে আপনাকে, আপনাকে আপনার মতো করে চোখের ভাষা বুঝে নিতে হবে। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন,
1: খুব ভালো থাকবেন, শুভরাত্রি। ঠিক তাই।

0: নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো,
1: নমস্কার
0: নমস্কার। হ্যাঁ বলুন।
1: শুভ সন্ধ্যা।
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: আমি দিলীপ বলছি।
0: দিলীপ বাবু বলুন বলুন, ভালো আছেন তো?
1: আপনি ভালো তো?
0: একদম। দিলীপ, আপনার সারনেমটা কাইন্ডলি বলবেন।
1: সারনেমটা বলতে হবে? দিলীপ সরকার।
0: আচ্ছা বলুন।
1: আচ্ছা যাই হোক, আচ্ছা আপনাদের কি ফোন নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে না?
0: হ্যাঁ হ্যাঁ, এই তো ফোন করলেন যেটা।
1: আচ্ছা যাই হোক, আমি নতুন নাম্বারটা পেলাম আর আপনার। যাই হোক, আজ তো কথা হচ্ছে যে চোখের কথা, মানে চোখ কথা বলে। এই চোখের কথা নিয়ে অনেকে অনেকে গান লিখেছেন, গান গেয়েছেন। কুমার শানুর একটা গান, চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যেন শুনতে পারি, তবে করি না তো ভুল, আমি এক চোখ যে আমার, শুধু তুমি যে আমার। আসলে এই গানগুলো, অনেক গান আছে যেগুলো শিল্পীরা, বিখ্যাত শিল্পীরা এই চোখের ভাষা, এই চোখের বিষম মানে বিষয়ে গানগুলো গিয়েছেন। মানে সব গানগুলি বিশেষ করে প্রেম পর্যায়ের গান, ভালোবাসার গান। আসলে চোখের চোখ নিয়ে কথা হচ্ছে, আসলে বিষয়টা দেখুন, চোখের ভাষা, চোখ আমাদের মনের আয়না এবং চোখ কিন্তু কথা বলে। এবং একটা বিষয় দেখুন, চোখের ভাষা কিন্তু সবাই, চোখ যে কথা বলে সেই বিষয়টা কিন্তু সবাই বুঝতে পারে না। এবং হ্যাঁ, করতে পারে না। এবং বিশেষ করে লক্ষ্য করবেন যে চোখ যে কথা বলে, অনেকে দেখবেন যেমন আমার চোখ দেখে অনেকে বলতে পারে আমি কিরকম, সেটা যেমন আমি আপনার চোখ দেখে বুঝতে পারবো আপনার মনে ভিতরে কি, আপনি কি চাইছেন, কি বলতে চাইছেন, কি ভাবনা আপনার। এবং বিশেষ করে এই ভাবনা চিন্তা গুলো তাদের মধ্যে থাকে যারা সাধক এবং সিদ্ধি, যারা সিদ্ধি পুরুষ, এবং তারাই বিশেষ করে সঠিক ভাবে বলতে পারে। আর বাকি সবাই বলতে পারে কিন্তু অনেকটা রং হয়ে যায়। দেখুন যেমন আমার চোখ গুলো, যেমন আপনি আমাকে দেখেননি কিন্তু আমাকে যারা দেখেছি, অনেক বন্ধু বান্ধব বা অনেকেই বলে যে আমার চোখ গুলো দেখে অন্যরকম, অনেকে বলে তোর চোখ গুলো দুষ্ট চোখ। আসলে বিষয়টা এরকম নয়, কিন্তু আমার চোখ দেখে সবাই বুঝতে পারে না। যারা বুঝে, যারা যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, যারা সিদ্ধি মানুষ, আরেই সঠিক ভাবে বুঝতে পারে যে তার বিচারটা কি আছে তারা। আর বাকি সবাই এমনিতে হেলায় খেলায় বলে যায় যে কেউ মানে আপনার চোখ দিক বলে তুমি, আপনি দুষ্ট লোক, আপনার চোখ দিকে বুঝে দেয়, অনেকে বলে না যে চোখের কথা বল। আসলে সঠিক ভাবনা চিন্তা মানে ভেবে চিন্তে কথা বলা সেটা একটা, আর সঠিক ভাবে বলা সেটা হলো আর একটা। এবং সঠিক ভাবে তারাই বলতে পারে, ধরো সিদ্ধি মানুষ, সিদ্ধি পুরুষ বা সিদ্ধি, তারা ওই সেই পথে চলে গেছে তারাই বলতে পারে। আমরা তো এমনি বলে নেই। আসলে এই ভাবনা চিন্তা গুলি চোখের ভাষা সবাই বুঝে না, এবং বুঝতে গেলে করতে পারে না, এবং সে একটা অনুভূতি মনের মধ্যে একটু জাগতে হবে। তবে একটা একটা সময় আমি একটা জিনিস লক্ষ্য করেছি ম্যাডাম, চোখের ভাষা এমনি আমরা সবকিছু সব বুঝি না, সবাই সব

0: ভাষা আমরা বুঝি না, কিন্তু একটা জিনিস আমরা সকলেই বুঝি, সেটা হলো প্রেমের ভাষা।
1: আমার
0: চোখ দেখে অনেকে বলে, আমার চোখ দেখে অনেকে বলে আমি দুষ্ট মানুষ, আসলে আমি দুষ্ট মানুষ নয়, মানুষটা এত খারাপ নয়। এই বিষয়টা আর কি, মানে অনুভূতি দরকার চোখের ভাষা বুঝতে। ভালো থাকবেন, শুভরাত্রি, আপনার সঙ্গে অনেকদিন পরে কথা হলো।
2: সবাই ছেড়েছে নাই যার কেহ, তুমি আছো তার আছে তব স্নেহ, নিরাশ্রয় জন পথ যার গেহ, সেও আছে তব ভবনে, তুমি ছাড়া কেহ সাথী নাই আর, সমুখে অনন্ত জীবন বিস্তার, কাল পারাবার করিতেছ পার, কেহ নাহি জানিস কেমনে, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। শ্রোতা বন্ধুরা, আমাদের সময় হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু চোখ আমাদের সে সমস্ত কালের কথাই বলে মনে করিয়ে দেবে। আজ হয়তো অনেকেই ফিরে গেছেন তার কলেজ জীবনে, কিংবা জীবনের ষোড়শ অধ্যায়ে, যেখানে জীবনের রঙগুলো ছিল সত্যি রঙিন, সবুজ আর সহজ সরল। জীবনের সবচেয়ে বড় সত্যি হলো, যাকে একদিন চোখে হারিয়ে ফেলি তাকে মন থেকে মুছে ফেলা সবচেয়ে কঠিন কাজ হয়ে যায়। তাই যতদিন পাশে মানুষ আছে তার চোখের দিকে তাকিয়ে একবার বলুন, ভালো থেকো প্রিয়জন, ভালো থেকো। কারণ কে জানে, হয়তো এটাই শেষ দেখা হতে পারে, হতে পারে শেষ চাহনি, কিংবা শেষ নীরবতা। আর পৃথিবীর সমস্ত কবিতা যদি একদিন হারিয়েও যায়, তবু দুটি ভালোবাসার চোখ প্রত্যেক দিন নতুন হয়ে জীবন্ত হয়, নতুন করে লেখে প্রেমের প্রথম অক্ষর, অপেক্ষার শেষ বাক্য। আর মানুষের সবচেয়ে সুন্দর পরিচয়টা, কারণ পৃথিবীতে সবচেয়ে সত্যি আয়না কোনো কাঁচ নয়, সবচেয়ে সত্যি আয়না হচ্ছে একজোড়া নিষ্পাপ, গভীর আর ভালোবাসায় ভরা দুটো চোখ, ঈশ্বর প্রদত্ত সেই দুটো চোখ, যা আমাদের মনের আয়না। শ্রোতা বন্ধু কি রয়েছেন সঙ্গে? আজ কথা হচ্ছে, আজ রাতে পড়বে চোখ কথা বলে, রয়েছে আমি আর যে মানালি আপনাদের সঙ্গে। আমাদের নতুন নম্বরে আপনারা ডায়াল করতে পারেন 9408500712। আরও একবার জানিয়ে দিচ্ছি, 9408500712, 9485007172। শ্রোতা বন্ধুরা, আপনারাও কি হারিয়ে গেছেন আজকের এই কথোপকথনে? আপনারাও কি সেই বিবশ হয়ে গেছেন কারোর চোখের তারায়? হ্যালো,
3: শুভ সন্ধ্যা, কে বলছেন? দিলজস বাবু?
4: বিজয় কুমার।
3: বিজয় কুমার না?
4: হ্যাঁ
3: বলুন বিজয়
4: বাবু। পূর্বের নাম কি চেঞ্জ হয়ে গেছে গো ম্যাম?
3: হ্যাঁ,
4: আগের নাম কি চেঞ্জ হয়ে গেছে গো?
3: ক্যান্সেল হয়নি
4: তো? আমি অনেকক্ষণ ট্রাই করে শুনতে শুনতে শুনতে এখন এতক্ষণে 8-10 বার ট্রাই করে এখানে কল মানে নাম্বার হয়েছে আর কি। তো আজকের টপিকটা রাখছেন চোখ কথা বলে ম্যাম, তাই তো? সবার জীবনে তো চোখ কথা বলে, তবে এটা গোপনে আর কি, আর এটা তো সবার জীবনে হয়, কোন সময় এটা প্রকাশে যায় আবার কোন সময় প্রকাশে যায় না, মনে মনে থেকে যায়, এইভাবেই চললো আর কি জীবনটা। এরপর সংসারিক জীবনে তো একজন একজন তো সঙ্গী সাথী হয়ে যায়, সবাই তো

0: হয় না, দশজনের মধ্যে তো একজন হবেই, আর দশজন তো আর হয় না ম্যাম, এমন আর কি। সুন্দর টপিক রাখছেন ম্যাম আপনি।
1: মানে
0: ত্রিপুরার বাইরে আছে,
1: মিস করেন সেই চোখ দুটোকে?
0: হ্যাঁ করি ম্যাম, ডক্টর পদে আছে আর কি আমেরিকায়। আমরা তো আর এগাইতে পারলাম না, ওরা তো এগিয়ে গেল। শুভ সন্ধ্যা রাখলাম ম্যাম,
1: শুভরাত্রি, ভালো থাকুন।

0: আপনি কাকে কাজল করে রাখতে চান বলুন তো? জানেন, স্নেহের সেই মানুষকেই তো চোখের দুটো পাতা দিয়ে আগলে রাখতে ইচ্ছে হয়, যেন মনে হয় চিরজীবন সে আমারই থাকুক, শুধুই আমার। সেই চোখ আটকেই রাখে, সেই চোখ কখনো ধুয়ে যেতে দেয় না। সেখানে যতই অশ্রুসিক্ত হোক না কেন, যতবার ভালোবাসার মানুষটার নাম এবং মুহূর্তগুলো কখনো কিন্তু কোনো চোখের জল নেই যা ধুইয়ে দিতে পারে। হয়তো সে আজ অনেক দূরে, হয়তোবা অন্য কারোর সঙ্গে বাঁচছে ঘর, হয়তো প্রতিদিন কথা হয় না, অথবা হয়, কিংবা মানুষটি আর পৃথিবীতেই নেই, তবু চোখ বন্ধ করলেই কি সেই দুটো চোখ ভেসে ওঠে না? আজকের এই কথোপকথনে সেই মানুষটার কথাই মনে করুন। হয়তো আজই সময় একটা ফোন করার, একটা মেসেজ পাঠানোর, কিংবা শুধু একবার বলার, তোমার চোখের ভাষা আজও আমি যেন অবিকল পড়তে পারি। শ্রোতা বন্ধুরা, আমাদের জীবন খুব ছোট্ট, অনেক অনুভূতি শুধু মনে রেখে দিলে আফসোস রয়ে যায়, তাই ভালোবাসার কথা জানিয়ে দিন, অভিমান থাকলে ভেঙেই ফেলুন। আর যদি কেউ আপনার চোখের ভাষা পড়ে ফেলতেই পারে, তাকে কিন্তু সহজে আপনি হারিয়ে যেতে দেবেন না, তাকে আগলে রাখুন, আগলে রাখুন যতটা সম্ভব হয়। হ্যালো, নমস্কার, কে
1: বলছেন?
2: হ্যালো
1: হ্যালো,
2: হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন?
1: আমি গোলাঘাটি থেকে নীলমণি বাবু বলছি।
2: নীলমণি বাবু বলুন।

0: আপ নারী হোক তোকে তোকে কথা বলে, তাই না? তোকে কথা বলে, দুটার কথা বলার উদ্যোগ হলে কোনো কাজ করতে গিয়ে বা আমি যদি উদ্যোগ হই তোকে তোকে তোকে ইচ্ছা দেয় যদি না করে আমি যদি উদ্যোগ হই যদি কথাটা ঠিক হয় মানে কথাটা তোমরা ইচ্ছা দিয়ে খোলা দিয়ে মারে
1: একদম। ভালো থাকুন, শুভরাত্রি নীলমণি বাবু। আজ খুব সময় স্বল্পতার জন্য কথা বলা গেল না, ভালো থাকুক সেই সমস্ত চোখগুলো, তাই না?

সে সমস্ত চোখ ভালো থাকুক, আপন জনেরা নিরাপদে থাকুক, সে চোখের শীতল পাটির মিছিয়েই দেয়। শ্রোতা বন্ধুরা, আজকের মতন আজ রাতে পর্ব এখানেই। ইতি টানছি, আজ কথা হচ্ছিল চোখ কথা বলে, তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গে থাকুন। জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। শ্রোতা বন্ধুরা, আগামীকাল 6 জুলাই 2026 সোমবার সকাল 6:05 শুনবেন ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডা, 6:25 শুনবেন হায়ামনি খরাং, 6:55 ককবরক লাইভ ফোন ইন অনুষ্ঠান সালকামা পান্ডা, 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:35 স্থানীয় বাংলা সংবাদ, এবং তারপর স্থানীয় ককবরক সংবাদ অভিজ্ঞাপন শুনবেন সকাল 7:45, সকাল 8:40 যুববাণীতে শুনবেন আর্যে তনুশ্রী, আর্যে মৃন্ময়ী ও আর্যে দেবার্পিত আর্যে শেষাদ্রির সঙ্গে, সকাল 9:10 নিউজ হেডলাইন্স, 9:12 বলছে তোমায় আর্যে নিতাইয়ের সঙ্গে, সকাল 11:00 ককবরক অনুষ্ঠান খানি রচাব মুং, বেলা 2:30 চিরায়ত গল্প পাঠের আসর, বেলা 3:00 সফরনামা, 3:58 নিউজ হেডলাইন্স, বিকেল 4:00 সুরের আকাশে সঙ্গে থাকবেন আর্যে মহুয়া, বিকেল 5:00 শুনবেন গীতবাহার, 6:30 হৃদয়ের সুর, সন্ধ্যে 7:25 সেরা কথা, 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 স্থানীয় ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 গান অন্তহীন, রাত 8:45 সমাচার সন্ধ্যা, রাত 9:00 নিউজ হেডলাইন্স, এবং রাত 9:02 গীতি আকাশ, রাত 9:30 থেকে শুনবেন আজ রাতে, সাথে থাকবেন আর্যে অর্ণব। রাত 11:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। তবে হ্যাঁ, অনুষ্ঠানের সময়সূচি কিন্তু প্রয়োজনে পরিবর্তন হতে পারে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।